সময় একদম শেষের দিকে, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী দেবাশিস সেনগুপ্ত। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারতি। আপনারা শুনছেন 107 MHz FM রেইনবো। সবাই খুব

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 35 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 40 সেকেন্ড। আজ 15 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

সাহিত্যে মনের জীবনে ভারত মহৎভাবে বাস এবং মহৎভাবে সৃষ্টি করিয়াছে। তাহা যে কেবল বেদ, উপনিষদ ও গীতা আছে তাহা নহে, সেক্ষেত্রে ততটা প্রধান না হইলেও অন্য যে সমস্ত শক্তিশালী এবং সুন্দর কীর্তি, ধার্মিক ও দার্শনিক কবিতার যে অতুলনীয় নিদর্শন সকল আছে, সেরূপ ধরনের মূল্যবান মহৎ বস্তু ইউরোপ কখনোই বিশেষ সফলতার সহিত গড়িয়া তুলিতে পারে নাই। তাহাদের মধ্য হইতে এখানে শুধু মহাভারত ও রামায়ণের কথা উল্লেখ করিব। মহাভারতকে এ জাতির এক বিরাট সৌধ বলিতে পারি, যাহার কাব্য সাহিত্যের আবেষ্টনের মধ্যে এ জাতির এক দীর্ঘ

গঠনশীল যুগের জীবনকে এমন পরিপূর্ণভাবে সংগ্রহ করিয়া প্রকাশ করা হইয়াছে যে সাধারণ লোকের মধ্যে একটা প্রবাদ বাক্য চলিয়া আসিয়াছে, যাহা নাই ভারতে মহাভারতে, তাহা নাই ভারতে ভারতবর্ষে। বিষয়বস্তুর উপযোগী এই ক্ষুদ্র সরল বাক্যে যদি কিছু অতিরঞ্জন থাকে, তবু তাহাতে যথার্থও আছে। তাহার পর যাহা তৎজাতীয় কাব্যসাহিত্যের মধ্যে শ্রেষ্ঠতম এবং অনন্য সাধারণ, সেই রামায়ণের কথা বলা যাইতে পারে। অতি গৌরবান্বিত, অশেষ সৌন্দর্য বিভূষিত, নৈতিক আদর্শ এবং প্রায় দিব্যভাবে বিভাবিত এক মানব জীবনের বীরত্বগাথাপূর্ণ এই মহাকাব্যের মধ্যে রহিয়াছে চমকপ্রদ সমৃদ্ধি, পূর্ণ ও নানা বর্ণপেদ কাব্যরস, উচ্চ এবং সংস্কৃত চিন্তাধারা, ইন্দ্রিয়ের ভোগ, কল্পনা, নানা ক্রিয়া এবং বিপদসংকুল অভিযানের আখ্যায়িকা। যে সমস্ত উপাদানে শ্রেষ্ঠ যুগের রোম্যান্টিক কথা সাহিত্য গঠিত হইয়াছিল, তাহার সমস্তই রামায়ণে আছে। আবার সংস্কৃত ভাষার জীবনশক্তি হ্রাস পাইবার সঙ্গে এই দীর্ঘকালব্যাপী সৃষ্টি সামর্থ্য লোপ পায় নাই, এবং প্রথমে পালি এবং প্রাকৃত, দুঃখের বিষয় এই ভাষার অনেক কিছু নষ্ট হইয়া গিয়াছে, এবং তামিল এবং পরে হিন্দি, বাংলা, মারাঠি এবং অন্যান্য ভাষাগুলি সংস্কৃতের অনুরূপ সাহিত্য সৃষ্টি করিয়াছে। ভারতে চিত্রশিল্প, স্থাপত্য এবং ভাস্কর্যের দীর্ঘ ঐতিহ্য বহু শতাব্দীব্যাপী ঝটিকাসংকুল ধ্বংসের পরেও নিজের পরিচয় নিজে দিতে সমর্থ। রসবোধের ক্ষেত্রে পাশ্চাত্যের যে সমস্ত লোকের দৃষ্টি সংকীর্ণ, তাহাদের বিচার ফল যাহাই হোক না কেন, অন্ততপক্ষে ইহাদের সূক্ষ্ম কার্য এবং নৈপুণ্য অথবা তাহাতে ভারতীয় মনকে প্রতিবিম্বিত করিবার শক্তি অস্বীকৃত হইতে পারে না। তবুও ইহার মধ্যে দীর্ঘকালব্যাপী অবিচ্ছিন্ন সৃষ্টিশীল ক্রিয়াশীলতা যে আছে, ইহা তাহার সাক্ষ্য প্রমাণ করে এবং সৃষ্টি প্রাণের এবং মহৎ সৃষ্টি বৃহৎ প্রাণের প্রমাণ দেয়। কিন্তু ইহা বলা যেতে পারে যে এ সমস্ত মনের বস্তু ভারত বুদ্ধি, কল্পনা এবং রসবোধের ক্ষেত্রে সৃষ্টিশীলভাবে সক্রিয় থাকিতে পারে, কিন্তু তথাপি তাহার বাহ্য জীবন অবসন্ন, জড়তাগ্রস্ত, দরিদ্র এবং তপশ্চর্যার কঠোরতার রঙে রঞ্জিত হইয়া বিষাদাচ্ছন্ন ছিল। তাহার মধ্যে ইচ্ছাশক্তি ও ব্যক্তিত্ব বোধ ছিল না, তাহার জীবন ছিল কার্যকরী, শক্তিহীন, ব্যর্থ। এ সিদ্ধান্ত হজম করা কঠিন, কেননা যেখানে জীবন শূন্যতায় ভরা, সেখানে সাহিত্য, শিল্প এবং বিজ্ঞান গঠিত ও পুষ্ট হইয়া উঠিতে পারে না। কিন্তু এক্ষেত্রেও প্রকৃত তথ্য কি? ভারতের শ্রেষ্ঠ লোকের তালিকায় যেমন আছে তাহার মহান সাধু, সন্ত, মনীষী, ধর্মপ্রবর্তক, কবি, স্রষ্টা, বৈজ্ঞানিক, বিদ্বান, আইন প্রণেতা বা সংহিতাকারগণের নাম, তেমনি আছে তাহার মহান শাসনকর্তা, রাষ্ট্রনেতা, সৈনিক, বিজয়ী বীরগণের উল্লেখ। যাহাদের ইচ্ছাশক্তি ছিল প্রবল এবং সক্রিয়, মন ছিল যেমন পরিকল্পনা করিতে সমর্থ, তেমনি জ্ঞানগর্ভ গঠনশীল শক্তিতে বিভূষিত।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ঋষি অরবিন্দর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বাঙাল ভৈরব ও ভাটিয়ার রাগে খেয়াল। পরিবেশন করবেন মালবিকা কানন।

বাঙাল ভৈরব ভাটিয়ার রাগে খেয়াল শুনলেন মালবিকা কাননের কণ্ঠে। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। সরকার স্পষ্ট জানিয়েছে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত ব্যাঙ্কগুলি কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতুরোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেপ্তার করেছে। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য

0: অংশীদার। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত ভিয়েতনাম বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের 19তম অধিবেশনে যৌথভাবে পৌরোহিত্য করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, আসিয়ানের সঙ্গে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ শরিক। তিন বছর আগে যৌথ কমিশনের সর্বশেষ বৈঠকের পর থেকে ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগের বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সঠিকভাবে রূপায়নের প্রকৃত সুযোগ এবারের বৈঠক এনে দিয়েছে বলেও উল্লেখ করেন ডক্টর জয়শঙ্কর। ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ভাই ট্রুং এর সঙ্গে বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের পূর্ণাঙ্গ দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করে। আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে তাদের অঙ্গীকারবদ্ধ তার কথা পুনর্ব্যক্ত করা হয়। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 55 বছর পূর্তি উপলক্ষে আগামী বছর ভারত ভিয়েতনাম মৈত্রী বর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। বিদেশমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026 সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও অসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে।
1: Definitely the toughest issue of the day, which was West Asia, Middle East conflict. We were able to get out a statement to which everybody agreed, a statement urging peace, security, stability, long-term understanding, the smooth flow of global trade, of supply chains, of energy, and of the protection of civilians and civilian infrastructure.
0: নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার পর ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। ভারতের সভাপতিত্ব সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 গৃহীত হয়। ঘোষণায় ভারতের সভাপতিত্বের প্রশংসার পাশাপাশি সম্মেলন আয়োজনের জন্য ভারত সরকার ও দেশের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরশাহী ব্রিক্সের সহযোগিতা জোরদার এবং গ্লোবাল সাউথের স্বার্থে ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লুপেতকিন বলেন, ঘোষণাটি গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরেছে এবং পরিবেশ, শান্তি, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কাঠামো তৈরি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশক টেড্রোস আধানম গেব্রিয়াসেস ভারতের উদ্যোগের প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে ঘোষণায় একতরফা শুল্ক ও অশুল্ক বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলা, সংঘাত প্রতিরোধ, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। সরকার জানিয়েছে যে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিন্দুরের সময় জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। তবে গত বছর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনার পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে, যদিও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 জন প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানি সম্মেলনে যোগ দেবেন। প্রদর্শনীতে থাকবে 6টি দেশ ও 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং স্টার্ট আপের একটি প্যাভিলিয়নও। ভারত সেমিকন্ডাক্টর মিশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিকন ইন্ডিয়া প্রদর্শনী বিশ্বের বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক প্রযুক্তি ক্ষেত্রকে সহযোগিতা, উদ্ভাবন, ম্যানুফ্যাকচারিং, বিনিয়োগ ও প্রতিভা বিকাশের সুযোগ এনে দেবে। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 শিরোনামে এই উৎসবের মূল লক্ষ্য হল উন্নয়নমূলক প্রকল্পে যুব নেতৃত্বকে উৎসাহিত করা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুব সমাজের কণ্ঠস্বর ভাবনাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। এই উৎসব উপলক্ষে জেলা থেকে রাজ্য এবং জাতীয় স্তর পর্যন্ত 5টি বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় 15

0: থেকে 29 বছরের যুবক যুবতীরা অংশ নিতে পারবেন। লোকনৃত্য, লোকগান, চিত্রকলা, নাটক ও কবিতা লেখার মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাবেন দেশের তরুণরা। এছাড়া থাকছে বিকশিত ভারত প্রশ্নোত্তর ও প্রবন্ধ প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খায়ের উপস্থিতিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে মাই ভারত প্রকল্পের পশ্চিমবঙ্গ বিভাগের ডেপুটি ডিরেক্টর রিজভি শাহনওয়াজ রহমান এ বিষয়ে বিস্তারিত জানান।
1: বিকশিত ভারত চ্যালেঞ্জ ট্র্যাক এবং কালচার ট্র্যাক এবং ইউথ পার্লামেন্ট, এই তিনটে কম্পিটিশনের জন্য ওয়েস্টবেঙ্গলের যত ইউথ আছে তারা পার্টিসিপেট করতে পারবে। পার্টিসিপেট করার জন্য প্রথম স্টেপ হচ্ছে মাই ভারত .gov.in এই পোর্টালে গিয়ে ছেলেমেয়েরা নিজেদেরকে রেজিস্টার করবে এবং রেজিস্টার করার সাথে সাথে VBYLD 2027 বলে তারা একটা আইকন দেখতে পাবে এবং ওখানে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওখানে ক্লিক করলেই 6টা ক্যাটাগরি ওপেন আপ হয়ে যাবে, সমস্ত ডিটেলস কিন্তু তারা পেয়ে যাবে।
0: আজ ইঞ্জিনিয়ার্স ডে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হবে। প্রযুক্তি বিষয়ক উন্নয়ন ও দেশের প্রকৌশলগত অগ্রগতির উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরা হয় দিনটি পালনের মধ্যে দিয়ে। বিভিন্ন কোম্পানি, ইঞ্জিনিয়ারিং সংস্থা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান দিনটি উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার স্পষ্ট জানিয়েছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্কগুলি কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। সরকারের এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে কোনো ব্যাঙ্ক বা সিস্টেম প্রোভাইডার UPI বা রূপে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেয়েছেন এমন কারোর ক্ষেত্রেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো চার্জ আরোপ করতে পারবে না। এদিকে RBI বলেছে 1000 টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিডল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহে চিহ্নিত হয় তবে ব্যাঙ্কগুলি পুরো অ্যাকাউন্টটি বন্ধ না করে শুধুমাত্র সেই বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। গ্রাহকের ঘোষিত প্রোফাইলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা আকস্মিক কোনো লেনদেন কিংবা পরিচিত সাইবার জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত লেনদেন শনাক্ত করার জন্য ব্যাঙ্কগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করতে হবে বলেও রিজার্ভ ব্যাঙ্ক তার নির্দেশিকায় জানিয়েছে। চতুর্দশ JPSC প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে CID রাঁচির রাতুরোদ এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি শিবাঙ্গন কোচিং নামে ওই সেন্টার চালানোর সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত বলে অভিযোগ। এদিকে JSSC CGL পরীক্ষায় অনিয়মের অভিযোগেও CID পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে পূর্ব কেন্দ কলোনি থেকে দিলীপ কুমার পাসওয়ান নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে। CGL পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে পাসওয়ানের বিরুদ্ধে। তাকে বিচার বিভাগীয় হেফাজতেও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের পৌর নির্বাচনে BJP জয়ের পর রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দলের এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয় প্রমাণ। রাজস্থানের জনগণ ডবল ইঞ্জিন সরকারের সুশাসন ও উন্নয়নের নীতিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সরকার ও রাজ্যের অগ্রগতির লক্ষ্যে বদ্ধপরিকর থাকবে। হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে পানামার পতাকাবাহী তেল ট্যাঙ্কার এল গাইয়ার হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী দাবি করেছে। জাতীয় সংবাদ মাধ্যমে সম্প্রচারিত এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণাংশ দিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কারটি একটি সামুদ্রিক মাইনে ধাক্কা মারে ওই এলাকাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইরান। মাইনের ধাক্কা আঘাতে জলযানটিতে বিধ্বংসী আগুন ধরে যায়। অবৈধ জলপথ হিসেবে ঘোষিত এলাকা দিয়ে যাতায়াতের বিপদ সম্পর্কে আগে সতর্ক করা হয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে T20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্টিস্ট নীতি, ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। খবর শেষ হলো পরের খবর 7:25।
2: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন আজ শুনবেন আশাপূর্ণা দেবীর জীবন কথা।
3: 1909 সালের 8ই জানুয়ারি পুরনো কলকাতার পটলডাঙ্গায় মামার বাড়িতে জন্মেছিলেন আশাপূর্ণা। বাড়ি হুগলি জেলার বেগমপুর হলেও কর্মসূত্রে কলকাতার বৃন্দাবন বসু লেনে থাকতেন আশাপূর্ণার বাবা হরেন্দ্রনাথ গুপ্ত। সুদক্ষ ডিজাইনার হিসেবে কাজ করতেন সি লেজারাস কোম্পানিতে। মা সরলা সুন্দরী।

0: অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্না ও সনাতনপন্থী ছিলেন। আশাপূর্ণার নামকরণ করেছিলেন আশাপূর্ণার ঠাকুমা। তখনকার বেশিরভাগ পরিবারই ছিল রক্ষণশীল। 14-15 বছর বয়সের মধ্যেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। উচ্চশিক্ষার সুযোগ পাওয়া তো অনেক দূরের কথা। অধিকাংশ মেয়েরই শৈশব কৈশোর হারিয়ে যেত শ্বশুরবাড়ির গণ্ডিবদ্ধ জীবনের কঠোর অনুশাসনে। আশাপূর্ণার ঝোঁক ছিল পড়ালেখায়। 13 বছর বয়সে তাঁর প্রথম লেখা কবিতা ছাপা হয় শিশু সাথী পত্রিকায়। কবিতাটির নাম ছিল বাইরের ডাক। আরও ছোটখাটো কিছু লেখালেখির মধ্যেই 15 বছরের আশাপূর্ণাকে কৃষ্ণনগরের শ্বশুরঘরে ঠকতে হল কালিদাস গুপ্তের স্ত্রী হয়ে। কলকাতায় ব্যাংকে চাকরি করতেন কালিদাস। সপ্তাহের শেষে ফিরতেন বাড়িতে। নতুন পরিবেশ, নতুন মানুষজন, কিন্তু আশাপূর্ণার নিভৃত সৃষ্টির উৎসমুখটিকে রুদ্ধ করতে পারেনি। ধীরে ধীরে তার প্রকাশ ঘটে সংসার ধর্ম পালন করেও। সৃষ্টি উল্লাসে মগ্ন থেকেও তিনি ঘরণী, সন্তানের মা। সামাজিক রীতি মানা, লোকলৌকিকতা রক্ষা করা, পুজো পাঠ নিষ্ঠার সঙ্গে পালন করায় কোনো ত্রুটি তাঁর ছিল না। নিরামিষ খেতেন। রান্না করতে করতে হলুদ মাখা হাত পরনের কাপড়ে মুছে অনায়াসে কথা বলতেন অভ্যাগতদের সঙ্গে। পুজো সংখ্যার ফরমাইশে লেখা লিখতে লিখতে অনায়াসে লিখে ফেলতেন ধোপার খাতা, দৈনন্দিন বাজার খরচের খুঁটিনাটি হিসেব। কোন ভাবধারায়, কোন দৃষ্টিকোণ থেকে তাঁর লেখা মানুষের মনকে স্পর্শ করে সে প্রসঙ্গে নবনীতার মা সাহিত্যিক নরেন্দ্র দেবের স্ত্রী রাধারানী দেবী লিখেছিলেন, এমন সহজ সরল নিরহংকার নিখাদ মানুষ আমি খুব বেশি দেখিনি। ওর কথাবার্তায়, লেখায়, চিন্তায় কোথাও এতটুকু ঈর্ষা বা বিদ্বেষ খুঁজে পায়নি। মহাশ্বেতা দেবী তাঁর কথায়, আশাপূর্ণা রাজনীতি নিয়ে না লিখলেও লেখেন তাঁর চেনাজানা মানুষ মধ্যবিত্ত জগৎ নিয়ে। কোনো না কোনোভাবে সমসময়ের প্রতিফলন তাতে ধরা পড়ে। এখানেই আমরা আশ্চর্য হই এই ভেবে যে অন্দরমহলের সীমাবদ্ধতার মধ্যে একজন মহিলা যার কোনো বিষয়ে বিশেষ পাণ্ডিত্য নেই, তিনি আবার কিভাবে উৎকৃষ্টমানের সাহিত্য সৃষ্টি করবেন। কিন্তু প্রশ্ন হল, বাইরে থেকে জমা করা জ্ঞানের ভাণ্ডার দিয়ে সাহিত্য কি শিল্প হয়? এর জন্য চাই বিশেষ দৃষ্টিশক্তি, যাকে বলে তৃতীয় নয়ন, যা আশাপূর্ণার ছিল। আশাপূর্ণার লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি থেকে সুবর্ণলতা, বকুল কথা, আরও ছোট বড় লেখার মধ্যে অকপট সরল সত্যের মুখোমুখি হয়ে আমাদের ভাবতে বাধ্য করায়। একান্ত ঘরোয়া মেয়েদের গল্প, পুরুষশাসিত সমাজে মধ্যবিত্ত বাঙালি মেয়েদের ব্যর্থতা, চাপা দীর্ঘশ্বাস, এমন করে আর কেই বা তুলে ধরেছেন? সহজ সরল নিরহংকার মন তাঁর অনুভূতিকে সজীব সুতীক্ষ্ণ করেছে। লীলা মজুমদার যথার্থ বলেছিলেন, আশাপূর্ণা সাহিত্যিক, সমাজ সংস্কারক তো আর নয়, বরং সমাজ সংস্কারকরা ওর কাছে বিধান নিলে ভালো বই মন্দ হবে না।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন আশাপূর্ণা দেবীর জীবন কথা। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি থাকছে

ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত

0: নিয়মিতভাবে এই সব সুবিধার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সবজি চাষে তরল সার, এ বিষয়ে বলছেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল।
2: সবজি চাষে আমরা প্রথাগতভাবে যে রাসায়নিক সার ব্যবহার করে আসছি, মাটিতে যে সার প্রয়োগের পদ্ধতি, তার অনেকগুলো সুবিধা অসুবিধার দিক রয়েছে। প্রথমত আমরা মাটিতে কি রকমের অবস্থা রয়েছে, মাটির পিএইচ বা অন্যান্য রাসায়নিক বিক্রিয়া কেমন রয়েছে, মাটিতে সেই সারটা কতটা নেবে না নেবে, এই সমস্ত বিষয়গুলো না জেনেই আমরা দেখি যে চাষিরা সার প্রয়োগ করেন, তো সেক্ষেত্রে সেই সার সমস্তটা গাছ নিতে পারে না, বেশ কিছু সার মাটিতে রয়ে যায়। যে সমস্ত সারগুলো মাটিতে রয়ে যায় তার আবার কিছু খারাপ দিকও থাকে, তারা মাটির স্বাস্থ্য নষ্ট করে, মাটিতে অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো থাকে, অন্যান্য খাদ্য উপাদান থাকে সেগুলোকে আবদ্ধ করে ফেলে, এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তো এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে আমরা এখন আধুনিক যে পদ্ধতি দেখছি সেটা হলো তরল সারের ব্যবহার। তরল সার মানে সেটাকে তরল হিসাবে পাওয়া যায় না, সেটাকে তরল হিসাবে ব্যবহার করতে হয়। এই সারগুলোকে বলা হয় 100% ওয়াটার সলিবল ফার্টিলাইজার বা পুরো 100% জলে গোলা সার। এই জলে গোলা সার আমরা এখন অনেকগুলো গ্রেডে পাই, যেগুলোকে আমরা 1 কেজির প্যাকেট হিসেবে আমরা পেয়ে থাকি। বেশি পরিমাণেও পাওয়া যায়, 5 কেজি 10 কেজিও পাওয়া যায়, কিন্তু এটা কখনোই বস্তা হিসাবে আসে না। এর মধ্যে আমরা যে সমস্ত গ্রেডগুলো পাই তার সেগুলো রয়েছে 12-61-0, 17-44-0, 19-19-19, 18-18-18, 20-20-20, 13-0-45, 0-0-50, 0-52

0: 54। এই বিভিন্ন যে গ্রেড রয়েছে প্রত্যেকটা গ্রেডের আবার আলাদা আলাদা ব্যবহার রয়েছে। গাছের সময় অনুযায়ী এবং গাছের চেহারা অনুযায়ী এই সারগুলোকে ব্যবহার করা উচিত। তো আমরা একটু দেখে নিই যে কিভাবে কিভাবে আমরা এই সারগুলোকে ব্যবহার করব এবং তাতে কিভাবে গাছ উপকৃত হবে। প্রথমত আমরা যেটা বললাম 12-61-0 এবং 17-44-0 এই দুটো গ্রেডই রয়েছে ছোট চারা গাছের জন্য। যখন কোন গাছ বীজ থেকে বেরিয়ে প্রথম গাছ তৈরি হচ্ছে তার যে শিকড় সেই শিকড়কে বৃদ্ধি করার জন্য গাছের প্রয়োজন হয় ফসফেট এবং তার সাথে অল্প পরিমাণ নাইট্রোজেন। ঠিক এই কম্বিনেশন দিয়ে তৈরি হয়েছে 12-61-0 এবং 17-44-0। 12-61-0কে আমরা মনোঅ্যামোনিয়াম ফসফেট নামেও জানি। তো এই 12-61-0 বা 17-44-0 যেটাই হোক আমরা 5 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে সেই জলে দ্রবণটা জলীয় দ্রবণটাকে গাছের উপরে স্প্রে করলে সেটা গাছের পাতা দিয়ে যেমন নেবে গাছের শিকড়েও তেমন নেবে। আমরা যখন চারা বসাবো টমেটো কপি বা বেগুন লঙ্কা ইত্যাদি যে সমস্ত ফসলের চারা রোপণ করা হয় তাদের চারা রোপণের পরে মগে করে যদি গাছের গোড়ায় দেওয়া হয় কিংবা স্প্রেয়ারে গুলে নিয়ে নজলটা একটু ঢিলে করে দিয়ে গাছের গোড়ায় যদি বেশ খানিকটা পরিমাণ করে অর্থাৎ গাছ পিছু প্রায় 20 ml বা 25 ml করে যদি এই সলিউশন ব্যবহার করা হয় তাহলে যে চারাটা বসানো হলো তার শিকড়গুলো শক্ত হয় এবং খুব তাড়াতাড়ি সেখানে নতুন শিকড় তৈরি হয়। এরপরে যে গ্রেডটা রয়েছে সেটা হলো 19-19-19 কিংবা 18-18-18 কিংবা 20-20-20 কিংবা 24-24-0। এই ফার্টিলাইজার গ্রেডগুলোতে দেখা যায় যে সমস্ত খাদ্য উপাদানগুলো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সম পরিমাণে রয়েছে। এরা গাছের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। তো এই সারগুলোকে একই রকম ভাবে 3-5 গ্রাম প্রতি লিটার হিসেবে জলে গুলে যদি গাছের সমস্ত শরীরের উপরে স্প্রে করা হয় গাছের সর্বাঙ্গে যদি স্প্রে করা হয় তাহলে গাছের বৃদ্ধি ভালো হয় গাছের ফলন ভালো হয়। এরপরের যে গ্রেড রয়েছে সেটা হলো 13-0-45 বা পটাশিয়াম নাইট্রেট। এই ফার্টিলাইজারটাকে আমরা ব্যবহার করতে বলি যে গাছের যখন একটু ফলনের কমতির দিকে আসছে একটু ফলন কমতির দিকে গাছে একটু রোগ পোকা হচ্ছে কিংবা গাছের ফলন ঠিক মতো হচ্ছে না তখন আমরা এই 13-0-45 ব্যবহার করতে বলব। এরপরে যেটা রয়েছে সেটা হলো 0-52-34 এবং 0-0-50 দুটোই একই রকম ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণত গাছের অতিরিক্ত গ্রোথ বা শারীরবৃত্তীয় বৃদ্ধি হলে সেক্ষেত্রে আমরা এই 0-52-34 এবং 0-0-50 এই ফার্টিলাইজার দুটোকে ব্যবহার করতে বলি। যেমন উচ্ছে ঝিঙে শশা এদের হয়তো অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে তাদের ফুল ঠিক মতো হচ্ছে না পাতা বৃদ্ধি বেশি হচ্ছে পুরুষ ফুল বেশি হচ্ছে সেক্ষেত্রে এই ফার্টিলাইজার গ্রেড দুটো ব্যবহার করা উচিত।
1: শুনছিলেন সবজি চাষে তরল সার, এ বিষয়ে বললেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন সাহেবগঞ্জ ঝাড়খণ্ডের কথা। ভারতীয় সময় সকাল 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর রাজকোট, উপস্থাপনায় দীপান্বিতা দাস, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 শুনবেন কথাকার বর্ধমানের বনবিবি, বলেছেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় শর্মী।

নিষ্ঠা রায়। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ম্যান্ডোলিন, শিল্পে নিরুৎপল চক্রবর্তী। আর এরপরেই শুনবেন অর্পিতা রায়ের কণ্ঠে নজরুল গীতি। 11:00 শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য। এগারোটা বেজে 30 মিনিটে শুনবেন রম্যগীতে। বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধাঁড়া। 12:30 শুনবেন নাটক পল্লী সমাজ, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা আশিস গিরি। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর। বিষয় রেডিও ক্লিনিক, অতিথি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা প্রতুতি দাস, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, বিষয় পুষ্টি ও অপুষ্টি, বলবেন ডক্টর মধুমিতা দুবে। 7:00 শুনবেন যুববাণী থেকে যুগের হাওয়া, উপস্থাপনায় সৌরিক ঘোষ। 7:45 শুনবেন কবি কণ্ঠে, কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন রুমা ঘোষ। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন এক মাটি এক সুর। দেবচৌধুরীর সঙ্গে আলাপচারিতায় আজ থাকছেন রঞ্জনা মুখোপাধ্যায়, সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। ভারতীয় সময় রাত 9:45 শুনবেন কলকাতা কলতান, বিষয় অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। প্রথম গানটি শুনবেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

শুনলেন লোকগীতে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

আসুন বেরিয়ে যান ভারতে। আজ আমি আপনাদের নিয়ে যাব সাহেবগঞ্জ, একেবারেই আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। এমন একটা জায়গা যেখানে গেলে আপনি দেখতে পাবেন ঢেউ খেলানো সবুজ পাহাড়, আর তার গা দিয়েই বয়ে গিয়েছে গঙ্গা নদী। আর সেই গঙ্গা নদীর এতটাই বিস্তৃতি যে এপারে দাঁড়িয়ে আপনি ওপার ঠাউর করতে পারবেন না। শুধুই কি তাই, সেই জায়গায় রয়েছে মুক্তোর মতো জলকণার ঝর্ণা, বহু উপর থেকে ওপর থেকে যা লাফিয়ে পড়ছে প্রতিনিয়ত। নদীর পাশেই রয়েছে দালান বাড়ি, রয়েছে পুরনো মসজিদ, রয়েছে আরও এমন অসংখ্য স্থান। আর এমন সুন্দর একটি জায়গা যদি আপনাকে এক্সপ্লোর করতে হয়, জায়গায় যদি আপনাকে

একটা দিন কাটাতে হয় তাহলে আপনি চেষ্টা করবেন শীত কিংবা বসন্তে যেতে, কারণ বসন্তে ওখানকার যে রূপ তা এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না। আর শীতে যদি যান তাহলে তো কথাই নেই। তবে আপনি যদি চান যে ঘোর বর্ষায় যাবেন তাহলে উপরি পাওনা হিসেবে আপনি পেয়ে যাবেন ওই শ্বেত শুভ্র ঝর্ণার জলের এক অপূর্ব সুন্দর সৌন্দর্য। বর্ষায়ও চাইলে যেতে পারেন, সবুজ পাহাড় আরও সবুজ হয়ে ওঠে। খুব বেশি সময় নয়, আপনি চাইলেই যে কোনো দিন বেরিয়ে যেতে পারেন। একেবারে আমাদের পাশেই ঝাড়খণ্ড, হাওড়া থেকে আপনি যদি রাতে ট্রেনে চাপেন একেবারেই সকালে একদম ভোরে পৌঁছে যাবেন ঝাড়খণ্ডে সাহেবগঞ্জে। নদী ঝর্ণা পাহাড় ইতিহাস এই সব কিছু নিয়েই অপেক্ষা করছে সাহেবগঞ্জ জেলা।

সাহেবগঞ্জে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন? সাহেবগঞ্জ শহর জুড়েই রয়েছে ঢেউ খেলানো সবুজ পাহাড়, আগে যা বললাম। স্টেশনে নামলেই চোখে পড়ে সেই নানান ধরনের সবুজ পাহাড়। শহরে গঙ্গা দর্শনের পাশাপাশি আপনি ঘুরে নিতে পারেন মতি ঝর্ণা, সিংহী দালান, ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক মন্দির মসজিদ সহ বিভিন্ন স্থান। চলুন চটপট তাহলে জেনে নিই আমরা এই ছোট্ট ট্রিপে যদি যাই তাহলে কি কি দেখব। প্রথমেই চলে যান গঙ্গা দর্শন করতে। গঙ্গার পাশেই সাহেবগঞ্জ শহর, নদীকে ছুঁয়ে রয়েছে রাজমহল পাহাড়। গঙ্গা কিন্তু এখানে মোটেই সংকীর্ণ নয়, বরং এপারে দাঁড়িয়ে অন্য পারে চোখ যায় না। শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছে এমন একটি অসাধারণ সুন্দর ভিউ পয়েন্ট। স্থানীয়দের কথায় একসময় এই জায়গায় সাহেবদের বেশ আনাগোনা ছিল, এবং তা ছিল হাওয়া বদলের কারণে। আর সেই কারণেই এই জায়গার নাম হয়েছে সাহেবগঞ্জ। গঙ্গা দর্শনের পরে চলে যান মতি ঝর্ণার কাছে। গঙ্গার হাওয়া খেয়ে বেরিয়ে পড়বেন মতি ঝর্ণা দেখতে। পথে সঙ্গ দেবে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার প্রকৃতি। ওই যে বললাম সবুজ পাহাড়, গাছে ঢাকা পাহাড়, নানান ধরনের গাছগাছালিতে ঢাকা পাহাড়, আর সেই সর্পিলাকৃতির পথ বেয়ে এগিয়ে চলেছেন আপনি মতি ঝর্ণার দিকে। সঙ্গে সঙ্গে রয়েছে নানান পাখির কলতান। পাহাড়ের কোলে দেখতে পাবেন চাষের ক্ষেত রয়েছে। প্রকৃতি এখানে ভীষণ ভীষণ বর্ণময়। বিশেষত বর্ষায় যদি যান তাহলে বর্ষার এই রূপ উপভোগ করার জন্য একেবারেই আদর্শ। আর যদি আপনি এই বর্ষায় সময় করতে না পারেন তাহলে শীত কিংবা বসন্ত। বসন্তে গেলে এখানে পলাশ, অসংখ্য পলাশ দেখতে পাবেন, আর তার সঙ্গে থাকবে শিমুল রুদ্র পলাশ। একেবারেই চারিদিক সবুজ পাহাড়, এক কথায় প্রায় লাল হয়ে ওঠে। তাই আপনি চাইলে প্ল্যান করতে পারেন বসন্তের সময়ও। যাই হোক, যেটা বলেছিলাম মতি ঝর্ণা। বর্ষায় তো আপনি মতি ঝর্ণার রূপ উপভোগ করতে পারবেন। মতি ঝর্ণা শহর থেকে মোটামুটি 14 কিলোমিটার দূরে উঁচু পাহাড়ের ওপর থেকে লাফিয়ে নামছে। তার প্রতিটি কণা একেবারে মুক্তোর মতো। কেউ কেউ বলেন সেই কারণেই তার নাম হয়েছে মতি ঝর্ণা। পাহাড়ের মাথা থেকে ধাপে ধাপে জলধারা নেমে আসে এখানে। আর মতি ঝর্ণার ঠিক নিচে গুহার ভেতরে রয়েছে মতিনাথ শিবের মন্দির। এরপরেই চলে আসুন কানহাইয়া স্থান। ঝর্ণা থেকে মোটামুটি 17 থেকে 20 কিলোমিটার মধ্যেই রয়েছে সাদা রঙের এক কৃষ্ণ মন্দির, আর সেই জায়গাটির নাম হল কানহাইয়া স্থান। সবুজে ঘেরা মন্দির চত্বর, মন্দিরের ওপর থেকে বয়ে যাওয়া নদীর সৌন্দর্য এক কথায় অসাধারণ। এরপরেই চলে আসুন দেখতে সিংহী দালান। সাহেবগঞ্জ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রাজমহলে রয়েছে সিংহী দালান। জানা যায় 1700 শতকের মধ্যভাগে এটি তৈরি হয়েছে। খিলান দেওয়া বিস্তৃত এক হল, আর সেখানে দাঁড়িয়েই আপনি গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপরেই চলে আসুন

0: জামা মসজিদ দেখতে। সিঙ্গিদালান থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে জামা মসজিদ। প্রশস্ত উন্মুক্ত চত্বর, চারিদিক অসাধারণ সুন্দর গাছগাছালিতে ঘেরা। ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণ রয়েছে পুরনো মসজিদটির দেখভালের দায়িত্বে। কেউ কেউ একে জামি মসজিদও বলেন। মোগল স্থাপত্যের অনুকরণে তৈরি হয়েছিল এই সুবিশাল সুন্দর মসজিদটি। এরপরেই চলে যান দেখতে 12 দুয়ারি। জামি মসজিদ থেকে চলে আসতে পারবেন আপনি 12 দুয়ারিতে। 12টি দরজা থেকে এই স্থানের নাম হয়েছে 12 দুয়ারি। শোনা যায় 12টি সুড়ঙ্গ পথে একসঙ্গে বেরিয়ে শত্রুদের ঘিরে ফেলতেই এটি তৈরি হয়েছিল। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে পৌঁছানো যায় ওপরের খোলা চত্বরে। চারিদিকে একেবারে ঘন জঙ্গল আর নির্জন এক স্থান। এটিও ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দায়িত্বে রয়েছে। এরপরে ঘুরে আসুন ফসিল পার্ক থেকে জীবাশ্ম পার্ক। সাহেবগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরে রাজমহল পাহাড় চত্বর সংলগ্ন স্থানেই রয়েছে জীবাশ্ম পার্ক মিউজিয়াম। লক্ষ লক্ষ বছরের পুরনো উদ্ভিদের জীবাশ্ম রয়েছে এখানে। এই জীবাশ্ম পার্কে এলে বেশ খানিকটা সময় হাতে নিয়ে আসবেন, কারণ এই জীবাশ্ম পার্কে অনেক কিছু জিনিস আছে দেখার আর জানার। এরপরেই চলে যান শিবগড়ি ধাম। সাহেবগঞ্জ থেকে 37 কিলোমিটার দূরে শিবগড়ি ধাম। পাহাড়ের কোলে শিবের মন্দির। স্থানীয় মানুষদের কাছে এই মন্দির অত্যন্ত পবিত্র, আর আপনি এই মন্দির প্রাঙ্গণে বেশ খানিকটা সময় যদি বসতে পারেন তাহলেই দেখবেন মনের সমস্ত সন্তাপ কষ্ট যন্ত্রণা দূর হয়ে গেছে, এবং তা অবশ্যই প্রকৃতির কারণে, প্রকৃতির ভালোবাসার কারণে। এখানে প্রকৃতি ছাড়া আর কোনো কিছুই উপভোগ করতে পারবেন না আপনি। তাই আপনারা যারা প্রকৃতির সান্নিধ্য পেতে চান, এই বর্ষায় সবুজ পাহাড়ের স্পর্শ পেতে চান, তারা অবশ্যই চলে আসুন সাহেবগঞ্জে। কিভাবে যাবেন? হাওড়া থেকে রাতে জামালপুর এক্সপ্রেস ধরলে পরের দিন সকালেই পৌঁছে যাবেন সাহেবগঞ্জ। আর সাহেবগঞ্জ থেকে অটো বা গাড়ি ভাড়া করে আপনি দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে নিতে পারেন, সড়কপথেও যেতে পারেন। আর আপনি গাড়ি নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন, চাইলে অটো নিয়েও যেতে পারেন, এবং সেটির জন্য আলাদা করে আপনাকে ভাড়া ঠিক করে নিতে হবে। তাহলে দেরি কিসের, বেরিয়ে পড়ুন চটপট সাহেবগঞ্জের উদ্দেশ্যে। শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সংবাদ।
1: খারাপ পিপল।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, ভিশন মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরের দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে 10-12 জানুয়ারি নতুন দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিককে গ্রেপ্তার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তি কেন্দ্রের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এই গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না।

0: বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ব্যাংক অথবা সিস্টেম প্রোভাইডার ইউপিআই বা রুপে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পেয়েছেন এমন কারোর ক্ষেত্রেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো চার্জ আরোপ করতে পারবে না। সংসদে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা কর সংক্রান্ত সংশোধনী আইন পাশ হওয়ার পর ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ ধার্য করা নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন উঠেছিল তার প্রেক্ষিতেই অর্থমন্ত্রকের পক্ষ থেকে বিস্তারিত এই ব্যাখ্যা দেওয়া হল। মন্ত্রকের ওই বিজ্ঞপ্তিতে রূপে ডেবিট কার্ড এবং ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনকে ইলেকট্রনিক মোড অব পেমেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত মাসে সরকার জানায় ইউপিআই এর মাধ্যমে কোনো লেনদেনের ক্ষেত্রে উপভোক্তাদের ওপর কোনো চার্জ ধার্য করা হবে না। এমনকি একজন আরেকজনকে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠালে সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে ভবিষ্যতে ব্যবসায়ীদের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR এ কিছু কিছু ক্ষেত্রে লেনদেনের চার্জ ধার্য করা হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও হার হবে অনেকটাই কম। এদিকে RBI এক নির্দেশিকায় বলেছে, ১০০০ টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিউল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহে চিহ্নিত হয় তবে ব্যাঙ্কগুলি পুরো অ্যাকাউন্ট বন্ধ না করে শুধুমাত্র বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। গ্রাহকের ঘোষিত প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা আকস্মিক কোনো লেনদেন কিংবা পরিচিত সাইবার জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত লেনদেন শনাক্ত করার জন্য ব্যাঙ্কগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করতে হবে বলেও রিজার্ভ ব্যাংকের নির্দেশিকায় জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, ভিশন মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত ভিয়েতনাম বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের ১৯তম অধিবেশনে যৌথভাবে পৌরোহিত্য করেন।
1: This 19th JCM therefore offers us a very valuable opportunity to review the implementation of the commitments which have been made and to translate the political momentum at the highest level into concrete tangible outcomes for our people. Vietnam for us is a key partner in India's Act East policy, in our vision Mahasagar, in our outlook of the Indo-Pacific. Vietnam is equally an important partner in the framework of our comprehensive strategic partnership with the ASEAN.
0: ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুংয়ের সঙ্গে বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের পূর্ণাঙ্গ দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করেন। এদিকে বিদেশমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগেই জানানো হয়েছে, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার পর ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এক বিশ্লেষকও ভারতের অনুষ্ঠিত ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলনকে সফলভাবে অভিহিত করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আগামী বছর জাতীয় যুব উৎসব হবে ১০-১২ জানুয়ারি নতুন দিল্লিতে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২০২৭ শিরোনামে উৎসবের মূল লক্ষ্য হল উন্নয়নমূলক প্রকল্পে যুব নেতৃত্বকে উৎসাহিত করা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুব সমাজের কণ্ঠস্বর ও ভাবনাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। এই উৎসব উপলক্ষে জেলা থেকে রাজ্য এবং জাতীয় স্তর পর্যন্ত ৫টি বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় ১৫-২৯ বছরের যুবক যুবতীরা অংশ নিতে পারবেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ ৮টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR

0: নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 জন প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানি সম্মেলনে যোগ দেবে। প্রদর্শনীতে থাকবে 6টি দেশ ও 12টি রাজ্য সরকারের প্যাভেলিয়ন এবং স্টার্ট আপের একটি প্যাভেলিয়নও। ভারত সেমিকন্ডাক্টর মিশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিকন ইন্ডিয়া প্রদর্শনী বিশ্বের বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক প্রযুক্তি ক্ষেত্রকে সহযোগিতা, উদ্ভাবন, ম্যানুফ্যাকচারিং, বিনিয়োগ ও প্রতিভা বিকাশের সুযোগ এনে দেবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলি গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো অভাব অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত এবং সুফলদায়ক। তিনি গতকাল নতুন দিল্লিতে 6ষ্ঠ রাম জেঠমালানি স্মারক বক্তৃতায় ভাষণ দিচ্ছিলেন।
1: The mechanism which Supreme Court and the High Courts have developed is one of the robust and very timely also. Given a choice, a judicial officer when passes an interlocutory order or if he adjourns a case, at every stage he will invite a complaint. I will leave it to public domain and it's a very seriously debatable issue that should those complaints on a platform, on a website, you need to have an internal very strong mechanism which must complete objectivity, dispassionate approach and in a very responsible manner must deal with it.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের পৌর নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, দলের এই জয় মিথ্যের বিরুদ্ধে সত্যের বিজয়ের প্রমাণ। মহারাষ্ট্রে অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট সেটের দিন পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী মাসের 25 তারিখে, এ মাসের 27 তারিখে তা হওয়ার কথা ছিল। চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি শিবাঙ্গাং কোচিং নামে ওই সেন্টার চালানোর সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত। এদিকে জেএসএসসি সিজিএল পরীক্ষায় অনিয়মের অভিযোগেও সিআইডি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে পূর্ব কেন্দ কলোনি থেকে দিলীপ কুমার পাসওয়ান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তি কেন্দ্রের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে এই সমঝোতা কবে থেকে কার্যকর হবে, কতদিন বহাল থাকবে এবং কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প একথা জানান। রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মতামত জানানো না হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সে দেশের জরুরি পরিকাঠামো লক্ষ্য করে চালানো আক্রমণ প্রতিহত করার বিষয়ে রাশিয়ার প্রতিশ্রুতি আদায় করতে সহযোগী দেশগুলি সমর্থ হলে ইউক্রেনও হামলা স্থগিত রাখতে প্রস্তুত। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধে 7:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা। উপস্থাপনায় রয়েছে আমি স্পন্দন দাস।

আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্পন্দন দাস। শুরু করলাম অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে অসাধারণ সুন্দর একটি গান দিয়ে। দত্তা ছবি থেকে এই গানটি আজ শোনালাম আপনাদের। আজ সকালের আড্ডায় এমন একজন মানুষের কথা বলবো যাকে আমরা চিনি অন্যভাবে, কিন্তু তার আরও একটি পরিচয় রয়েছে। এত ভনিতা না করে চটপট বলে ফেলি, তিনি কেবলমাত্র কলমের জাদুগর ছিলেন না, অপরাজেয় কথাশিল্পী হিসেবে বিশ্বজুড়ে তাঁর পরিচিতি ছিল। কিন্তু তাঁর জীবনের সবচেয়ে অজানা দিক যেটি, সেটি হল তার মধ্যে একটি চমৎকার সঙ্গীতময় সত্তা ছিল। সুরের জগতে ছিল তাঁর অবাধ বিচরণ। সাহিত্যের পাশাপাশি সঙ্গীতকে গভীরভাবে ভালোবাসতেন বলেই অনেক গুণীজন তাঁকে সুর সাধক বলতেন, আর তিনি হলেন সুর সাধক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1876 সালের 15 সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। আর আজ সকালের আড্ডায় আমি কথা বলবো, না না, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নয়, সুর সাধক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। হাতে কলম আসার আগেই তাঁর জীবনে সুর এসেছিল, প্রথমে বাঁশি রূপে, আর তারপর কণ্ঠসঙ্গীত ও অন্যান্য বাদ্যযন্ত্র পরিবেশনের পথ ধরে। অসামান্য মধুর কণ্ঠে গায়কের পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পারদর্শী ছিলেন একাধিক বাদ্যযন্ত্র বাজানোয়। তিনি যেমন গেয়েছেন কীর্তন, বাউল, নিধুবাবুর টপ্পা, রবীন্দ্রসঙ্গীত, দাশরথী রায়ের গান, ভজন, বৈষ্ণব পদাবলী, ঠিক তেমনি তার পাশাপাশি বাজিয়েছেন বাঁশি, তবলা, হারমোনিয়াম, বেহালা, এসরাজ, পাখোয়াজ, সেতার। ভাবতে পারছেন, একটা মানুষ, তিনি সমস্ত ধরনের গান গাইতে পারতেন, আর তার সঙ্গে তিনি সমস্ত ধরনের বাদ্যযন্ত্রও বাজাতে পারতেন। আসলে এই মানুষটার জীবনটাই তো বড় অদ্ভুত, ছোটবেলা থেকেই তো তার নিদর্শন আমরা সকলেই পাচ্ছি।

পরবর্তীকালে ব্যাপক জনপ্রিয়তায় ঢাকা পড়ে যায় অপরাজেয় কথা শিল্পী। এই অপরাজেয় কথা শিল্পী জনপ্রিয়তায় ঢাকা পড়ে যায় তাঁর এই সুরো সাধনার দিকটি। এছাড়া তাঁর কিছুটা এলোমেলো জীবনযাপন তো ছিলই। জন্ম হুগলির দেবানন্দপুরে হলেও শরৎবাবুর ছোটবেলার বেশিরভাগ সময়টাই কেটেছে ভাগলপুরের মামার বাড়িতে। আর এখানকার আদমপুর অঞ্চলের গাঙ্গুলি বাড়ি ছিল নামকরা শিল্প সাহিত্য আর সংস্কৃতি চর্চার পীঠস্থান। এই বাড়িরই উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে বিচিত্রা পত্রিকার সম্পাদক হন, আর তিনি সম্পর্কে ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা। এরা ছ ভাই ছিলেন আর প্রত্যেকেই ছিলেন সঙ্গীতে পারদর্শী। আর এদের মধ্যে রাজেন্দ্রনাথের প্রতিভা ছিল সবচেয়ে বেশি। ভীষণ ভালো বেহালা আর বাঁশি বাজাতে পারতেন তিনি। আর তাই মামা বাড়ির রাজেন্দ্রনাথের সঙ্গেই ঘনিষ্ঠতা হল শরৎবাবুর। দিনরাত্রি রাজেন্দ্রনাথের ছায়াসঙ্গী হয়ে নানা রকম অদ্ভুত অভিজ্ঞতা লাভ হল তার। সঙ্গে বাঁশি আর বেহালার প্রাথমিক শিক্ষাও জুটে গেল রাজেন্দ্রনাথের কাছ থেকে। সঙ্গে এই রাজেন্দ্রনাথ, আচ্ছা এখানে আমি বলে রাখি, এই রাজেন্দ্রনাথ মজুমদারই শরৎ সাহিত্যের রাজু আর ইন্দ্রনাথ। এইভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাথমিক সঙ্গীতের সঙ্গে পরিচয় ঘটল। কিন্তু তারপরে তিনি পেয়েছিলেন রেঙ্গুন রত্ন খেতাব, আর সেটি পেয়েছিলেন তাঁর এই গানের জন্য। শুনব, তবে তার আগে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

অভয় শ্রীকান্ত ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে শুনলেন গানটি। আজ কথা বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। না, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয়, সুর সাধক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। যাত্রা কীর্তনের আসরে অনবরত হাজির হয়ে যেতেন তাঁরা। তাঁরা মানে ওই যে বললাম রাজেন্দ্রনাথ আর ইন্দ্রনাথ, অর্থাৎ রাজু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুযোগ পেলেই সেখানে গান বাজনায় অংশ নিতেন দুজনে। কীর্তন নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ভীষণভাবে টানত। একবার রাজুর সঙ্গে মনসুরগঞ্জে গেলেন কালিদাসী বষ্টমীর কীর্তন শুনতে। কালিদাসী বষ্টমীর কীর্তন শুনে শরৎবাবু তো মোহিত। তিনিও গাইলেন সেই কীর্তনের আসরে, আর শরৎবাবুর মধুর গলার গান শুনে কালিদাসী বষ্টমী একটা টান অনুভব করলেন ছেলেটির প্রতি। আর এরই মাঝে একবার ভাগলপুর থেকে শরৎবাবুকে দেবানন্দপুরে আসতে হয়েছিল। সেখানে স্কুলেও ভর্তি হলেন, কিন্তু গান ছাড়া হল না। তিনি গান ছাড়লেন না। এখানকার বন্ধু কাশীনাথের বোন ধীরুর সঙ্গে ভীষণ খুনসুটি চলত। আপন মনে এধার ওধার চক্কর কাটত তারা দুজন। আর ছিল গান বাজনা যাত্রার আসরে ধীরুর সঙ্গে হাজির হয়ে যাওয়া, সুযোগ থাকলেই গান গাওয়া বা সেই গানে ঠেকনা দেওয়া। একবার ভাগলপুরের আর্য থিয়েটারের হয়ে এক নারী চরিত্রে মধুর গান সহযোগে অভিনয় করলেন শরৎচন্দ্র। সবাই তো একেবারে মোহিত হয়ে গেল। এবার বন্ধু রাজুর সঙ্গে মিলে নতুন থিয়েটারের দল তৈরি করলেন। আর শুধু থিয়েটারের দল তৈরি করে ক্ষান্ত রইলেন না, মৃণালিনী নাটকে নাম ভূমিকায় অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বরাবরই শীর্ণ রোগা চেহারার ছিলেন, কিন্তু গানের গলাটি ছিল ভারী মিষ্টি, মিষ্টতায় ভরপুর একেবারে। আর তার ফলে অল্প বয়সে নারী চরিত্রে তাকে বেশ ভালো মানাত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কদর ছিল তার সঙ্গীত কণ্ঠের জন্য। বিল্লমঙ্গল, জনা ইত্যাদি নানান নাটকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিনয়ে মাত করে দিত মানুষকে। আদমপুর ক্লাবের ডাকে কলকাতা থেকে মিনার্ভা থিয়েটারের দল ভাগলপুরে এসে আলিবাবা নাটক মঞ্চস্থ করবে স্থির করল। কিন্তু সেই আলিবাবা নাটকে মুস্তাফার চরিত্রে যিনি অভিনয় করবেন বলে স্থির করেছিলেন, তিনি শেষ মুহূর্তে অভিনয় করেননি। আর সেই চরিত্রে অভিনয় করেছিলেন স্থানীয় ছেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

দত্তা ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গানটি। 1902 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বর্মার রাজধানী রেঙ্গুনে যান। প্রথম চাকরি পেলেন রেঙ্গুন থেকে দূরে উত্তর বর্মার পেগুতে পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টসে। আর সেখানকার ডেপুটি এক্সামিনার মনীন্দ্র কুমার মিত্র ছিলেন শরৎবাবুর গানের ভীষণ ভক্ত। আর তারপরেই চাউর হয়ে পড়ল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গুণপনার কথা। তবে মূলত সঙ্গীত শিল্পী হিসেবেই তার পরিচয় হয়েছিল, সাহিত্যিক হিসেবে নয়। একদিন এক সন্ধ্যার আসরে, মানে খাওয়া দাওয়ার আসরে, সকলের অনুরোধে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গাইলেন কীর্তনাঙ্গে রবীন্দ্রসঙ্গীত ওহে জীবন বল্লভ। ওখানে উপস্থিত সকলেই বাহবা দিলেন এই গান শুনে। মনীন্দ্র মিত্র বলে উঠলেন, শরৎদা, আপনার গলায় নিশ্চয়ই জাদু আছে, কি মিষ্টি গলা আপনার। আর এই রেঙ্গুনের একমাত্র বাঙালিদের ক্লাব ছিল বেঙ্গল সোশ্যাল ক্লাব। ক্লাবের ঘরোয়া অনুষ্ঠানে গান বাজনা তো থাকবেই, যেরকম থাকে। প্রথম দিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গীত দক্ষতার বিষয়ে অনেকেরই ধারণা ছিল না, কিন্তু মনীন্দ্রনাথ বাবু বলে দেওয়ার পর এই বেঙ্গল সোশ্যাল ক্লাবের কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হতো না শরৎবাবুর সঙ্গীত ছাড়া। আর এইরকমই এক আসরে একদিন তিনি গাইলেন দুটি গান, আর সেই দুটি গান সমস্ত মানুষের হৃদয় ছুঁয়ে গেল। তার মধ্যে একটি গান হল জ্ঞানদাসের পদকীর্তন, তোমার গরবে গরবিনী রাই রূপসী তোমার রূপে। কণ্ঠ থেকে যেন মধু ঝরল, সবাই সুরাচ্ছন্ন। আর তারপর তিনি গাইলেন ওহে জীবন বল্লভ।

0: 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
0: পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
4: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। দৃষ্টিকোণে আজকে শুনবেন বাংলার অন্যতম জনপ্রিয় লোকআঙ্গিক পুতুল নাচ নিয়ে দেবাশিস রায়চৌধুরীর কথিকার পুতুল নাচের ইতিকথা।
5: লোকসংস্কৃতির বৈচিত্র্যময় যে আঙ্গিকগুলো আমাদের রয়েছে, পরিচিত আঙ্গিকগুলো, তার মধ্যে অন্যতম হল পুতুল নাচ। লোক সংস্কৃতির আঙ্গিক বিভাজনে একে আবার পুতুল নাটক বলা হয়। পুতুল নাচ এর একটা ইংরেজি নাম আছে পাপেট থিয়েটার, আবার হিন্দি নামও আছে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কাঠপুতলি বলা হয়। এই পুতুল নাচের ইতিহাস খুব প্রাচীন। খ্রিস্টপূর্ব 4th শতকে প্লবক কুহক যে সমস্ত ভ্রাম্যমান আনন্দ বিনোদনকারী সম্প্রদায় পুতুল নাচে জীবিকা অর্জন করত, এদের প্রসঙ্গে আমাদের যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে উল্লেখিত আছে, এবং তার 200 বছর পরেও পতঞ্জলির মহাভাষ্যে পুতুল নাচের উল্লেখ পাওয়া যায়। আর ইউরোপে যে পুতুল নাচ শুরু হয়েছিল সেটা বলা হয় খ্রিস্টপূর্ব আমলের রেওয়াজ। ইউরোপে প্রধান ধারক ছিল জার্মানি। 4th শতকে প্রখ্যাত ইংরেজ কবি চসার তাঁর লেখায় পুপা একটি ল্যাটিন

শব্দ ব্যবহার করেছিলেন। এই শব্দটি পুতুলের ইঙ্গিত বহ। অন্যদিকে মহাকবি উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকের এক জায়গায় বলেছেন, ওহ এক্সিডিং মোশন, ওহ এক্সিডিং পাপেট। সময়টা 1595 সাল। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি লোক সংস্কৃতির সঙ্গে পুতুল ভীষণভাবে জড়িয়ে আছে। আমরা দেখেছি মন্দিরে যে সমস্ত গাছ, সেখানে অনেক মানুষ এসে পুজো দিতে এসে পুতুলকে মানত করে গাছের সঙ্গে বেঁধে রেখে যান। কিন্তু আমি যে পুতুলের কথা বলছি, এই পুতুল হচ্ছে ইংরেজি যার নাম পাপেট। একে কিন্তু চালনা করার জন্য মানুষের প্রয়োজন হয়। পুতুল নাটকে যেমন কি থাকে, একটা কাহিনী থাকে, সংলাপ থাকে, গান থাকে,

ধীরে ধীরে পুতুল নাচ অনেক রকম ভাবে আমাদের কাছে উপস্থাপিত হতে থাকে। চার ধরনের পাপেট জানি, একটা হচ্ছে দস্তানা পাপেট, যেটাকে বলে গ্লাভ পাপেট, আরেকটি হচ্ছে রড পাপেট। সেই পাপেটগুলো মানে অদ্ভুত ভাবে তৈরি হয়, যেগুলো ট্রেডিশনাল পাপেট আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে, সেগুলো প্রায় মানুষের মতো হয়, বড় সাইজের, এবং যিনি তাকে চালনা করেন তার কোমরে একটা বাঁশের খোদল মতো করা থাকে এবং ওই বড় পুতুলটা একটা বাঁশের উপর দাঁড়িয়ে থাকে। তিনি সেই বাঁশটাকে তার কোমরে যে খোদল করা রয়েছে তার মধ্যে নিয়ে নেন, নিয়ে নিজেই যদি সেই পুতুল নাচি হয় সেই যিনি চালনা করছেন তাকেও নাচ শিখতে হয়। কিন্তু এই রড পাপেট আবার আমাদের ছোট আকারে আধুনিক ভাবে যেগুলো প্রয়োগ পদ্ধতির মধ্যে আমরা দেখেছি তাতে ছোট্ট রড লাগিয়ে পুতুলটিকে এবং তার দুহাতে দুটো রড লাগিয়ে চালনা করা হয়। আরেকটি হচ্ছে স্ট্রিং পাপেট, সুতো পাপেট, যে ছবিটি খুব বিখ্যাত হয়েছিল দ্য সাউন্ড অফ মিউজিক, তাতে আমরা বিখ্যাত আমেরিকান পাপেটিয়ার বিল বেয়ার্ডের পাপেট দেখেছিলাম, সেখানে সমস্ত স্ট্রিং পাপেট ব্যবহার করা হয়েছিল, সুতো দিয়ে চালনা করা হয়। এই পাপেটের সমস্ত হাত পা তার সমস্ত শরীর সুতো দিয়ে বাঁধা থাকে এবং এক একটা স্টিকের সঙ্গে সেগুলো লাগানো থাকে, নিচে মঞ্চটা সাজানো থাকে এবং ওপরে উঁচুতে পাটাতনে দাঁড়িয়ে পাপেটিয়ার পুতুলগুলো চালনা করে। আরেকটি পাপেট আছে, সেটাকে বলা হয় শ্যাডো পাপেট, ছায়া পুতুল। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে কাজ করা হয়েছে ছায়া পুতুল নিয়ে। কেরল রাজ্যে এরা মহাভারত রামায়ণের উপর বড় বড় মহাকাব্যগুলো নিয়ে কাজ করেছে, মস্ত বড় সামনে একটা কাপড় টানিয়ে, সাদা কাপড় স্ক্রিন যেটাকে আমরা বলছি, পেছনে বড় প্রদীপ জ্বালিয়ে এই সমস্ত পাপেটগুলো সেই সাদা কাপড়ের উপর ফেলে তার একটা ছায়া তৈরি করে। এবং এই যে ছায়া পুতুলগুলো তৈরি হয় এগুলো সমস্ত মোষের চামড়া থেকে, এই পাপেটগুলো বিভিন্ন রং দিয়ে তৈরি হয়। এই পাপেট আমরা দেখে এসেছি পরবর্তী পর্যায়ে, যেমন ইউরোপে পাঞ্চ বলে একটা ব্যাপার ছিল, সেটা খুব প্রতিবাদী পাপেট ছিল, সেই পাপেটটা যে কোনো সামাজিক অন্যায় অবিচার নিপীড়নের বিরুদ্ধে সে প্রতিবাদ করত। পুতুলটা কিরম দেখতে ছিল, পুতুলটির মাথায় একটা গাধার টুপি থাকত, দাঁত ছাড়া চিবুক, হাতে লাঠি, পরনে ডোরা কাটা কোট ও প্যান্ট, এবং ওই লাঠিটা ছিল ন্যায়দণ্ডের প্রতীক। আমি নিজে যখন রবীন্দ্রনাথ গোস্বামীর কাছে পুতুল চালনা বা পুতুল নিয়ে নাটক নিয়ে কাজ করেছিলাম, দীর্ঘদিন কাজ করার পর কলকাতা শহরে যখন কলকাতা দূরদর্শন এলো ষাটের দশকের শেষের দিকে, তার চার পাঁচ বছরের মধ্যে দূরদর্শন করল কি, কলকাতা বিশিষ্ট মানুষদের ডেকে নিয়ে সে অনুষ্ঠানটা সাজাতে শুরু করলো। উনি আরেকটা নতুন পুতুল তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ গোস্বামী, সেটাকে বলা হতো ফ্ল্যাট পাপেট, মানে একেবারে টু ডাইমেনশনাল ট্রিটমেন্টে, তাতে সুন্দর সুন্দর সব গল্প। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো মাও সেতুং যখন চীনে লড়াই করছে তখন উনি প্রত্যন্ত গ্রামে গিয়ে ব্যাগের ভেতর দুটো পুতুল নিয়ে যেতেন এবং সমস্ত গ্রামবাসীকে দেখে দেখে, কেন আমরা লড়াই করছি, আমাদের বিষয়টা কি, কেন আমরা দেশকে অন্যরকম ভাবে সাজাতে চাইছি, সমস্ত পাপেট দিয়ে করতেন। যেমন বাংলাদেশে অনেক জায়গায় পাপেট চর্চা হয়, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, ফরিদপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, রংপুরে একেবারে প্রাচীন ধারার ইতিহাস রয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এবং ওখানে একটা বড় বড় যাত্রা দল যেরকম আমাদের এখানে আছে, ওখানে পুতুল নাচের দলও আছে। এবং বাংলাদেশে অনেক আগের কথা আমি যেটা বলছি, আধুনিক ধারার যে পুতুল নাচ শুরু হয়েছিল তার সূচনা করেছিলেন মোস্তফা মনোয়ার।

শুনছেন সকালের আড্ডা, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন দাস। সকালের আড্ডায় আজকে আমরা কথা বলছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, সুর সাধক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। তার সঙ্গীতের এই বিষয়টি তিনি কিন্তু অন্তরে রাখতেই বোধহয় বেশি ভালোবাসতেন। উপযুক্ত পরিবেশ ও বিশেষ টান ছাড়া তিনি কিন্তু খুব একটা প্রকাশ্যে নিয়ে আসতে চাইতেন না। তার গাইবার বৈশিষ্ট্য যে কতখানি লুকিয়ে রাখতে চাইতেন তার একটি জ্বলন্ত প্রমাণ ছিল রেঙ্গুনে কবি নবীনচন্দ্র সেনের সম্বর্ধনা সভা। চলুন চটপট শুনে নেই সেই গল্পটি। সালটা 1905। রেঙ্গুনের বেঙ্গল সোশ্যাল ক্লাব নিয়ে এলো কবি নবীনচন্দ্র সেনকে, আর কবির এই সম্বর্ধনা সভায় অভ্যর্থনার সঙ্গীত গেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গেয়েছিলেন এসো কবিবর এসো হে, এসো সুন্দর এসো শোভন, এসো বঙ্গ হৃদয় ভূষণ, প্রীতি পুষ্পাঞ্জলি লহ হে। নিজেই গেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তারপরেই গেয়েছিলেন বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত, তবে মঞ্চের একেবারে সামনে থেকে নয়, মঞ্চের পেছন থেকে পর্দার আড়ালে। নবীনচন্দ্র সেন তো গান শুনে বললেন যে এই শিল্পীকে ডেকে আনো তো, কিন্তু ততক্ষণে তো তিনি মানে শরৎবাবু পগার পার। রেঙ্গুনে

নবীনচন্দ্র সেনের সম্বর্ধনা সভায় তিনি গান গাইলেন, কিন্তু পর্দার আড়াল থেকে। কেউ তাঁকে দেখতে পেলেন না, এমনকি নবীনচন্দ্র সেন তাঁর গানের গলায় মুগ্ধ হয়ে তাঁর সঙ্গে পরিচিত হতে চাইলেন। কিন্তু উদ্যোক্তারা যতক্ষণে গেলেন শরৎবাবুকে ডেকে নিয়ে আসার জন্য, ততক্ষণে তিনি একেবারে ত্রিসীমানাতেও নেই। তো এরপর বেশ কয়েকদিন পরে তার ব্যারিস্টার ও সুগায়ক পুত্র নির্মলচন্দ্রকে নিয়ে বার্মায় গিয়েছিলেন রবীন্দ্রচন্দ্র সেন, এবং গিয়ে তিনি বারবার একে তাকে নানানজনকে বলতেন, ওহে সেই ছোকরাটি কোথায় থাকে হে, রবির গান সে যে বড় চমৎকার গায়, ওকে একবার ডেকে দিও। অবশেষে সুযোগ হল। ওই সময় রামকৃষ্ণ সেবক সমিতির উদ্যোগে রেঙ্গুনে এসেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ, মানে আমাদের শশী মহারাজ, আর তাঁর সম্বর্ধনা সভায় এলেন পুত্র নির্মলচন্দ্র সহ কবি নবীন সেন, আর সেই সভায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও এসেছেন। তাকে দেখেই তখন নবীনচন্দ্র বলে উঠলেন, আপনার গান শুনবার আশায় আমি তৃষিত চাতকের মতো লালায়িত হয়ে আছি মশাই। শুনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেন, কিন্তু আজ আমি গান শোনাতে আসিনি, আপনার পুত্র সুকণ্ঠ নির্মলচন্দ্রের গান আমি শুনতে এসেছি। কিন্তু এবার মুখ খুললেন মঞ্চে থাকা স্বামী রামকৃষ্ণানন্দ। আসলে কিছুদিন আগেই রেঙ্গুনে রামকৃষ্ণ আশ্রমে শরৎবাবুর কণ্ঠে রামকৃষ্ণ বন্দনা শুনেছেন তিনি, আর শুনেই তিনি মুগ্ধ হয়েছেন শরৎচন্দ্রের গলায়, মুগ্ধ হয়েছিলেন রামকৃষ্ণানন্দ। তো তাই তিনি বললেন মঞ্চের ওপরে, শুনুন, আজ এখানে একত্রে নবীনচন্দ্র নির্মলচন্দ্র ও শরৎচন্দ্রের শরৎচন্দ্রের উদয় হয়েছে বটে, কিন্তু আমি শরৎ সুধাই পান করতে চাই। এরপরে আর কথা চলে না। অর্গান বাজিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গাইলেন, আমার রিক্ত শূন্য জীবনে সখা বাকি কিছু নাই, গাইলেন, যেন সুরলোক থেকে সঙ্গীত নেমে এলো। স্বামীজি স্তব্ধ, উপস্থিত সবাই তন্ময়তায় বিভোর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গান শুনে। তারপর নীরবতা ভাঙলেন পলাশীর যুদ্ধর কবি। আপনার গানের ভাব উদ্দীপনায় সেই চির সুন্দরকে মনে করাইয়া দেয়, রেঙ্গুন শহরে এমন রত্ন লুকানো ছিল জানতাম না, আমি আজ আপনাকে রেঙ্গুন রত্ন উপাধি দিলাম, বলেছিলেন নবীনচন্দ্র সেন। এবং কথা সাহিত্যিক হওয়ারও বহু পূর্বে তিনি রেঙ্গুন রত্ন উপাধি পেয়েছিলেন কবি নবীনচন্দ্র সেনের কাছ থেকে। এমনই ছিলেন সুর সাধক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন তাঁরই ভীষণ পছন্দের একটি গান শুনে নেব সংযুক্তা ভাদুড়ির কণ্ঠে।

0: মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা, আর সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।
1: জানা অজানায় শুনবেন কথিকা প্রজাপতি সংগ্রহ, লিখেছেন ডক্টর অসীম মিত্র। বেশ কয়েক বছর আগের কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে হাতে নাতে ধরা পড়েন আন্তর্জাতিক চোরাকারবারে লিপ্ত হিসাওশি কোজিমা। তার সঙ্গে থাকা একটা ছোট্ট কাঠের বাক্সের তার মধ্য থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি বিরল প্রজাতির প্রজাপতি। এরপর কোজিমাকে তার লস অ্যাঞ্জেলসের ছোট্ট অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় তল্লাশির জন্য। সেখানে গিয়ে তো সরকারি আধিকারিকদের চোখ ছানা ভরা। পরপর তাকের উপর সাজানো রয়েছে রং বেরঙের বিরল প্রজাপতি, কিছু জ্যান্ত কিছু মৃত, সবই বিক্রি করার জন্য। কোজিমার চোরা কারবারের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য এক সরকারি আধিকারিককে স্ট্রিং অপারেশন পর্যন্ত করতে হয়েছিল $14,500 খরচ করে। কোজিমার থেকে তিনি দুটি কুইন আলেকজান্ডার্স বার্ডউইং প্রজাপতি কিনেছিলেন $8,500। এটি বিরল ও বিপন্ন প্রজাতির প্রজাপতি। এদের মেয়ে প্রজাপতিরা পৃথিবীর সবচাইতে বড় আকারের প্রজাপতি। শুধুমাত্র পাপুয়া নিউগিনির বর্ষা বনে এদের পাওয়া যায়। কুইন আলেকজান্ডার্স বার্ডউইং কালো ও হলুদ রং মিলিয়ে দেখতেও খুব সুন্দর, তাই সব মিলিয়ে চাহিদাও আকাশ ছোঁয়া। ১৯৯৪ সালের অগস্ট মাসে দুজন জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তাদের সঙ্গে চারটি কার্ডবোর্ডের কার্টুনে পাওয়া গিয়েছিল বেশ কয়েকশো ভারতীয় প্রজাপতি ও মথসহ প্রচুর পোকামাকড়। ১৯৯৬ সালের জুলাই মাসে বেআইনিভাবে বিরল প্রজাতির প্রচুর প্রজাপতি, গুবরে পোকা।

0: ও কাঁচপোকা ধরার অপরাধে দার্জিলিংয়ে এক জাপানি নাগরিক ও তাঁর সাগরেদকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের কাছ থেকে 1700টি বিরল প্রজাপতি এবং 1400টি গুবরে ও কাঁচপোকা উদ্ধার করা হয়েছিল, সরকারি হিসেবে যার দাম ছিল প্রায় 13 লক্ষ টাকা। বিগত বছরগুলোতে বিশ্ববাজারের চোরাকারবারীরা প্রচুর পরিমাণে প্রজাপতি ধরার ফলে দার্জিলিংয়ে এখন প্রজাপতির সংখ্যা খুবই কমে এসেছে। এছাড়া আমাদের দেশে প্রজাপতি চোরাচালানের ঘাঁটি হল পশ্চিমঘাট পর্বতমালা ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গা। কয়েক বছর আগেকার একটা হিসাব বলছে, আমাদের দেশ থেকে প্রতি মাসে কম করে 50,000 প্রজাপতি বেআইনিভাবে চালান হয়ে যাচ্ছে, আর প্রতি বছর বিশ্ববাজারে প্রজাপতির ব্যবসার পরিমাণ 1,000 কোটি টাকার উপরে। আমাদের দেশের যেসব প্রজাপতির আন্তর্জাতিক চোরাবাজারে প্রচুর চাহিদা রয়েছে সেগুলি হল সাদার্ন বার্ডউইং, কমন ব্লু বটল, মালাবার ট্রি নিমফ, কমন রোজ, কমন উইন্ডমিল, নানা প্রজাতির পিকক, অরেঞ্জ ওকলিফ, ভুটান গ্লোরি, কাইজার এ হিন্দ, লাদাখ ব্যান্ডেড অ্যাপোলো ইত্যাদি। হাজার হাজার বছর ধরে মানুষ মুগ্ধ হয়ে এসেছে প্রজাপতির রূপে ও রঙে। কখনো তারা স্থান পেয়েছে লোকগাথায়, কখনো বা নানা শিল্পকর্মে, কখনো সাহিত্যে, কখনো ছবিতে, কবিতায়, গানে। গত শতকের 6-এর দশকে লেখা এক বিখ্যাত সাহিত্যিকের প্রজাপতি নামের উপন্যাস নিয়ে মামলা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। হিন্দু ধর্মে প্রজাপতি সবসময় শুভ বিবাহের প্রতীক, খ্রিস্টধর্মে প্রজাপতি হল পুনর্জন্মের প্রতীক। 1350 খ্রিস্টপূর্বাব্দে আঁকা প্রজাপতির ছবি পাওয়া গেছে মিশরের থেবেসে। 19 শতাব্দীতে ব্রিটেনে প্রজাপতির চাহিদা তুঙ্গে ওঠে। প্রজাপতি বিক্রির মধ্যস্বত্ব ভোগীরা কম দামে প্রজাপতি কিনে চড়া দামে বিক্রি করত তাদের বড়লোক খরিদ্দারদের কাছে। ফলে শুধু ব্যবসায়ীরাই নয়, বেশ কিছু প্রকৃতিবিদরাও এই প্রজাপতি বিক্রির কারবারে জড়িয়ে পড়েছিলেন তাঁদের জীবিকা নির্বাহের জন্য। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পথ ধরে খাদকের হাত থেকে নিজেদের বাঁচাবার জন্য প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাপতি এত রঙিন হয়ে উঠেছে। কিন্তু পৃথিবীর সবথেকে বড় খাদক মানুষ সেই রংবাহারের জন্যই তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাদের মেরে ঘর সাজাচ্ছে কিংবা মিউজিয়ামের মান বাড়াচ্ছে। গবেষণার জন্য আর কটাই বা প্রজাপতি মারার দরকার হয়। প্রজাপতি সংগ্রহ শিরোনামে কথিকার শুনলেন, লিখেছেন ডক্টর অসীম মিত্র।
1: শুনলেন জানা অজানা, শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় এখন আমি আপনাদের যে গল্প বলবো সেটি শুনলে আপনি সত্যিই চমকে উঠবেন। ইকুয়েডরের একজন অত্যন্ত জনপ্রিয় মডেল, ইনফ্লুয়েন্সার ও সমাজকর্মী হলেন ভিক্টোরিয়া সালসেদো। কিন্তু তিনি আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো নন। শৈশবের এক ভয়াবহ দুর্ঘটনার পর তার একটি পার দুটি হাত কেটে বাদ দিতে হয়েছিল, আর তারপরে তিনি হার স্বীকার করেননি। তারপরে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সাহসিকতার প্রতীক হয়ে উঠেছেন। ওই ভয়ঙ্কর প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজের অদম্য মনের জোর, ইচ্ছে আর সাহসের জোরে তিনি আজকের দিনে ফ্যাশন জগতের অন্যতম এক অনুপ্রেরণার নাম, ভিক্টোরিয়া। 2001 সালে মাত্র 5 বছর বয়সে খেলার সময় অসাবধানবশত একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে স্পর্শ করে ফেলেন ভিক্টোরিয়া। এতে তার শরীর মারাত্মকভাবে পুড়ে যায় এবং চিকিৎসকদের তার দুটি হাত ও একটি পা কেটে বাদ দিতে হয়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ট্রিপল অ্যাম্পিউট বলা হয়। শয্যাশায়ী এই মেয়েটি দুর্ঘটনার পর সাময়িকভাবে ভেঙে পড়ে, যা খুবই স্বাভাবিক। কিন্তু ওই শয্যাশায়ী অবস্থায় তিনি একদিন সিদ্ধান্ত নিলেন, এই প্রতিকূলতাকে জয় করে তিনি তাঁর স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবেন। কিন্তু যা এক কথায় অসম্ভব, কিন্তু মানুষ তার মনের জোরের দ্বারা আর ইচ্ছে শক্তির দ্বারা সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে। আপনিও পারবেন, আমিও পারবো, আমরা সকলেই পারবো, যদি আমাদের সেই দৃঢ়তা থাকে যা ছিল ভিক্টোরিয়ার। আর তাই তিনি নিজের একমাত্র ডান পায়ের সাহায্যে খাওয়া দাওয়া, চুলাচড়ানো, মেকআপ করা এবং লেখালেখির মতো দৈনন্দিন সব

কাজ করতে শিখে নিলেন। কৃত্রিম পায়ের সাহায্যে তিনি স্বাভাবিকভাবে চলাফেরাও নিয়মিত ব্যায়াম করতে শুরু করলেন। 2021 সালে তিনি মিস ইকুয়েডর সৌন্দর্য প্রতিযোগিতায় অন্যতম মূল প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন ফেললেন। আর এখন পেশাগতভাবে তিনি একজন মনোবিজ্ঞানী এবং সফল মডেল। এছাড়াও তিনি সাংবাদিকতা নিয়ে পড়াশুনো করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর। আর সেখানে প্রতি মুহূর্তে তাঁর নিজের জীবনের লড়াই ও জয়ের সাফল্যের কথা ভাগ করে নিয়ে মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন সারাক্ষণ। ওই যে বললাম, মনের জোর, ইচ্ছে শক্তি আর দৃঢ়তা মানুষকে তাঁর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে। তাই ভেঙে পড়লে চলবে না, উঠে দাঁড়াতে হবে বন্ধু। সময় আর নেই, বিদায় নিতে হবে যেতে যেতে। কিশোর কুমারের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।

শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর রাজকোট, এই নিয়ে বলছেন দীপান্বিতা দাস, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।

সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের হাত ধরে জন্ম নিয়েছে অজস্র শহর, যার মধ্যে বেশ কিছু সময়ের গর্ভে হারিয়ে গিয়েছে, আবার এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এমন শহরের সংখ্যাও নেহাত কম নয়। ইতিহাস সেখানে থমকে থেমে নেই, বরং সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে, একই সঙ্গে জড়িয়ে রেখেছে হারিয়ে যাওয়া উপাদানদেরও। আজকের ঐতিহাসিক শহরের কথায় এমন এক শহরের কথা আমরা জানব, যার কোনায় কোনায় ছড়িয়ে থাকা ইতিহাস আজও জীবিত। আজি নদীর তীরে নির্মিত রাজকোট শহর 1610 সালে নওনগরের জামেদা রাজপুত বংশের সদস্য ঠাকুর সাহেব বিভোজি আজোজি জাদেজার দ্বারা প্রতিষ্ঠিত, যা পূর্বে মোহাম্মদ গজনবী শাসিত গজনবী সাম্রাজ্যের অংশ ছিল। ঠাকুর সাহেব বিভোজি প্রায় 282 বর্গমাইল এলাকা শাসন করতেন, যার মধ্যে ছিল 64টি গ্রাম। 110 বছর পর অর্থাৎ 1720 সালে সোরাত রেজিমেন্টের ডেপুটি সুবেদার মাসুম খান তৎকালীন শাসককে পরাজিত করেন।

এবং রাজকোটের নাম পরিবর্তন করে রাখেন মৌসুমাবাদ। জানা যায় মৌসুমাবাদে আটখানি প্রবেশদ্বার ছিল, যার বাইরের দিকে লোহার কাঁটা ছিল। এগুলির নাম ছিল সর্দার নাকা, কোঠারিয়া নাকা, রায়া নাকা, বেদি নাকা, নবনাকা, ভিচারি নাকা এবং পালনো দরজা। কালের প্রবাহে সেসব এখন ধ্বংসাবশেষ। দুর্গের প্রাচীরের কিছু ধ্বংসাবশেষ এখনও রামনাথপাড়া এলাকার দুর্গে বিদ্যমান। 1720 সালের পরাজয়ের কালিমা এবং গ্লানি মুছতে তৎপর হন ঠাকুর সাহেব রণমালজি মেহরামজি। তিনি 1732 সালে আক্রমণ করেন মৌসুমাবাদ। ঠাকুর সাহেব রণমালজি মেহরামজির কাছে পরাজিত হওয়ার আগে পর্যন্ত মাসুম খান এক দশকেরও বেশি সময় ধরে শাসন করেছিলেন। মাসুম খানের এর পরাজয়ের পর, বা বলা যায় রণমালজি মেহরামজির এই জয়ের পর, অঞ্চলটির নাম পুনরায় রাজকোট রাখা হয়। এরপর 1746 সালে তাঁর উত্তরসূরি এবং পুত্র লক্ষ্যজি তাঁর স্থলাভিষিক্ত হন। সময়ের স্রোতে পরিবর্তন অনিবার্য। শক, হুন, পাঠান, মোঘলদের পদাঙ্ক অনুসরণ করে এরপর ভারতবর্ষের মানচিত্রে আসে ব্রিটিশ সরকারের পতাকা। দীর্ঘদিনের ইতিহাসে সৌরাষ্ট্রের রাজধানী রাজকোটে 1822 সালে ব্রিটিশ শাসন একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যার নাম রাখা হয় কাথিয়াওয়াড় এজেন্সি। বর্তমান কোঠি এলাকায়, যেখানে আগে কাস্টম এবং রেলওয়ে অফিস ছিল, সেই সময়কালে ব্রিটিশ এজেন্সির কর্মকর্তাদের সেখানে থাকার ব্যবস্থা ছিল। বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে নেতৃত্বের পরিবর্তন ঘটে এবং আবারও পুরো এলাকাটি এজেন্সির অধীনে আসে, যা বর্তমানে সদর এলাকা। 1889 সালে এই শহর রেলপথের মাধ্যমে ওয়াংকানেরের সাথে সংযুক্ত হয়। এরপর 1893 সালে রাজকোট এবং জেতালসারের মধ্যে রেল যোগাযোগ স্থাপন করা হয়। সেই সময় বেশিরভাগ মিটার গেজ ট্রেন ব্যবহার করা হতো এবং এই রেল যোগাযোগই ছিল সেই সময় এই অঞ্চলের মধ্যে উন্নত পরিবহনের একমাত্র সাধন।

কাজী নদীর তীরে নির্মিত রাজকীয় এই শহরের পানীয় জলের সমস্যা ছিল বহুদিনের একটি জটিল সমস্যা। এই পানীয় জলের চাহিদা মেটাতে 1895 সালে লালপাড়ি নামে একটি নতুন হ্রদ খনন করা হয়। বর্তমানে রাজকোটের উপকণ্ঠে অবস্থিত লালপাড়ি হ্রদ প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য একটি শান্তিপূর্ণ আশ্রয়স্থল। বন্যপ্রাণী প্রেমীদের জন্য লালপাড়ি হ্রদ একটি স্বর্গ, তা বলাই তো যায়। বিভিন্ন প্রজাতির পাখি এই অঞ্চলে ঘন ঘন আসে। রোজি প্যাস্টার থেকে শুরু করে পেলিকান পর্যন্ত এই হ্রদটি পাখি দর্শনার্থীদের কাছে একটি আকর্ষণীয় স্থান। শুধু পাখি পর্যবেক্ষণ নয়, ফটোগ্রাফির জন্য এটি একটি নিখুঁত স্থান তা বলাই যায়। এছাড়াও কাছাকাছি অবস্থিত জুওলজিক্যাল গার্ডেনে বাঘ এবং অন্যান্য তৃণভোজী প্রাণীদের জন্য উন্মুক্ত পরিবেশ অঞ্চলটির রোমাঞ্চ আরও বাড়িয়ে তোলে। ফটোগ্রাফি হোক বা বন্যজীবন একটু কাছের থেকে উপলব্ধি করার চেষ্টা হোক, এই অঞ্চল প্রকৃতি প্রেমী মানুষদের জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে, যা হ্রদের মনোরম সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে।

ফিরে আসি আবার ইতিহাসের পাতায়। ১৯২১ সালে কাঠিয়াওয়াড়ের রাজনৈতিক নেতৃত্ব প্রথম রাজকোটে মিলিত হন এবং এই সময়ে লক্ষ্মীজি রাজ প্রথম বৈঠকে প্রতিনিধিত্ব করেন এবং এই এলাকায় রাজনৈতিক নেতৃত্বের প্রথম বসতি স্থাপন করেন। ঐতিহাসিক গুরুত্বের কারণে রাজকোট ব্রিটিশ ভারতের একটি উল্লেখযোগ্য শহর ছিল এবং একই সঙ্গে মহাত্মা গান্ধীর জীবনের একটি বড় অংশের সাথে এই শহরের নাম যুক্ত বলে ভারতীয় ইতিহাসে এর গুরুত্ব এবং পরিচিতি রয়েছে। ১৯২৫ সালে মহাত্মা গান্ধী রাজনৈতিক কর্মকাণ্ডের অঙ্গ হিসাবে শহরটি পরিদর্শন করেন এবং এর মাধ্যমে প্রথম শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠা করেন। আজ এটি গ্রামীণ শিল্পের জন্য একটি সুপ্রতিষ্ঠিত কেন্দ্র। ১৯৩৭ সালে ভাদেরা আবারও দেওয়ানদের অত্যাচারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করেন এবং এর মাধ্যমে প্রথম সত্যাগ্রহ শুরু হয়। অবশেষে সর্দার বল্লভভাই প্যাটেল এই সমস্যার সমাধান করেন। ১৯৩৯ সালে রাষ্ট্রশালায় রাজকোটের জনগণের মুক্তির উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের জন্য মহাত্মা গান্ধী সচেষ্ট হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে এই প্রস্তাবটি বাতিল হয়ে যায় এবং মহাত্মা গান্ধী এই পদক্ষেপের নিন্দা জানিয়ে অনশন শুরু করেন। ১৯৪২ সালের ভারত

ছাড়ো আন্দোলনেও রাজকোট একটি অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ভারতীয় রাজনীতিতে একটি বড় অবদান রেখেছিল। ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও জাতীয় কংগ্রেসের নানান কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল ঠাকুর সাহেব বিভোজির এই শহর। ব্রিটিশ আমলে এটি একটি উল্লেখযোগ্য প্রিন্সলি স্টেট বা রাজকীয় রাজ্য ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাজ্যটি তার প্রতিবেশীদের সাথে একীভূত হয় এবং

এবং পরে ১৯৫৬ সালে বোম্বে রাজ্যে এবং তার পরবর্তীতে ১৯৬০ সালে গুজরাট রাজ্যে একীভূত হয়। ইতিহাসকে সাক্ষী রেখে বর্তমানে রাজকোটে তৈরি হয়েছে বেশ কয়েকটি সংগ্রহশালা, যার মধ্যে অন্যতম ওয়াটসন মিউজিয়াম এবং মহাত্মা গান্ধী মিউজিয়াম। ওয়াটসন মিউজিয়ামে ঔপনিবেশিক যুগের শিল্পকর্ম এবং নিদর্শন রয়েছে, যা শহরের অতীত এবং বিভিন্ন শাসকের ভূমিকা তুলে ধরে। কর্নেল জন ওয়াটসনের নামানুসারে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়, যিনি ১৮৮৬ থেকে ১৮৮৯ সাল অবধি রাজকোটের রাজনৈতিক এজেন্ট ছিলেন।

বর্তমানে এই সংগ্রহশালায় প্রাচীন ভাস্কর্য, বস্ত্র, পাণ্ডুলিপি, মুদ্রা এবং ইন্দো সভ্যতার নিদর্শন সহ বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে। এই সংগ্রহশালা ভারতের স্বাধীনতা সংগ্রামে এই শহরের ভূমিকা এবং বিভিন্ন শাসকের সময়কালের নিদর্শনগুলির সাক্ষ্য বহন করে। মহাত্মা গান্ধী মিউজিয়াম মূলত কাবা গান্ধী নো ডেলো নামে পরিচিত, যা মহাত্মা গান্ধীর শৈশবের বাসস্থান ছিল। এখানে গান্ধীজির জীবন সম্পর্কিত নানান জিনিস, যেমন তার ব্যবহৃত জিনিসপত্র, ছবি, স্মারকগুলি সংরক্ষিত রয়েছে। এছাড়া শহরের কেন্দ্রে অবস্থিত জুবলি গার্ডেন নামক বাগানটি একটি বৃহৎ উন্মুক্ত স্থান। জুবলি গার্ডেন 1887 সালে কুইন ভিক্টোরিয়ার রজত জয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠিত হয়। এছাড়া এখানে ঔপনিবেশিক যুগের অনেক স্মৃতিস্তম্ভ আজও বিদ্যমান, যার মধ্যে অন্যতম হল কনাট হল। এটি কলোনিয়াল শাসনের একটি উল্লেখযোগ্য নিদর্শন। কনাট হল নামটি সম্ভবত ব্রিটিশ শাসনকালে ইংল্যান্ডের কনট অঞ্চল থেকে এসেছিল। সে যুগে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক সংগঠন এই হলে একত্রিত হয়ে বিভিন্ন সভা সমাবেশ সংগঠিত করতেন। ঐতিহাসিক গুরুত্বের নিরিখে রাজকোট একটি বহুমাত্রিক শহর তা বলাই যায়, যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। ইতিহাসের গতিময় ধারার সাথে সমন্বয় রেখে সাংস্কৃতিক এবং রাজনৈতিক ঐতিহ্যের শক্তিশালী প্রভাবের সাথে রাজকোটে অনেক ধর্মের মিশ্রণ ঘটেছে, যথা ইসলাম, হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্ম। এই শহরের মানুষ বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত, তবে তাদের মধ্যে বিভিন্ন উৎসব থাকা সত্ত্বেও তারা সম্প্রীতির সাথে বসবাস করেন এবং একটি সম্প্রদায় হিসেবে কাজ করেন। হিন্দু ও জৈন সংস্কৃতির শক্তিশালী প্রভাবের কারণে এখানকার নাগরিকরা মূলত নিরামিষাসী। শহরের অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে ঈশ্বরীয় মন্দির, বিচারী মন্দির, শ্রী রণছোড় দাস আশ্রম, শ্রী রামকৃষ্ণ আশ্রম, ভূতনাথ মহাদেব মন্দির ইত্যাদি। এই মন্দিরগুলির সবকটি ইতিহাসের সাক্ষ্য বহন করে। এই বহু সংস্কৃতির আবাসস্থলে অনেক ভাষা পাওয়া যায়, যথা হিন্দি, গুজরাটি, ইংরেজি, উর্দু, সিন্ধি, তামিল, মারাঠা, বাংলা, মালায়ালম। তবে এর মধ্যে উর্দু, গুজরাটি এবং ইংরেজি এবং সিন্ধি প্রধানত কথ্য ভাষা। গুজরাটিতে 11টিরও বেশি উপভাষা রয়েছে, যার বেশিরভাগই রাজকোটের বিভিন্ন অংশের মানুষজন ব্যবহার করেন। ইতিহাসের হাত ধরে বর্তমান সময়েও এই মিশ্র সাংস্কৃতিক চেতনা এখানকার সামাজিক পরিকাঠামোর মধ্যে পরিবাহিত এবং আপ্যায়িত। রাজ্যের চতুর্থ বৃহত্তম শহর রাজকোটে অসংখ্য উৎসব আনন্দের সাথে পালিত হয়। এটি এমন একটি স্থান যা আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশ্রণ ঘটায়। এই শহরের স্থাপত্য শিল্পকে বেশ কয়েকটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং কাঠামো দ্বারা চিহ্নিত করা যায়। শহরটিতে ব্রিটিশ আমলের এবং পুরনো দিনের স্থাপত্যের অনেক নিদর্শন দেখা যায়, যা এর সমৃদ্ধ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। চিরাচরিত কাল থেকেই রাজকোট তার সঙ্গীত ঘরানার জন্য বিখ্যাত। এখানকার স্থানীয় সঙ্গীতের ধারা, যার নাম দ্বৈরথ, মূলত হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত এবং গুজরাটের স্থানীয় সঙ্গীতের মিশ্রণ। এই সঙ্গীত প্রাচীন লোককাহিনী, ঐতিহ্য এবং আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরে। বিভিন্ন সময় কাথিয়াওয়াড় লোকসঙ্গীতের সুরে আলোড়িত হয় ঐতিহ্যবাহী এই শহরের আনাচেকানা।

রহস্যের আবরণে মোড়া অবোধ প্রাসাদ। রাজকোটে অবস্থিত এই বিশাল প্রাসাদটি রহস্য এবং চক্রান্তের প্রতীক হিসেবে পরিচিত। এর মালিকানা নিয়ে অনিশ্চয়তায় এবং এটির পরিত্যক্ত অবস্থা এটিকে একটি রহস্যময় এবং ভুতুড়ে স্থান হিসেবে পরিচিতি দিয়েছে, যা কালের প্রবাহে হয়ে উঠেছে কিংবদন্তি। ব্রিটিশ শাসনকালের পর থেকে রাজকোট একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। শহরটির রেশম শিল্পে সমৃদ্ধ এবং স্বতন্ত্র ইতিহাস রয়েছে। এখানে প্রাচীনকাল থেকে রেশম চাষের প্রচলন ছিল, যা পরবর্তীতে সুতো ও বস্ত্রবয়ন শিল্পে বিকশিত হয়। এই শহরটি বিশেষত রেশমি বস্ত্র এবং আলপাকা কাপড়ের জন্য বিখ্যাত, যা ভারতের ঐতিহ্যবাহী বয়ন পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজকোটের রেশম শিল্পের ইতিহাস বহু পুরনো এবং প্রাচীন রাজরাজাদের আমল থেকেই রেশম উৎপাদন এবং বয়ন প্রক্রিয়া এই অঞ্চলে চালু ছিল। বহু প্রাচীনকাল থেকে এই অঞ্চলটি সিল্ক রোডের সঙ্গে যুক্ত এবং সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিভিন্ন অঞ্চলের সাথে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক আদান প্রদানের সুযোগ করে দিয়েছিল গোটা ভারতকে। তুলা এবং পশমি বস্ত্র তৈরি একটি প্রধান কার্যকলাপ হলেও সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আধুনিক সিরামিক, ডিজেল ইঞ্জিন এবং জল পাম্প সেটও বর্তমান এই শহরে উৎপাদিত হয়। রাজকোট কেবল একটি সমৃদ্ধ ঐতিহ্য এবং ইতিহাসের অধিকারী নয়, এই শহরের পরতে পরতে মিশে আছে বিভিন্নতার মধ্যে ঐক্যের সুর, যা ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য সর্বোপরি ভারতীয় চেতনার সাক্ষ্য বহন করে। বলা যেতেই পারে রাজকোটের আকাশে বাতাসে মিথজীবিতায় বেঁচে আছে ইতিহাস ও বর্তমান।

এখানে এখনও সারেঙ্গে সুরে ইতিহাস যেন নিজেকে মুক্ত করে বর্তমানের রঙ্গমঞ্চে। ইতিহাসের কালো অক্ষরে কখনো কখনো নথিভুক্ত হয় এমন কিছু বিষয় যা রহস্য ভেদের উন্মাদনাকে রোমাঞ্চিত করে, এমনই

শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর ছিল রাজকোট। এই নিয়ে বললেন দীপান্বিতা দাস, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথাকার। এই অনুষ্ঠানে আজ শুনবেন বর্ধমানের বনবিবি নিয়ে একটি কথিকা। এটি বলেছেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি।
1: পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে রয়েছে একটি মা বনবিবির থান। মূলত সুন্দরবনের সঙ্গে জুড়ে থাকা লৌকিক দেবী বনবিবির নাম বর্ধমানের একটি গ্রামে থাকা বেশ বিস্ময়ের উদ্রেক করে। এই দেবীর নাম অনুসারে এই অঞ্চলের বিদ্যালয়টির নামও বনবিবিতলা উচ্চ বিদ্যালয়। মা বনবিবির এই থানটি কাড়ালাঘাট গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে দামোদরের ধারে অবস্থিত। সে প্রায় 100 বছর আগের কথা। মীর বাবর আলী স্বপ্নে দেখেন মা বনবিবিকে। দামোদরে সে সময় মাছ ধরতেন যারা, তাদের অনেকেরই জাল নাকি আটকে যেত আজকের এই বনবিবিতলার ঠিক পাশেই। সে সময় এই জায়গাকে বলা হতো বনবিবির দহ। কথিত আছে, সেই আটকে যাওয়া জাল ছাড়া পেত মা বনবিবিকে স্মরণ করে নদীর জলে বাতাসা ছড়ালে। লোকমুখে প্রচলিত আছে, মীর আবর আলী নাকি স্বপ্নে দেখেন মা বনবিবি তাকে বলছেন ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে আরাধনা করলে তবেই তিনি দেখা দেবেন। কথা মতো দামোদরের ধারে ব্যান্ড পার্টি সহ এসে দাঁড়িয়েছিলেন মীর বাবর আলী, এবং জল থেকে নাকি ভেসে উঠেছিল একটি পাথর। সেই পাথরকে ঘিরেই আজকের এই বনবিবির আখ্যান। কিছুটা দূর থেকে খালি চোখে দেখে যা বোঝা যায় তা হল, ফুটচারেক লম্বা, 2 ফুট মতো চওড়া এবং প্রায় 1 ফুট বেধের একটি আয়তাকার বেলে পাথর। পাথরের গায়ে রয়েছে এক অস্পষ্ট অবয়ব। সে অবয়ব মাতৃরূপী কিনা তা অবশ্য স্পষ্ট বোঝা যায় না। সুন্দরবন অঞ্চলের বনবিবির সঙ্গে এই বনবিবির কোনো মিল বা যোগাযোগ আছে কি না, এই বিষয়ে অঞ্চলের 2 প্রবীণ শিক্ষকের কথায় যা জানা যায় তা হল, সে সময় এসব অঞ্চল দামোদরের বয়ে আনা পলিতে খুবই উর্বর ছিল। চাষবাস করতে

হাওড়া বা হুগলির দিক থেকে অনেক মানুষ অস্থায়ীভাবে আস্তানা তৈরি করতেন এসব অঞ্চলে। পরবর্তীকালে এরা স্থায়ী বসতি গড়েন এবং গড়ে ওঠে গ্রাম। তবে দামোদরের অপর পাড়ে অর্থাৎ সেলিমাবাদের দিকে ঘন বন জঙ্গল ছিল। এককালে এসব অঞ্চলে বাঘ বের হতো এমন কথা তাঁরা ছেলেবেলায় শুনেছেন। তবে সেলিমাবাদের সেই বাঘ কখনোই দামোদর পার হয়ে বনবিবিতলায় ঢোকেনি। তার একমাত্র কারণ নাকি মা বনবিবির মাহাত্ম্য। বন্য জন্তুদের বিশেষত বাঘের প্রসঙ্গে বারবারই সুন্দরবনের কথা মনে পড়ে। তবে আরও একটু বিষয়েও বেশ মিল খুঁজে পাওয়া যায় সুন্দরবনের সঙ্গে। এখানে প্রার্থনা করতে হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ আসেন। যে কোনো সম্প্রদায়ের মানুষই এখানে এসে নিজেদের মতো করে মা বনবিবির কাছে প্রার্থনা জানাতে পারেন। মাজারে চাদর চড়ানো বা মাটির ঘোড়া দিয়ে প্রার্থনা জানানোর চল রয়েছে এখানে। সাদা রঙের উপর কারুকার্য করা ঘোড়া যেমন রয়েছে, তেমনই রয়েছে সাধারণ পোড়ামাটির ঘোড়াও। এখানে বনবিবির বাহন ঘোড়া। অবাক হতে হয় মাটির ঘোড়ার সঙ্গে রাখা বেশ কিছু খেলনা পুতুল দেখে। এখানকার মানুষের বিশ্বাস, যার বাচ্চা খুব বেশি কাঁদে তারা মা বনবিবির কাছে পুতুল রেখে গেলে সেই অসুবিধে দূর হয়ে যায়। শারীরিক ও মানসিক নানা সমস্যার প্রতিকারের জন্য মূলত মহিলারাই এখানে আসেন। প্রায় 250 বছর আগে বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে কিছু মানুষ সাপদ সংকুল সুন্দরবনের পাশে ঘর বেঁধেছিলেন। নানা প্রতিকূলতার সঙ্গে আজও চলেছে তাদের লড়াই। সে লড়াইয়ে তাঁদের কিছুটা মানসিক অবলম্বন হয়েছিলেন এবং আছেন মা বনবিবি। প্রান্তিক মানুষেরা আজও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাস করেন বাঘ সাপ কুমিরের দেশে বনবিবি তাঁদের রক্ষা করবেন। যদিও সুন্দরবনের সেই দেবীমূর্তির সঙ্গে বর্ধমানের বনবিবির কোনো মিল নেই, তবু প্রান্তিক মানুষের টিকে থাকার লড়াইয়ের মানসিক অবলম্বনের বিষয়টি কিন্তু একই রকম থেকে গেছে এখানেও। হাওড়া হুগলি থেকে চাষাবাদের জন্য আসা মানুষেরা ফসল পাহারা দিতে রাত কাটাচ্ছেন অস্থায়ী আস্তানায়। ওপারে তো তখন আলো ঝলমলে গঞ্জ জামালপুর নয়, দামোদরও আজকের নির্জীব বালি সর্বস্ব নয়, সেতুর কথা তো ভাবাই যায় না। সেই বন জঙ্গল ঘেরা দামাল দামোদরের পাশে কিছু প্রান্তিক মানুষ তাদের বাঁচার মানসিক অবলম্বন হিসেবে বেছে নিয়েছিলেন এই মা বনবিবিকেই। যার হাত ধরে এই বনবিবির প্রতিষ্ঠা, সেই মীর বাবর আলীর পুত্র মীর গহর আলী একজন দানশীল উদার মানুষ ছিলেন। এই প্রান্তিক গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন তিনি। সেই জমিতেই আজ মাথা তুলেছে বনবিবিতলা প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কৃষিপ্রধান এই গ্রামে মা বনবিবির কাছে প্রতিটি পরিবারের প্রথম ফসলটি অর্পণ করার রীতি রয়েছে। খেজুর গুড় বা আখ থেকে গুড় তৈরির রীতি রয়েছে এই অঞ্চলে। বছরের প্রথম গুড়ও মাটির পাত্রের মধ্যে রেখে মা বনবিবির কাছে অর্পণ করা হয়। এমনকি সরস্বতী পূজার দিন বনবিবিতলা হাই স্কুল থেকে যথাসাধ্য ফল ও মিষ্টি পাঠানো হয় বনবিবির থানে। আরও একটি রীতি বেশ অবাক করার মতো। আশেপাশের গ্রামগুলি থেকে চৈত্র মাসের বিভিন্ন দিনে মানুষেরা আসেন এবং মা বনবিবির থানে বসে বাড়ি থেকে আনা খাবার মূলত চিড়ে ভিজিয়ে খান। পূর্বপুরুষেরা অস্থায়ীভাবে বসবাসের সময় এভাবেই বাড়ি থেকে আনা খাবার খেয়ে দিন যাপন করতেন চাষাবাদের সময়। সেই স্মৃতিকে মনে রেখেই সম্ভবত এই প্রথা। মা বনবিবির মূল উৎসব বা মেলা হয় মাঘ মাসের 24 তারিখ থেকে। মেলা চলে 7 দিন। আশেপাশের মানুষ বিকেল থেকে ভিড় জমান। দোকানপাটে জিলিপি বাদাম পাঁপড় থেকে ঘর গেরস্থালির প্রয়োজনীয় হরেক জিনিস মেলে। অনেকেই মাটির সুদৃশ্য ঘোড়াসহ পুজো দিয়ে যান। চাদর চড়ান মাজারে। স্থানীয় ছেলেমেয়েদের নিয়ে চলে বসে আঁকো বা অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। রাতে বসে জমজমাট যাত্রার আসর। মেলার দিনগুলি নিস্তরঙ্গ মা বনবিবির থান গমগম করে মানুষের কোলাহলে। বহুকাল থেকে প্রচলিত মা বনবিবির মাহাত্ম্যের কথা লোকমুখে ছড়িয়ে যায় কিছুটা অতিরঞ্জিত হয়ে। এককালে একদল লড়াকু প্রান্তিক মানুষ একত্রিত হয়ে গড়ে তুলেছিলেন যে জনপদ, সে জনপদ ধীরে ধীরে এগোতে থাকে আধুনিকতার হাত ধরে

0: উন্নয়নের পথে। তবু মানুষের মনের কিছু বিশ্বাস এমনই প্রাচীন বটঅশ্বত্থের নিচের ছায়াঘেরা আলো আঁধারে জেগে থাকে একে অপরের হাত ধরে।
1: শুনলেন কথিকা বর্ধমানের বনবিবি, এটি বললেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় ৭:১৫ বাংলাদেশ সময় ৭:৪৫ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। ৫৯৪ kHz-এ অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর ২০২৬। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন, সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না,

খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্জে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বৈরাগী রাগে খেয়াল। পরিবেশন করবেন তৃপ্তি চক্রবর্তী। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। বৈরাগী রাগে খেয়াল।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বৈরাগীর আগে শুনলেন খেয়াল শিল্পী তৃপ্তি চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়।

শ্রোতা বন্ধুদের সুস্বাগতম আজকের মনের মতো গান অনুষ্ঠানে, যারা এই মুহূর্তে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ টিমুন করেছেন।

ভুল যেন ধূসর ডানার সেই চিল, যে আপনার বা আমাদের রোদ ঝলমলে উঠোনে আচমকা ঢুকে পড়ে কত কিছু এলোমেলো করে দেয়, কত সম্পর্কের ভ্রূণ বিনষ্ট হয়, তবু ভুল থেকে পরিত্রাণ নেই। ভুলি কেমন করে? হেমন্তের অরণ্যে পোস্টম্যানের কাছে পৌঁছে যাওয়া ঠিকানাবিহীন সেই চিঠি, যে চিঠিতে হয়তো ছিল ভুলের স্বীকারোক্তি। ভুলি কেমন করে? বুকের চৌখুপিতে জমিয়ে রাখা মেঘ ঝলমম, বৃষ্টি ফোটা, আর ফাগুন দিনের অপ্রকুচি তার হাতের মুঠোয় না দিয়েই ফিরে চলে আসার মতো ক্ষণিকের ভুল। শ্রোতা বন্ধুরা, কে না ভুল করে বলুন তো, জীবন কি সরল রেখায় চলে? চলুন না আজ না হয় কিছু ভুলের অনুতাপ আর কিছু ভুলের পরিণতির হিসেব মেলাতে পারি কিনা দেখি। সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা রায়।

ভোলা কি যায়, যে রাস্তায় একদিন দুজনে হেঁটেছে সে রাস্তা চিনে একা ফেরা যায় না। সে পথ এমনিই পড়ে থাকে, সেখানে ছড়িয়ে থাকে কেবল কথোপকথন। সে রাস্তায় হয়তো গড়ে ওঠে ভুল ভাঙানোর খেলা ঘর, কিংবা ভুলের বিচ্ছেদে ঝাপসা সময়। ভুলতে পারি কি পাঞ্চালি, বেহুলা, বনলতা, নীরা, কিংবা এলা বা লাবণ্যর ঠিক ভুলের কুহকে জড়ানো প্রেমের পরিণতি? বন্ধুরা, ভুলের গোলক ধাঁধায় পড়েছেন বলে মনে হচ্ছে, ভাবছেন নিশ্চয়ই এই সাত সকালে কোন ভুলের পথে পা বাড়াচ্ছি। না না, ভুল সে তো ভুলই, ভুল করে ফেলাও, আঘাত দেয় বই কি। একদিন যে মানুষ হৃদয় বাস করত তার ছবি বেমালুম স্মৃতি থেকে মুছে ফেলা, সে কে? শুধুই ভুল?

কখনো কখনো কারোর জীবনে একটি ভুল সব কিছু আমূল বদলে দেয়। স্বেচ্ছাকৃত ভুল কিন্তু ভুল নয়, অন্যকে আঘাত করার কৌশল। আজ শুধু বলবো অনিচ্ছাকৃত ভুলের কথা। অনুতাপ, আঘাত, স্বপ্নভঙ্গ আমাদের অন্তঃপুরকে বিষণ্ণ করে দেয়। ভুলের পরিণতি দেখি আমাদের লোকায়ত জীবনেও, মানব মানবী সম্পর্কের মধ্যে ভুল, সাহিত্যের সমস্ত শাখায়, যেমন গান, নাটক, চলচ্চিত্র, গল্প, উপন্যাস, নায়ক নায়িকার অন্তর্দ্বন্দ্বে ভুলের ছড়াছড়ি। যেমন ধরুন রবীন্দ্রনাথ তার উপন্যাস ঘরে বাইরে, তারপর গৃহদাহ, বা চলচ্চিত্রের কথাই ধরুন শুধু একটি বছর, ধন্নি মেয়ে, এরকম আরও কত উদাহরণ। আসলে এই সমস্ত চলচ্চিত্র, উপন্যাস ভুলে অনুতাপে ভরা, তাই না?

প্রতিদিনের রুক্ষ যাপনে আশ্বাসের সমান্তরাল নদীকে আমরা চাইলেই খুঁজে পাই, ছুঁতে পারি, পারি না তো এ কারণেই তো ভুল হয়ে যায়। ভুল হলে বন্ধুতা, ভালোবাসার রঙ লাল চুরি হয়ে যায়, আমাদের চোখের মণিতে হতাশা আর অভিমানের বাষ্প ঘনায় তখন। ঠিক যেমন গ্রীষ্ম বিকেলে সেঁকা মাটির ওপর হঠাৎই এক পশলা বৃষ্টি হলে বাষ্প ওঠে, তেমনই মানুষের ভুল আসলে কখনো কখনো মানুষ বড় দেরিতে বোঝে। ততদিনে সম্পর্কের পাতা শুকিয়ে ঝরে যায়, ঘ্রাণ চলে যায়, দিন গড়ালে অবচেতনে পাখনা মেলে উড়ে যায় প্রতিশ্রুতির বুদবুদ, স্বপ্নের আয়নায় অবসাদের ঝাপসা প্রলেপ।

মানুষ মননশীল বলেই হয়তো অজান্তে ভুল এসে চেনা পথে চোরকাঁটা ছড়িয়ে দিকভ্রান্ত করে দেয়। স্বচ্ছ বিচার তখন অন্ধত্বে ডুবে যায়, আমরা বিদ্ধ হই সম্পর্কে ইতি পড়ে। পরিতাপের প্রায়শ্চিত্তে হয়তোবা পুনরুদ্ধার হয় পুরনো স্বস্তি। তবে বেশিরভাগ ভুলের মাশুল কিন্তু নির্মম, ট্র্যাজিক সমাপ্তির চিহ্নহীন গভীরে চিরদিনের জন্য তলিয়ে যায়। বুকের প্ল্যাটফর্ম তখন ফাঁকা শুনশান, সওয়ারি নেই, শূন্য টিকিট ঘরের দিকে কেবল মর্মান্তিক একলা চেয়ে থাকা।

মেঘমেদুর সন্ধ্যাবেলায় ভুল বোঝাবুঝির অনুতাপে বিমর্ষ কিশোরী। সোশ্যাল মিডিয়ায় আকুল হয়ে শুনতে চাইছে আশ্বাসের গান, হাতড়ে খুঁজছে ফেলে আসা কত অন্তরঙ্গ স্মৃতির কোলাজ। সে বলতে চায়, ভুল করেছি। অনুতাপের অশ্রুতে তো কোনো ভুল নেই, প্রায়শ্চিত্র তো বিধান থাকে, তবুও কেন আজ রয়ে গেছে ছেঁড়া কাগজের মতো পরিত্যক্ত? উত্তর নেই, উত্তর হয়তো গানেই।

এক একটা ভুলের খেসারত এক এক রকম। প্রেমিক প্রেমিকার মায়া ভুবন শুরু হতে না হতেই ভেঙে চুরে দেয় একটা ভুল। যখন দুজন দুজনের প্রথম দেখা হওয়ার সুখটুকু শুষে নেয়, কিন্তু ভুলে যায় ঠিকানা কিংবা ফোন নাম্বার দেওয়া নেওয়ার গোপন শর্ত। এই ভুলটুকু যখন হৃদয়ে এবং মস্তিষ্কে তোলপাড় করছে, ততক্ষণে দুজন দুজনের বাঁকে মিলিয়ে গেছে। প্রেমিকের কণ্ঠে কেবলই আক্ষেপ, কোনো ছবিও তো ধরে রাখা হলো না। হৃদয় অবশ্য গাঁথা হয়ে রয়ে গেছে, শ্রোতা বন্ধুরা জানা অবশ্য নেই কোনো সুদূরে তাদের আবার দেখা হয়েছিল কি না। তাদের প্রেম শেষ পর্যন্ত পরিণতি পেয়েছিল কি না।

ভুলের অক্ষরলিপি লতার মতো মনের মধ্যে সর্বক্ষণ জড়িয়ে থাকে। সবটুকু সঞ্চয় হারিয়ে নিজেকে মনে হয় নিঃস্ব, অনাদৃত, হতমান। যার প্রিয় সঙ্গ ছাড়া জীবন ম্রিয়মান, যাকে ছুঁতে না পারলে পৃথিবীর সমস্ত আনন্দ, সমস্ত উল্লাস, সমস্ত আলোই ম্লান। সেই সুমধুর অস্তিত্বই ভুল বোঝাবুঝির কুয়াশায় আজ অস্পষ্ট, যেন ঝিনুকের দোলনায় দুলতে দুলতে এসে চোরাকুঠির মুক্তখানি আত্মস্বাত করে নিয়েছে কেউ। ভুল এতই জায়মান, অভ্রান্ত শব্দটাও তখন নিরর্থক।

ভুলের সবটুকুই কি আঘাত কিংবা প্রত্যাঘাতের তরঙ্গ? না বোধ হয়। ভুলজনিত পুলক জীবনকে কিন্তু মুখর করে। সাহিত্যিক বুদ্ধদেব গুহর কথাতেও কিন্তু এরই প্রতিধ্বনি। তার লেখা থেকেই কয়েকটি লাইন একটু শোনাই। আজ সকলেরই পথ ভুল হয়ে যাচ্ছে যেন, তবু আমাকে ঠিক ঠিক পথে জিপ চালিয়ে যেতেই হচ্ছে কমান্ডের দিকে। আবার বলেছেন, যেসব মানুষের মাঝে মাঝে পথ ভোলার স্বাধীনতা থাকে না, তারা মনুষ্যেতর জীব। আমারই মতো, পথ যারা না ভোলে তারা পথ চলার মজা থেকেই যে বঞ্চিত, তাতে কিছুমাত্র ভুল।

পৃথিবী বিখ্যাত মনস্তত্ত্ববিদ সিগমান্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী ভুল কাজের নাম ফ্রয়েডিয়ান স্লিপ বা প্যারাপ্র্যাক্সিস। তার কথায়, অবচেতন এবং অবদমিত অন্তর্বাসনা যখন অহংসীমা অতিক্রম করে প্রকাশ হয়ে যায়, তখনই বিভ্রম ঘটে আর ভুলের উদ্ভব হয়। ভাবুন তো একবার শ্রোতা বন্ধুরা, ভুল তো হয়েই যায় জীবনের প্রতি পদক্ষেপে। কোয়েনা নদীর নির্জন পাড়ে যে হলুদ পাখি কদাচিৎ এসে পাখা মেলে হারিয়ে যায়, ভালোবাসাও তো তারই মতো হয় অনেক সময়। প্রেমের আলম্ব বিন্দুতে ঝুলছে যে জীবন, কিভাবে যে সেখানে আচম্বিত ভুলে জ্যোতিচিহ্ন পড়ে যায়, নতুন করে স্বপ্ন দেখার মায়া ফুরিয়ে যায়। ভালোবাসার নাম ধরে ডাকার পালা।

নির্দোষ ভুলে বেশিরভাগ সময় পরিত্রাণ মেলে, কিন্তু প্রতিপক্ষের মন থেকে প্রশ্নচিহ্ন স্পষ্ট করে সরে না। কেবলই যে মনে হয় কতদিন নাম ধরে ডাকেনি, একলা দুপুরে তার স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যায়। সে কি তবে এখনো অভিমানী বাউল, এক তারা সরিয়ে রেখেছে অন্য কোনো আখড়ায়? আসলে যতই প্রহরা থাক, ভুল কোনো বাধা মানে না। ভুলের নাকপাশে দরজায় টোকা মারে মরণ ঘুম। রূপকথা, ঝর্ণা গান, মেঘ পাহাড়, তারা ঝলমল আকাশ, সবই তখন নিথর।

আকারে ইঙ্গিতে আভাসে ইশারায় কতবার যে বলা হয়ে যায় আমি তোমার কাছেই এখনো আছি। এ গানে হয়তো ভুল নেই, সমর্পণ আছে। ছেলেটিও শিশুর করতালির মতো তাচ্ছিল্যের উত্তর দেয়। মেয়েটি ধস্ত, সর্বশান্ত, অবাধ লুটতরাজের পর পথিককে যেমন হয়। তোমার কাছেই থাকতে চাই বললেই যে মানুষ আসলে সে জড়াতো বুকে, আজ সেই মানুষই বিস্তীর্ণ গ্লেসিয়ার। মেয়েটি ভাবে, সবটাই কে আমারে ভুলে, কই ভুল ভাঙানোর খেলায় মাতে না তো সে। ভুলেরও তো সাতমহলা আছে, ভুলের ভুল ভুলাইয়া আছে, এক ভুল থেকে অন্য ভুল, শাখা প্রশাখা ছড়ানো বিপন্নতার ফাঁদ। একটিমাত্র ফুলে কত জীবনের সোনালি উঠোন থেকে আলো মুছে যায় তার ইয়ত্তা নেই। তবুও বলি, কিছু মধুর ফুল কোনো কোনো রং চটা জীবনে অভাবনীয় লাবণ্যও এনে দেয়,

শ্রোতা বন্ধুরা, কত সংসারের মাঝে ভুলের পাঁচিলটা ভেঙে দিলেই এক পৃথিবী হয়ে যায়, কত প্রিয় নাম ধরে ডাকা যায়। ভুলেতে অবশ না হয়ে নাই রইলাম, আসলে এবার বিদায় নেবার পালা। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। পোস্টে মতামত জানাতে ভুলবেন না, যেন ভুলের বাইরে পা রাখাই আমাদের আজ থেকে বোধ হয় অঙ্গীকার হওয়া।

যে তবু জীবন চালাতে গেলে ভুল তো হয়েই যায়। শেষ করি বন্ধুরা, আজকের মনের মতো গান থেকে এবার বিদায় নেবার পালা।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রামধনু, প্রথমেই ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী।

0: অর্পিতা রায়ের কণ্ঠে শুনলেন নজরুলগীতি রামধনু অনুষ্ঠানে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী।

0: প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর ভালো থাকার জন্যই কিন্তু আমরা নিয়ে আসি আপনাদের কাছে বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন বিষয়ে কথা বলি, যাতে এই ভালো থাকাটা দীর্ঘায়িত করা যায়, সুস্থায়ী করা যায়। আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। আচ্ছা বন্ধুরা, এই যে দীর্ঘ দিন যাবত ভারতে অপুষ্টি একটা ভীষণ বড় সমস্যা, সেটা কিন্তু আমরা সকলেই জানি। এবং ১৯৮২ সালে ভারত সরকারের খাদ্য ও পুষ্টি পর্ষদ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পুষ্টি দিবস হিসেবে পালন করা শুরু করলো, এই বিষয়টির গুরুত্বকে উপলব্ধি করে। এবং ২০১৮ সাল থেকে পুষ্টি মাস পালন করা শুরু হলো। সারা দেশব্যাপী পুষ্টি সপ্তাহ পালন ছিল মূল উদ্দেশ্য এবং তারপরে সেটা পুষ্টি মাসে রূপান্তরিত হলো। সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে পুষ্টি নিয়ে, দেশের মানুষকে সুষম আহার, স্বাস্থ্যকর আহার এবং অপুষ্টির হার যাতে হ্রাস করা যায়, এসব নানা বিষয় নিয়ে জনমানসে যাতে একটা সচেতনতা তৈরি করা যায়, এইটি হচ্ছে এর বিশেষ লক্ষ্য। এবং সেই লক্ষ্যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার শিরোনাম আমরা দিয়েছি সুপোষিত ভারতের লক্ষ্যে। এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী, এবং সেই সঙ্গে রয়েছেন বিশিষ্ট পুষ্টি বিশেষজ্ঞ মিতালি পালোধি। দুই দিদিকে আমরা পেয়েছি, দুই দিদিকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার
2: দিদি। আমি যেরকম শুরু করলাম যে আমাদের কাছে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু অপুষ্টি একটি বড় সমস্যা, তো আমরা যে এই বছর অর্থাৎ ২০২৫ এই যে আমরা সুপোষিত ভারতবর্ষের লক্ষ্যে আমাদের দেশকে গড়ে তুলতে চাইছি, তো তার যে প্রতিপাদ্য বিষয় সেটি কি এবং তার প্রেক্ষাপট সেটি যদি একটু বলেন।
3: খুবই ভালো প্রশ্ন। আসলে সত্যি কথা বলতে কি, অপুষ্টির সমস্যা আমাদের দীর্ঘদিনের এবং নানা সরকারের দিক থেকে নানা রকমের কর্মপন্থা কর্মসূচি নেওয়া হয়েছে, সেই অনুসারে কাজও চলছে, কিন্তু এত বড় দেশ, এত মানুষ, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ অপুষ্টিমুক্ত ভারত এখনো পর্যন্ত গড়ে উঠতে পারিনি। প্রতি বছর এই পুষ্টি মাস এখন যখন পালন করা হয় তার একটা বিশেষ বিশেষ ইয়ে থাকে, অর্থাৎ কোন অপুষ্টির কোন ভাগটা, কোন জিনিসটা আমাদের মধ্যে বেশি দরকার, কোনটাকে আমাদের রোধ করা দরকার,
2: কোন বছরে কোনটা বিশেষভাবে
3: আর কি প্রযোজ্য। তো এই বছরে সেই অনুযায়ী পাঁচটা মূল ভাবনা রাখা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে স্থূলত্ব কমানো, কারণ আমাদের এখন কিন্তু আমরা এতদিন অপুষ্টি মানে খুব গুরুতর অপুষ্টি বা কম পুষ্টি এই অনুযায়ী মানে সেই সমস্যাগুলোতে ভুগেছি, এখন কিন্তু তার সঙ্গে সঙ্গে অতিপুষ্টির সমস্যাটা এসছে। এবং সেটা কিন্তু অতিপুষ্টি যেমন এসছে তার সঙ্গে নানা রকমের ছোঁয়াচে নয় এরকম রোগগুলো, যেমন হার্ট অ্যাটাক, হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার, এইগুলো এসে গেছে। সুতরাং এটাকে আমাদের প্রতিরোধ করতেই হবে। তো প্রথম ব্যাপার যে বিষয়টাতে নজর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্থূলত্ব আমাদেরকে ঠিক করতে হবে,
2: মানে যেটা মোটা
3: মোটা অর্থাৎ মোটা হয়ে যাওয়া আমরা দেখছি তো পথেঘাটে দেখছি যে মানুষ প্রচন্ড মোটা। দ্বিতীয় যেটা হচ্ছে যে ছোটবেলায় বাচ্চাদের কিভাবে যত্ন নেওয়া যেতে পারে এবং তাকে শিক্ষা কিভাবে দেওয়া যাবে এইগুলো সমস্ত। তারপরে আর একটা ব্যাপারে আমরা দেখছি সে ইনফ্যান্ট এবং ইয়াং চাইল্ড ফিডিং, অর্থাৎ ছোট বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের জন্মের পর থেকে বা সে যখন মাতৃগর্ভে রয়েছে সেই সময় থেকে আমরা কিভাবে যত্ন নেবো, কি কি করবো, সেই বিষয়গুলো রয়েছে, সেগুলোর উপরে আমরা

0: এবছর বেশি হিসাবে লক্ষ্য দেওয়া হচ্ছে,
1: লক্ষ্য দেওয়া হচ্ছে। এবং এই জন্য এই অনুযায়ী কিছু বেশ কিছু কর্মসূচিও তৈরি করা হয়েছে, সেটা আমরা পরে আসবো।
0: বেশ বেশ, তো আমি একটুখানি মানুষীদের কাছে আসি। এই যে প্রেক্ষাপটের কথা মিতালিদি বলছেন, সেটি বাস্তবায়িত করার জন্য এবছর যে সরকারি কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে একটু যদি আপনি বলেন।
1: সরকারি কর্মসূচির মধ্যে প্রধান যেটা আমরা নির্বাচন করব সেটা হচ্ছে অঙ্গনবাড়ি সেন্টার, যেখানে বাচ্চা মা এবং অ্যাডোলেসেন্ট গার্ল, যাদেরকে আমরা বলি কিশোরী, তারা হচ্ছে আমাদের এই কর্মসূচির মূল দল, বা তারাই আমাদের এখান থেকে এমন কিছু প্রোগ্রাম বা কর্মসূচির ভেতরে আসবে যাতে তাদের পুষ্টির মান ঠিক হয়। তো এইটা করতে গিয়ে যেটা আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে যে একটা তো স্থূলতা আছে, কিন্তু এই স্থূলতাটা প্রত্যেক অঙ্গনবাড়ি সেন্টারে হয়তো এই জায়গাটা আসবে না, কারণ স্থূলতা মানে হচ্ছে বেশি খাওয়ার একটা প্রবণতা, কোনো একটা গ্রুপের খাবার, মানে আমি হয়তো ফ্যাটটা বেশি খাই, হ্যাঁ, অথবা আমি হয়তো ডিম বা মাংস বেশি খাই, এরকম। তো সেক্ষেত্রে স্থূলতাটা থাকুক, কিন্তু অঙ্গনবাড়ি সেন্টারে যদি আমরা কাজটা করতে চাই সেখানে আন্ডার নিউট্রিশন বা অনুপুষ্টি, অনুপুষ্টির ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ,
0: মানে যেটা একদম অপুষ্টি,
1: একদম না অপুষ্টি দুটোই, কিন্তু মানে একটা ওভার আর একটা আন্ডার, হ্যাঁ, একটা হচ্ছে অনুপুষ্টি আর একটা হচ্ছে অপপুষ্টি। তো এইভাবে আমরা করি, যাই হোক ওগুলোর আরো ভাগ আছে। তো এই এটা ছাড়া যেটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুষ্টি এবং শিক্ষা শিশুর, সেটাও অঙ্গনবাড়ি সেন্টার, প্রাইভি অ্যান্ড নিউট্রিশন, পোষণের সাথে সাথে যাতে সে শেখে। তারপরেরটা হচ্ছে যে মার শরীরে সে বাড়লো, বাড়ার পরে যখন ভূমিষ্ঠ হলো, তারপরে মাতৃদুগ্ধের পরে একটা সময় আসে যে সে অন্য খাবার খাচ্ছে, এই অন্য খাবারটা সে কি কিভাবে খাবে, এই অন্য খাবারের পদ্ধতিটা কি, তার গুরুত্বটা কি, এই একটা বিষয়। আর সর্বশেষ যে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো সামাজিকভাবে আমরা ভেবেই নিই যত্ন আত্মীয় বাচ্চার দেখাশোনা সবটাই মহিলাদের উপর পড়ে, তো সেইটা না করে যাতে আমরা সবাইকে লিঙ্গ নির্বিশেষে, এবং সেক্ষেত্রে আমরা ধরে নিই এটা মেয়েদের কাজ বলে, জেন্ডার রোল যে কথাটা আমরা বলি সামাজিকভাবে এই কাজটা সবাই করবে, সেক্ষেত্রে পুরুষদেরকেও সঙ্গে আনা, মানে সার্বিকভাবে সমস্ত জনগণ যাতে এই
0: কর্মসূচির
1: মধ্যে আওতায় আসে, এটা একটা বিশেষ জিনিস।
0: বেশ বেশ, মিতালিদির কাছে আসি, স্থূলতাটার কথাও এবছর আমরা গুরুত্ব দিচ্ছি সেটা আপনিও বললেন, এবং সেই সঙ্গে আরেকটা কথা মানুষীদির কথার পরিপ্রেক্ষিতে উঠে আসলো যে শিশুর সঠিক খাবার পদ্ধতি। সেক্ষেত্রে আমি ধরছি যে একটি শিশু যতদিন মাতৃদুগ্ধ পান করছে সেই সময়ের পরের সময়টা কি আমরা বলবো, তাহলে এই বিষয়টা একটু যদি বুঝিয়ে বলেন।
1: শিশু শুধু যখন থেকে মাতৃদুগ্ধ পান করছে সেটা তো একটা ব্যাপার, কিন্তু তার আগে এখন যেটা আমরা বলছি প্রথম হাজার দিনের একটা গল্প আছে,
0: হাজার
1: অর্থাৎ শিশু মায়ের গর্ভে এলো,
0: হ্যাঁ,
1: সেটা হচ্ছে 270 দিন আমরা বলি গর্ভাবস্থা, তারপরে সে জন্মগ্রহণ করলো, করার পর সে 300 প্রথম তার বছর এক বছর বয়স হচ্ছে, 365 দিন পরের এক বছর অর্থাৎ 2 বছর যখন বসেছে, অর্থাৎ তার মাতৃগর্ভে প্রবেশের মানে ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে 2 বছরের জন্মদিন পর্যন্ত এই যে পুরো সময়টা হচ্ছে 1000 দিন। এবং এই 1000 দিনের গল্পটা হচ্ছে একটা বিরাট বড় গল্প। প্রথম কথা হচ্ছে যখন মাতৃগর্ভে শিশু থাকছে, শিশু তো আলাদা করে কিছু থাকছে না, সুতরাং মাকে যথেষ্ট পরিমাণে আমাদের যত্ন নিতে হবে, তাকে ঠিক মতো খাওয়াতে দিতে হবে, তার ভ্যাকসিনেশন করাতে হবে, তার অ্যান্টিনেটাল চেকআপ করতে হবে, এগুলো যেমন আছে, এবং মাকে একটু ভালো মুডে বেশ আনন্দের সঙ্গে তাকে রাখতে হবে, এগুলো যখন আমরা যেমন দেখছি, এরপরে যখন সব থেকে মানে প্রথম শিশুর যে খাবার সেইটার ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। তার কারণ হচ্ছে যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই তাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হলে 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু শিশুকে মায়ের স্তনে দেব, মায়ের বুকে দেব। এবং বিষয়টা হচ্ছে কি, দেখা গেছে যে প্রথম আমরা যদি মায়ের বুকের উপরে শিশুকে দিই এবং তাকে স্তন্যপান করাই, তাহলে কিন্তু আমরা বলি নিওনাটাল ডেথ, অর্থাৎ জন্মের 28 দিনের মধ্যে যে শিশু মৃত্যুর হার সেটা আমরা কমাতে পারবো। এবং মায়ের সঙ্গে শিশুর একটা যে স্কিন টু স্কিন, অর্থাৎ মায়ের ত্বকের সঙ্গে যে শিশুর ত্বকের একটা স্পর্শ, হ্যাঁ, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এতে হয় কি, মায়ের স্তনে দুধটা আসে, এবং প্রথম দুধ যেটা কোলোস্ট্রাম আমরা বলছি সেটা

0: তাকে দিতে হবে, এবং সেটা হচ্ছে শিশুর ক্ষেত্রে একটা ভ্যাকসিন বা প্রতিষেধক। এই কোলেস্ট্রামটা একটু হলুদ হয়, অনেকে ধারণা আছে যে কোলেস্ট্রাম দেবো না, ওটা তো জমা দুধ, অল্প একটু বেরোয়, অল্প বেরোলে অল্পই দিতে হবে। প্রথম দিনে শিশুর যে পাকস্থলীর যে সাইজ সেটা তো একেবারেই ছোট, আমরা অল্প এক চামচ করেও যদি দুধ বেরোয় বারে বারে কেবে দিয়ে যাবো। তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে স্টমাকের সাইজটাও বাড়ছে, মায়ের দুধও বাড়ছে, যত শিশু টেনে খাবে তত বাড়বে। এবং এক মাস পরে যখন হচ্ছে তখন কিন্তু শিশুর পাকস্থলীর এটার সাইজটা একটা ডিমের মতো হচ্ছে। এবং এই কোলেস্ট্রামটা যে দেব এটা একটা প্রতিষেধক, এর মধ্যে প্রচুর প্রোটিন থাকে, প্রচুর পরিমাণে যে আমরা বলছি অ্যান্টিবডি, শিশুকে যা রোগ বিভিন্ন অসুখের থেকে প্রতিরোধ করে সেই উপাদানগুলো রয়েছে, সুতরাং সেটা দিতে হবে। তারপরে আমরা তাকে নর্মাল খাবার মানে নর্মাল দুধ সে খেতে শুরু করবে। ৬ মাস পর্যন্ত শিশু শুধুমাত্র মায়ের দুধ খাবে, এক ড্রপ জল নয়, মধু নয়, গ্লুকোজের জল নয়, কোনো কিচ্ছু নয়। ৬ মাসের পর থেকে আবার আমরা কি করব, তাকে অন্নপ্রাশনের যে আমাদের পদ্ধতি আছে, এখানে কিন্তু শিশুকে যে আমরা অন্নপ্রাশন দেবো ওই ছেলেদের যেটা মানসিক বলছিলেন জেন্ডার,
1: ছেলেদের
0: ক্ষেত্রে ৬ মাস, মেয়েদের ক্ষেত্রে ৭ মাস, তা কিন্তু না, আমরা দুজনকেই আমরা ৬ মাস দেবো। তার কারণ ৬ মাসের কারণটা হচ্ছে যে ৬ মাস থেকে মায়ের দুধের পরিমাণটা কমে আসে, শিশুর শরীরে যে পুষ্টি চাহিদা সেটা তখন সে মেটাতে পারে না, তাই বাইরে থেকে তাকে খাবার দিতে হবে, কিন্তু ঘরে তৈরি খাবার দিতে হবে। এইভাবে আমরা চালাবো। এবং এক বছর থেকে আমরা অন্য মানে যেটা করবো ঘরে তৈরি খাবার গুলো দেবো, যেমন মুড়ি, ছোলা ছাতু, শাকসবজি, ফল, এগুলো দিতে শুরু করব। এবং এক বছর থেকে তাকে আমরা বাড়িতে তৈরি যে খাবারগুলো আমরা খাই সেগুলোই দেবো, ঝাল এবং খুব বেশি মশলা ছাড়া। তারপরে শিশু স্বাভাবিক খাবার খাবে, কিন্তু যতদিন পারবো ততদিন আমরা মায়ের দুধ খাইয়ে যাব, কারণ মায়ের দুধে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। মায়ের দুধ খাওয়ালে মায়ের এবং শিশু দুজনের পক্ষে সেটা ভীষণ উপকারী। মায়ের ব্রেস্ট ক্যান্সার বা ওভারি ক্যান্সার হওয়ার আশঙ্কা কিন্তু কমে, এবং শিশুরও কিন্তু ভবিষ্যতে অ্যালার্জি, এক্সিমা বা মোটা হয়ে যাওয়ার প্রবণতা বা হার্টের সমস্যা, হাইপারটেনশন, এগুলো হওয়ার আশঙ্কাটা কম থাকে।
1: বেশ বেশ, এবার একটু মানসীদের কাছে আসি। এই আমরা প্রথম এক বছরের কথা শুনলাম, এবারে যদি আরো দুটো কর্মসূচির দিকে আমরা তাকাই, এবং আপনি আগেই অঙ্গনবাড়ির কথা আমাদেরকে জানিয়েছেন, এই ২ বছরের পর থেকে শিশু যখন মোটামুটি আমরা ধরছি এবার একটু স্কুলে যাওয়ার জন্য সে তৈরি হচ্ছে, সেই সময় থেকে শিশুর পুষ্টির সঙ্গে শিক্ষা, এটা তো একেবারেই মানে দুটো ওতপ্রোতভাবে জুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে অঙ্গনওয়াড়ির কথা আপনি বলছিলেন, এই অঙ্গনওয়াড়ির ভূমিকাটা একটু বলুন।
0: আসলে অঙ্গনওয়াড়ি সেন্টার ওটা এমন একটা মানে উঠোনে দিদি চলে এসেছে না,
1: একদম
0: তো উঠোনের দিদিদের কাছ থেকে সঠিকভাবে পুষ্টির জন্য যোগান এবং শিক্ষা দুটোই একসাথে। তো সেখানে মা যাবেন, যে কোনো মা তিনি প্রেগন্যান্ট হওয়ার পর গর্ভবতী হওয়ার পরই যাবেন, এবং বাচ্চা ওখানে থাকবে ৫ বছর অবধি। ঠিক আছে, এই যে মার সঙ্গে রোজ যাচ্ছে, ৬ মাস অবধি তো অন্য কিছু খাচ্ছে না, মা হয়তো নিয়ে যাচ্ছে, কিন্তু এর পরে যখন ২ বছর হয়ে যাবে তখন ওর নামটা ওর মধ্যে নথিভুক্ত হবে। এই নথিভুক্তকরণও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নথিভুক্তকরণ হয়ে গেলে বাচ্চা, মা তো আগেই পাচ্ছিল, বাচ্চাও কিন্তু ওখান থেকে ৫ বছর অবধি একটা খাবার পাবে। সেই খাবারটা কি না, ও বাড়িতে খাবার এবং মায়ের দুধ ২ বছর অবধি খেয়েছে, তারপরে আর আমরা বলবো যে এইবারে একদমই বাইরের খাবার, তো এই খাবারটাই কিছু ফাঁক থেকে যায়। এই সরকারি কর্মসূচিতে হচ্ছে আমার যে ফাঁক থেকে গেল সেই ফাঁকটা
1: পূরণ করে দেওয়া,
0: সব খাবারটা দিচ্ছে না কিন্তু, তাহলে এই তথ্যটা গুরুত্বপূর্ণ, শুধু পরিপূরক না অ্যামাউন্টটাও,
1: মানে বাড়িতে যে বাচ্চা যে খাবারটি খাচ্ছে তারপরেও যে অভাবটা থেকে যাচ্ছে
0: সেইটা ওরা পূরণ করছে। এবং যেটা খুব মানে মজার বিষয় সেটা হচ্ছে একজন মাকে যদি কিছু শেখান না, সে তৎক্ষণাৎ ওটা শিখে নিজে মানে ওটা রোজকার করবে, এই অভ্যাসটা তৈরি হয় না। কিন্তু একটা শিশুকে যদি শেখান, সেইটা একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরুন যদি একটা শিশুকে ওয়াশ, যেটা আমাদের একটা ভাইটাল ফ্যাক্টর পুষ্টির জন্য, যে খাবারটা আমি ঠিকভাবে খাবো এবং সেটা যেন সেফ হয়, মানে আমার শরীরে কোনো বিষক্রিয়া না করে, এবং খাবারের তৈরির ব্যাপারটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি হাত ধোয়ার যে নিয়মটা, সেই নিয়মটা যদি ঠিক আমরা ওখানে শেখাতে পারি, তাহলে কিন্তু বাচ্চাই মাকে
1: এবং বাড়ির অন্যদেরও শিখিয়ে দেবে,
0: অন্যদেরও শেখাবে, এবং মাকে বলবে যে আমার হাতটা ওভাবে ধুয়ে দাও। আর দ্বিতীয়টা আমরা ওই তার সঙ্গে সঙ্গে

0: যে এই যে মাকে শেখাচ্ছি, কিছু কিছু সময় আমরা যে জায়গাগুলোতে মানে পুরুষদের পাচ্ছি, হয়তো মা আসেনি, বাবা খাবারটা আনতে গেছেন অথবা ঠাকুমা গেছেন, এই যে আমরা অন্যদের যারা বাড়িতে তাকে দেখে শোনে তাদের মধ্যেও এই জ্ঞানটা দেওয়া, এবং বিশেষ করে পুরুষদেরকে এইটার ভিতরে আনলে তারা যেন মনে করেন যে যখন আমার শিশুর জন্ম হবে, আমাদের শিশু, আমাদের পরিবারের শিশু, আমাদের শিশু, তাহলে যত্ন নেবার ক্ষেত্রেও কিন্তু তার ভূমিকা আছে।
1: অর্থাৎ একটা পরিবারের সকলে মিলে একটি শিশুর যত্ন নেবে এবং প্রত্যেকেই এই বিষয়টির গুরুত্ব বুঝবে।
0: একদম একদম। আর যেটা হচ্ছে যে এই যে খাবার পদ্ধতির ক্ষেত্রে কিন্তু ওরা আরেকটা জিনিস শেখাবে, যেটা আমরা বলি অ্যাওয়ারনেস, মানে আপনার হাতের কাছে কি খাবার আছে, এই নয় যে সবসময় মাছ মাংস ডিম থেকেই খেতে হবে। আপনার ধরুন আমি যদি বলি যে আমার হাতের কাছে আমি আজকে ডিম পেলাম না, তো আমি বলবো যে আপনার ওখানে যে ডালটা তৈরি হচ্ছে, ধরুন আমাদের ওখানে ওই মুগ ডাল চাষ হয়, চৈতি মুগ, তো চৈতি মুগটাই আপনি খাওয়ান, রোজ দিনই আপনাকে ডিম খাওয়াতে হবে এমন মানে না,
1: সেই ঘাটতিটা ওখান থেকেও
0: চলে আসবে, এই জিনিসটা শেখানো।
1: বাহ, তো এরপরে যেখানে আসি, এবারে আবার একটু আমি মানুষীদের কাছে এই জায়গাটাতেই আসব, শিশুর যত্ন। কিন্তু কোন কোন ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি, যেমন মিতালিদি বলছিলেন যে মেয়েদের ক্ষেত্রে আমরা 7 মাসে অন্নপ্রাশন করছি এবং ছেলেদের ক্ষেত্রে আমরা 6 মাসে অন্নপ্রাশন করছি, কোথায় যেন মনে হয় যে একটা গোড়া থেকেই একটা অযত্নের ব্যাপারটা চলে আসে। এই লিঙ্গ নির্বিশেষে শিশুর একই রকম যত্ন, সেটা কিভাবে সকলের মধ্যে পৌঁছে দেওয়া যায়, সেই চেতনাটা?
0: আসলে সমস্ত অনুষ্ঠানে যেখানে আমরা ছেলেদেরকে শুধু কাছি, অর্থাৎ পুরুষদেরকে পাচ্ছি, সেইখানে ধরুন আমি যদি বলি যে আপনাদের এই প্রোগ্রামে যারা আসছেন তাদের আমরা হয়তো কৃষির কিছু শেখাচ্ছি বা অন্য কোনো বিষয় শেখাচ্ছি, সঙ্গে সঙ্গে এই বিষয়টাও একটু ছোট্ট করে বলা, তাহলে পরে ওনারা জানবেন যে আমার গুরুত্ব কত, না হলে পরে তো বোঝারটা একটা বাইরে। আসলে সমাজ তো ঠিক করে দেয় এটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ, এই ঠিক করা ব্যাপারটা নয়। হ্যাঁ, লিঙ্গ নির্বিশেষে কাজ, আজকাল যখন মহিলারা বাইরের কাজ করছেন তখন কিন্তু ফিরে এসে চাটা ছেলেকেই করতে হবে বা মেয়ে, এরকম ভাগ নেই, যে আগে আসছে সে করছে।
1: অর্থাৎ সেক্ষেত্রে আমি একটা কথা মনে হচ্ছে এই আপনাদের কথা শুনতে শুনতে, যে এই খাবারটা কিভাবে খাবো সেটা যেমন আমরা একটু এই অঙ্গনবাড়ির মাধ্যমে একটু শিখিয়ে দিচ্ছি, অভ্যেসে পরিণত করে দিচ্ছি, এবং তার পাশাপাশি এই যে মানসিক চেতনা, মানসিক পুষ্টি, সেটাকেও কিন্তু আমরা অভ্যেসে পরিণত করে দেওয়ার চেষ্টা করব, এবং সেটাই লক্ষ্য আমাদের।
0: একদম, সেটা না হলে কিন্তু পরিপূর্ণ যে পুষ্টি সেটা আসবে না, সার্বিক ভাবে আসবে না, ঠিক পাকটা থেকেই যাবে।
1: এবং এবারে একটুখানি মিতালিদির কাছে আসি, এই যে সার্বিক কথাটা এলো, সার্বিক চেতনা, এই যে সার্বিক চেতনা, অর্থাৎ আমরা প্রতিটা মানুষের কাছে এই চেতনা পৌঁছে দেব, সকলেরকে নিয়ে এই কর্মসূচিতে আমরা অন্তর্ভুক্ত করব, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনারা কিভাবে করছেন, অর্থাৎ জনমানুষে কিভাবে পৌঁছে
2: যাচ্ছেন? আসল কথা, যখন প্রথম পুষ্টি মাস বা পুষ্টি সপ্তাহ পালন করা শুরু হয় তখন থেকে কিন্তু আমাদের লক্ষ্য ছিল কি, ভারতের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবং আমরা যারা কাজ করছি এই বিষয় নিয়ে, আমি সবসময় একটা কথা বলি যে ইচ ওয়ান শুড টিচ ওয়ান, অর্থাৎ আমরা যা শিখছি আমি আর একজনকে শেখাবো, এইভাবে প্রচার হয়। এছাড়া এই বিষয়ে কিন্তু মিডিয়া বা আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর যারা আছেন, আকাশবাণী, দূরদর্শন বা খবরের কাগজ, তাদের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, কেন তারা যদি বিষয়টাকে সবাইয়ের কাছে পৌঁছে দেন, কারণ আমাদের পক্ষে একার পক্ষে প্রতিটা মানুষের কাছে পৌঁছানো সম্ভব না, কাজে সেখান থেকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছবে। প্রথমে আমরা অঙ্গনাদি সেন্টার বা অঙ্গনাদি কেন্দ্রের মাধ্যমে আমরা সেখানকার যে সমাজ রয়েছে, সেখানকার যে জায়গাটা রয়েছে, যে কমিউনিটি রয়েছে, তাদেরকে শেখাবো, সেখান থেকে আমরা স্টেট লেভেলে যাব, তারপরে আমরা ন্যাশনাল লেভেলে পৌঁছবো, এবং প্রতিটা মানুষকে আমাদের জানাতে হবে যে শিশু তোমার পরম সম্পদ, তার যদি আমার উন্নততর দেশ গড়ে তুলতে হয়, কেন দেশের মানুষের স্বাস্থ্যের উপরেই নির্ভর করে আমার দেশের উন্নতি, কতটা আমি উন্নতি করতে পারবো,
1: মানে আমাদের যেটা প্রথম সম্পদ, একটা দেশের যেটা
2: মানব সম্পদ,
1: মানব সম্পদ, এবং সেক্ষেত্রে আজকের যে শিশুটি সেই হচ্ছে আমাদের ভবিষ্যতের সম্পদ।
2: আমি এখানে একটা তথ্য দিই যে দেখা গেছে যে আমাদের, আমরা যেটাকে বলি যে আর্থিক উন্নয়নের একটা মাপকাঠি হচ্ছে জিডিপি বলা হয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপুষ্টির কারণে

0: কিন্তু আমরা প্রায় 4%-এর বেশি জিডিপি আমরা নষ্ট করি, আমরা ওটাকে পৌঁছতে পারি না। এবং সেটা আমাদের মতো একটা, ভারতের মতো একটা এত বিশাল দেশে তার যে পরিমাণ সেটা কত বিশাল হতে পারে। তো সুতরাং উন্নত ভারতের লক্ষ্যে, উন্নত মানব সম্পদের লক্ষ্যে আমাদের পুষ্টির দিকে কিন্তু নজর দিতে হবে, এবং তার জন্য কোনো দামি খাবার বা বিশেষ কিছু করা, আমাদের যেগুলো ট্র্যাডিশনাল বা আমাদের বংশ পরম্পরায় আমরা যে খাবার খেয়ে আসছি সেই খাবারগুলোর উপরেই জোর দিতে হবে এবং সেগুলোই খেতে হবে, খাওয়াতে হবে।
1: এবং এই যে স্থূলতার বিষয়টা এবছর বিশেষভাবে লক্ষ্য দেওয়া হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে একটা প্রবণতা এসেছে যে বাড়িতে হাতের কাছে সহজাতভাবে যে খাবারগুলো আমরা পাচ্ছি সহজভাবে সেগুলো বাদ দিয়ে আমরা অনেক ক্ষেত্রেই দেখছি ওই বিভিন্ন রকমের প্যাকেজিং ফুড, কোন কোন ক্ষেত্রে সেটা হয়তো বিদেশ থেকে আনা খাবার,
0: এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুডের উপরে প্রচন্ড ভাবে নজর দিচ্ছি। তার কারণ একটা হচ্ছে বিজ্ঞাপনের প্রভাব, আর একটা হচ্ছে খুব টেস্টি এগুলো খেতে, এবং আর একটা ব্যাপার যেটা হচ্ছে সবাই ব্যস্ত এখন, তো আবার রান্না করবো আবার এই সমস্ত করবো, একটা
1: হাতের কাছে চর্চা
0: যেটা হচ্ছে মানুষের যে একটা মানে আকৃষ্ট হচ্ছে মানুষ, তার কারণ হচ্ছে যে খুব সহজ ভাবে বলতে গেলে বলা হয় এগুলোকে আমরা বলি HFSS, হাই ফ্যাট সল্ট এবং সুগার, এই জিনিসগুলো বেশি থাকছে এবং এইগুলো যেটা করছে এর মধ্যে যে সমস্ত মানে প্রিজারভেটিভ মেশানো হয় সেগুলো আমাদের একটা নেশা তৈরি করে, কত এখন তো আমরা হাঁটাচলা কম করি, মাঠ নেই, বাচ্চাগুলো বাড়িতেই বসে থাকে, হয় টিভি দেখে। আর আমাদের স্ক্রিন টাইমটাকে কমাতে হবে, টিভি এবং মোবাইলে আমরা আকৃষ্ট হয়ে গেছি, ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকি।
2: কিন্তু এই স্ক্রিন টাইমের ব্যাপারে একটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যত এরকম স্ক্রিন টাইম যারা দেখছে বিশেষ করে অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরীরা তো খুব মুগ্ধ, তো ওখানে যদি আমরা কিছু স্থানীয় খাবারের প্রিপারেশন, মানে আজকাল দেখবেন মহিলারা অনেক চড়িয়ে দেখে রান্নার প্রোগ্রাম দেখে, তো এই ধরনের যে ইয়েগুলো সেগুলো যদি আমরা দিই সেটা খুব ভালো হবে।
1: আচ্ছা, মানুষের খাবারের কথা আসছে এবং মিতালি দিও বারবার বলছেন যে আমরা হাতের কাছে যে সমস্ত খাবারগুলো পাচ্ছি সেইগুলো দিয়ে আমাদের পুষ্টির ঘাটতি পূরণ করার চেষ্টাটা করতে হবে। খাবারের ক্ষেত্রে এবং পুষ্টির সঙ্গে কোথাও একটা কৃষি তো ভীষণ ভাবে জুড়ে রয়েছে,
2: অবশ্যই।
1: তো সেক্ষেত্রে এই যে আপনাদের কেভিকে, এই কেভিকের ভূমিকা সেটা একটু বলুন। আর একটু আমি জানতে চাইবো যে এই যে বারবার আমরা বলছি হাতের কাছে সহজ খাবার, একটু যদি সেই খাবার আমরা বলে দিই সহজ ভাবে আমরা কি করে সেই পুষ্টিটা পেতে পারি।
2: প্রথমে আগে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কথাটা বলে নি, তারপরে আমি পরেরটাই আসছি। কৃষি বিজ্ঞান কেন্দ্র যেহেতু সরাসরি চাষিদের সঙ্গে কাজ করে এবং কৃষি মানে উৎপাদন, তাই তো, ওটাই আমরা খাচ্ছি, তাহলে আমি কি উৎপাদন করব সেই রকম ভাবে আমাকে পুষ্টিকে যোগ করতে হবে। এই যে উৎপাদন করছি, এই উৎপাদনে আমরা ক্ষেত্রে একটা দেখি যে চাষির বাড়িতে প্রত্যেক বাড়িতে যেন একটা ছোট এমন পুষ্টি বাগান থাকে যাতে সে প্রত্যেক সপ্তাহে তার যা দরকার সেইটা হাতের কাছে পাক,
1: ঠিক,
2: বাকিটা সে বাজার থেকে কিনবে, সব খাবার তো আর করতে পারবে না। এর সঙ্গে সঙ্গে আমরা যেটা করি, কিছু কিছু মানে সবজির ভ্যারাইটি আছে যেগুলোর মধ্যে অতিরিক্ত তো পুষ্টি আছে। হ্যাঁ, ছোট্ট একটা বলে দিই, যেমন হচ্ছে যে আমাদের লাল বরবটি, আমরা তো বাজারে দেখবেন এখন সবুজ বরবটি থাকে, লাল বরবটি পাই না, তো এটার মধ্যে ভিটামিন এ বেশি আছে। আবার আমরা যদি ওই রঙিন আপনার ফুলকপি, বাঁধাকপি এইগুলো আছে, এগুলো অনেক বেশি মানে নিউট্রিয়েন্ট রিচ। তারপরে ধরুন এই যে টমেটো, যেগুলো আমরা মানে টমেটো সবাই হয়তো হাইব্রিড বলছেন যে আমি ওগুলো লাগাবো না, সংকর জাতীয়, সেইগুলো যদি আমি চেরি টমেটো বাড়িতে লাগাই, এই ধরনের খাবারগুলো পাচ্ছি। আর বাচ্চাদের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন খাবারটা একটু ছোট করে বলে, সেটা হচ্ছে ধরুন আমি একটা গোলা রুটি বানালাম, তার মধ্যে শাকসবজি দিয়ে দিলাম, সেটা আমি যা দিয়ে বানাতে পারি, মানে দই বা যোগ করলে পারবো না, জল ময়দা আটা
0: গাজরও মিশিয়ে দিতে পারি,
2: যা খুশি,
1: মানে যে কোনো সবজি এবং তার সাথে দিয়ে।
2: এবার খিচুড়িতে আমি হাতের কাছে যা পাচ্ছি, সেই জন্য অঙ্গনবাড়িতে যখন খিচুড়ি বানাচ্ছে তখন আমার বাড়িতে যদি একটা এক্সট্রা সবজি হয় মানে আমি ফলাতে পারি, তাহলে একটা কুমড়ো দিই না, এই হচ্ছে আমার অংশগ্রহণ।
1: বাহ,
2: এটাই
0: আরেকটা এই

0: আমরা যে ওবেসিটি নিয়ে বা স্থূলত্ব নিয়ে কথা বলছি, সেখানে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে এটা করেছে এবং প্রধানমন্ত্রী এটার উপর খুব জোর দিয়েছেন যে আমাদেরকে, আমরা যতটা তেল খাচ্ছি তেলটা আমাকে কমাতে হবে, 10% কমাবো, এবং আমরা কতটা খেতে পারি মাথা পিছু 25-30 ml তেল
1: প্রতিদিন,
0: প্রতিদিন মাথা পিছু। আমরা চিনিটাকে কমাবো 25 ভাবে নিয়ে আসবো, আমরা কিন্তু অনেক বেশি চিনি খাই, এবং নুনটাকে যেহেতু হাইপার টেনশন বা আমাদের হাই ব্লাড প্রেশার বাড়ছে, নুনটাকে আমরা নিয়ে আসবো 5 গ্রামের মধ্যে। অর্থাৎ শুধু রান্নার নুন না, আমরা কিন্তু পাপড় চাটনি এগুলো যে খাই
1: সারাদিনের নুন,
0: সারাদিনের যে নুন, নুনটা আমাদের এই তিনটে জিনিসকে আমাকে কমাতেই হবে।
1: বেশ বেশ, আমার মনে হয় তারা এর থেকে অনেক অনেক উপকৃত হবেন, এবং যার জন্য এই অনুষ্ঠান যে সুপোষিত ভারতের লক্ষ্যে অবশ্যই আমরা পৌঁছে যেতে পারবো, এই আশা আমার তো অন্তত আছেই। আমার সঙ্গে এতক্ষণ এই বিষয় নিয়ে কথা বললেন নিমপেট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী এবং পুষ্টি বিশেষজ্ঞ মিতালী পালোধি, এবং সাথে ছিলাম আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। দুই দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
3: নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26 অক্টোবর থেকে 1 নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
4: বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার?

0: সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

ঘড়ির কাঁটায় সময় বলছে বেলা 12টা বেজে 1 মিনিট। আচ্ছা, বাইরের আবহাওয়াটা কি বলছে? মানে বর্ষা কি গেল শেষ পর্যন্ত? মানে এই বছর তো বর্ষার মনে হচ্ছিল আর যেতে ইচ্ছে করছে না, তাই না? যাবো যাবো করে আর যাওয়ার নামই নিচ্ছে না। কিন্তু বর্ষা যাক বা না যাক, বাঙালির এই যে সারা বছর ধরে নানান পার্বণ চলতে থাকে, নানান উৎসব চলতে থাকে, লোক উৎসব চলতে থাকে, সেগুলোর কিন্তু ছোটোখাটো নানান অংশ এই সময়ও ছড়িয়ে থাকে। এই সময় বলতে আমি কি বলছি বলতো, এই যে বর্ষার এই যে যাই যাই একটা সময়, এই সময়ও বাংলার গ্রামে বাংলার লোক অনেক উৎসব ছড়িয়ে থাকে। আচ্ছা, তার আগে বলো, বর্ষা মানেই কি শুধুই মেঘ বৃষ্টি আর ভেজা মাটির গন্ধ? না, বর্ষা মানে কিন্তু গ্রাম বাংলার উৎসবের নানান ধরনের রং, নানান লোকাচার, কত রকম গান, সেগুলোও জুড়ে থাকে। এই যে সময়টার কথা বলছি, এইরকম একটা সময় যখন মাঠে ঘাটে এখনও জল জমা হয়ে আছে, এখনও বর্ষার স্মৃতি রয়ে গেছে, বাতাসে এখনও কোথাও কোথাও মাঝে মধ্যে বর্ষার গন্ধ চলেও আসছে একটু একটু, আর এই যে বর্ষার সঙ্গে বাংলার লোকজ সংস্কৃতি জড়িয়ে আছে, এর কিন্তু একটা ঐতিহ্য ঝাঁপান গান। হ্যাঁ, সাপ সাপুড়ে গ্রাম বাংলার মেলা আর লোকবিশ্বাসকে ঘিরে তৈরি হওয়া এই গান শুধুই বিনোদন নয়, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের মাটির মানুষের জীবন, বিশ্বাস আর সংস্কৃতির গল্প। কখনো ঢোলের তালে, কখনো কণ্ঠের সুরে, কখনো আবার সাপের খেলা লোককথার আবহে। হ্যাঁ, ঝাঁপান গান বাংলার লোক সংস্কৃতির একটা নিজস্ব স্বর। তাই আজকের অল্প অল্প গল্পকথায় ফিরে তাকাবো সেই চেনা অথচ অনেকটাই বিস্তৃত বাংলার দিকে। শুনবো ঝাঁপান গানের কথা, তার ইতিহাস জানবো, তার সঙ্গে জড়িয়ে থাকা লোকবিশ্বাস আর মানুষের গল্প জানবো। অনেকে বলে না যে মনসা ঠাকুরের গান বা গুণিনদের গান, হ্যাঁ এই ঝাঁপান গানেরই নাম এগুলো। সেগুলো সবই আমরা একটু একটু করে শুনবো, জানবো, আর গল্প শুরু হবে। কিন্তু তার আগে একটা গান দিয়ে শুরু হবে না, তা তো হয় না। শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, ফিরছি গানের উপরে।

হ্যাঁ, ঝাপান গান। মানে এই যে সময়, এই যে বর্ষার ঠিক যাওয়ার সময় থেকে শুরু করে এই পুরো এই যে সময়টায় যখন মাঠে ঘাটে জল জমে থাকে, যখন সাপের উপদ্রব হয়, দেখবে গ্রাম বাংলার দূর থেকে ভেসে আসে মনসার গান, মনসা পুজোর আওয়াজ। সেই মনসা পুজোর সঙ্গেই জড়িয়ে থাকে এই ঝাপান গান। আজ কথা হচ্ছে সেই ঝাপান গান নিয়ে। সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা, শুনছো অল্প অল্প গল্প কথা। আচ্ছা, প্রথমে ভালোভাবে তোমায় আরেকটু মানে বুঝিয়ে দেওয়া ভালো যে ঝাপানটা আসলে কি। নামটা তো আমরা মোটামুটি সকলেই শুনেছি, কিন্তু এই ঝাপানের ভিতরে যে কতটা লোক সংস্কৃতি রয়েছে, কতটা বিশ্বাস, কতটা গান আর কতটা রোমাঞ্চ লুকিয়ে আছে, সেটা কিন্তু আমাদের জানা ভীষণ প্রয়োজন। ঝাপান গান বাংলার লোকসংস্কৃতির একটা বিশেষ ধারা। মূলত শ্রাবণ ভাদ্র মাসে দেবী মনসার পুজোকে কেন্দ্র করে ওঝা গুণীন এবং তাদের শিষ্যদের নিয়ে এই উৎসব আর গানের আসর বসে। সাপ, মনসা দেবীর মাহাত্ম্য, সাপের বিষ নামানোর কৌশল আর তার সঙ্গে বেহুলা লক্ষ্মীধর, সেই পরিচিত কাহিনী যেটা আমরা একটু আগে শুনলাম, সব মিলিয়ে ঝাপান গান যেন বাংলার লোকজ বিশ্বাস আর কাহিনীর একটা জীবন্ত মঞ্চ। তবে জানো তো, এই যে গানের আসরের সবচেয়ে আকর্ষণীয় একটা অংশ কি বলতো, গুণীনদের

চাপান উত্তর, অর্থাৎ গানের লড়াই। একজন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আর অন্যজন তার উত্তর দিচ্ছেন গানি গানি। শ্রোতাদের সামনে নিজেদের বিদ্যা বুদ্ধি আর গানের জোরে কে কাকে টেক্কা দিতে পারেন তার লড়াই চলছে। এমনই এক চাপান উত্তরের নমুনা আমরা পাই, সেরকম একটা তোমায় শোনাচ্ছি। আরে গুণী ভাই, গুণ করো সাপে ধরে খেলো, সাপের বিতান্ত কথা কিছু সভার মধ্যে বলো। কোথায় জন্মিল সাপ, কেবা বাপ মা, কয়টি দশন সাপের কয়টি আছে পা, এক চক্ষু কানা সাপের হইল কি কারণ, কহ দেখি গুণী ভাই তাহার বিবরণ। বুঝতেই পারছো, প্রশ্নের পর প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তরও কিন্তু দিতে হবে গানে গানে, গানের ছন্দে সুরে বুদ্ধিতে। তবে শুধু গান নয়, ঝাপানির সঙ্গে জড়িয়ে আছে একটা অসাধারণ দৃশ্য। ঝাপানির সময় শিশুরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের গুরুকে মানে তুলে নিয়ে গিয়ে শোভাযাত্রা করেন, মানে দূর থেকে দেখলে মনে হবে একটা মনুষ্যবাহিত যান। হ্যাঁ, অনেকজন শিষ্য একসঙ্গে গুরুকে কাঁধে তুলে নিলেন, এমনভাবে এগিয়ে চলেন তারা যে দূর থেকে দেখলে মনে হবে যে একটা জীবন্ত গাড়ি বোধ হয় এগিয়ে আসছে। আর সেই গুরুর হাতে বা গলায় থাকে নানান প্রজাতির সাপ। সাপকে সঙ্গে নিয়ে তিনি নাচতে থাকেন, দেখাতে থাকেন যে তার তিনি কত ধরনের কৌশল জানেন, সেই সমস্ত কৌশল তিনি দেখান। কখনো কখনো এমন কিছু শারীরিক কষ্টও দেখান যেগুলো রীতিমতো দেখলে তাক লেগে যায় আর কি। উদ্দেশ্য একটাই, যে নিজের গুণ, নিজের শক্তি আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। আর চারপাশে তখন কি হয় বলতো, ডাকের আওয়াজ, বাজনার তালে তালে উৎসবের আমেজ, বাঁশির সুর, আর তার মাঝখানে সাপ নিয়ে গুণিনের সেই প্রদর্শন। ভাবতে পারছো মানে কেমন একটা পরিবেশ, যে মানে এই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে মানুষ সেটাকে উপভোগ করত, মানে কতটা রোমাঞ্চ পাশাপাশি আবার উপভোগ্য বিষয়ও বটে। কোথাও কোথাও আবার দুজন গুরুর মধ্যে চলে সরাসরি প্রশ্নোত্তর, মানে ওইভাবেই ওই মনুষ্যবাহিত জানে বসেই গানে গানে একজন প্রশ্ন করছেন, অন্যজন উত্তর দিচ্ছেন, এভাবেই জমে ওঠে দুই গুণিনের চাপান উত্তর। এই গানকে অনেকে জাঁত গানও বলে, কোথাও আবার মনসার জাঁত নামেও পরিচিত এই শব্দটা। আর এই যে জাঁত গান, এর মূল বিষয় হচ্ছে চাঁদ সদাগরের কাহিনী এবং মর্তে দেবী মনসার পূজা প্রচলনের যে গল্প সেই সব। তবে জাঁত গান এই যে নামটা আমি বললাম, এর পেছনে কিন্তু একটা সুন্দর গল্প আছে। কি বলতো, প্রত্যেকটা পদের শেষে তো একটা ধ্রুবপদ থাকে, মানে এটা আমরা যে কোনো গানের ক্ষেত্রে, সেটা বাউল বলো বা অন্যান্য নানান লোকগানের ক্ষেত্রেই আমরা পাই এই ধ্রুপদ বা ধ্রুবপদের কথা, অনেকে বলে ধুয়া, তো সেগুলো ফিরে ফিরে আসে, তাকেই কিন্তু একটা ভাষায় বলা হয় জাঁত। সেখান থেকে এই গানের নাম জাঁত গান। আর এই যে জাঁত বা জাঁত এই শব্দটা, এর অর্থের সঙ্গে উৎসবেরও যোগ রয়েছে, যেমন প্রাচীন সাহিত্যে নানানভাবে আমরা এর উল্লেখ পাই। চৈতন্য চরিতামৃততে ধুলা খেলা জাঁত এই বলে সম্বোধন করা হয়েছে। ক্ষেমানন্দ দাসের মনসার ভাষানে আমরা পাই লইয়া সতে কাইয় জাঁত পাতাই। আবার ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলে রয়েছে কত পীড়া উঠানে মেয়ের পরে জাঁত। আর রায়গুণাকর ভারতচন্দ্র তার রচনায় ব্যবহার করেছেন এই জাত শব্দটা, অর্থাৎ একটা মাত্র শব্দ কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে বাংলার পুরনো লোক উৎসব আর লোকজ সংস্কৃতির একটা ইতিহাস, একটা সময়। এবার আসি ছাপানের সময়ের কথায়। জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখ রহিণ হয় না, মানে রহিণ থেকেই তো সর্প পূজার সূচনা হয়, তো সেই রহিণের দিন থেকে আশ্বিনের সংক্রান্তি পর্যন্ত, মানে আশ্বিনের শেষ দিন পর্যন্ত বিভিন্ন তিথিতে বিভিন্ন অঞ্চলে মনসার পুজো আয়োজন করা হয়। তবে ঝাপান সাধারণত হয় ওই শ্রাবণ সংক্রান্তি বা পয়লা ভাদ্র এই সময়টায়, অর্থাৎ মনসার বিসর্জনের দিন। আবার কোথাও কোথাও আশ্বিন সংক্রান্তি, যাকে বলে ডাক সংক্রান্তি, সেই সময়েও ঝাপান উৎসব হয়। কিন্তু কেমন এই ঝাপান উৎসব, মানে এর আয়োজনটা কেমন হয়, কিভাবে আসর সেজে ওঠে, কিভাবে গুণিনেরা সাপ নিয়ে শোভাযাত্রা করেন, কিভাবেই বা জমে ওঠে গানের লড়াই, সেগুলো তো জানতে হবে, অবশ্যই বলবো। কিন্তু তার আগে এখন আরও একটা গান শুনে নিতে ইচ্ছে করছে। চলো গানের পর ফিরে আসছি বাকি কথায়।

ফিরলাম জাপানের কথায়। চয়নিকার সঙ্গে শুনছো অল্প অল্প গল্প কথা। আর এই যে এতক্ষণ জাপানের গল্প বলছি, মানে তার সময়ের কথা বলেছি, তার কিভাবে হয় তার খানিকটা কথা আমরা বলেছি, কিন্তু জানো তো এই যে জাপান উৎসবের বেশ সুন্দর একটা বর্ণনা আমরা আরও ভালোভাবে পাই ডক্টর বরুণ কুমার চক্রবর্তী সম্পাদিত বঙ্গীয় লোকসংস্কৃতি কোষে। এই বর্ণনা থেকে পাওয়া যায় যে যাদের বাড়িতে মনসা পুজোর প্রচলন আছে সেখানে কিন্তু সাধারণত মনসা গাছকে পুজো করা হয়, কিন্তু জাপানের ক্ষেত্রে এই ছবিটা একটু অন্যরকম। এখানে মনসা দেবীর মূর্তি তৈরি করা হয় আর পুজোর দিন রাত্রিবেলায় সেই মূর্তি নিরঞ্জন করা হয়। মানে বুঝতেই পারছো, একদিনের জন্য মূর্তিটা তৈরি করে পুজো করে আবার নিরঞ্জনও দিয়ে দেওয়া হয় রাতে। আর জাপান মানেই তো শুধু পুজো নয়, তাই না? তার সঙ্গে উৎসবের আমেজ আছে। গ্রামের কোনো একটা খোলা মাঠে মেলা বসে, চুরি খেলনা মিষ্টি খাবার দাবার, মানে গ্রাম বাংলার সেই চেনা মেলার সমস্ত উপকরণ নিয়ে আমাদের ছোটবেলার কত স্মৃতি মনে করিয়ে দেয় যে মেলা, সেই মেলা একেবারে জমে ওঠে। তবে জাপানের সবচেয়ে উল্লেখযোগ্য আর একই সঙ্গে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যটা কিন্তু এখনও বাকি রয়েছে। মনসা দেবীর যে মূর্তি বললাম, তার সামনে একটা বাঁশের মাচা তৈরি করা হয়, সেই মাচার উপরে সাপের খেলা হয়। এবার দেখো, সাপের খেলা হয় এটা শুনে আমাদের মনে হতে পারে যে এক দু মিনিটের হয়তো খেলা, কিন্তু না, কখনো কখনো টানা তিন চার ঘন্টা ধরে এই সমস্ত চাপ মানে সাপের খেলা চলতে থাকে আর কি। ভাবো, চারপাশে মানুষের ভিড়, উৎসবের আবহ, বাজনার শব্দ, মেলা, আর মাঝখানে বাঁশের মাচার উপর সাপ, বিষধর সমস্ত সাপ তিন চার ঘন্টা ধরে খেলা দেখাচ্ছেন আর গুণীরা তাদেরকে খেলাচ্ছেন। একসময় পূর্ব মেদিনীপুরের শুনলি গ্রামে মনসার এই ঝাপান ভীষণভাবে বিখ্যাত ছিল। শুধু শুনলি নয়, মান্তাকালী, বেলে, বিষ্ণুপুর, খেদাইতলা, সীতাপুর, বলাগড় এবং পদ্মভিলাতেও এই ঝাপান উৎসবের প্রচলন ছিল এবং বেশ জনপ্রিয় ছিল। বঙ্গীয় লোকসংস্কৃতি কোষে জাপানকে বলা হয়েছে একটা বিশেষ লোক উৎসব। সেখানে আরও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই এই উৎসবের প্রচলন থাকলেও দক্ষিণবঙ্গে এর বিস্তার বেশি। কেন? কারণ দক্ষিণবঙ্গের বন জঙ্গল, নদী, খাল সব মিলিয়ে একসময় ছিল সাপের বসবাসের খুব উপযুক্ত একটা জায়গা। আর সেই সাপের হাত

থেকে রক্ষা পাওয়ার বিশ্বাস থেকেই দেবী মনসার পূজা, আর সেই পূজাকে ঘিরেই ঝাপান। অর্থাৎ দেখো, আমরা এর আগেও বুঝেছি যখন আমরা বর্ষার থেকে ঝাপানের প্রসঙ্গে এসেছিলাম, যে বর্ষাকালে যখন মানে নদী খালবিল ভরে থাকে জলে, রাস্তায় জল উঠে আসে, তখন সাপের উপদ্রব তো বেড়ে যায়। আর সাপের উপদ্রব থেকে বাঁচার জন্যই মনসা পুজোর একটা প্রচলন, যে মনসা পুজো করলে এই সাপের উপদ্রব থেকে, সাপের অত্যাচার থেকে বাঁচা যাবে। আর সেই থেকেই ঝাপান, মানে দেখো একটা উৎসব, কিন্তু তার মাঝে ভয় আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের একটা গল্পও আছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ঝাপানও বদলেছে। সুশীল কুমার মণ্ডলের লেখায় আমরা জানতে পারি যে আজও ঝাপান শব্দটা আছে, গান আছে, গুণীদের কলাকৌশল প্রদর্শনও আছে, কিন্তু সেই পুরনো মনুষ্যবাহিত যে জানের কথা আমরা বলেছিলাম সেটা এখন আর নেই, সেটা আর দেখা যায় না। এখন কোথাও কোথাও কী হয়, কোনো উঁচু জমির ওপর, কোথাও আবার গরুর গাড়ির ওপর বসে গুণীন তার খেলা দেখান। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখাতেও আমরা পাই যে সাপুরিয়াদের তন্ত্রমন্ত্র, গুণজ্ঞান এবং সর্পক্রীড়ার পরস্পরের যে প্রতিদ্বন্দ্বিতার কথা, সেইগুলোই এই ঝাপানে দেখানো হয়। আবার রাজশেখর বসু সংকলিত চলন্তিকাতেও মনসা পুজোর উৎসবে সাপ খেলানোকে ঝাপান বলা হয়েছে। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির বাঙ্গালা শব্দকোষে, এমনকি সংসদ বাঙ্গালা অভিধানেও ঝাপানের উল্লেখ রয়েছে। মনসা পুজোয় সাপ খেলার বিশেষ উৎসব হিসেবেই ঝাপানকে তিনি বর্ণনা করেছেন। আবার অন্য একটি অর্থও পাওয়া যায় যে পর্বতারোহণের সময়, যখন পর্বতে আরোহণ করা হয় সেই সময় ব্যবহৃত বিশেষ ধরনের একটা ডুলি, তাকেও আবার কেউ ঝাপান বলেছেন। ঢাকা বাংলা একাডেমির বাংলাদেশের আঞ্চলিক ভাষা অভিধানে ঝাপান বলতে বোঝানো হয়েছে যে এমন একজন ব্যক্তি যিনি মানে সাপের যে সমস্ত বিষের মন্ত্র সেগুলো জানেন। বঙ্কিমচন্দ্র মাহাতোর ঝাড়খণ্ডি বাংলা শব্দকোষে পাওয়া যায় যে মনুষ্যবাহিত যে যানটার আমরা কথা বলেছি, যার কথা প্রথম থেকে আমরা বলে আসছি, সেই যানের সঙ্গে জড়িয়ে আছে এই ঝাপান শব্দটা। তার মধ্যেই লুকিয়ে আছে ঝাপানের আসল মাহাত্ম্য। মানে দেখো, একটা শব্দকে অনেক রকমভাবে মানুষ কিন্তু বর্ণনা করেছেন, কিন্তু বর্ণনা যেমনই হোক বা তার ইতিহাস যাই হোক না কেন, ঝাপানের অর্থ যাই হোক না কেন, এটার সঙ্গে যে লোক উৎসব জড়িয়ে রয়েছে তার কিন্তু কোনো অমিল নেই আর কি। আর এই ঝাপানের কথা বলতে গেলে আমাদের কিন্তু আরও কিছু লোকগানের কথা মনে পড়ে যায় যার সঙ্গে এর মিল রয়েছে। যেমন ধরো রয়ানি গান, তোমরাও হয়তো শুনেছো রয়ানির কথা, বাংলার লৌকিক মনসা পুজোর সঙ্গে প্রাচীন লোকসংস্কৃতির যে মিল রয়েছে তার মধ্যেই একটা ঐতিহ্য হিসেবে রয়ানির নাম আসে। সহজ করে বললে, যদি রাঢ় বাংলার মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মনসার গান ঝাপান হয়, তাহলে পূর্ববঙ্গে প্রচলিত মনসার গান বা পাঁচালিকে রয়ানি বলা হয়। দুটোরই ওই মূল উপজীব্য মনসা মঙ্গল কাব্যের কাহিনী, তবে মানে পরিবেশনের যে ধরন সেটা একটু আলাদা। রয়ানি গানে মনসা মঙ্গল বা পদ্মপুরাণের কাহিনী বর্ণনা করা হয় বাদ্যযন্ত্র, গান, নাচ এগুলোর মাধ্যমে, আর পদ্মার নাচন আমরা যেটাকে বলি সেটা দেখানো হয়। কিন্তু ঝাপানের সঙ্গে সরাসরি সাপুরে বা বেদে সম্প্রদায়ের যে সাপের খেলা দেখানো, মানে সর্পক্রীড়া যেটাকে বলে, সেটা জড়িয়ে আছে। কেউটে গোখরোর মতো সমস্ত বিষধর সাপ নিয়ে তাদের নানান কৌশল প্রদর্শন, সেই প্রদর্শনের মধ্য দিয়ে দেবী মনসাকে সন্তুষ্ট করার যে একটা প্রথা, সেটাই ঝাপান। দুটো আলাদা ধারা অবশ্যই, প্রথমেই বলেছি আলাদা পরিবেশনা, কিন্তু দুটোর হৃদয়ের কাছেই কিন্তু একটা বিষয় রয়েছে, দেবী মনসা। আর তাই রয়ানি হোক কিংবা ঝাপান, এই নামগুলো আসলে শুধু একটা লোকগানের নাম নয়, এগুলো বাংলার মাটির সঙ্গে জড়িয়ে থাকা আমাদের ঐতিহ্যের নাম। একটা কথা আছে না, আষাঢ় ও শ্রাবণ মাসে গ্রাম বাংলা ভেলায় ভাসে। হ্যাঁ, ভেলা ডিঙার সেই দিন আজ নেই, এটা মানতেই হবে, কিন্তু নদীর সেই যে পুরনো চেহারা সেটা বদলালেও নদীমাতৃক বাংলার প্রাণীর যে স্পন্দন সেটা কিন্তু বেঁচে আছে, লোকগানগুলোর মধ্যে সেগুলো বেঁচে আছে। তবে দেখো, নদীর জলের কথা যদি বলি, নদীর জল তো কখনো থেমে থাকে না, তাই না বলো? সময় গিয়ে চলে নদীর স্রোতের মতোই, আর তার সঙ্গে সঙ্গে এই যে পুরনো প্রথাগুলো, সেগুলোর পালনের যে নানান ভঙ্গিমা, সেগুলো পরিবর্তন হতে থাকে। এগুলো কখনো শান্ত থাকে, কখনো দুরন্ত হয়ে ওঠে, কখনো তার মধ্যে

আরও বেশি খেলা জমে ওঠে। কখনো আবার বন্যার জলের মতো ছুটে এসে কত কিছু ভাসিয়ে নিয়ে যায়, তাই না? লোকগান আর এই সমস্ত লোকাচার বাংলার উৎসবের সেই কথাই বলে। এ দেখো, বাংলার উৎসবের অনেক এই ধরনগুলো হ্যাঁ আজ হারিয়ে যেতে বসেছে ঠিকই, তবু আশার কথা কোথাও কোথাও কিন্তু এখনও মানুষ এই ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছেন। এখনও কোথাও কোথাও ঢাক বাজে, এখনও কোথাও কোথাও এই সমস্ত গানের সুর ভেসে আসে, গল্প হয়ে ফিরে আসে মানুষের মুখে মুখে। আর তাছাড়া মনসা, বেহুলা, লখিন্দর, চাঁদ সদাগর আর বাংলার লোকজীবনের কথা, পদ্মপুরাণের কথা, এটা তো মানুষ ভুলে যায়নি। বাংলা সংস্কৃতি যতদিন থাকবে এই কথা, এই সমস্ত গান, এগুলো কিন্তু ততদিনই থাকবে। আর সেই কারণেই আজকের অল্প অল্প গল্প কথায় আমরা একটু ফিরে দেখলাম আমাদের এই বাংলাকে, যে বাংলাকে আমরা হ্যাঁ আমরা প্রতিদিনই দেখি, কিন্তু তার গল্পগুলোকে সবসময় ঠিক শুনে উঠতে পারি না, তাই না? সময় কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে সেই সমস্ত পুরনো দিনগুলোতেও ফিরিয়ে নিয়ে যায়, বা ধরো যখন কানে ভেসে আসে দূর থেকে ঝাপান গানের সুর বা মনসার গানের সুর, তখন কিন্তু আমাদের মনে পড়ে যে হ্যাঁ আজও কোথাও গ্রাম বাংলার আনাচে কানাচে এই সমস্ত লোকজ সুর রয়ে গেছে। আর সেইগুলোকে আঁকড়ে ধরে থাকার নামই কিন্তু বাংলার নিজস্ব রীতি। বাংলা তো সবসময় আঁকড়ে ধরে রাখতে চায়, তাই না? তেমনি একটা ভাসান গান, মানে ছাপানের যে আসল সুর, সেটা তোমায় শোনাবো সুভাষ চক্রবর্তীর কণ্ঠে। কিন্তু তার সঙ্গে এটাও বলে রাখি, আজকের সময় শেষ। আজকের মতো আমি তোমার যুববাণীর বন্ধু জয়নিকা তোমায় বলবো টাটা। আর যেটা বললাম, যেতে যেতে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই গানে রেখো যুববাণী।

আজকের নাটক পল্লী সমাজ, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা আশিস গিরি। নাটক পল্লী সমাজ।

0: বিষ্ণু নমো বিষ্ণু।
1: এই যে মাসি, তুমি এখানে, তা রমা কই গা?
0: ওই তো রান্নাঘরে। বিষ্ণু বিষ্ণু নমো বিষ্ণু। রমা, ও রমা,
2: যাই। ও বড়দা, তুমি বসো বসো,
1: একটু পরামর্শ করতে লুঙ্গ দিদি ভাই।
2: কিসের পরামর্শ বড়দা?
1: ওই ওই তারিণী খুড়োর শ্রাদ্ধের ব্যাপারটা রমা, মানে রমেশ তো কাল এসে হাজির হয়েছে, শুনুন, খুব ঘটা করে বাপের শ্রাদ্ধ করছে, তা যাবে নাকি?
2: না, ও বাড়িতে কোনোদিনই আসবে,
1: সে তো জানা কথা। আর যেই যাক, তোরা অন্তত যাবি না। আরো শুনলুম ছোঁড়া নাকি সব বাড়ি বাড়ি গিয়ে বলছে বজ্জাতিতে সে বাপকেও তাড়িয়ে গেছে, বুঝলি?
2: তাই বুঝি।
1: হ্যাঁ হ্যাঁ দিদি, সে যদি আসে তো কি বলবি?
2: বাড়ি দারোয়ানি তার জবাব দেবে বড়দা।
0: দারোয়ান কেন রে? তোর মাসি বুঝি কথা কইতে জানে না? দেখ না দেখ, সে বেটা এলে এমন বলা বলবো না যে বাচ্চা তো জমিয়ার মুখুজ্জ বাড়িতে মাথা গলাবে।
1: ঠিক বলেছো মাসি, তারিণী ঘোষাল ছিল,
0: কিছুই ভুলেনি বেনে মারব, সব মনে আছে। আমার রমার সঙ্গে নিজের বেটা দিয়ে দিতে চেয়েছিল তারিণী ঘোষাল, ভেবেছিল ওই যদু মুখুজ্জের বিষয় হতে মুঠোই চলে আসবে। কি ঠিক বলিনি?
1: একদম ঠিক।
0: তাই যখন হলো না, তখন এই ভৈরব আচার দিকে দিয়ে সব টুকটাক করিয়ে আমার রম আমার কপালে আগুন ধরিয়ে দিল।
2: মানুষের জাত নিয়ে কথা বলো কেন গো? যে যেখানে জন্মেছে সেই তার ভালো।
1: না না না, মাসি তো একেবারে ঠিক কথাই বলেছেন। কত বড় কুলিনের মেয়ে তুমি, তোমাকে কি আমরা ঘরে আনতে পারি? ছোট কুড়োর এ কথা মুখে আনাই ঠিক হয়নি। এখন ওই ভৈরব আচার্যি রমেশের একেবারে মুরুব্বি হয়েছে।
0: তা শুনলুম 10-12 বছর ছোঁড়া দেশে আসেনি, তা কোথায় ছিল বাবা বেনি?
1: কি করে জানবো মাসি, তবে শুনেছি ছোঁড়া নাকি বোম্বাই না কোথায় ছিল, সেখান থেকে ওই ডাক্তার না উকিল ওই সব হয়ে এসেছে।
2: সে তার ব্যাপার, আমাদের কি?
1: আবার কেউ বলে ফাঁকি, সব ফাঁকি, ছোঁড়াটা একেবারে পাঁড় মাতাল, ও চক্ষু সবসময় জবা ফুলের মতো লাল, চাকে চাকে চাকে চাকে। তবে ওই কথাই রইল গো দিদি, তারিণী ঘোষালের শ্রাদ্ধে আমরা কেউ যাচ্ছি না।
2: হ্যাঁ বর্তা, বাবা বলতেন আগুনের শেষ ঋণের শেষ আর শত্রু শেষ কখনো রাখিস নি মা। তারিণী ঘোষালের জেনতে আমাদের কম জ্বালেছে, বাবাকে জেলে পর্যন্ত দিতে চেয়েছিল, কিছুই ভুলিনি বটা।
1: না দিদি, এ কি ভোলা যায়?
2: আচ্ছা বটা, এমন করতে পারো না কোন ব্রাহ্মণ ওই শ্রাদ্ধ বাড়িতে যেন না যায়।
1: সে চেষ্টাই তো করছি বোন, তুই আমার সহায় থাকলে বেনি ঘোষালের কোনো চিন্তাই নেই।
2: তুমি দেখে নিও বটা, শত্রুতায় বাপের থেকে উনিও কম যাবেন না।
1: তাই তো বলছি, বাঁশ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা, পেকে গেলে আর হবে না। বিষয় আশয় কি করে রক্ষা করতে হয় রমেশ তা এখনো শেখেনি, এর মধ্যে যদি না শত্রুকে নির্মূল করা যায় তো আর হবে না।
3: রানী, রানী কই?
1: রমেশ, রমেশ এসেছে।
3: রানী,
1: রুক্ষ মাথা, খালি পা, উত্তরীয়টা মাথায় জড়ানো।
3: এই যে বর্দা, আপনিও এখানে? আমি সারা গায়ে আপনাকে খুঁজলাম। চলুন বর্দা, আপনি না হলে এসব কি করবে বলুন? কই রে রানী, বাবা কত বড় হয়ে গেছিস রে।
2: আপনি ভালো আছেন তো?
3: হ্যাঁ ভালো, কেউ আমাকে আবার আপনি আগে কেন রে? জানেন বর্দা, রমার সেই কথাটা কোনো দিন আমি ভুলতে পারবো না।
1: কোনটা?
3: মা যেদিন মারা গেলেন, ও খুব ছোট, আমার

0: এসে বলে, তুমি কেঁদো না রমেশদা, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব।
1: তুমি বাপু তারিণী ঘোষালের ছেলে না?
0: আগে হ্যাঁ রানী, রানী আমি একান্ত নিরাশ্রয় হয়ে তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। সবে তিনটে দিন আর বাকি, বাবার কাজে তোমরা না গেলে
1: যেমন বাপ তেমন তার বেটা, বলা নেই কমান নেই, দুম করে একটা গৃহস্থ বাড়িতে ঢুকে উৎপাত হতে তোমার লজ্জা করে না?
2: তোমার নান্দিকে যাও তো।
3: আমি চললুম দিদি, কাজ আছে।
1: কথা শোনো বাপু, আমরা তোমার পূজাও নই, বংশতাও নই, ছেলার তো বাড়িতে গিয়ে জল তুলবো, ময়দা মাখবো।
0: না না না, মানে
1: তারিণ ঘোষাল মরেছে, গা শুদ্ধ লোকের হাড় জুড়িয়েছে। শোনো বাবু, তোমার বাড়িতে আমার রমা আর কখনো পা ধুতেও যাবে না, এই তোমায় বললে না? কিন্তু হ্যাঁ
2: মাসি।
0: রানী, না জেনে যে উপদ্রব করে গেলাম তার জন্য পারো তোমাকে ক্ষমা করো।

0: 이 마당형이 전인지제 물리고래 박기지의 바람에 땀이 쇼비네요 마비지
1: 난동장 중사에게 주상동
0: 아마도 또 자주비치 공신이 얼마나 아주화에 무기에 미쳐가다 미룽된다 하지만 그만이 매니콘 살게 원래요 아마도 로맨스 다요리오리고 됐지 연철의 교육 거꾸로 두개오 됐기네
2: তুমি তো রমেশের মুরব্বী হয়েছ বলে লোকজন খাবে যাবে তো কি সব কথা আরে তারিনী দা ছিলেন সাপগ্রস্ত দীপ তার কাজ তিনি করিয়ে
0: নিচ্ছেন
2: তাই তো এত বড় আয়োজন
1: না এভাবে বলবে না সবই আপনাদের আপনাদেরই আশীর্বাদে কাঙ্গু
2: ওভাবে বলো না বাবা রমেশ ওভাবে বলো না তুমি তো আর আমার পর্ণ তোমার মা যে আমার সাক্ষাৎ বিস্তৃত বোনের খুঁড়ত বোন ওই রাধানগরের বাড়ুর যে বাড়ি গো বুঝলে তো সেই সুবাদে তোমাদের যে কোনো কাজে কমে মামলা মকদ্দমায় সাক্ষী দিতে ডাক ডাকে না ওই গোবিন্দ
0: চপ চপ বাজে বকি শুনি চ গোবিন্দ মনে নেই মনে নেই সেবার সাক্ষী দিতে বলেছিল জুতো নেই খালি পাই যাব কি করে তারিনি তখন 2,500 টাকা দিয়ে জুতো কিনে দিয়েছিল আর সেই জুতো পরে তুই বেনির হয়ে সাক্ষী দিয়ে
1: দেখুন তো কি হচ্ছে
0: কিন্তু একটা ব্যাপার ভাইয়া তুমি মুরুব্বি চাই তোমায় বলছি ওই যে অত কাপড় চোপড় সব দেখবার ব্যবস্থা হচ্ছে এ তো ভাসছে ঘি ঢালা ভাইয়া ওরা কোনোদিন বাবুর নাম করবে তাতে বাবুদের দিলে ভালো হতো না
2: ওই তো ছেলে দিনুদা হয়ে এসে গেছে রমেশ বাবা জনটা একবার দেখেছো দিনুদা কলকাতা থেকে ময়দা এসে ঘেন বসিয়েছে আরে সন্দেশ হচ্ছে সন্দেশ
1: আপনার খান আমি জট পাঠিয়েছি
2: বাবা রমেশ ওই মৃতে বাউন ধর্মদাস তোমায় যতই পোষলাক ওর গিন্নির হাতে মার্ডারের

0: আমি কি জোড়া বাবা তেল ঘি নুন সব সরিয়ে ফেলে হ্যাঁ বরং তোমার মামিকে পাঠিয়ে দিচ্ছি মারার দেখবে কোথাও লোকসান হবে না।
1: জ্যাঠিমা তুমি?
2: হ্যাঁ রমেশ, আসতে হলো বাবা। ছোট বই সাজানো ভাড়ার ঘর, কাজের সময় দূরে থাকতে কি করে বল।

0: শোন না, কাজকর্ম হওয়ার আগে আর আমি ভাড়ার থেকে খাবার টাবার বার হতে দেবো না, কেমন? যাবার সময় তোর হাতেই চাবিটি দিয়ে যাবো, আবার কাল এসে নেব। রে, বেনিকে আসতে বলেছিস তো?
1: গিয়েছিলুম জ্যাঠিমা, কিন্তু বড়দা তখন বাড়িতে ছিলেন না।
0: দেখা হয়নি বলে আর বুঝি যেতে নেই? সে বড় ভাই, তাড়াতাড়ি হেঁটো তো, তোর কোনো লজ্জা নেই বাবা। আর শোন, ওই বাইরে যারা বসে আছেন তোর থেকে তাদের আমি অনেক বেশি চিনি, ওদের কথা শুনিস নি জানো? চল, তুই বড়দার কাছে যাবি, চল। চল
1: না জ্যাঠিমা, তা হয় না, ওই বাইরে ডোলাই এখন আমার আপন জন।
0: আচ্ছা, তবে তাই, আসি রে রমেশ।
2: ভগিনী এসেছিলেন, হ্যাঁ, ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেলেন, তাই না বাবাজি?
1: আগে হ্যাঁ,
2: দেখলে ধর্মনাথ দা,
3: আমি দেখছি তো,
2: যা বলে চিন্তাই বলছিলে বাবাজি।
4: এ আর আমার শক্ত কি ভয়া
2: দিনুদা, যা বলতো না, সে ব্যাপারে কথা কো কেন বলো তো? গোষ্ঠী বোধকে খেয়েছ, এবার ঘরে যাও।
4: ওই যে ক্ষীরমোহনের কথা বলেছিল,
2: হ্যাঁ, ক্ষীরমোহন, ওটা পরশু খেয়ে আজ আর হবে না, যাও যাও যাও।
1: লাগলি ওঠাই, আপনার কি হলো কি হঠাৎ? দেখে তাকে আমাকে অপমান করছেন কেন?
4: আমি বড় গরিব, চেয়ে চিনতে ভিক্ষে করে আমার দিন চল, বড় ঘরে কাজ কম হলে ওরা ওই দুটো খেয়ে বাঁচে, ওই কুটি বেন্দা এরা। চল চল চল,
1: প্রতিদিন মশাই, এই দুটো তিনটে দিন একটু আমার উপরে দয়া রাখবেন। আর এ বাড়িতে কুটির মায়ের পায়ের ধুলো পড়লে সেটা আমার পরম ভাগ্য বলে মনে
4: করবো। এমন করে বললে আমি যে লজ্জায় মরে যাবো বাবা।
2: শোনো বেই বাবু, এই আমি বাজি রেখে বলছি, রমেশ ঘোষাল যদি দুদিনে না উচ্চারণে যায় তো তোমরা এই গোবিন্দ গাঙ্গুলির নাম বদলে দেখো না, ভাবি কাণ্ড কারখানা শুনলে তো।
5: কিন্তু এত টাকা খরচ করছে কি করে?
2: ঠিক জায়গাতে কুড়ুল কুপিয়েছ বেন বাবু, তারিণী ঘোষাল সিকি পয়সা রেখে মরেনি, এ নিশ্চয়ই নন্দীদের গদি থেকে তিনটে হাজার টাকা দেনা করেছে।
5: তাহলে তো কথাটা বার করে নিতে হচ্ছে গোবিন্দ খুড়ো।
2: সবুর করো সবুর করো, আগে ভেতরে ঢুকতে দাও। রমেশ বাবাজি, এই দেখো আমরা থাকতে এত রাত্রি আবার তুমি কেন?
1: আমি আপনার কাছে এলুম বর্দা।
2: আসবে বই কি বাবা, একশো বার আসবে, বড় ভাই পিতৃতুল্য।
3: বুঝলে
2: বেন বাবু, শুধু জাননি ভাড়ার ঘরের দায়িত্ব নিয়েছেন।
1: বড়দা, যদি একবার পায়ের ধুলো দিতে পারেন তাহলে।
5: মা যখন গেছেন আমার যাওয়া না যাওয়ায় কি আসে বলো?
1: না না, আমি আপনাকে পীড়াপিড়ি করতে চাই না বড়া, যদি অসুবিধে না হয় একবার দেখে শুনে আসবেন। আসি বড়া।
2: দেখলে দেখলে কথার ভাবখানা, দেখলে এই দায় মুক্তির ছিঁড়ি

0: জ্যাঠেমা?
1: মা, রমেশ কেন রে বাবা, এত রাত করে এলি কেন? দাঁড়া একটু আলোটা জ্বালি।
0: না না জ্যাঠেমা, আলো থাক, এই বারান্দায় তোমার পাশটাতে একটু বসি।
1: বস।
0: জানো জ্যাঠেমা, এখনো নেমন্তন্ন করা হয়নি, তোমাকে জিজ্ঞেস করতে এলাম।
1: তবে তুমি ছিঁড়ে ফেললি বাবা, ওই গোবিন্দ গাঙ্গুলি চাতুর্দে মশাই এরা কি বলেন?
0: জানি না জ্যাঠেমা, জানতে চাইও না, তুমি যা বলবে তাই হবে।
1: কিন্তু তখন যে বললি এরাই তোর আপনজন, সে যাই হোক, শোন, অন্য গায়ের মতো এই গায়েও এ ওর সঙ্গে

0: বাদগম উপড়ে গেলে মানুষেরা ভাবনার অন্ত থাকে না তখন। এ বড় শক্ত কাজ বাবা।
1: কেন হয়ে গেছে মা?
0: কদিন থাক, আপনি সব জানতে পারবি। দোষ অপরাধ আছে, মিথ্যে অপবাদ আছে, মামলা মোকদ্দমা আছে, আর আছে দলাদলি বাবা। এই তো সমাজ, আর এর কর্তারাই সব সমাজের কর্তা।
1: এরকম সমাজের এক বিন্দু ক্ষমতা না থাক সেই ভালো। দলাদলিরও কোনো বিচার আমি করবো না জ্যাঠিমা। আমি ব্রাহ্মণ শুদ্ধ সবাই কেনে মন্তব্য করে আসব। শুধু তুমি হুকুম দাও।
0: আমি মেয়ে মানুষ, না না না, এমন হুকুম আমি তোকে দিতে পারি না রমেশ। সমাজপতিদের নিয়ে কাজ কর। তোর বরটা বেনি, সেও এই সমাজের একজন কর্তা।
1: না জ্যাঠিমা না, আমি আমি ঠিক করেছি, আমি সবাইকে নিমন্ত্রণ করব, সবাইকে।
0: একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া। এই নে তোর ভাড়ার ঘরের চাবি।
1: জ্যাঠিমা, তুমিও আমায় ছেড়ে গেলে জ্যাঠিমা।

0: এই যে তুমি এখানে বাবা, তুমিও তো গায়ের একজন জমিদার, বলি যত দোষ কে খেলতে পারবি, মাথার উপর কেউ নেই বলি কি যা খুশি শাস্তি দেবে, এই দফায় দফায় খালি জরিমানা আর শাস্তি, আমরা কি সুবিচার পাবো না বাবা? এই যে গোবিন্দ গাঙ্গুলি, ওই কি সব
1: তার নামটাই যখন করলি তখন সব কেচ্ছাগুলো বলি,
0: বলো না, বলো বলো যেমন খুশি বলো, ছোট বাবুর কাছে আমিও বিচার চাইবো, গোবিন্দ আমাকে ভয় দেখাচ্ছে, তোমার নিজের ছোট ভাগে রীতি কথা সব ফাঁস করবো, মুখ সামনে কথা বলবে গোবিন্দ, খেন্তি বাঙ্গিকে ঘর তালে তোমাকে ফাটিয়ে ছেড়ে দেবো, জানো আচার্যি সুকুমারী রান্নাঘরে ঢুকেনি দুর্গ রেখে দাঁড়িয়েছিল, তা দোষটা কোথায় হলো বলো তো, বলবো গোবিন্দর কথা?
2: আরে ওতেই হবে ওতেই হবে, কেন মাসি আর লাগবে না আর লাগবে না, নে সুকুমারী ওর ওর চল আমার সঙ্গে ওখানে যেয়ে বলবি চল,
3: হ্যাঁ হ্যাঁ তাই যাও।
4: এত দূর গড়িয়েছে, শোনো বাপু শোনো, তুমি এই নষ্ট মেয়ের মানুষদের বাড়ি থেকে বের করে না দিলে এখানে আমি জলগ্রহণ করবো না, গোবিন্দ কালীচরণ আমাকে চাও তো ওখান থেকে উঠে এসে বাড়ি চলো,
3: ঠিক ঠিক বলেছো হালদার ভাইয়া,
4: বেনি ঘোষাল তখনই বলেছিল মামা যেও না ওখানে, এইসব নোটির কাণ্ড কারখানা জানলে বড় হালদার কখনো এই বাড়ির চৌকাট মারায়,
3: চলো চলো কালীচরণ চলো, এই চলো চলো চলো সবাই চলো, না আর এখানে নয় যা খবর সব যাবে,
5: আস্তে আস্তে
6: রমেশ,
7: জ্যাঠিমা
6: গাঙ্গুলি মশাইকে ভয় দেখাতে মানা করে দি, আর হালদার মশাইকে আমার নাম করে বল, আমি সবাইকে আদর করে বাড়িতে ডেকে এনেছি, সুকুমারীকে অপমান করার তার কোনো অধিকার ছিল না, কাজকর্মে বাড়িতে গালিগালাজ করতে আমি নিষেধ করছি, যার অসুবিধা হবে তিনি যেন অন্য কোথাও বসেন,
2: বসে পড়ো বসে পড়ো গোবিন্দ খুড়ো, বসে পড়ো হালদার খুড়ো, তুমিও বসো, শুনেছ তো খাইয়ে দাইয়ে সবাইকে ষোলোখানা করে লুচি আর চার জোড়া করে সন্দেশ দেবে, কে কোথায় এসব দেয় বলো তো, বসে পড়ো বসে পড়ো।
8: নমস্কার ছোটবাবু।
7: নমস্কার,
8: আমি বনমালী পাড়ুই আপনাদের স্কুলের হেডমাস্টার, দুদিন এসেছি আপনার সাক্ষাৎ পাইনি,
7: আপনি বসুন না বসুন,
8: আপনার সামনে আমার বসাটা মানায় না ছোটবাবু, বলছিলাম আপনাদের স্কুলের 30-40 জন ছাত্র পড়ে, অনেক দূর থেকে সবাই আসে, কিন্তু এবার বর্ষার আর স্কুল করা সম্ভব হবে না ছোটবাবু,
7: কেন?
8: আগে চাল ছাওয়া না হলে ভেতরে কেউ বসতেই পারবে না, তার উপর 3 মাস ধরে শিক্ষকরা কেউ বেতন পাচ্ছে না, কে আর ঘরের খেয়ে,
7: আপনাদের শিক্ষক মোট কজন?
8: আমায় নিয়ে 4 জন, ফি বছর 2 জন করে মাইনর পরীক্ষায় পাশও করছে,
7: মাইনের টাকা কে দেয় আপনাদের?
8: আগে ওই ছেলেগুলোর কাছ থেকে যেটুকু ওঠে তাতে 2 জন আর হয়, বাকিটা ওই চেয়ে চিনতে, তাও 5-7 গাঁ ঘুরলেও এখনও আর কিছু হয় না,
7: আপনার মাইনে?
8: কাগজে কলমে গভর্নমেন্ট 26 টাকা দেয়, তবে হাতে পাই ওই 13-15 আনা, এখন বেনিবাবু তাও দিতে নারাজ ছোটবাবু,
7: তিনি কর্তা বুঝি?
8: হ্যাঁ তিনি সেক্রেটারি।

0: একটি পয়সাও তিনি খরচ করেন না। এখন ওই যদু মুখর্জী মশাইয়ের কন্যা সতীলক্ষ্মী, জানেন, তার দয়া না থাকলে অনেকদিন আগেই এই স্কুল উঠে যেত।
1: রমা স্কুলেও সাহায্য করে?
0: এবছর চাল ছাইয়ে দেবেন বলে আশাও দিয়েছিলেন, কিন্তু হঠাৎ সমস্ত সাহায্য বন্ধ করে দিয়েছেন।
1: আচ্ছা, ওই যদু মুখর্জী মশাইয়ের কন্যা, তার এক ভাইও স্কুলে পড়ে?
0: হ্যাঁ হ্যাঁ, যতীন মুখর্জী, পড়াশোনায় বেশ ভালো, জানেন।
1: আচ্ছা ঠিক আছে, আমি কাল আপনার স্কুলে একবার যাব, দেখি কতটা কি করতে পারি।
2: সরকার মশাই, আরে ও সরকার মশাই, বলি বসে বসে শুধু খাতা লিখলে হবে? এদিকে যে ঘরের পুকুর সাফ হয়ে গেল, সব মাছ তুলে নিচ্ছে।
3: কে কে হচ্ছে?
2: কে আবার? বেরিবাবুর চাকর দাঁড়িয়ে আছে, মুখুজ্জেদের দারোয়ানও আছে, নেই শুধু আপনাদের লোক। আরে শিগগির পাঠান, আরে ভাগের ভাগ ছাড়বেন কেন?
3: আমাদের ছোটবাবু মাছ মাংস খান না।
2: আরে বাবা নাই বা খেলেন, তাই বলে হকের পাওনা কখনো ছাড়তে হয়?
3: বিস্তু আচার্য মশাই, একবার নিজেই গিয়ে ছোটবাবুকে দাঁড়িয়ে শোনা।
2: ঠিক আছে, তাই যাবো।
1: হ্যাঁ বলুন আচার্য মশাই।
2: মানে ওই বিষয় সম্পত্তি রক্ষার ব্যাপারে একটু কথা ছিল।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: বাড়ির পাশেই ঘটনাটা ঘটছে বলেই আশা, মানে ওই গড়ের ধারের পুকুর ছেঁচে সব মাছ যে ধরে নিয়ে গেল ছোটবাবু, ওই বড় তরফ অন্য তরফও আছে, নেই শুধু আপনার লোক, একটা জানানো যে আপনাকে দেয়নি।
1: ঠিক কথা,
2: একটা ব্যবস্থা করুন ছোটবাবু, নয় তো বিষয় আসলে থাকবে না।
1: শোন বজুয়া, ওই গড়ের পুকুর পাড়ে যা, সমস্ত মাছ কেড়ে আনবি, কেউ বাধা দিলে চুল ধরে হিড় হিড় করে টেনে আনবি, আর না এলে মেরে এক পাটি দাঁত খুলে নিয়ে আসবি। যা যা সঙ্গে।
4: বাবু,
2: ও বাবা, এই যে দেখছি রক্তারক্তি কাণ্ড ঘটবে, ওরে ভেজো, যাস নে বাবা, যাস নে বাবা। রমেশ ওকে থামা বাবা, গরিব মানুষকে মাছ দাও।
1: কেন কেন, আপনার কি হলো?
2: ওই বেনিবাবু জানতে পারলে ঘর দোর সব জ্বালিয়ে দেবে বাবা, বাঁচাও বাবা বাঁচাও।
1: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বুঝবা বুঝবা, থাক যাস নে।
5: হ্যাঁ যতীন।
6: হ্যাঁ দিদি।
5: এখনো খেলছিস? স্কুলে যাবি না?
6: না দিদি, স্কুলে চাল ছাওয়া হচ্ছে, আমাদের দুদিন ছুটি দিদি। জানো, চেয়ার টেবিল আলমারি একটা দেয়াল ঘড়ি সব এসে গেছে, আবার দেয়ালে চুনকাম হচ্ছে।
5: বলিস কি রে?
6: হ্যাঁ দিদি, একদিন দেখে এসো। জানো দিদি, ওই যে রমেশবাবু এসেছেন না, উনিই সব করে দিচ্ছেন, আবার ক্লাসে এসে আমাদেরও পড়াচ্ছেন।
5: ওরে, উনি তো তোর ছোটদা, ওই বর্দার ভাই, কত লেখাপড়া জানে জানিস?
6: বর্দা আমাদের বাড়িতে আসেন, উনি আসেন না কেন দিদি?
5: একদিন ডেকে আনতে পারবি না?
6: এখন ডেকে আনবো দিদি?
5: না না, এখন না যতীন।
6: আচ্ছা।
7: আয় না মা, আয় বস মা। শুনেছো তো জারে মা, ও পারের যে রাস্তাটা বর্ষায় ডুবে থাকতো সেটা নতুন করে সারানো হয়েছে।
8: হ্যাঁ,
7: এখন আর কারো কষ্ট নেই, নিজের টাকায় রমেশ ওটা সারিয়ে দিয়েছে রে রমা।
1: দেখাই মা।
8: উমা, রমেশ, আয় বাবা, আয় ঘরে আয়। তা হঠাৎ দুপুরবেলা যে?
1: দুপুর না হলে তো তোমার কাছে একটু বসতে পারি না। জান উমা, রমা তুমিও আছো?
8: হ্যাঁ।
1: দেখাই মা, ছেলেবেলায় একবার তোমার কাছে বিদায় নিতে গেছিলাম, আবার আজকেও এলাম।
8: মালাই শার্ট, শরীরটা কি ভালো থাকছে না?
1: না জ্যাঠিমা, এখানে আর একদণ্ড টিকতে পারছি না, কেউ আমাকে চায় না। এখন দুঃখ হচ্ছে, স্কুলের জন্য রাস্তার জন্য অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি। জ্যাঠিমা, এই গাঁয়ে কারোর জন্য কিছু করতে নেই।
8: রমেশ,
1: জ্যাঠিমা, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো কাজ করলে গরজ ঠাওরায়, ক্ষমা করো মহাপাপ ভাবে ভয়ে বেঁচে গেল।
8: তুই কাদের ওপর অভিমান করিস রমেশ, এরা যে কত দুঃখী কত দুর্বল তা যদি জানতিস, এদের ওপর রাগ করতেও তো লজ্জা হতো রে। ওরে ভগবান দয়া করে তোকে পাঠিয়েছেন, এদের মাঝেই তুই থাক বাবা।
1: কিন্তু জ্যাঠিমা, কেউ না চাইলে কি থাকা যায় এভাবে?
8: ওমে, তুই আমার ঘাড় হেঁট করে বসে আছিস কেন রমা? তোদের দুজন আর কি কথাবার্তা নেই? ওর বাপের সঙ্গে তোর বাপের যে মরণান্তর ছিল, সে তো ঠাকুরপো মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে।

0: না কথা বল, বল কথা বল তোরা।
1: না জেঠিমা, এর মধ্যে তুমি থেকো না। সেদিন ওখানে গিয়ে কোনো গুটিকে ওর মাসির হাতে প্রাণে বেঁচেছি, আজ মাসিকে পাঠালে একেবারে চিবিয়ে খাবেন হয়তো। আমি আমি চললাম জেঠিমা।
2: এই কলঙ্ক আমার কেন জেঠিমা? সেদিন মাসি ওকে যা বলেছেন তাতে কেন বলেছেন তার বিন্দু বিসর্গ আমি জানি না। তুমি কেন আমায় অপমান করে গেলেন?
1: সরকার মশাই,
3: আগে
1: উঠোনে ওই বাচ্চা ছেলেটাকে,
3: আগে ও দক্ষিণ পাড়ার দাড়ি চক্রবর্তীর ছেলে, কিছু ভিক্ষের জন্য এসেছে।
1: ভিক্ষে?
3: আগে
1: আশ্চর্য,
3: আগে ওর বাপ দাড়ি চক্রবর্তী ওই কাশ রোগে ছমাস ভুগছিল, ঘটি বাটি সব গেছে রোগ সারাতে। পাশের পাড়ার সদগোপ কামিনীপালা তারও সর্বস্ব দিয়ে গরিব বামুনের সেবা করেছে। এখন এই প্রাচীর হয়নি বলে কেউ মরা ছবি না। হ্যাঁ বাবু, প্রাচীর করতে ন শিকি লাগবে। সারা গাঁ ঘুরে একটা শিকি আর চারটি পয়সা পেয়েছে, তা ওই রমা দিদি শিকিটা দিয়েছে তাই।
1: ঠিক আছে, আপনি ওকে বাড়ি যেতে বলুন, আমি লোক পাঠিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি।
3: জানেন বাবু, এক সময় দারিক চক্রবর্তীর অবস্থা খুবই ভালো ছিল। একটা চালতা গাছ নিয়ে সনাতন হাজরার সঙ্গে মামলা মোকদ্দমা করে দুটো ঘরই শেষ হয়ে গেল।
1: কি বলছেন সরকার মশাই?
3: হ্যাঁ বাবু, এতদূর গড়াতো না, শুধু আমাদের বড়বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনকে নাচিয়ে এতটা করলে ব্যাস। তারপর দিন আড্ডায় পড়ল, বড়বাবুর সব সম্পত্তির মালিক হয়ে গেলেন। এই তো এখানে চলে।
1: আপনি যান সরকার মশাই, আপনি নিজে যান, প্রায়শ্চিত্ত আর সবদাহের যা যা ব্যবস্থা সব করে দিন।
3: যাচ্ছি বাবু, যাচ্ছি।
1: তোমার বেশি মাথায় তুলে নিলাম জ্যাঠেমা, মরি এখানে সেও ভালো, কিন্তু এই দুর্ভাগ্য গ্রাম ছেড়ে আর কোথাও যাব না আমি, কোথাও না।

0: আপনি তারকেশ্বর?
1: হ্যাঁ, এসেছিলাম। তোমার বুঝি এর মধ্যে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল?
0: হ্যাঁ, কিন্তু আপনি এখানে কোথায় আছেন?
1: কোথাও না, মামার বাড়ি থেকে মেয়েদের আসবার কথা ছিল, কিন্তু দেখছি তো কেউ আসেনি। যাকে যেখানে হোক, আজকে একটা আশ্রয় তো খুঁজে নিতে হবে।
0: সঙ্গীত চা করেছি তো?
1: না, একাই এসেছি। তুমি?
0: আমি তো প্রায়ই আসি, সঙ্গে দাসী আছে, সে বাড়িতে কাজ করছে, অত ভাবতে হবে না। ওই তো বাড়ি, আজ ওখানেই থাকবে, চলো।
1: কিন্তু যার বাড়ি তিনি না বলে?
0: এটা আমারই বাড়ি, আপনার কোনো অসুবিধা হবে না, চলো।
1: জানো রমা, আজ বহুদিন বাদে তোমার এখানে বড় তৃপ্তি করে খেলাম।
0: তেমন কিছুই তো আপনাকে দিতে পারলাম না।
1: যেটা দিয়েছো সংসারে সেটা পাওয়াও যে বড় দুর্লভ।
0: সে আবার কি?
1: তোমার আন্তরিকতা, এটুকু তো এখন আর কোথাও পাই না।
0: রাতে আপনি কি খান?
1: যা জোটে তাই।
0: এত বৈরাগ্য কেন?
1: বৈরাগ্য নয় রমা, আলস্য।
0: কিন্তু পরের কাজে তো আপনার আলস্য দেখেন না।
1: ওরে বাবা, ওখানে আলস্য থাকলে ভগবানের কাছে জবাবদিহি করতে হবে না? আশা করি তুমি সেটা চাইবেও না।
0: তা ঠিক, তবে মনে হচ্ছে গাঁ ফিরে গিয়ে আপনি আমার নিন্দে করবেন না।
1: না রমা, নিন্দেও করব না, সুখ্যাতিও করে বেড়াবো না। আজকের এই সুন্দর দিনটা আমার কাছে নিন্দা সুখ্যাতির বাইরেই থাকবে রমা।

0: বর্দা জল আর বাঁধ আটকে রাখলে চলবে না বর্দা, এখনই সেটা কেটে দিতে হবে, না হলে জল জমে গায়ের সমস্ত ধান হয়ে যাবে, শেষ হয়ে যাবে। জল বার করার হুকুম দিন আপনি।
1: ওটা কেটে দিলে 2-300 টাকার মাথা দিয়ে বেরিয়ে যাবে ভাই, সে খবরটা রেখেছো কি? বলি এই টাকাটা কে দেবে? তুমি না ওই চাষিরা?
0: বর্দা ওরা গরিব, ওরা কেউ দিতে পারবে না, আর আমি ওর কেন দিতে যাবো?
1: তাহলে আমি বা কেন লোকসান করবো ভাই? এমনি করে তুমি জমিদারি রাখবে? হ্যাঁ, এতক্ষণ এখানে মরা কান্না কেঁদেছো ওরা, এবার

করেছে, সব খেতে পারবে না বলেই তো আমাদের কাছে জমি বন্ধক দিতে আসবে। তাও তাও যাও, সবটা ভেবে দেখো গে, আমি মত দেব না।

0: কে কে ওখানে? ও আপনি?
1: হ্যাঁ, আমাকে আসতে হলো রমা। তুমি এতক্ষণে নিশ্চয়ই সব শুনেছ। ওই বৃষ্টির জল বার করে দেওয়ার জন্য আমি তোমার মত নিতে এসেছি রমা।
0: না না, বর্দার মত নেই।
1: বর্দার একলার মত কিচ্ছু যায় আসে না রমা।
0: বুঝলাম, যা অবস্থা জমা জল বার করে দেওয়াই উচিত, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন?
1: অত জলে মাছ আটকে রাখার বন্দোবস্ত তো এই মুহূর্তে হওয়া সম্ভব নয়। গরিব মানুষগুলোর কথা চিন্তা করে এবছরে এটুকু ক্ষতি আমাদের স্বীকার করতেই হবে, নাহলে রমা গোটা গ্রাম মারা যাবে। তুমি তাহলে আমাকে অনুমতি দিলে তো?
0: না না, অত টাকা লোকসান আমি করতে পারবো না।
1: রমা রমা, তোমার কাছে এটুকু ক্ষতি কোনো ক্ষতিই না। আমি বলছি রমা, তুমি একবার বুঝে দেখো, এতগুলো লোকের অন্য কষ্টের ভাগিদার হইও না রমা। এ আমার মিনতি, এত নিষ্ঠুর হইও না।
0: নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই, আপনার যদি এত দয়া, নিজেই ক্ষতিপূরণ করে দিন না।
1: রমা, মানুষ খাঁটি কিনা তা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, ওখানে কোনো ফাঁকি চলে না। কিন্তু তোমাকে অন্তত আমি এমনটা ভাবিনি রমা। তোমাকে তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নিজ, অতি নিজ। হ্যাঁ, এক কথাটা বলতে বাধ্য হচ্ছে, পুরুষ মানুষ হয়েও বর্দা যে কথাটা বলতে পারেনি, স্ত্রীলোক হয়ে তোমার মুখে সে কথা বলতে এতটুকু বাধ্য না তোমার? ছি, একটা কথা শোনো, আমি এখনই লোক লাগিয়ে বাঁধ কেটে জল বের করে দিচ্ছি, যদি পারো আটকাবার চেষ্টা করো।

0: কথাটা শোন একবার, থানায় চল। বলছি তো, সাত সাতটি বছর ওই ছোট বাবুকে জেলের ঘানি ঘুরিয়ে ছাড়বো, নয়তো আমি ঘোষাল বংশের ছেলেই না।
1: করছিস কি, কপালের রক্তটা মুছিস নি, থানায় দেখাতে হবে, তবে তো মামলাটা জমবে।
0: রমা তুই কি বলিস?
2: কি বলবো বটা, আকবর আমার পীরপুরের রোজা বাঘ পাহাড়ের দিতে ডেকে এনেছিলাম, এমনটা যা হবে ভাবতেও পারিনি।
0: কার লাঠি তোর লাগলো রে আকবর, ছোট্ট বাবুর ওই হিন্দুস্তানি দারোয়ান বুঝুয়ার?
3: না বড় বাবু না, ও তো আমার ছেলে গহরে এক ঘায়েতেই পালিয়েছে, তখন যে কার লাঠি লাগলো ঠাওর হয়নি, তারপর লাঠি ধরলো ছোট বাবু। সব একেবারেই ভৌমা
0: বেইমান, সব বেইমানের দল।
3: কি বলবো বড় বাবু, আঁধারে বাঘের মতো ছোট বাবুর চোখ জ্বলতে লাগলো। আমায় বললেন, একবার তুই বুড়ো মানুষ সরে যা, বাঁধ কাটতে না দিলে গা শুদ্ধ তোরা না খেয়ে মরবি, যা সরে যা।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল এবার থানায় চল।
3: না না না বড় বাবু না, থানায় আমি যাব না, পাঁচখানা গায়ের লোক মরে সরকার কয়
0: তো
3: সে মান রাখতে ছোট বাবুরে আমি অপরাধী করিতে পারবো না বাবু, কিছুতেই না।
4: জ্যাঠিমা।
2: রমেশ, এত সকালবেলা যে!
4: অনেকদিন তোমাকে দেখতে পাইনি তাই এলাম। শুনেছ তো পীরপুরের মুসলমান প্রজাতির জন্য একটা স্কুল করেছি?
2: হ্যাঁ বাবা, তা আমাদের স্কুলে যাস না কেন রে?
4: জ্যাঠিমা, এদের মঙ্গলের চেষ্টা করা শুধু পণ্ডশ্রম, এখানে সত্যিকারের কোনো ধর্মই নেই।
2: ঠিক কথা বাবা, একেবারে ঠিক কথা, যাকে যথার্থ ধর্ম বলে পল্লিগ্রাম থেকে সে একেবারে লোপ পেয়ে গেছে, আর তো শুধু আচার বিচারের কতগুলো কুসংস্কার আর দলাদলি।
4: এর কি প্রতিকারের কোনো উপায় নেই জ্যাঠিমা?
2: আছে বাবা, প্রতিকার আছে শুধু জ্ঞানে, যে পথে তুই পা দিচ্ছিস বাবা সেই পথে। তাই তো তোকে বারবার বলছি, তুই তো জন্মভূমিকে কিছুতে ছেড়ে দেয়াস রমেশ।

0: বুঝলি রমা, অনেক চাল ভেবে তবে জমিদারির কাজ করতে হয়। সেদিন ছোটবাবুর কথা শুনে লাঠি হাতে ভুজুয়া বাঁধের পাড়ে গেল বলেই তো ওকে দু মাসের জেল খাটাতে পারলুম।
1: এসব থানা পুলিশ আমার ভালো লাগে না।
0: হ্যাঁ হ্যাঁ, জমিদারি রক্ষার সঙ্গে সঙ্গে এসব যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে দিদি, তবে কি একটা ভুল হলো জানিস?
1: কি?
0: সেদিন যদি ছোটবাবুর নামেও একটু বাড়িয়ে লেখা হতো তো ভালো হতো। চাকরটাকে গারদে পুড়েছি, অনেক টাকাও পড়তে পারতাম।
1: গাঁয়ের লোকেরা আমাদের চিঠি করতো বটা।
0: আরে না রে না, যে যেমন কম্মক করবে সে তার ফলটাও তেমনই ভোগ করবে। ওই তো গোবিন্দ খুড়ো সেদিন বলছিল, গায়ে এত চুরির ডাকাতি হচ্ছে, ছোটবাবুর নামটা জড়িয়ে দাও, আসামি সে হতেই পারে।
1: সে কি বটা? রমেশ দা তো সত্যি সত্যি চুরি ডাকাতি করে বেড়ায় না, পরের ভালোর জন্য নিজের সর্বস্ব দিচ্ছেন।
0: আরে তার শাস্তির তোলা আছে, দেখ না কদিন।
2: ব্যাপারটা বলবেন তো।
3: ব্যাপারটা ওই তোমার ভোজবার হয়ে সাক্ষী দিতে গিয়েছিলাম বাবা, তার ফল এখন আমায় ভুগতে হচ্ছে।
2: কি হয়েছে?
3: বেনিবাবু তার খুড় শ্বশুরের নাম করে আমরা বাস্তু বিচারে নিলাম করে নিয়েছে। এখন 1126 টাকা সাতানা না দিতে পারলে ছেলে মেয়ে নিয়ে গাছতলায় দাঁড়াতে হবে।
2: শুনুন শুনুন শুনুন, আমি বলছি ব্যবস্থাটা হবেই। শর্ট অংশে এখুনি একটা চেকে ওই টাকাটা লিখে দিন তো, আমি সই করে দিচ্ছি। আপনি কাল আদালতে চেক জমা দিয়ে পুনর্বিবেচনা চাইবেন, মনে থাকবে?
3: বাঁচালে বাঁচালে বাবা, তুমি তুমি গরিব মনকে বাঁচালে বাবা।
2: বাঁচাড়ুন বাঁচাড়ুন, হলো তো, মিটে গেল তো সব।

0: দেখলে বড় রমা দিদির মহামায়া পুজোয় এত ভোগ পেশাদ সব পড়ে রইল, গায়ের কোনো ব্যাটা ভোগ নিতে এলো না।
1: সবই দেখছি,
2: রমাদিদির পুজো বলে কথা পা উঁচিয়ে ভেঙে
3: দাও।
1: বড় স্বপ্ন এসে ব্যাপার, একবার যখন জন্ম এর মুড়ে কে এমনি করে দু হাতে ছিঁড়ে ফেলে।

0: সরকার মশাই,
1: আগে
0: চলুন এবার ফেরা যাক।
1: হ্যাঁ,
0: এই গাঁয়ের অনেকগুলো ডোবা খুব ভালো পরিষ্কার হয়েছে, বেশ ভালো কাজ হয়েছে। কিন্তু পীরপাড়ার ওই ডোবাগুলো
1: আগে,
0: ওগুলো তো ম্যালেরিয়ার ডিপো, ওখানকার জন্য কি ব্যবস্থা নিয়েছেন?
1: আগে ওই চারজন লোক নামিয়েছি, কাজ হচ্ছে।
0: চলুন তো এবার ওদিকটাও দেখে আসি।
1: হ্যাঁ,
2: এই যে বাবাজি, গা দেখতে বেরিয়েছ বুঝি?
0: হ্যাঁ, ওই একটু ভর্তি মশাই, এখানে সানাই বাছে কোথায়?
2: ও মা, তুমি জানো না, আজ যে ভৈরব আচার্যের নাতির অন্নপ্রাশন, আয়োজন ভালোই হয়েছে, ওইখানেই যাচ্ছি বাবাজি।
0: সে কি দুদিন আগে যার ভিটে মাটি চলে যাচ্ছিল তার বাড়িতে উৎসব, আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করলে না?
2: তুমি ওর যে উপকার করেছ সে তো ওর বাপ মাও করতো না। তবে কি জানো বাবাজি, তোমরা আজকালকার ছেলে এই জাতটা কিছু মানো না, সেই জন্যে ওই কাজের বাড়িতে পাঁচটা ব্রাহ্মণের সঙ্গে তোমায় বলা, বুঝলে? বুঝলে বাবা?
0: বুঝেছি।
2: বুঝবেই তো, বুঝবেই তো, সবারই তো পরকালের একটা চিন্তা আছে। চলুন চলুন বাবাজি, চলুন।
0: তার মানে গ্রাম শুদ্ধ ব্রাহ্মণেরা আমাকে এখানে এক ঘরে করেছে।

0: প্যারে মা, তুমি না বলতে আলো জ্বেলে দে, আলো জ্বেলে দে, এই তার পরিণাম।
1: তুমি
0: বলুন বলুন কেন এমন খেলা খেলেন, বলুন বলুন।
2: তোমায় লজ্জা করে না এসব করতে, কিন্তু আমি যে লজ্জায় মরে যাই। যাও যাও, এবার বাড়ি যাও।
0: যাচ্ছি, কিন্তু ব্যাপারটা আমার মনে থাকবে রমা।
2: হাতটাই ধরেছে, তা নিয়ে এত হইচই করতে হবে?
3: বলতো কি রমা দিদি, বাড়িতে চড়াও হয়ে এসে আদমরা করে দিয়ে গেল।
2: হাত ধরাটাকে আদমরা করা বলে না গাঙ্গুলি মশাই।
4: তুমি তোর হয়ে কথা বলবে বাপু, তোমার বাপকে ঘরের ঝুঁকে মেরে গেলে কি হতো শুনি?
2: তোর বাপ আর আমার বাপে অনেক তফাত আছে রে লক্ষ্মী।
4: বাপটা আমার জন্য মরে যেত কি হতো গো?
2: ওর হাতে মরে গেলে তোর বাপ স্বর্গে যেত রে।
4: মরণ দশা ওর হয়ে কন্দল করতে নজা করেনি তোমার? বড় লোকের মেয়ে বলে ভয়ে কেউ কিছু বলেনি, নইলে কে না জানে ভোরের বেলা বলি তুমি ওর বাড়ি থেকে চুপি চুপি তো বেরিয়ে আস।
5: লক্ষ্মী, আরে এসব কথা এখানে কেন? পাঁচটা লোক রয়েছে, এখন অন্য কথা ভাবতে হবে।
2: সবাই মিলে এত দূরে গিয়েছ? শোনো বার্তা, তুমি ভেবো না তোমার মনের ভাব আমি টের পাইনি, কিন্তু এক কথার জন্য আমি মরবার আগে তোমাকে জ্যান্ত রেখে যাব না।
6: ওই যে সনাতন হাজার যাচ্ছে বড় বাবু, ধরে নিয়ে আসি।
7: সনাতন সনাতন, আরে আমি হাঁচি বলে কি তুমি পালা তাও করছো নাকি? চলো সনাতন চলো।
8: কোথায় কোথায়?
7: আরে বড় বাবু ডাকছেন।
9: এই তোদের এত দেমাক কবে থেকে হলো রে সনাতন? ওই তোদের ঘাড়ে কি আজকাল আর একটা করে মাথা গজিয়েছে নাকি?
8: কি যে বলেন বড় বাবু, দুটো করে মাথা কার ঘাড়ে থাকে বলুন? আপনাদেরই থাকে না তা আমাদের মতো গরিবের থাকবে কি করে?
9: এই কি বললি রে, এত বড় কথা?
7: শুধু তোদের বুকের পাটা আমরা দেখতে পাচ্ছি রে। ও বাড়িতে মায়ের প্রসাদ নিতে এলি না, তা কি ব্যাপারটা কি? খুব বাড় বেড়েছিস কিন্তু।
8: শুনুন তবে, মায়ের প্রসাদ বলুন আর যাই বলুন, কোনো কৈবর্ত আর ব্রাহ্মণ বাড়িতে পাত পাতবে না। এত পাপ যে মা বসুমতী কেমন করে সইছেন আমরা শুধু তাই বলা বলি করছি।
9: বেশ করছিস।
8: আর দিদি ঠাকুরুন, ছোটবাবুকে মিথ্যে মামলায় তোমরা জেলে দিয়েছ, আচার্যি মশাইয়ের হাত চেপে ধরার কেসকে তোমরা খুনের কেস করেছ, পীরপুরের মুসলমান ছোড়ারা একেবারে খেপে আছে।
7: বলিস কি রে সনাতন?
8: যা সত্যি তাই আমি বলছি, ছোটবাবু জেল থেকে ফিরলে যে কি কাণ্ড হবে তা মা দুঃখাই জানেন।
9: এসব আবার কি কথা রে সনাতন?
8: তবে আর বলছিটা কি, এর মধ্যে দু চারবার তারা আপনার বাড়ির চারপাশ ঘুরেও গেছে, সামনে পায়নি, তাই রক্ষে একটু সামলে থাকবেন বড় বাবু।
2: ছোটবাবুর জেলের জন্যই তোমাদের এত রাগ তাই না সনাতন?
8: মিথ্যে বলে নরকে যাই কেন দিদি ঠাকুরুন? মুসলমানদের রাগটাই সব থেকে বেশি, ছোটবাবুকে তারা হিন্দুদের পয়গম্বর বলে মনে করত।
5: সনাতন, তোকে একটা ছোট্ট একটু কাজ করতে হবে বাবা।
8: বলুন।
5: ওই দারোগা বাবুর কাছে গিয়ে না ওই পীরপুরের ছেলেদের বাড়ির পাশে ঘোরাঘুরির ব্যাপারটা একটু একটু বলে আসতে হবে। যা বাবা করে আয়।
7: হ্যাঁ, বামুনের কথাটা একটু রাখ সনাতন।
5: তোর ওই দু বিঘে জমি যেটা আমার কাছে বাঁধা আছে ওটা আমি ছাড়িয়ে কথা দিলাম।
8: না, সে হবে না। সবাই বলছে এখানকার জমিদার তো ছোট বাবু, আর সব চোর ডাকাত। খাজনা দিয়ে সবাই বাস করি, শুধুমাত্র ভয় আমরা আর কাউকে করবো না, কাউকে না।
2: জানি মিথ্যে সাক্ষী দেবার জন্য কোনোদিন তুমি আমায় ক্ষমা করতে পারবে না, তবু আমি তো জানি আদালতে এমন কিছু আমি ভুলিনি যাতে তোমার জেল হতে পারে। ওখানে সত্যি কথা বলার এতটুকু উপায় ছিল না। বর্তার হাত ধরা পল্লী সমাজে সত্য নেই যে, বিশ্বাস করো সামান্য কথার জেদে পল্লী সমাজের ছল চাতুরিতে আমার এমন গুরুদণ্ড হবে। আমি জানতাম তার অবস্থা, তুমি আমাকে ক্ষমা করো।
10: মামা, আজ কেমন আছিস? কাশিটা এখনো আছে মা? সত্যি করে বলতো মা, তোর কি হয়েছে? লুকলে যে অসুখ সারবে না মা?
2: শুনলাম বর্তার মাথাকে লাঠির বাড়ি মেরেছে, এখন উনি কেমন আছেন?
10: এটা তার দরকার ছিল রমা।
2: সেটাই মা।
10: হ্যাঁ রমা, তার অধর্মকে ভয় করে না, লজ্জার ভয় যাদের নেই, প্রাণীর ভয়টা যদি না তাদের তেমনি বেশি থাকে তাহলে সংসার দিয়ে ছাড়কাল হয়ে যায় মা।
2: কিন্তু বর্তা তো তোমার ছেলে যেতে মা।
10: তবু বলছি রমা, ওই কলুর ছেলে বেনির মাথায় আঘাত করে দিয়ে উপকার করে দিয়ে গেল। পৃথিবী থেকে কোনো আত্মীয় বন্ধু বেনি সে উপকার করতে পারত না। কয়লাকে দুলে তার রং বদলানো যায় না রমা, তখন তাকে আগুনে পোড়াতে হয়।
2: জানো জ্যাঠাইমা, রমেশ তার কথা মতো পীরপুরে জাফর আলীর বাড়িতে রোজ সন্ধ্যায় সৎ আলোচনা হতো। বদমাইশের দল না, তাদের টাকাত বলে ধরিয়ে দেবার মতলবে ছিল, লোক পাঠিয়ে তাদের সাবধান করে দেবার ব্যবস্থা করেছি।
10: বেশ করেছিস, বেশ।
2: একটা জায়গায় আমরা দূরে যেতে পারিনি জ্যাঠাইমা। রমেশ আর আমি দুজনে তোমাকে ভালোবেসেছিলাম, সেই জোরে তোমার কাছে একটা দাবি রাখবো।
10: বল মা, বল।
2: আমি যখন থাকবো না,
10: ও কি কথা,
2: তখন রমেশদা যদি আমি ক্ষমা করতে না পারেন তাহলে বলো, যত বন্ধু তিনি আমায় জানেন তত বন্ধু আমি ছিলাম না। যত আঘাত তাকে দিয়েছি তার চেয়ে বেশি আঘাত আমি পেয়েছি।

0: আয় ভাই, আয় আয় আয়, আমার এই আমার এই বুকটাতে আয় ভাই। কতদিন পর তুই জেল থেকে বেরুলি, গায়ের লোক তোকে নিতে ওই ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে ভাই রে। নারীর টান যে এমন টান এবার সেটা বুঝেছি।
1: ওই ওই ওই যদুমুকুঞ্চের মেয়ে, হ্যাঁ, ওই আচার্য হারামজাদাকে হাত করে যে এমন শত্রুতা করবে কি জানতো? লজ্জা শরমের মাথাকে মিথ্যে সাক্ষী দিলে।
2: সেদিন
0: আমি দেখেও দেখিনি বলে ভগবান আমাকে কেমন শাস্তি দিয়েছে দেখো। এই তুষ্টু কলুপ ছেলে আমার ওই দেখ দেখ মাথাটা ফাটিয়ে দিয়ে গেছে। কথা বলার অনেক সময় পাবো ভাই,
1: এখন ওঠো ওঠো ওঠো গাড়িতে ওঠো গাড়িতে ওঠো ওঠো।
0: ভাই ভাই শুয়ে পড়েছ?
2: না বর্দা, এসো। এই বইটা পড়ছিলাম।
0: ভালো ভালো ভালো, পড়ার অভ্যেস তো খুব ভালো। তোমার সঙ্গে একটু যুক্তি করতে এলাম। ওই যে ওই ওই পীরপুর, হ্যাঁ, পীরপুরের একটা মস্ত জমি নিয়ে রমাদের সঙ্গে আমাদের একটা মামলা চলছে। বলছিলাম কি, ওই রমা তো এখন খুবই অসুস্থ, এইটাই হলো জমিটা দখল নেবার ভালো সময়। ওখানকার মুসলমানরা তো তোমার খুব ভক্ত
2: বড়া রমা।

0: এখন অসুস্থ।
1: তাই তো, আমিও তো তাই বললাম, সুযোগ তো এভাবেই আসে ভাই, হাত ছাড়া হলে কিন্তু আর ফিরে আসবে না।
0: না, আমি আর ওসবে নেই।
1: বললাম, ভেবে দেখো।
0: কি ব্যাপার, হঠাৎ দাসি দিয়ে আমাকে জরুরি খবর পাঠালে? এখন কেমন আছো রানী?
2: আপনি আমাকে রামাবলী ডাকবেন দেখে পাঠিয়েছি বলে খুব আশ্চর্য হয়েছেন, তাই না?
0: না, তোমার কোনো কাজেই আশ্চর্য হবার দিন আমার চলে গেছে রামা। তাকে বলো ডেকে পাঠিয়েছিল কেন?
2: দুটো কাজের জন্য তোমাকে ডেকে এনেছিলাম মিস্তা। তোমার কাছে অনেক অপরাধ করেছি, তবু জানতাম তুমি আসবে, আর আমার শেষ অনুরোধটাও রাখবে।
0: কি তোমার অনুরোধ?
2: যে জমিটা তোমার সাহায্যে বোধটা দখল করতে চাইছেন সেটা আমার পুনরায় না, আর তোমাদের একা না, সেটা তোমাকে আমি দিয়ে দিতে চাই।
0: দান করবে? না, তার জন্য অনেক লোক আছে রমা, আমি কারো দান গ্রহণ করি না।
2: সে কথা নয় রমেশ, যত অপরাধ আমি করেছি এটা তার জরিমানা বলে গ্রহণ করো না গো।
0: আচ্ছা শুনি, এবারে দ্বিতীয় অনুরোধটা কি?
2: যতীন, যতীনকে তোমার হাতে দিয়ে যেতে চাই রমেশ, বড় হয়ে সে যেন তোমারই মতো স্বার্থ ত্যাগ করতে পারে।
0: শোন রমা, অনেক দুঃখ কষ্টের পর একটুখানি আলোর শিক্ষা জানতে পেরেছি, ভয় হয় একটুকুতেই যদি আবার সেটা নিভে যায়।
2: না রমেশ, এ আলো আর নিভবে না, জানো তো সবাই মিলে আমাকে এক ঘরে করেছে, যতীনের পৈতেতে সেজন্য আমি কাউকে ডাকিনি, তোমার থেকে যেই তো এতটা সাহস আমি পেয়েছিলাম। আর শোনো, বটার সঙ্গে কখনো ঝগড়া করো না, আমি তো নিঃশব্দে সব কিছু সহ্য করে চলে গেলাম, কোনোদিন কোনো কথার প্রতিবাদ করিনি।
0: কেন কেন সহ্য করে গেলে এইভাবে?
2: জ্যাঠাইমা বলেছিলেন মেয়ের থেকে ঘাটাঘাটি করে জাগিয়ে তুললে তার নাকি পরমায়ু বেড়ে যায়, কথাটা তুমিও ভুলো না রমেশ দা। আজ আমার ক্ষমা করতে পারলে না, কিন্তু একদিন পারবে। কালই আমি চলে যাচ্ছি রমেশ দা।
0: কোথায় যাবে?
2: জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন সেখানেই যাবো।
0: জ্যাঠাইমা? কিন্তু ফিরে আসবেন না?
2: আমিও তো আসবো না রমেশ দা, তোমায় তোমার একটা প্রণাম করতে দাও।
0: রমা, কেন যে সমস্ত কথা লুকিয়ে রেখে চলে যাচ্ছ সে তুমি জানো, কত কথা তো আমারও বলার ছিল, কিচ্ছু হলো না। জ্যাঠিমা, কি অপরাধে তুমি আমাদের এভাবে ত্যাগ করে চললে বলো?
3: অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না রমেশ, এখানে মলে বেনি আমার মুখে আগুন দেবে, তাতে যেন আমি মুক্তি পাবো না বাবা।
0: জ্যাঠিমা, তোমার সঙ্গে রমাও গাড়িতে উঠেছে, ও কেন যাচ্ছে জ্যাঠিমা?
3: সংসারে তাতে স্থান নেই বাবা, তাই ভগবানের পায়ের নিচেই তাকে নিয়ে যাচ্ছি। জানতে চাইবো ভগবান কেন তাকে এত রূপ এত গুণ এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন, কেনই ভাবি না দোষে দুঃখে বোঝা মাথায় দিয়ে আমার সংসারের বাইরে ফেলে দিলেন।
2: জ্যাঠাইমা,
3: মা, তুই ওকে ভুল বুঝিস না রমেশ, একটা কথা জানবি, সংসারে ওর চেয়ে বড় মঙ্গলাকাঙ্ক্ষিনী তোর আর কেউ নেই বাবা, তোর আর কেউ নেই।
0: জানি, সে বিশ্বাস আমার আছে। যাবার আগে তোমার পায়ের ধুলো একটিবার দাও জ্যাঠাইমা। তোমার কথা আমি কোনোদিন ভুলবো না জ্যাঠাইমা, কোনোদিন ভুলবো না, কোনোদিন না।
3: আলো জ্বালিয়ে দে রমেশ, আলো জ্বালিয়ে দে, আলো।

0: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পল্লী সমাজ নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, অভিনয় করেছেন রমেশ সতীনাথ মুখোপাধ্যায়, বেনি রানা বসু, ধর্মদাস অশোক চক্রবর্তী, ভৈরব প্রণব দেবনাথ, দিনু সোমনাথ চৌধুরী, বনমালী ভাস্কর মণ্ডল, গোপাল প্রীতিশেখর মণ্ডল, যতীন ঋতুপ্রভ হালদার, আকবর শ্রীদাম ধাড়া, সনাতন মোহন ঘোষ, পরাণ সঞ্জিত হাজরা, মাসি এনা রায়, লক্ষ্মী কল্পনা বসু, খিন্তি ইন্দিরা মুখোপাধ্যায় এবং গোবিন্দ গৌরীশঙ্কর পাণ্ডা, রমা নীলাঞ্জনা বিশ্বাস ও বিশ্বেশ্বরী উর্মিমালা বসু, সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: শুনলেন নাটক পল্লী সমাজ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। বাংলা খবর একটু পরেই।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী কংগ্রেস, সিপিআইএম, আরএসপি ও এজেইউপিও আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতির নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশের সাতধাপী ইউনিয়ন

0: পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রথম ধাপে নির্বাচন হতে পারে 12ই নভেম্বর। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে আলোচনায় বসা অসম্ভব, ট্রাম্পের দাবি খারিজ করে জানালো ইরান। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরের প্রার্থী হচ্ছেন সাখারাব সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি আজই মনোনয়নপত্র জমা দেবেন বলে খবর। আগেই জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও গতকাল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। নন্দীগ্রামে মোহাম্মদ এতেশামুল হক এবং রেজিনগরে সফিউজ্জামান শেখকে প্রার্থী করা হয়েছে। আগামীকাল এরা মনোনয়ন জমা দেবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকেই তারা আপাতত প্রচার চালাবেন। অন্যদিকে মমতা ব্যানার্জিপন্থী কালীঘাট শিবিরের পক্ষ থেকে রেজিনগরে রবিউল আলম চৌধুরী গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্চিতা প্রধান দে। রেজিনগরের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহি কাফিও গতকাল তার মনোনয়নপত্র জমা দেন। দলের তরফে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে মিলন প্রধানকে। বামফ্রন্ট নন্দীগ্রামে শান্তিগোপাল গিরি এবং রেজিনগরে সঈদ আসাদ আলীকে প্রার্থী করেছে। তবে রেজিনগরে বামফ্রন্টের শরিক দল আরএসপি প্রার্থী হয়েছেন বিকাশ চন্দ্র মিশ্র। আম জনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ইতিমধ্যেই রেজিনগর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী 6ই অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন হবে, গণনা অক্টোবরের 9 তারিখ। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতি নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার প্রাচীন ও গভীর সাংস্কৃতিক প্রথাগুলিকে আধুনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলছে বলে তিনি মত ব্যক্ত করেছেন।
1: Today, I am happy to note that the declaration recognizes sustainability as an integral part of building resilience and calls for cooperation that advances sustainable development while strengthening economic and supply chain resilience. The declaration also recognizes that circularity must extend beyond waste management. It calls for embedding circular economy principles into the development and maintenance of sustainable and resilient infrastructure. For India, this is an important movement because our BRICS chairship has placed circular economy alongside sustainable lifestyles.
0: উল্লেখ্য, গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ 10ম ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম WCEF এর সূচনা হয়েছে। উল্লেখ্য, ভারতে প্রথমবার এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করতে পারে। রাজধানী দিল্লিতে আয়োজিত DRDO শিল্প সমন্বয় বিষয়ক সভা বিমার্স 2026 ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, গত কয়েক বছরে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষার প্রতিটি ক্ষেত্রে DRDO তার সক্ষমতা প্রমাণ করেছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার হয়েছে। এর মধ্যে রয়েছে পজিটিভ ইন্ডিয়ানাইজেশন লিস্ট, মেক ইন ইন্ডিয়া, আইডেক্স, অদিতির মতো উদ্যোগ।
2: अभी पिछले कुछ वर्षों में हमने डिफेंस सेक्टर में जो रिफॉर्म्स देखे हैं, मैं कह सकता हूं कि वह अनप्रेसिडेंटेड है। हमारे प्रधानमंत्री के विजन और लीडरशिप में हमने कई गेम चेंजिंग फैसले लिए हैं, चाहे वो पॉजिटिव इंडिजनाइजेशन लिस्ट हो, मेक इन इंडिया इनिशिएटिव हो, आईडेक्स हो, अदिति हो, या फिर डिफेंस रिसर्च एंड डेवलपमेंट बजट का 25% प्राइवेट सेक्टर के लिए एलोकेशन का फैसला हो।
0: ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

0: 1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে একটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথপরিক্রমায় এটির তথ্য প্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে। 1959 সালের 15ই সেপ্টেম্বর দূরদর্শন ভারতে টেলিভিশন সম্প্রচারের এক নতুন যুগের সূচনা করে। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করেন। 1975 সাল পর্যন্ত এটি অল ইন্ডিয়া রেডিওর একটি অংশ হিসেবে পরিচালিত হতো। 1976 সালের 1লা এপ্রিল অল ইন্ডিয়া রেডিও থেকে আলাদা হয়ে দূরদর্শন তার সম্প্রচারের জন্য পরিচালনাগত স্বায়ত্তশাসন পায়। 1982 সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের সময় রঙিন টেলিভিশনের প্রবর্তন দূরদর্শনের দর্শক সংখ্যায় আমূল পরিবর্তন আনে। 1990 সালের প্রসার ভারতী আইনের অধীনে 1997 সালের 23শে সেপ্টেম্বর একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রসার ভারতীর প্রতিষ্ঠা দূরদর্শনের কাজকর্ম আরও পেশাদারিত্ব নিয়ে আসে। 35টি স্যাটেলাইট চ্যানেল ও 66টি স্টুডিও কেন্দ্রের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে দূরদর্শন 24টিরও বেশি ভাষায় অনুষ্ঠান প্রচার করে চলেছে। জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে আজ দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রখ্যাত ভারতীয় প্রকৌশলী ভারতরত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার অবদানকে স্মরণ করতে এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকাকে সম্মান জানাতে তার জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে জাতীয় পুষ্টি মাস মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের নির্বাচন কমিশন 7 ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে নির্বাচন 12ই নভেম্বর হতে পারে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একথা জানান। মোট 4,580টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় 4,272টিতে দ্রুত নির্বাচন হওয়া দরকার, কারণ সেগুলির মেয়াদ শেষ হওয়ার আগে 180 দিনের মধ্যে নির্বাচন করানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি জানান। ঘোষিত সূচি অনুযায়ী প্রথম ধাপে ভোট হবে চলতি বছরের 12ই নভেম্বর, দ্বিতীয় ধাপে 13ই ডিসেম্বর এবং তৃতীয় ধাপে 30শে ডিসেম্বর। ইরানের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকালের এক বক্তব্যের জবাবে সমাজ মাধ্যমের এক বার্তায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই এ মন্তব্য করেন। উল্লেখ্য, তেহরান একটি চুক্তি করতে আগ্রহী এবং ওয়াশিংটন তাদের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে পারে বলে গতকাল ট্রাম্প দাবি করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের থাকার সময়সীমার ওপর কঠোর বিধিনিষেধ থাকা ট্রাম্প প্রশাসনের একটি নতুন নিয়মকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে সেদেশের এক ফেডারেল জাজ। ম্যাসাচুসেটসের এক জেলা বিচারকের দেওয়া এই নির্দেশের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। এই নীতি কার্যকর করা হলে তা সেদেশের অর্থনীতি ও উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর খারাপ প্রভাব ফেলতে পারে বলে বিচারকের পর্যবেক্ষণ ছিল। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আজ ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। রবিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জিতে ভারত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচটি বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সমরকান্ডে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হবে আগামীকাল ভারতীয় সময় রাত 8:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা। তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠী কংগ্রেস, সিপিআইএম, আরএসপি ও এজেইউপিও আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতি নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ। খবর এখনকার মতো এ পর্যন্তই, এই পরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ব্যান্ডের গান। সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা রায়। বাংলা ব্যান্ডের গান যেন মুখোমুখি মোকাবিলার ডাক, হয়তো কিছুটা অনিশ্চিত, তবু নতুন কিছু নির্মাণের দিকে এগিয়ে যাওয়া, বাধাগতের লক্ষণ রেখা পেরিয়ে আবেগী কিছু স্মৃতিময় শব্দের কঙ্কাল ছুঁড়ে ফেলে জেগে ওঠার কলস্বর নয় কি? ব্যান্ডের গান আসলে তরুণ তরুণ

আর মেটায়, কিশোর কিশোরীর মনকে রঙিন বুদবুদে আপ্লুত করে। বয়স্কদের অভিজ্ঞতার কষ্টিপাতরে পরীক্ষিত হবার চ্যালেঞ্জও ছুড়ে দেয়। এ গান নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ নেই। কেউ কেউ বলেন রুক্ষ কর্কশ প্রান্তরে নাকি হুহু ধুলো ঝড়, তা কারো কাছে ভরা বর্ষায় ধরুন জঙ্গল সাফারির উদ্দীপনা। কেউ বাংলা ব্যান্ডের গান শুনে উদ্বেল,

বাংলা ব্যান্ডের গান নিশ্চিত দীর্ঘস্থায়ী, দীর্ঘজীবী এ প্রমাণ দিয়েছে। দোলাচল বজায় রেখেই সমালোচকদের মনে অনেক অনেক দিন আগে। বাংলা ব্যান্ডের গান তো আসলেই উজান ঠেলে এগিয়ে চলা নদী, এখানে তলিয়ে গেলে কেউ মরে না, বরং রং বেরঙের নুড়ি পাথর উঠে আসে হাতের মুঠোয়, মনের চৌখপিতে, তাই পান কৌড়ি হয়ে ডুব দিতে দোষ কি। আসলে বাংলা ব্যান্ডের গানের ঢেউ আছড়ে পড়ার সেই মুহূর্তরা, ব্যান্ডের গানের জোয়ার লাগার ক্ষণ, সমালোচকদের ভবিষ্যৎবাণী নস্যাত করেই নতুন প্রজন্মের কাছে সে বড় সুখের সময়। প্রতিটা মঞ্চেই যেন ব্যান্ড উন্মাদনা, এক হৈ হৈ উৎসব। সেই অনুভূতি পেতেই এবারের গান পারিজাত ব্যান্ড থেকে।

বাংলা ব্যান্ডের গানে কখনো মিশেছে রক মিউজিক, জ্যাজ, আবার উঠে এসেছে বাংলার আউল বাউল লোকগীতির সুর, মিশে গেছে গিটার, ড্রামস, স্যাক্সোফোন, আবার বাঁশি, মন্দিরা, এক অনবদ্য যৌথতার সুখ যাপন। বাংলা ব্যান্ডের গান কিছু দিক না দিক আলস্য ঘুচিয়ে দেবেই, ঘুমের ঘ্রাণ এক নিমেষে মিলিয়ে যাবে দূরান্তরে, কেমন যেন এক

ছটপটানি, ভালো লাগার চিন চিনে অস্থিরতা ব্যান্ডের গানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। মনে হয় হরপা বানে তলিয়ে যাচ্ছি যেখানে পৌঁছানোর কথাই ছিল না। প্রতিদিনের পর খাওয়া জীবনের ক্ষয়ক্ষতি ভুলতে চাইলে, স্বাস্থ্যকর হাওয়ায় ফুসফুসের কালিমা মুছতে চাইলে, অনাসৃষ্টির জঞ্জাল স্তূপ থেকে মুক্ত হবার ইচ্ছে জাগলে, আরও বেশি বেশি করে বাংলা ব্যান্ড গান, তাতে কান পাতুন। শ্রোতা বন্ধুরা, এবারে পটা ও মরুদ্যান ব্যান্ড থেকে একটি গান।

বন্ধুরা, আজকে এখানেই শেষ করতে হচ্ছে বাংলা ব্যান্ডের গান। আর খণ্ড খণ্ড নানান উপকরণ জুড়ে জুড়ে তো যেমন কোলাজ তৈরি হয়, কিংবা জঙ্গলি গাছে শেকড় বাকড়ে রিষ্টুকুটু, কেমন যেন মন ভালো করে দেয় এই সমস্ত বাংলা ব্যান্ডের গান, মন ছুঁয়ে যায়। এই সময় দাঁড়িয়েও এই উৎকট বেসামালের মাঝেও ফসফরাসে নীল আলো হয়ে জাগিয়ে রেখেছে বাংলা ব্যান্ডের গান। আবার অন্য কোনো দিন অন্য কোনো ধরন নিয়ে, বাংলা ব্যান্ডের গানের অন্য কোনো ধরন নিয়ে আবার আপনাদের কাছে আসব। এখানে শেষ হলো বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। খবর একটু পরেই।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 18 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 3:22 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:12 এবং বাংলাদেশের সময় বিকেল 4:15। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: প্রথমেই জানিয়ে দিই আবহাওয়ার সংবাদ। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে প্রধানত আংশিক মেঘলা আকাশ এবং বিকেল সন্ধ্যের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 68%। বৃষ্টিপাত হয়নি। সমুদ্রে মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

এবারে জানিয়ে দেব আজ মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর আপনাদের সঙ্গে থাকব আমি তন্ময়ী ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক, অতিথি ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা ব্রততী দাস এবং উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 4:35 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে দেবজ্যোতি চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় নিয়ে উপস্থাপনায় থাকব আমি তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। 6:20 ক্ষেত খামারের কথা, শুনবেন মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব ও জীবাণু সারের গুরুত্ব। আলাপচারিতায় ডক্টর সুভাষ আদক ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় পুষ্টি ও অপুষ্টি, বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 7:00 যুববাণী থেকে যুগের হাওয়া, উপস্থাপনায় সৌরিক ঘোষ। 7:45 কবি কণ্ঠে, কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় রুমা ঘোষ, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর, দেব চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় রঞ্জনা মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, বিষয় বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রীর আগে খেয়াল পরিবেশন করবেন প্রীতম রায়, তাকে তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে সহযোগিতায় থাকবেন কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অনুরোধের আসর।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম, স্বাগতম আপনাদেরই অনুরোধের আসরে। এই পর্বের একেবারে শেষ দিন আজ। নিশ্চয়ই বন্ধুদের মনে হচ্ছে আজকের গানগুলি এই পর্বে কোন গানগুলি বাজানো হবে আর কাদের কাদের অনুরোধ উঠে আসবে। আসলে এত গান আপনাদের অনুরোধের, আমাদের ইচ্ছে করে সব গান বাজাই, কিন্তু সময়ের তো একটা চোখরাঙানি থাকি, কাজেই যতটা পারি আপনাদের পছন্দের গানগুলি, আপনাদের ভালো লাগার গানগুলি, আপনাদের অনুরোধের গানগুলি আজ নিশ্চয়ই শুনিয়ে দেব, কথা দিচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। প্রথম গান না, শুধু এটুকুই বলবো মান্নাদের কণ্ঠে, তারপর গানের ওপারে।

পর পর দুটি গান। প্রথম গান অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে মান্নাদের কণ্ঠে। প্রথম গানের অনুরোধটি কিন্তু ইমেলে এসেছে দমদম ক্যান্টনমেন্ট থেকে মমতা গাঙ্গুলি এবং মলয় রায়ের অনুরোধে। পরের গান

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সলিল চৌধুরীর এক অনবদ্য সৃষ্টি আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা। এই গানের আবেদন সত্যিই কোনোদিন ফোরাবার নয়, আর তাই তো ঘুরে ফিরে আপনাদের অনুরোধে কতই না বার বেঁচে যায় আকাশবাণী মৈত্রীর অনুরোধের আসরে। অনুষ্কা মিশ্র, অঞ্জলি মিশ্র ও বিপ্লব মিশ্র মিলন পল্লী কাঠজুড়িডাঙ্গা বাঁকুড়া থেকে অনুরোধটি করেছিলেন। পরের গানের অনুরোধ শিল্পী তালাত মাহমুদের কণ্ঠে শুনতে চেয়েছেন এনামুল হক ও সাবিনা ইয়াসমিন শিল্পীপাড়া সপুরা রাজশাহী বাংলাদেশ থেকে, বর্তমানে ব্রুমফিল্ড কলোরাডো যুক্তরাষ্ট্রে তারা রয়েছেন। শুনুন আপনাদের পছন্দের গানটি।

পরের গান গীতা দত্তের কণ্ঠে, তবে গানখানি কিন্তু ইন্দ্রাণী ছবির হলেও একটু কম শোনা যায়। এরকমই অবশ্য কিছু কম শ্রুত গানের অনুরোধ প্রায়ই করে থাকেন আমাদের এই বন্ধু যুগল। চিরশ্রী পাল ও মঙ্গলা গাঙ্গুলী গড়দরজা বিষ্ণুপুর থেকে শুনতে চেয়েছেন ইন্দ্রাণী থেকে এই গানটি।

সবার উপরে ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। শুনতে চেয়েছিলেন গানটি এস এম সাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। এবারে সময় কিন্তু চোখ রাঙাচ্ছে, কি গান শোনায় কি গান শোনায়, মনের মধ্যেই শেষ দিকে এসে আমাদেরও বাজতে থাকে, যেমন আপনাদের অপেক্ষা থাকে। চলুন একটু অন্যরকম একটি গানে যাই। ফিরোজা বেগমের কণ্ঠে গানটি শোনার জন্য অনুরোধ করেছেন অরুণ ব্যানার্জি ও সুপর্ণা ব্যানার্জি, দিঘল গ্রাম, বাঁকুড়া থেকে।

0: চেনে মে হয় যে তো নয় হারো হয় যে তো নয় হারো।
1: বাবু গুহ ঠাকুরের তার কথায় আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে সুবীর সেনের কণ্ঠে এ গান। আমি জানি আমার সঙ্গে বন্ধুরা একমত হবেন, অনেক দিন পর হয়তো শুনলেন কিংবা কারো কাছে একেবারেই প্রথম শোনা। অসাধারণ গানটির জন্য অনুরোধ করেছিলেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া। অনুষ্ঠানের সময় শেষ শুধু নয়, পেরিয়ে চলেছে। ভালো থাকবেন বন্ধুরা, অনুরোধের আসর আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য, আর এই মুহূর্তে আপনারা কোথাও যাবেন না, থাকুন আকাশবাণী মৈত্রীতে, কারণ মহিলাদের আসর নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন অনিন্দিতা মল্লিক।

0: আমার দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের মহিলাদের আসরে। মানুষ হয়ে আমাদের যে জন্ম, এ বড়ই মূল্যবান। আমার মতে নারী জন্ম আরো অনেক বেশি মূল্যবান, কারণ একজন নারী নতুন প্রাণকে ধারণ করে, পুষ্ট করে, জন্ম দেয় এবং জন্মের পরে লালন করে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ একজন নারী সুস্থ পৃথিবী গড়ে তোলায় সবচেয়ে বড় ভূমিকা নেয়। ছোট্ট মেয়েটি কিভাবে পরিণত নারী হয়ে উঠবেন এবং একটি পরিবারের ছায়া হয়ে থাকবেন বার্ধক্যেও, সেই আলোচনায় একজন নারীর শারীরিক সুস্থতা বজায় রাখার কথা খুব জরুরি। সেই আলোচনার জন্য আজকে আকাশবাণী স্টুডিওতে পেয়েছি প্রখ্যাত চিকিৎসক, প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারবাবু ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে।
1: নমস্কার সমস্ত শ্রোতাকে।
0: এই যে বলছিলাম একজন নারীর সুস্থতার কথা, এখানে যদি শুরুতেই পরিবারের ধারক বা আশ্রয় যে বয়স্কা মায়ের কথা বললাম বা ঠাকুমা দিদিমা যারা আছেন তাদের সমস্যা এবং সমাধানের কথা দিয়ে শুরু করি, কি ধরনের সমস্যা সাধারণত বর্ষীয়সী মহিলাদের দেখেন?
1: এখনকার সমস্যাটা না একটু পাল্টে গেছে যেটা আমরা গত 20 বছর আগে দেখতাম। এখন যারা বর্ষীয়সী মহিলা

0: তারা বড্ড একাকিত্বে ভোগেন এবং তারা অবসাদে ভোগেন। তার কারণ কি, আজকাল হয়তো বর্ষীয়সী মহিলা তার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে, তারা তাদের নিজের কাজে ব্যস্ত, তারা একটু যদি 15-30 মিনিট ঠাম্মার সাথে একটু গল্প করে, বা ছেলে যদি ফিরে এসে সোশ্যাল মিডিয়ায় ডুবে না গিয়ে একটু মায়ের সাথে গল্প, মা তুমি কেমন আছো, কি খেলে, সাধারণ প্রশ্ন করে, মা কিন্তু নিজেকে অনেক মূল্যবান ভাববে এবং অবসাদ মুক্ত হবে। যাদের সেই সুবিধা নেই, ধরুন একমাত্র মেয়ে, বিয়ে হয়ে গেছে দূরে, তাদের আমি বলবো তাদের যেটা পছন্দের, কেউ হয়তো গান শুনতে পছন্দ করেন, কেউ হয়তো গান গাইতে পছন্দ করেন, কেউ হয়তো উপন্যাস পড়তে পছন্দ করেন, তাদের যদি দৃষ্টিশক্তি ঠিক থাকে তারা তাতে ডুবে থাকুন, তাহলে দেখবেন হতাশাগ্রস্ত হবেন না। এখনকার দিনে সিনিয়র সিটিজেনদের মেইন প্রবলেম কিন্তু হতাশা।
1: এটা গেল একদম খুব সামাজিক একটা বার্তা। এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যা আসে, সেই সমস্যাগুলো কি ধরনের, সেটাকে আটকানো যায় কি করে?
0: শারীরিক সমস্যা মহিলাদের আসতে আরম্ভ করে মেনোপজের সময় থেকে। আসলে আমরা যদি সমস্যাটাকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে শারীরিক সমস্যার, আরেকটা হচ্ছে হরমোন রিলেটেড সমস্যা। শারীরিক সমস্যার মধ্যে আমাদের হাড় যেটা আছে শরীরের, সেটা না সবসময় ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলে। অস্টিওব্লাস্ট বলে একটা সেল হাড়কে তৈরি করে, অস্টিওক্লাস্ট ভেঙে দেয়। যেই মেনোপজ হয়ে গেল, শরীরে অস্টিওক্লাস্ট অর্থাৎ ভাঙার অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, অর্থাৎ হাড়গুলো ক্রমশ খুব ভঙ্গুর হয়ে যায়, এক কথায় বলতে গেলে ডিমের খোলার মতো ভঙ্গুর হয়ে যায়। আর একটু বৃদ্ধ বয়সে পড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকেই, কারণ ব্যালেন্সের একটা প্রবলেম হয় বৃদ্ধ বয়সে, একটু পড়ে গেলেই তাদের একটা কোমরের হাড় ভেঙে যাওয়ার একটা খুব ঝুঁকি থাকে। সুতরাং এখানে প্রিভেনশন হচ্ছে সবচেয়ে বড় ট্রিটমেন্ট। প্রিভেনশন মানে তাদের ঠিকমতো করে ভিটামিন ডি, ভিটামিন ডি আমাদের যেটা পাওয়া যায় 12 লাখ ইউনিটের ক্যাপসুল, সপ্তাহে একটা করে 12 সপ্তাহ খেলেন, আবার সামনের বছর খাবেন। ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, ক্যালসিয়াম সাইট্রেট অন্তত 500 মিলিগ্রাম ডেলি খেলেন, 6 মাস 3 মাস বন্ধ। ক্যালসিয়ামের অনেক দাম, অনেকে সেটা অ্যাফোর্ড করতে পারে না। ক্যালসিয়াম খুব ভালো থাকে ডিম, দুধ, ছানা, ডেয়ারি প্রোডাক্টসে। অন্তত তারা যেন ডিম খায়, এই কুসংস্কার ভেঙে যে ডিম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা যে আমাদের মনের মধ্যে গেঁথে দিয়েছে কে আমি জানি না।
1: এবং খুব বয়স্ক মানুষরা হয়তো ডিম খেলে তাদের মানে ওই একটা মানসিক জায়গা তৈরি হয়ে গেছে, তো যে ডিম খেলে হয়তো ঠিক হজম হবে না, এই ধরনের একটা বিষয় রয়েছে।
0: তাহলে মাছ খাক, অন্তত প্রোটিন দরকার, এবং আমাদের দেশে প্রোটিন অনেক ভাবে পাওয়া যায়।
1: এবং মহিলারা যত বয়স বাড়তে থাকে আস্তে আস্তে এই ধরনের প্রাণীজ প্রোটিন গুলো ছেড়ে দিতে থাকে।
0: ছেড়ে ডাল খান, আমাদের সয়াবিনের তরকারি, দুধ বা দই, অনেকে দুধ পছন্দ করে না, হজম হবে না বলে, দই কিন্তু খুব পেটের পক্ষে উপকারী, ভালো ক্যালসিয়াম থাকে। সুতরাং তাদের না নিউট্রিশনটা ওই 45-50 থেকে ঠিক করতে হবে। আর হাঁটা, হাঁটা সবসময় ভালো। আর ওনাদের ঘুম, আমার মনে হয় ওনারা যারা এখন 70-এ পৌঁছেছেন, যখন 45-এ ছিলেন তখন এই ঘুমের প্রবলেম বোধ হয় এতটা ছিল না, এখন যেমন সবাই ঘুমের প্রবলেমে ভোগেন। আরেকটা হচ্ছে হরমোনাল ডিস্টারবেন্স, যেহেতু ইস্ট্রোজেন হরমোন কমে যায় শরীর থেকে, হাড় ভাঙাটাও তাড়াতাড়ি হয়, তার মধ্যে একটা ভ্যাজিনাল ড্রাইনেস হতে থাকে, একটা ইচিং হয়, সেটার জন্য গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে কোনো লুব্রিকেন্ট লাগাতে পারেন। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ভীষণ কমন, কারণ ইস্ট্রোজেন হরমোন কিছুটা আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে বাঁচায়। সুতরাং বৃদ্ধ বয়সে যদি কারোর খাওয়ার ইচ্ছা নেই, অল্প অল্প জ্বর জ্বর ভাব, আগে ইউরিন কালচারটা করে দেখে নিন, ইউরিনে ইনফেকশন হয়নি তো, এবং সেটাই কিন্তু কমনেস্ট কারণ।
1: এছাড়া আপনার সাথে কথা বলতে গিয়ে যেটা বলছিলেন আপনি, যে বয়স্করা অনেকেই বলতে লজ্জা পান, ইউরিন একবার এসে গেলে তারা আর সেটাকে ধরে রাখতে পারেন না, বা হাঁচি কাশির সঙ্গে এটা
0: এটা ভীষণ একটা প্রবলেম বয়স্ক ভদ্র মহিলারা, তারা কোথাও বেড়াতে গেলে অনেক সময় একটা কিছু একটা পড়ে যান, যাতে ইউরিন লিক করলেও না বোঝা যায়। এটাও যদি ঠিক করতে হয় তাদের, কিন্তু মেনোপজের আগে থেকেই ওই পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ করতে হবে, সেটা বলা খুব সহজ এবং করাও খুব সহজ, শুধু জানতে হবে। ধরুন আপনারা ওই সময় তো রান্না

0: বান্না, কুটনো কাটা এইগুলোর প্রচুর কাজ করেন, সেই সময়টা আপনি চেষ্টা করবেন খুব জোর যদি পটি পায়, হয়তো রাস্তায় যাচ্ছেন পায়খানা পেয়ে গেছে, এবার পায়খানাটা আটকাবেন কি করে? একটা মাসল দেখবেন ক্র্যাম্প করলে, পেরিনিয়াল মাসল বলে, সেই মাসলটা ক্র্যাম্প করলে আপনি পটিটা আটকে রাখতে পারেন। সেইটা না আপনি 5 সেকেন্ড আটকে রাখলেন, আবার 10 সেকেন্ড খুলে ছেড়ে দিলেন, এরকম দিনে আপনি 15-20 বার করুন। পেলভিক ফ্লোর মাসলটাকে শক্ত রাখলে ব্লাডারের কিন্তু মাসলগুলো স্ট্রং হয় এবং আপনি কিন্তু ইউরিন ধরে রাখতে পারবেন।
1: তার মানে 40-50 বয়স থেকে এই ধরনের
0: এক্সারসাইজ
1: করলে এটা প্রিভেন্টিভ একটা,
0: এটা প্রিভেন্টিভ, এটা একবার যদি ডেভেলপ করে যায় তখন আমরা ওষুধ দিই, কিন্তু ওষুধের আবার সাইড এফেক্ট আছে, ওষুধের ডিমেনশিয়া হয়, দাম একটা ফ্যাক্টর, ওষুধে অনেক সময় ইউরিন আটকে যেতে পারে, সুতরাং সবটাই ন্যাচারাল ওয়েতে ঠিক করাটা ভালো।
1: এই কারণেই আপনার সাথে কথা বলা, কারণ আপনি খুব সুন্দর করে প্রিভেন্টিভ মেজার গুলো বলে দেন কি করে আটকানো যায় অসুস্থতাটাকে। যদি মধ্য বয়সের সংকট আর সেই সংকট পেরিয়ে ভালো থাকার কথা বলি, মধ্য বয়স বলতে মেনোপজাল এই যে সময়টা, বয়স হয়ে যায়নি, এই সময় কি ধরনের সমস্যা আসে?
0: এখনকার দিনে যেটা আমরা পাচ্ছি, সেই এক যারা ধরুন 40-50 পেরিমেনোপজাল, মেনোপজ হয়নি, তাদেরও কিন্তু এক নম্বর যদি অসুবিধা আমার কাছে যারা আসেন তাদের কিন্তু মানসিক, তারা যদি কোথাও কাজ করে, এই যে মেয়েদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, তারা মাল্টিটাস্ক করতে পারে, এক হাতে ফোন ধরা, এক হাতে রান্না করা, অফিসে যাওয়া, ফিরে এসে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে আবার তাকে পড়ানো এবং তার পরের দিনের প্রিপারেশন, এই যে একটা স্ট্রেসের মধ্যে চলে, এবং আজকালকার দিনে একটা কি দুটো বাচ্চা, এবং সেই একটা বাচ্চাকে তাকে ভালো করতে হবে, বড় করতে হবে, আর বরের উপর একটা জমানো রাগ জমে থাকে, বর কিছুতেই টাইম দিচ্ছে না, আরে বর সেও তো ব্যস্ত তার কাজে, সুতরাং একটা বর বউয়ের মধ্যে না একটা খটাখটি লেগে থাকে, কিন্তু সেটা ভালো, সে খটাখটি হওয়া ভালো, কিন্তু অনেক সময় খটাখটিটা এমন পর্যায়ে চলে যায় যেটা কিন্তু বাচ্চাদের পক্ষে ক্ষতিকর হয়, অর্থাৎ আপনারা বাচ্চাদের সামনে নিজেদের ঝগড়া করবেন না, আলাদা ঘরে গিয়ে যে যার মতো ঝগড়া করুন, বাচ্চাদের সামনে যদি ঝগড়া করেন সেই বাচ্চার মনে কিন্তু সেই ঝগড়াটা গেঁথে যাবে, বাচ্চা কিন্তু পরে আপনাদের ভালোবাসবে না।
1: এই সময়ে ওই একাকিত্বটা বোধহয় আরো বাড়তে থাকে, অর্থাৎ আমরা সব সময় দেখছি যে একটা মানসিক সমস্যা বোধহয় এই সময়টাকে বেশি আঁকড়ে ধরছে।
0: আসলে কি জানেন তো, আমাদের দেশে মানসিক ব্যাধিটার একটা ট্যাবু আছে, আপনি বাইরে যে কোনো দেশে যান সবাই ফ্রি যে হ্যাঁ আমার এই একটা প্রবলেম হচ্ছে, একটু অবসাদ লাগছে, আমি একটা সাইকোলজিস্টের কাছে একটুখানি কাউন্সেলিং করে নিই। এখন যদি সাইকোলজিস্টের কথাও বলা হয়, সাইকিয়াট্রিস্টের কথাও বলা হয়, এক তো নাম্বার অফ ডক্টর খুব কম, মানুষের অ্যাওয়ারনেস ভীষণ কম যে অবসাদ কাকে বলে, এই জিনিসটা না একটু জানতে হবে। যখন মানুষ মোস্ট অব দ্য টাইম মনে করে যে ঠিক মতো চলছে না, খারাপ লাগছে, মাঝে মাঝে মনে হয় যে বেঁচে থাকার অর্থ কি, তখন বুঝবেন আপনি অবসাদে গ্রস্ত হয়েছেন। ফার্স্টে আপনি চেষ্টা করুন 2-3টে সিম্পল টিপস, 1 নম্বর হচ্ছে লোকের সাথে মিশুন, লোকের সাথে PNPC না করে হাঁটুন, কনস্ট্রাকটিভ কিছু কাজ করুন, সে কনস্ট্রাকটিভ কাজ আপনার কাছে যেরকম হতে পারে, এবং সমস্ত কাজগুলোকে ঠিক সময় মতো করার অভ্যেসটা করুন। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে অ্যাডিকোয়েট স্লিপ, পেরিমেনোপজালে এই অ্যাডিকোয়েট স্লিপটা হয় না, কারণ তাদের মধ্যে সোশ্যাল মিডিয়া ঢুকে গেছে, এখন রাতে 2-2:30 সময় তারা ঘুমোয়।
1: এই অ্যাডিকোয়েট স্লিপ কাকে বলবো?
0: ডেফিনেশন হচ্ছে গুড কোয়ালিটি 7 আওয়ার্স আনইন্টারাপ্টেড স্লিপ, 7 ঘন্টা ঘুমোতে হবে, গুড কোয়ালিটি মানে স্বপ্ন দেখলে চলবে না, স্বপ্ন দেখাটা হচ্ছে খারাপ ঘুম, এবং 7 ঘন্টা দিনে ঘুমোলে তবে ব্রেন সেলগুলো রিভাইটালাইজ হয়, আবার এনার্জি পায়, আমাদের শরীরের অন্য কোষগুলো ভালো এনার্জি পায়, সুতরাং ঘুম সবচেয়ে বড় আমাদের জিনিস, মানসিক স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় জিনিস, ডায়েট, সুষম ডায়েট, এটার উপর একটু যেন নজর দেয় সবাই, তা বলে যে কিনোয়া বা এগুলো খেতে হবে তা নয়, আমি তো মনে করি ট্র্যাডিশনাল বাঙালি ডায়েটের মতো সুষম ডায়েট কিচ্ছু হয় না, ভাত থাকে এটা কার্বোহাইড্রেট, ডাল থাকে প্রোটিন, একটু শাক থাকে, আমাদের শাক দিত না, তাতে ভালো ভালো ফাইবার থাকে, একটা সবজি থাকে যেটা ভালো ফাইবার প্লাস অন্য কিছু দেয়, একটু দই থাকে যেটা আপনাকে অনেক ক্যালসিয়াম দেবে, প্রোবায়োটিক দেবে, ক্যালসিয়াম দেবে। সুতরাং আপনারা না ট্র্যাডিশনাল বাঙালি খাবার খান যারা নন ওয়ার্কিং ওমেন, এবং বাঙালি খাবারের মধ্যে শুধু ভাতের পরিমাণটা খেয়াল রাখুন, ভাত এক কাপের বেশি খাবেন না। আমি জানি প্রচন্ড খিদে পাবে, সেই খিদেটা না আপনারা কিছুটা এই স্যালাড শশা এগুলো দিয়ে স্যালাড করে খান, তাহলে আপনারা কিন্তু ওই খিদের ক্রেভিংটা থেকে যদি বেরিয়ে আসতে পারেন। আর ফাস্ট ফুড বড্ড আজকাল মানে কি বলবো বললেই চলে আসে, একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করতে।
1: এটা একদম ছোট থেকে বড় সকলের জন্য বোধহয় আপনি এই বার্তাটা দিলেন। আমরা কিশোরী বয়সে চলে আসি, কিশোরী বয়সে তো শরীরে বদল আসে, বর্তমান সময়ে এই বয়সের বদলের সঙ্গে বহু সমস্যাকে দেখি শুনতে পাই যে জড়িয়ে যায়, কি কি সমস্যা এবং খাদ্যাভ্যাস বা জীবন শৈলী বদল করে সেই সমস্যাকে কিভাবে পার করা যায়?
0: প্রথমে চলে আসি মেয়েদের জীবনের প্রথম জিনিস হচ্ছে মেনার্কি, যে মেনার্কি মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল যেদিন শুরু হলো। আমাদের দেশে ভারী অদ্ভুত, 9 বছর বয়সেও হতে পারে, 16 বছর বয়সেও শুরু হতে পারে। এখানে মায়ের হচ্ছে সবচেয়ে বড়
1: ভূমিকা পালন করে
0: ভূমিকা, কারণ মা আগে থেকে বুঝিয়ে দেয় এইরকম ব্লিডিং হবে, এতে ভয় পাস না, আর এরকম ব্লিডিং হলে এরকম প্যাড পরতে হয়, এবং জেনিটাল হাইজিন ওই সময়টা যেন মেনটেন করে। নাম্বার টু, ওই সময় থেকেই ও বুঝতে পারে ও আলাদা আর ছেলেরা আলাদা, সেই সময়টা ওর মধ্যে একটা কিছুটা হলেও একটা চেঞ্জ আসে। দু রকমের চেঞ্জ হতে পারে, এটা ডিপেন্ড করছে কোন এনভায়রনমেন্টে সে বড় হচ্ছে। দেখুন বাবা মার কথাবার্তা, বাবা মা কোন সোসাইটিতে আছে, তাদের আপব্রিঙ্গিং, এইটার উপর কিন্তু অনেকটাই বাচ্চাদের কিরকম হবে সেটা ডিপেন্ড করে। ধরুন কোনো বাচ্চা শুধু বাজে বাজে স্ল্যাং শোনে যদি, তাহলে সে সেটা শিখবে। নাম্বার টু, তারা যদি শুধু দেখে বিভিন্ন রকমের পারভার্টের ছবি বাবা মারা দেখছেন বা তার আত্মীয় স্বজনরা দেখছেন, তারা কুপথে চলে যেতে পারে। সুতরাং এখানে না পরিবারের রোল প্লে করবে তার ঠাকুমা, বাবা মা তাকে গার্ড দেবে, তবেই একটা বাচ্চা ভালো হতে পারবে। আর ইমোশনাল ব্যাপারটা তো এই সময় আসে, একটা টিনেজ ক্রাইসিস থাকে, সেই সময় সে একটা কিশোরী হয়েছে, একটা অপোজিট সেক্সের উপর তার একটা অ্যাট্রাকশন থাকতে পারে, সে যেন ভুল দিকে না যায়। আবার আজকালকার দিনে অনেক রকম ব্যাপার হয়, কেউ হয়তো সেম সেক্সের দিকে বেশি অ্যাট্রাকশন হতে পারে, সেগুলোও তাকে বোঝানো এবং তাকে কাউন্সিলিং করার দায়িত্ব কিন্তু মাদের। বাবাদের সাথে না মেয়েরা অত ফ্রি আলোচনা করতে পারে না, সুতরাং মাকে একটাই বুঝতে হবে, মাল্টিটাস্কিং এর মধ্যে সবচেয়ে বড় টাস্ক কিন্তু বাচ্চা মানুষ করা। তার মানে এই নয় বাচ্চাকে আপনি গ্রিপে রেখে দিলেন, ওর নিজস্ব ব্যক্তিত্বই তৈরি হবে না। বাচ্চাকে আপনি ছাড়ুন, বাচ্চাকে নিজে হেঁটে স্কুল যেতে দিন, নিজে অটোতে করে যেতে দিন, তবে বাচ্চার মধ্যে নিজস্ব পার্সোনালিটি জেগে উঠবে।
1: তাকে গাইড করে দেওয়ার দায়িত্বটা মায়ের থাকে,
0: গাইডটা করে দিতে হবে মাকে।
1: এই যে মেনস্ট্রুয়েশনের কথা বললেন, একটা মেনার্কির কথা বললেন, প্রথম রক্ত দেখার একটা ভয় এই ব্যাপারটা থাকে। এছাড়াও এখন নানা ধরনের ওবেসিটির সমস্যার কারণেও হোক বা যাই হোক, পিসিওডির সমস্যার কথা আমরা শুনি, এই সমস্যাগুলো থেকে বেরোনো যায়?
0: এগুলো না বড় অদ্ভুত, 40% অফ ইন্ডিয়ানস আর ওবেস, স্ট্যাটিস্টিক্স বলছে। আমাদের 150 কোটি মানুষের মধ্যে 40 মানে 60 কোটি মানুষ হচ্ছে মোটা, এবং ইন্ডিয়ানদের মোটা মাপার কিন্তু হাইট ওয়েট দেখে বিএমআই দেখে হয় না, ওয়েস্ট অর্থাৎ আপনি কোমরের মাপ নিলেন যেটা সবচেয়ে সরু, আর হিপের সবচেয়ে বেশি জায়গা, ওয়েস্ট হিপ রেশিও করুন নর্মালি 0.75-8 ম্যাক্সিমাম 0.8, এক হয়ে যাওয়া মানে মোটা, কারণ
1: তার মানে দুটো সমান হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ, এবার আমাদের দেশে আমাদের স্ট্রাকচারগুলো এমন, ফ্যাটটা কিন্তু ভিসেরাল ফ্যাট, অর্থাৎ ফ্যাটটা বাইরে অতটা থাকে না, কিন্তু যদি আল্ট্রাসাউন্ড করা যায় কোনো একজন মোটা সোটা ভদ্রমহিলার, দেখবেন লিভারটা ফ্যাটি হয়ে রয়েছে, প্যাঙ্ক্রিয়াস ফ্যাটি এবং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে। এগুলো সবই এক সিনড্রোম, অর্থাৎ আমরা খাচ্ছি বেশি, যেগুলো খাচ্ছি

0: ক্যালোরি বেশি আছে, পরিশ্রম কম করছি। এবং
1: আচ্ছা, এই যে বিষয়টা বললেন যে আমাদের ওবেসিটি বেশি, এটা কি বর্তমান সময় বাড়ছে আগের থেকে?
0: হ্যাঁ, সেটাই তো বললাম। এখন রিসেন্ট স্ট্যাটিস্টিক্স দেখিয়েছে যে 40% অফ পপুলেশন, আমি মেল ফিমেল ধরে, আর ওবেস ইন্ডিয়াতে।
1: একদম, তার মানে খাওয়ার যে আমাদের ধরনের তফাৎ,
0: এবং ল্যাক অফ এক্সারসাইজ। আমরা খেয়ে একটা ভাত ঘুম দিতে খুব ভালোবাসি। আর নাম্বার টু, অজান্তে মোটা কি করে হয়ে যাচ্ছেন, এটা তো আমায় অনেক ভদ্রমহিলারা করেন, ডাক্তারবাবু এত চেষ্টা করছি, সকালে এই করছি ওই করছি, বিস্কুট।
1: এবং অনেকে বলেন যে এই জল খেলেও মোটা হয়।
0: হ্যাঁ, কিন্তু তারা একবারও বিস্কুটের কথা ভাবে না। সকালে চায়ের সাথে দুটো বিস্কুট, তার মাঝখানে একটু ক্রেভিং হলো তো দুটো বিস্কুট, বিকেলবেলা দুটো বিস্কুট, রাতে দুটো বিস্কুট। এক এক বিস্কুট, আপনি যতই ওটের বিস্কুট হোক আর যাই বিস্কুট হোক, মোটামুটি 50 kcal থাকে। কেউ যদি 8টা বিস্কুট খায়, তার মানে 400 kcal এক্সট্রা বিস্কুটে চলে গেল। ট্রাই টু অ্যাভয়েড বিস্কুট, বা খেলে একটার বেশি খাবেন না, বরঞ্চ রিপ্লেস করুন একটু মুড়ি দিয়ে। আর চাটা না ওই কোনো রকম দুধ ছাড়া এবং চিনি ছাড়া, সুগার ফ্রি, মানে যেগুলো সেফ সুগার ফ্রি, স্টিভিয়া ধরুন, দিয়ে খান। কফি খেতে পারেন, ব্ল্যাক কফি ভালো, কিন্তু দুধ আর চিনি চেষ্টা করুন অ্যাভয়েড করতে ফ্রম দ্য ভেরি বিগিনিং, এবং হাঁটতে থাকুন।
1: এই যে পলিসিস্টিক ওভারির একটা ব্যাপার, এটাকে কিভাবে ম্যানেজ করা যায়?
0: এটার ম্যানেজের দুটো উপায়, খুব আর্লি স্টেজে লাইফস্টাইল মডিফিকেশন, হাঁটা।
1: মানে এই লক্ষণটা কি পলিসিস্টিক ওভারি, কি আমরা বুঝতে পারবো দেখে যে হতে পারে?
0: কিছু যারা প্রচন্ড ওবেস, তাদের না কতগুলো লক্ষণ থাকে, দেখবেন ঘাড়ের পেছনে তাদের কালো একটা দাগ থাকে, একটু খেয়াল করে দেখবেন। কেউ যদি মোটা পান, তাকে যদি আপনি ঘাড়ের পেছনটা দেখবেন, তাকে বলে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এটা ইন্ডিকেট করে যে তার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। পলিসিস্টিক ওভারি কিন্তু আলাদা করে কিছু সিমটম দেবে না, হয়তো একটুখানি মেনস্ট্রুয়াল সাইকেল পিছিয়ে যেতে পারে, তার বেশি কিন্তু কিছু না। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হরমোন পিল অবস্টেট্রিশিয়ানরা দিয়ে রাখেন কিছু দিনের জন্য, ফর 3-6 মান্থস গাইনোকোলজিস্টরা। আর আমরা আমাদের দিক থেকে মেটফরমিন বলে একটা ওষুধ দিই, খুব ভালো ওষুধ, 1 টাকা মাত্র দাম। মুশকিলটা কি জানেন, যেই ওষুধের দোকানে কিনতে যায়, তখন ওষুধের দোকানদার বলে এমা এ তো ডায়াবেটিসের ওষুধ, ডাক্তার ভুল করে তোমায় দিয়ে দিয়েছে। যার জন্য আজকাল ফার্মা কোম্পানিগুলো কি করেছে, ওর সাথে একটা আইনোসিটল মিশিয়ে দিয়ে নাম একটা অদ্ভুত দিয়ে দিল, দামটা 1 টাকার ওষুধটা হয়ে গেল 36 টাকা। সুতরাং এই ভুল ধারণাটাও কাটাতে হবে, ডাক্তারবাবু যখন প্রেসক্রিপশন করেছেন, জেনে বুঝে প্রেসক্রিপশন করেছেন, খুব সেফ ওষুধ, খেতেই পারেন তারা। আর ডেফিনেটলি হাঁটা চলা এবং নর্মাল খাদ্যাভ্যাস। পলিসিস্টিক ওভারি নিয়ে যদি খুব মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয়, থাইরয়েডটা একবার চেক করে নিন। শুধু পলিসিস্টিক ওভারিকে কেন দোষ দিচ্ছেন, থাইরয়েড যদি অল্প একটু বেশি থাকে, TSH 4-10 হচ্ছে আমরা বলি, এটা হচ্ছে আমরা ওষুধ দিতেও পারি নাও দিতে পারি, কারণ কিন্তু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হচ্ছে TSH 6, আমরা কিন্তু একটু থাইরয়েডের ওষুধ দিয়ে দেবো 0.25 করে হলো। সুতরাং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের আলাদা ট্রিটমেন্ট কিছু নেই, বেশি অ্যাডভান্স স্টেজে হরমোনাল পিল, কম অ্যাডভান্স স্টেজে হাঁটা, ওয়েট কন্ট্রোল, এবং দরকার হলে একটা মেটফরমিন ট্যাবলেট 500 mg সাস্টেন রিলিজ, আর থাইরয়েড দেখে নিয়ে তার ট্রিটমেন্ট করা।
1: এই যে পলিসিস্টিক ওভারি, হয়তো সেটা চিকিৎসা করা হলো না, কিন্তু একজন মহিলা যখন মা হতে যাবেন, সেটা কি সমস্যা করবে?
0: পলিসিস্টিক ওভারির জন্য সমস্যা খুব বেশি করবে না, কিন্তু ওবেসিটি ইটসেলফ, সে যদি মোটা হয়, ইনফার্টিলিটির একটা বড় কারণ।
1: এবং ইনফার্টিলিটি এখনের সময় বোধহয় ভীষণ রকমভাবে একটা
0: দুরকমভাবে বেড়েছে, এক তো ইনফার্টিলিটি বেড়েছে, আর এখনকার দিনের যারা বিয়ে করছে, এক তো বিয়ে করতে চাইছে না মেয়েরা, সেটা আপনি হাজার উদাহরণ পাবেন, আর একটা বিয়ে করলেও তারা কনসিভ করতে চাইছে না। আমার এক বন্ধুর মেয়ে বিয়ে করেছে, তা বললো এটা তো নাতনি বা নাতি চাই, তার পরের দিন একটা কুকুর নিয়ে এলো পুষে। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। এখন কিন্তু আমাদের হেলথ, মানে আমাদের অন্তত যারা এডুকেটেড টু ওয়েল টু ডু ফ্যামিলি।

0: দিল্লিতে ক্রমশ বংশ মানে কম হচ্ছে। আগে যেরকম একটা থাকতো না, 30-40 জন কাকা খুড়ো মিলিয়ে সবাই,
1: সেটা
0: এখন যদি একটা পরিবারেও একটা ছেলে মা বাবা, তার একটা প্রবলেম আছে, অত্যধিক যত্ন পাবে সেই ছেলেটা, আর সেই অত্যধিক যত্ন তো ক্যাডবেরি আর লজেন্স ছাড়া হবে না।
1: অর্থাৎ সেটা আবার ইন্ডিকেট করছে ওবেসিটির দিকে।
0: ওবেসিটি
1: আর এই যে একটা বিষয় বল আপনি, এই সবটা মিলিয়ে যে জায়গাটা আবার ফিরে আসছে, বংশ ছোট হচ্ছে মানে পরিবার ছোট হচ্ছে, নতুন কেউ জন্মাচ্ছে না, এবং সেই কোথাও একটা অবসাদের জায়গায় পৌঁছে যাচ্ছে বয়স্ক মানুষরা, এটা একটা ভিসিয়াস সার্কেলের মতো বোধ হয়।
0: একদম, এটা আমার মনে হয় পাশ্চাত্য দেশ এবং আমাদের দেশের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার বেসিক চেঞ্জ মানে কি দরকার জানেন? পাশ্চাত্য দেশ জোর দেয় প্রিভেন্টিভ মেডিসিনে, অর্থাৎ তারা যাতে ইনফেকশন না হয় ঠিক সময় ভ্যাকসিন দেওয়া, না ভ্যাকসিন দিলে তার ইন্স্যুরেন্স রিনিউ হবে না, সে যদি অ্যাট দ্য এজ অফ 65 একটা ডেক্সা স্ক্যান, যেটা হাড়ের ঘনত্ব কতটা বোঝাতে সাহায্য করে, যদি না করা হয় হবে না, তাকে ঠিক সাপ্লিমেন্ট নিতে হবে। এটা পাশ্চাত্য দেশের ভালো, ওদের কিন্তু অসুখ হলে ট্রিটমেন্ট পেতে খুব ঝামেলা। আমি শুধু ব্রিটেনের কথা বলছি, ইউরোপের কথা বলছি, ওদের অসুখ হলে শুধু প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল, ওষুধ অ্যান্টিবায়োটিক্স তো কখনো দেবেই না তারা। আর আমাদের এখানে আমরা অসুখ হলে তবে ট্রিটমেন্ট করি, হয়তো এবার সময় এসেছে ভাবার যে প্রিভেন্টিভ হেলথ আগে প্রায়োরিটি পাওয়া উচিত।
1: আমাদের তো সময়টা ফুরিয়ে যায়, কারণ আপনার সঙ্গে কথা বলতে বসলে শ্রোতা বন্ধুরাও জানেন যে যার সঙ্গে কথা বলছি এরকম একজন ডাক্তারবাবুকে পেলে মনে হয় সব সমস্যার, জীবনের যত সমস্যা আছে সবকিছু সমাধান জেনে নি, নিজেদের কিছু ভুল ধারণার পরিবর্তন করে নি, কিন্তু অত সময় তো আমাদের হাতে থাকে না। কিন্তু আপনাকে বিদায় বলার আগে আর একবার জানতে চাইব, ওই যে প্রথমে বলছিলাম একটি ছোট্ট মেয়ে আস্তে আস্তে একটি পরিণত নারী হবেন এবং একজন বয়স্কা হয়ে একটি পরিবারের ছাতা হবেন কোথাও, এর জন্য কি কিভাবে চললে ভালো হয় ছোট থেকে একদম বয়স অবধি, এটা যদি একবার খুব ছোট্ট করে বলে দেন।
0: খুব ছোট্ট হচ্ছে পরিবারের রোল সবচেয়ে বেশি, মায়ের রোল সবচেয়ে বেশি, বাবাও সমান, এবং মা বাবার মধ্যে ঝগড়াঝাটি যেন ছেলে মেয়ের কানে না যায়, তাদের যেন পুষ্টিকর খাবার দেওয়া হয়, তাদের জিমে যেন ভর্তি করা হয়, খেলাধুলোর মাঠ আজকাল নেই বলে সাঁতার কাটতে শেখানো হয়, এবং ঠিক সময় মতো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন যারা অ্যাফোর্ড করতে পাচ্ছেন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্টে দিচ্ছেন 15 বছরের তলায়, তারা HPV ভ্যাকসিন নেবেন। তারপরে তাদের সাইকোলজিক্যাল প্রবলেম হলে একদম কোনো দিকে শুনবে না কারোর কথা, তোমরা জেনজি না, তোমরা চলে যাবে হচ্ছে সাইকোলজিস্টের কাছে, তাদের কথা শুনবে। একটু বয়স যেই হবে মাথাটা একটু ঠান্ডা হোক, গরম না হয়ে, হয়তো অফিসে সবার সাথে মিলবে না, কিন্তু মিলিয়ে আপনাকে চালাতে হবে, আর সংসার অফিস এবং নিজের ইচ্ছা সবকটাকে একসাথে মিলিয়ে তালমিল করে চলাটার মধ্যেই তো নারীত্বের শ্রেষ্ঠতা, এই জন্যই তো নারী নারী।
1: এরকম একজন ডাক্তারবাবুকে সঙ্গে পেলে সত্যি সময় কোথা দিয়ে চলে যায়। আপনাকে সত্যি আমাদের অশেষ কৃতজ্ঞতা, আপনি সময় দিলেন এবং আমাদের পরামর্শ দিলেন, অনুরোধ রাখবো তো আবার আসার, অনেক ধন্যবাদ আজ আপনাকে।
0: ধন্যবাদ।
1: এভাবেই একজন ডাক্তারবাবু শুধুই চিকিৎসার কথা নয়, অসুস্থতা থেকে বাঁচতে কিভাবে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিতে পারি, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করতে পারি সামাজিকভাবেও, সেই পথটুকু বলে গেলেন। রবীন্দ্রনাথের একটি কবিতার ছোট্ট একটুখানি পড়ি। পাই পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে,

আর হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। শরৎবাবুর কথা, সাধারণ মেয়ে কবিতায় লিখে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে একটি সাধারণ মেয়ের কথা, আমাদের মতো সাধারণ মানুষের কথা লিখে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1876 সালের 15ই সেপ্টেম্বর তার জন্ম, আজকে তার জন্মদিন 150 বছরের। এমন একটি দিনে একজন সাধারণ মেয়ে হিসেবে মহিলা মহলের তরফ থেকে শ্রদ্ধার্ঘ জানাই তাকে, স্মরণ করি তাকে। চলে আসি আমাদের পরবর্তী অংশ, আপনাদের যে বিষয়গুলো থাকে বলে নিয়ে এক কলমে দুই কর নারীর বিষয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জরী ও গোপিনী চরিত্র, ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ে স্নেহ মমতার প্রকাশ, সেখানে দুই নারীর বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করুন, আমাদের মেইল আইডি mohilamahal.airkolkata@gmail.com, mahal@airkolkata@gmail.com। আর চিঠি পাঠাতে পারেন এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানায়। চিঠি বা মেইল আমাদের কাছে যেন এসে পৌঁছয় 23 সেপ্টেম্বর 2026 মধ্যে। মনে রাখবেন, আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকি আমরা। আজ সময় একদম শেষ, সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা, কথা হবে অন্য আরেক।

0: মহিলাদের আসর শুনলেন অনিন্দিতা মল্লিকের উপস্থাপনায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জানি বিজ্ঞানের কাজ যারা করেন তাদের মধ্যে রয়েছেন বিজ্ঞানীরা, তাদের মধ্যে রয়েছেন অধ্যাপকরা, রয়েছেন অবশ্যই যারা বিজ্ঞানকে মানুষের কাছে নিয়ে যান। নানা নামে তাদের আমরা চিহ্নিত করতে পারি, কেউ লেখক, কেউ বক্তা। সাধারণভাবে তাদের মধ্যে অনেককেই আমরা চিহ্নিত করি সায়েন্স কমিউনিকেটর বলে। আবার একই সঙ্গে বিজ্ঞান আন্দোলনের অংশীদার হিসেবেও তাদেরকে আমরা কখনো কখনো তুলে ধরি, পরিচয় দিই। এইরকম মানুষরা সমাজের কাজে নিজেদের ব্যাপৃত রাখতে ভালোবাসেন, কোনো কিছু পাওয়ার আশা না করে। এবং অবশ্যই তাদের মধ্যে কেউ কেউ যখন চলে যান আমাদের ছেড়ে, তখন আমাদের কষ্ট হয়। সম্প্রতি বিজ্ঞান আন্দোলনের অন্যতম একনিষ্ঠ কর্মী সুরেশ কুণ্ডু প্রয়াত হলেন। তিনি বিজ্ঞানের কাজ করতে গিয়ে লেখালেখি করেছেন, বক্তব্য রেখেছেন, আকাশবাণীতেও তার বক্তব্য শোনা গিয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা তার যে কাজ, তার যে স্মৃতি, তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তারপরে এগিয়ে যাই আমাদের অন্যান্য অনুষ্ঠানের দিকে।

0: অন্বেষায় অন্যান্য দিনের মতোই আজকে থাকছে বিজ্ঞানের টুকরো খবর, থাকছে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত বিজ্ঞান, শিল্প এবং স্টার্ট আপ এই সংক্রান্ত একটি কনক্লেভের উপর প্রতিবেদন, এবং সবশেষে থাকছে একটি সাক্ষাৎকার যেখানে আমরা আলোচনা করব প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে আমাদের করণীয় কী, পরিবর্তিত যে প্রাকৃতিক পরিবেশ, পরিবর্তিত যে জলবায়ু, সেখানে মানুষ কিভাবে নিজেকে প্রস্তুত করবে। আমাদের সঙ্গে কথা হবে দেবজ্যোতি চক্রবর্তীর। তাহলে শুনে নেওয়া যাক বিজ্ঞানের টুকরো খবর।
1: সম্প্রতি সফল উৎক্ষেপণ হল অত্যাধুনিক আর্থ ইমেজ উপগ্রহ EOS-05-এর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সফলভাবে GSLV-F17 রকেটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে 4 সেপ্টেম্বর ভোর রাত 2:55 এই EOS-05 হল জিওসিঙ্কোনাস কক্ষপথে স্থাপিত ভারতের প্রথম অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। এই জিওসিঙ্কোনাস বা ভূ সমলয় কক্ষপথ এমন একটি কক্ষপথ যে পথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে ঠিক 23:56.04 অর্থাৎ 1 নক্ষত্র দিন সময় লাগে। ফলত এটি পৃথিবীর নিজের অক্ষের চারপাশে আবর্তনের গতির সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। এই সাফল্য পৃথিবীর রিয়েল টাইম ইমেজ সংগ্রহের ক্ষেত্রে ভারতের সক্ষমতা বাড়িয়ে তুলবে এবং GSLV-র নির্ভরযোগ্যতা আরও একবার প্রমাণ করবে। এই উপগ্রহটি পৃথিবী থেকে আনুমানিক 36,000 কিলোমিটার উচ্চতা থেকে ভূখণ্ডে দৃশ্যমান। এটি মাল্টিস্পেকট্রাল এবং হাইপারস্পেকট্রাল ব্র্যান্ডে স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করবে, ফলে পরিবেশগত পর্যবেক্ষণ, বায়ুমণ্ডলের গুণমান পরীক্ষা, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় যে কোনো ঘটনার উৎস সন্ধান, ব্যাপ্তি নির্ধারণ বা ক্ষয়ক্ষতির মূল্যায়ন আরও নিখুঁতভাবে করা যাবে। উপগ্রহের সফল উৎক্ষেপণ এবং কাঙ্ক্ষিত কক্ষপথে স্থাপনের কথা জানিয়েছেন ইসরোর প্রধান ডক্টর ভি নারায়ণন।
0: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ, সংক্ষেপে রাইস কনক্লেভ 2026 অনুষ্ঠিত হল সম্প্রতি কলকাতায় সল্টলেকের CSIR-IICB ক্যাম্পাসে। এ সম্পর্কে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। আসুন শোনা যাক।
2: গবেষণা এবং শিল্পের মধ্যে সংযোগ জোরালো করার মাধ্যমে দেশীয় উদ্ভাবনকে যথাযথভাবে কার্যকরী করে দেশের নতুন শিল্প সম্ভাবনাকে উৎসাহদানের লক্ষ্যে সম্প্রতি সল্টলেকের CSIR-IICB ক্যাম্পাসে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী রাইজ কনক্লেভ 2026। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছিলেন CSIR-CGCRI, CSIR-IICB, CSIR-CMERI এবং CSIR-IMMT, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ড্রিভেন গ্রোথ ফর বিকশিত ভারত 2047 থিম নির্ভর এই সম্মেলনটি উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্বাধীন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়। CSIR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা ডক্টর বিক্রমজিৎ বসু সম্মেলনটি প্রসঙ্গে জানালেন,
3: এই রাইস কনক্লেভে আমাদের এখানে CSIR প্যাভিলিয়ন আছে, এখানে আমরা CSIR এর বিভিন্ন টেকনোলজিগুলো শোকেস করেছি। অ্যাট দ্য সেম টাইম লার্জ নাম্বার অফ স্টার্ট আপস এন্টারপ্রেনার্স অলসো পার্টিসিপেটেড ইন আর রাইস কনক্লেভ, এবং ওনারা অনারেবল মিনিস্টারের সাথেও ইন্টারঅ্যাক্ট করেছেন। এবং আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে পশ্চিমবঙ্গের বুকে আরও গভীরভাবে আমরা গড়বার চেষ্টা করছি, যাতে করে যে এইখানে যে একটা ভাইব্রান্ট স্টার্ট আপ ইকোসিস্টেমে যাতে পশ্চিমবঙ্গের শিল্পায়ন হয়।
2: সম্মেলনে অংশগ্রহণ করে প্রায় 150টি স্টার্ট আপ কোম্পানি। প্যাভিলিয়নে ঐতিহ্যবাহী বেঙ্গল কেমিক্যালের পাশাপাশি নতুন শিল্প উদ্যোগপতিদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। খনিজ উপাদান, মহাকাশ প্রযুক্তিতে সম্ভাবনা, অ্যান্টিভেনাম তৈরি প্রভৃতি বিষয় নিয়ে শিল্পকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্র এবং রাজ্যের দুই মন্ত্রী। এই বৈঠকের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় জানালেন,
4: এটা অভিনব

0: সেই নিয়ে আমি কিছুটা কথাবার্তা বললাম। খুবই প্রিলিমিনারি আলোচনা, এর মধ্যে ফলপ্রসূ করতে হবে সবকটাই। খুব ইন্টারেস্টিং লাগলো, রেয়ার আর্থ মিনারেলের মাইনিং এখানে করা যায় কি না, তা ওরাই বললো পুরুলিয়ার একটু চান্স আছে এবং উত্তরবঙ্গে আছে। সেগুলোর কীভাবে কোথায় করা যায় বা অ্যাটল কোথায় পাবো সেটাও কিন্তু নিরিখের ব্যাপার। আমাদের এখানে সাপে কাটার রুগী আমরা প্রচুর দেখি। তো বেঙ্গল কেমিক্যালের একটা নতুন প্ল্যান দেখলাম, তারা অ্যান্টি স্নেক ভেনাম তৈরি করতে আগ্রহী। কী কী লাগবে সরকারি সাহায্য সেগুলো আমরা ওনাদের সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করব। আরেকটা আমাদের একটা ফাউন্ড্রি পার্ক করা হয়েছে, একটা R&D ইন্ডাস্ট্রি করার কথা ভাবা হয়েছে। খুব সুন্দর সুন্দর আইডিয়া, যেখানে যে কোনো কোম্পানি তার R&Dটাকে আউটসোর্স করে নিতে পারে ওরা কাছে।
1: শুনলেন প্রদীপ্তা কুণ্ডুর তৈরি প্রতিবেদন। অন্বেষায় এবারে সাক্ষাৎকার। ভূ উষ্ণায়নের সঙ্গে সঙ্গে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে সঙ্গে জলবায়ু নকশা পাল্টে যাচ্ছে। কেন এটা ঘটছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ কি, এ নিয়ে আমরা আলোচনা করেছি বহুদিন, এখনও করছি, ভবিষ্যতেও করব, এবং কারণগুলোকে যাতে বাড়তে দেওয়া না যায় সে চেষ্টাও নিশ্চয়ই সারা বিশ্বের মানুষজন করবেন। কিন্তু একই সঙ্গে যেটা প্রয়োজন হয়ে পড়েছে, যে এই রকম একটা পরিস্থিতিতে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে, বন্যা হোক, ভূমিধ্বস হোক, সাইক্লোন হোক বা অন্যান্য কিছু হোক, যেগুলো এগুলোর সঙ্গে সম্পর্কিত, সেক্ষেত্রে মানুষ কী করবে সেই প্রশ্নটা উঠে আসছে।

0: দেবজ্যোতি চক্রবর্তী দীর্ঘদিন ধরে এই যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে মানুষের করণীয় এগুলো সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করেন, ইংরেজিতে যাকে বলা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট সে সম্পর্কে তিনি কাজ করেন, যুক্ত থাকেন সরকারি বেসরকারি প্রকল্পের সঙ্গে। আর ঠিক তিনি কি করেন সেটা জানতেই আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন ঘটছে, মানুষ কি সত্যি সত্যি এর বিরুদ্ধে নিজেকে প্রস্তুত রাখতে পারে, নাকি যা অবস্থা দাঁড়াচ্ছে তাতে আমরা এক প্রকার অসহায়?
1: নিশ্চয়ই মানুষ প্রস্তুত নিজেদের রাখতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে ইতিহাস, সভ্যতার যে ইতিহাস, সেখানে আমরা দেখছি মানুষ নিজেদেরকে ভালো মতনভাবে প্রস্তুত, আমরা নিজেদেরকে যোগ্য হিসেবে অ্যাডাপ্ট করতে করতেই আজকে আমরা এই যুগে এসে পৌঁছেছি। এটা মানুষের আমাদের স্বাভাবিক জিনগত বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে অ্যাডাপটেশন। কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে মোকাবিলা করার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের সকলের মধ্যেই আছে। মানুষ পারবে লড়াই করতে, জিতবই।
0: এখন আপনি বিভিন্ন জায়গায় যান, আপনার সঙ্গে আপনার সহযোগীরা যান, ধরুন একটা জায়গা আমরা বেছে নিই আমাদের আলোচনার জন্য, সুন্দরবন। সুন্দরবনে বিভিন্ন সময় সাইক্লোনের কারণে, জলোচ্ছ্বাসের কারণে মারাত্মক বিপর্যয় ঘটে গিয়েছে, সে আয়লা থেকে শুরু করে বা তারও আগে আরও বেশ কিছু রয়েছে। সবসময় যে সব সাইক্লোন খবর হয়ে ওঠে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা মারাত্মক ক্ষতি করে দিয়ে যায়। ধরুন সেখানে গিয়ে আপনারা মানুষকে শেখান, সম্প্রতিও আপনারা গিয়েছেন, কারা থাকে শেখার জন্য, বা পরবর্তীকালে আপনারা তো থাকবেন না সবসময়, আপনাদের হয়ে কারা ট্রেনিং দেবে, কারা থাকেন সেখানে, কিভাবে চলে ব্যাপারটা?
1: মূলত গ্রামবাসীরা থাকে, এ থাকার জন্য যাদের আমরা বেছে নিই ভলান্টিয়ার বা ইউথ গোষ্ঠী, 18 থেকে মূলত 35 বছর বয়সী যারা রয়েছে, এদেরকে আমরা নিজেদেরকে সক্ষম তৈরি করার কাজটা করি, ঝুঁকিগুলো কী কী আছে সেই সম্পর্কে চিহ্নিত করি। আমাদের এই কাজের প্রথম কাজ হচ্ছে ঝুঁকিকে আগে চিহ্নিতকরণ করা, ঝুঁকিগুলো সম্পর্কে আমরা বুঝে যাই। আমরা নদীর যদি ধারে থাকি তাহলে সেই জায়গার থেকে কী কী আমার ক্ষতি হতে পারে, সেই ঝুঁকি চিহ্নিত হয়ে গেলে মানুষ তাদের সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবে। জলোচ্ছ্বাসের যে কথা আসছে, ভূষ্ণায়নের ফলে ক্রমশ সমুদ্রের জল বেড়ে যাচ্ছে, এর ফলে জল ক্রমশ বেড়ে বেড়ে যায়,
0: আচ্ছা
1: বাঁধ ভেঙে চলে আসে, এই ঘটনাগুলো দেখা যায়।
0: মানুষ জানলেন যে সেখানে বিপদ আছে, তারা নদীর ধারে থাকেন, এবার তাদের প্রথম কাজ কি হবে? মানে আগে যেমন আমরা জানতাম যে সেটা এখনো সত্যি, বন্যা হলে, জলোচ্ছ্বাস হলে নিরাপদ জায়গায় চলে যেতে হয়, নিরাপদ জায়গা অর্থে উঁচু বাড়ি, পোক্ত বাড়ি, যেটা চট করে ভেঙে টেঙে পড়বে না সেরকম জায়গায় চলে যেতে হয়। তো ধরুন আপনাদের বলাটা কি সেই রকমই, নাকি তার সঙ্গে আরও কিছু আছে?
1: তার সাথে এদেরকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় কিভাবে আমি সহজের হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিভাবে লাইফ জ্যাকেট বানাতে পারি, জলে ভেসে থাকা জিনিসগুলো কি আছে, এই সম্পর্কে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি কিভাবে নিজেকে রেস্কিউ করবে।
0: এই লাইফ জ্যাকেটের কথা আমাদের খুব একটা আগ্রহ তৈরি হলো, মানে কি ধরনের, একটা উদাহরণ যদি দেন, বাড়ির কি কি জিনিস দিয়ে লাইফ জ্যাকেটের মতো বানানো?
1: এরকম এখন তো আমরা প্রচুর পরিমাণে এই প্লাস্টিকের আবর্জনা, যে প্লাস্টিকের বোতল বা জেরিক্যান এগুলো প্রচুর দেখতে পাই, সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। এরকম 10-12টা বোতলকে আমরা ভালো করে দড়ি দিয়ে যদি বেঁধে নিই, ভালো করে পদ্ধতি আছে সেই অনুযায়ী বেঁধে নিয়ে আমার বুকের চারপাশ দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে থাকলে ওটা আমার ফ্লোটার হিসেবে কাজ করবে। তার সাথে সাথে যদি শোলা, যেটা বলে থার্মোকল, সেই থার্মোকল দিয়ে আমরা বানিয়ে নিতে পারবো আমাদের যেগুলো রয়েছে ফ্লোটার, আমাদের জীবনকে বাঁচিয়ে রাখবার জন্য, লাইফ বয় হিসেবে যাতে কাজ করতে পারে। কিন্তু বন্যার বাঁধ ভেঙে যে জল চলে আসে, সেই স্রোতের সাথে লড়াই করা তো একটু অন্যরকম, বিশেষত বয়স্ক আর শিশুদেরকে, এদেরকে আমরা তৈরি করি যে কি করতে হবে
0: একটু আমাদের বলুন, কেননা এর মাধ্যমে হয়তো অনেক মানুষ কিছুটা হলেও সচেতন হবেন। ধরুন বয়স্কদের ক্ষেত্রে বিষয়টা খুব গুরুতর হয়ে ওঠে, কেননা ইচ্ছা মতো চাইলেই তারা এখান থেকে ওখানে চলে যেতে পারেন না, সেক্ষেত্রে কি বলেন আপনারা?
1: প্রথমে গ্রামবাসীদের সাথে আমরা পরিকল্পনা তৈরি করে যে তার যে অবস্থান যেখানে রয়েছে সেখান থেকে কিভাবে নিরাপদ যে আশ্রয়স্থল আছে সেটা মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার এটাকে বলা হয়, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়স্থল, আশ্রয় কেন্দ্র হিসেবে রয়েছে, প্রায় 350 মতন আমাদের কোস্টাল রিজিয়নে তৈরি হয়ে রয়েছে। এখানে যেটা জানার দরকার যে আমি ওখানে যাব কিভাবে, তার অল্টারনেটিভ রুটটাকে আমার চিনে রাখতে হবে, কিভাবে আমি

0: তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারি। এই ব্যাপারগুলো তৈরি করে রাখা, সে মানচিত্রটা সকলের কাছে থাকলে যারা ভলেন্টিয়ার, যে প্রশিক্ষিত বাহিনী যারা রয়েছে, ওরা ওটাকে দেখে সেই অনুযায়ী কাজটা করতে পারবে।
1: আচ্ছা, 2026 সালে যে পরিমাণ বৃষ্টি আমরা দেখছি সেটা যেন স্বাভাবিকের তুলনায় বেশি, ফলে বহু জায়গায় জলমগ্ন দেখা গিয়েছে। তো এই রকম ক্ষেত্রে আপনাদের এই শেখানো কতটা কার্যকরী হয়েছে বলে আপনারা দেখছেন? আমরা মানছি যে একটা এনজিও মিলে সব জায়গায় পৌঁছতে পারে না বা তার কাজে সব এলাকা চলে আসতে পারে না, কিন্তু তবু আমরা একটু উদাহরণ সম্পর্কে আগ্রহী হব যে কোন কোন জায়গায় ধরুন একটু কার্যকরী পদক্ষেপ দেখা গিয়েছে আপনাদের প্রশিক্ষণের ফলে।
0: যেরকম দেখা যাচ্ছে গোসাবা সাগর, এরকম জায়গাতে ভালো পরিমাণে সাড়া পেয়েছি লোকজনে। মূলত গোসাবার ব্লকের কুমিরমারি আর গোসাবার মধ্যে ওখানে লোকজনের মধ্যে সাড়া পড়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলায় হিঙ্গলগঞ্জ, এই অংশে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ যেগুলো সুন্দরবনের মধ্যে পড়ে, ওখানেও কিছু অংশের লোকজনের মধ্যে সাড়া তৈরি হয়েছে।
1: আচ্ছা, এখন এটা তো আমরা বুঝতে পারছি যে যখন আপনারা পৌঁছচ্ছেন যারা সমবেত হচ্ছেন তারা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ বুঝতে সেখানে আসেননি, তারা রচনা লিখবেন না বা পরের দিন পরীক্ষা দেবেন না কোথাও বসে, তারা নিজেদের বাঁচানোর জন্য এসেছেন। এই বাঁচানোর ক্ষেত্রে অন্যতম একটা জায়গা হচ্ছে সাপে কাটা, মানে সাপে কাটার থেকে নিজেদের রক্ষা করা বা কাটা হয়ে গেলে সে কী করা যায়, এই ক্ষেত্রে তো আপনাদের কিছু পরামর্শ থাকে নিশ্চয়ই?
0: পরামর্শ অবশ্যই রয়েছে যে আগেকার দিনে যেটা ছিল যে সাপে দংশন হয় তাহলে ওই গুনিন তাবিজ ওই সবের দিকে না যাওয়া ভালো। এখন সরকারি যে পরিষেবা আছে সেখানে যাওয়া, সেইখানে চলে গেলে এদের সুবিধে হয়। যত তাড়াতাড়ি প্রথম 100 মিনিটের মধ্যে তাকে যত দ্রুত সম্ভব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চলে যাওয়া, এবার সেখানে একটা নেটওয়ার্কের মাধ্যমে, আমাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে ভালো মতনভাবে খবর ছড়িয়ে যায় যে কেউ বিপদে পড়িয়েছে, ভলেন্টিয়াররা এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত স্থানান্তরের কাজে সহায়তা করে, এ কাজটা খুব জলদিভাবে হয়ে যায়। তাহলে এই সমস্যাটার হাত থেকে আমরা অনেক জীবনকে আমরা রক্ষা করতে পেরেছি এইভাবে।
1: বেশ,
0: সচেতনতা, আমরা গ্রামবাসীদের প্রথমভাবেই সর্পদংশন নিয়ে সচেতন করে দিই যে ওই লোকাল ঝাড়ফুঁক দড়ি দিয়ে বাঁধা ওসব ভুলেও করতে যেও না, কোনো জায়গায় কেটে দেওয়া, ছুরি দিয়ে কেটে দিলাম, ব্লেড দিয়ে কেটে দিলাম, ওসব ভুলেও করতে যেও না, আগে ডাক্তারের কাছে যাও এবং সেখানে এভিএস রয়েছে সেটা আছে কি না সেটা সম্পর্কে প্রযুক্তির ব্যবহার, এখন তো অ্যাপ আছে সেখান থেকে তারা জেনে যেতে পারে কোথায় কোন স্টক আছে, অযথা সময় নষ্ট না করে সেখানে পৌঁছে গিয়ে সে খবর একের মাধ্যমে নিয়ে তাড়াতাড়ি করে রক্ষা হয়।
1: আচ্ছা, একদিক থেকে এটাও তো সত্যি যে গ্রামের মানুষ হোক বা শহরের মানুষ হোক, শহরতলির মানুষ হোক, তারা বড়জোর জানতে পারেন, কিন্তু হাসপাতালে, সেটা গ্রামীণ হাসপাতাল হোক বা আঞ্চলিক স্বাস্থ্যকেন্দ্র হোক, সেখানে জিনিসটা যে থাকবে সেটা তো তারা সবসময় নিশ্চিত করতে পারেন না, সেখানেও তো সরকারের সঙ্গে একটা যোগাযোগ, আবেদন জানানো, এগুলো করার দরকার হয়। আপনারা কি এই ভূমিকাটা নেন যে সরকার
0: কাজগুলোর ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা, একে অপরের সাথে আদান প্রদানের কাজ না হলে কোনো কাজই সঠিক মতনভাবে হয় না, পারস্পরিক সহায়তার মাধ্যমেই কাজগুলো হয়ে চলে, ভালো মতনভাবে হয়, খবরের আদান প্রদান করা, ইনফরমেশান এক্সচেঞ্জ করা, টাইম টু টাইম তাদের সাথে আমরা যাই, গিয়ে মিটিং করি, করে একে অপরের সাথে পরিচিতি লাভ, এই কাজগুলো যথেষ্ট পরিমাণে হয়, সম্পর্ক দ্বারাই সব কিছু উদ্ধার হওয়া সম্ভব।
1: আচ্ছা, অন্যান্য অনেক রাজ্যের মতো আমাদের রাজ্যেও তো কিছু কমিটি গড়ে উঠেছে এ সম্পর্কে দেখভাল করার জন্য, তো সেই কমিটিগুলো নিশ্চয়ই মাঝে মাঝে ইয়ে করে, আমাদের জানাতেও পারেন যদি কোনো কমিটির কথা উল্লেখ করতে চান আপনি।
0: যে এখন স্থানীয় স্তরে যে কমিটিগুলো রয়েছে বা নেটওয়ার্ক যেগুলো রয়েছে সেটা স্বাস্থ্য নিয়ে কমিটি রয়েছে, আর রয়েছে আমাদের ভলান্টিয়ারদের নিয়ে যে গোষ্ঠীগুলো রয়েছে, আর একটা বড় যে কমিটি রয়েছে সেটা হচ্ছে একটা ইন্টার এজেন্সি গ্রুপ রয়েছে, ইন্টার এজেন্সি গ্রুপের মাধ্যমে এই সমস্ত খবরাখবর এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত তাড়াতাড়ি যায়, একদম মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত পৌঁছে যায় খবরগুলো।
1: আচ্ছা, এখন ধরুন আপনি যে জায়গাগুলোর কথা বললেন সেটা আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সব জায়গায় তো কোনো একটি এনজিও বা কোনো একটি সংস্থা পৌঁছতে পারে না, কিন্তু তারা অন্য জায়গা থেকে দেখে তারা শিক্ষাও নেয়, তারা জানার চেষ্টাও করে। ধরুন সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ নেপালে যে একটা মারাত্মক অবস্থা তৈরি হলো, এটাকে সরাসরি বন্যা বলা যাবে না, শুধুমাত্র ভূমিধ্বস ঠিক তাও নয়, এটা একটা মিশ্র ব্যাপার, যেখানে একটা গ্লেশিয়ার লেকের হঠাৎ করে যাকে বলে জল ভেঙে বেরিয়ে আসা,

0: এবং তার ফলে গোটা উপত্যকা শুধু জল না, জলের থেকে বেশি বোধহয় কাদা প্লাবিত হয়ে যাওয়া, এবং কি ভয়ানক মানবিক বিপর্যয় ঘটে গেছে, মানে ঐতিহাসিক হয়ে থাকবে বিষয়টা। তো এই রকম একটা ক্ষেত্রে ধরুন আমরা যে আলোচনা করছিলাম যে মানুষের কি করার থাকতে পারে, বলো যে সেই জায়গা থেকে পালিয়ে যাওয়া থাকতে পারে, এছাড়া আগে থেকে ভাবা, আগে থেকে কিছু করার কি কিছু থাকে?
1: এখন এই যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে, এগুলো নিয়ে আমরা যখন সচেতনতামূলক কর্মসূচি করি, সেখানে এই উদাহরণগুলো আমরা জনগণকে দেখাই, এই খবরের কথাগুলো, এখন তো সব ভিডিও হয়ে গেছে, এইগুলোকে আমরা দেখাই বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ভিডিও শোয়ের মাধ্যমে, এই অবস্থা হয়েছে। ওই অবস্থার মধ্যে আমরা একজন টিচার, আমরা একজন শিক্ষককে পেয়েছি, যে ঘটনার খবরটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার পর সে তাদের শিশুদেরকে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে চলে গেল। এই আকস্মিক ঘটনাগুলোর সাথে মোকাবিলা করার জন্য তাৎক্ষণিক যে বিষয়, সে বিষয়গুলো ওনাদের সকলের মধ্যে তৈরি করে দেওয়ার সচেতনতামূলক কর্মসূচিটাই আমাদের কাজ। আমি না প্রস্তুত হলে অন্যজনকে রক্ষা করব কী করে? আমার নিজের জীবন বাঁচাবার জন্যেই অন্য লোককে প্রস্তুত করা জরুরি, এটা সকলে জানা দরকার।
0: একটা কথা শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই বুঝবেন যে জলোচ্ছ্বাস হোক, প্লাবন হোক, ভূমিধ্বস হোক, যে কোনো অবস্থায় কিছু জরুরি জিনিস নিজেদের কাছে রাখার দরকার হয়। তো আজকে যখন দেবজ্যোতি চক্রবর্তীর সঙ্গে কথা বলছি, এই প্রসঙ্গটা তার সামনেও আমরা আনতে পারি। আপনারা একটা বিষয় উল্লেখ করেন, এমার্জেন্সি কিট। এখন নামটা তো বুঝলাম যে আপৎকালীন একটা কিছু ব্যবস্থা, একটা
1: হ্যাঁ আপৎকালীন জিনিস আমাদের কাছে যদি রাখা থাকে, তার মধ্যে থাকবে টর্চ, থাকবে কিছু ওই স্ক্রুড্রাইভারের মতন কিছু, খোলা আটকে গেছে সেটা খোলার মতন কোনো জিনিস, বা কাটার মতন কোনো জিনিস যদি থাকে, দা বা এরকম কিছু এমার্জেন্সির কিটে, তার সাথে কিছু জরুরি ওষুধ, ব্যান্ডেজ আর ফার্স্ট এডের জন্য যা যা লাগে সেগুলোকে আগে রাখা, কিছু ওষুধ আর পানীয় জল, এগুলোকে আমরা গুছিয়ে একটা জায়গায় রাখবো। আর এমার্জেন্সি ফোন নাম্বারগুলো, বিপদ পড়লে আমি কার কাছে যোগাযোগ করব, সেটা শুধু আমার কাছে না, বাড়ির একদম যে শিশু আছে তাকেও বুঝিয়ে দিতে হবে যে জিনিসগুলো কোথায় থাকবে। এই কিটগুলো আমরা গুছিয়ে রেখে দেবো, এমন জায়গায় রাখবো যেটা সহজে নিয়ে বিপদ হচ্ছে বুঝলেই বেরিয়ে আমরা গিয়ে আশ্রয়স্থলের দিকে নিয়ে চলে যেতে, তার সাথে কিছু শুকনো জামা কাপড় আমাদের রাখতে হবে।
0: আচ্ছা, এটা তো নিশ্চয়ই যে সেই জিনিসগুলো রাখতে হবে এমন জায়গায় যাতে সেটা ভিজে না যায় বা নষ্ট না হয়ে যায়, এটা উপযুক্ত একটা কিছুর মধ্যে রাখা দরকার। আচ্ছা, এই যে মানে এলাকায় এলাকায় মানুষকে প্রশিক্ষিত করা, যেটা বলছিলাম যে কোনো একটি সংস্থা, দুটি সংস্থা মাধ্যমে সম্ভব না, আপনি নিজেই উল্লেখ করলেন নেটওয়ার্কের মাধ্যমে। এখন এই যে একটা কথা আপনারা আলোচনায় বলেন ফার্স্ট রেসপন্ডার, সেটাও তো আপনাদের মানে প্রশিক্ষণ বা প্রস্তুতির একটা অংশ। ফার্স্ট রেসপন্ডার বলে কাদের?
1: কোনো ঘটনা ঘটলে প্রথম যারা সাড়া দেওয়ার জন্য ছুটে চলে আসে, একটা উদাহরণ হিসেবে বলছি, কোনো একটা জায়গায় বাড়ি ভেঙে গেল, কোনো একটা কিছু কাটার জন্য প্রাথমিকভাবে ছুটে আসবে আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তারা প্রথমে চলে আসবে, এদেরকেই আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে বলি। আমরা যত উদাহরণ দেখি, কোনো একটা জায়গায় দুর্ঘটনা ঘটলে যারা ছুটে প্রথমে চলে আসে তারাই হচ্ছে ফার্স্ট রেসপন্ডার। এদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কৌশলগুলো তাদের শিখিয়ে দিলে এরাই কীভাবে উদ্ধার করতে হবে সে ব্যাপারগুলো সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে পারবে।
0: এমন রেসপন্ডারদের আপনারা কি একটা তালিকা তৈরি করেন, রেজিস্টার রাখেন?
1: হ্যাঁ, রেসপন্ডারদের রেজিস্টার রয়েছে, কে কোন জায়গায় রয়েছে তাদের একটা তালিকা রয়েছে, সেটা বছর বছর আপডেট। এদের ক্ষেত্রে কেউ হয়তো বাইরে চলে গেল, কি আছে কি নেই, আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপের সবসময় আমরা খবর নিই, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত কোথায় কারা কোথায় আছে, তাদের কি অবস্থা, কোনো ঘটনা ঘটার আগাম সতর্কবার্তা আমরা তাদের কাছে পৌঁছে দিই।
0: একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাইবো যে আপনাদের উদ্যোগ বিস্তৃত, কিন্তু এই উদ্যোগে সাড়া না পেলে তো আপনারা সেরকম কিছু করতে পারবেন না, এবং সাড়া দেওয়ার ক্ষেত্রে তরুণদের প্রয়োজন, এটা অস্বীকার করে বোধহয় লাভ নেই, মাঝবয়সীরাও আসতে পারেন অবশ্যই। এই তরুণদের উৎসাহ কেমন দেখছেন? কেননা শারীরিক বল, একটা মানে চাপ সহ্য করতে পারা, এটা তরুণদের পক্ষে যতটা স্বাভাবিক প্রবীণদের পক্ষে একেবারেই নয়। তো তরুণদের কতটা উৎসাহী দেখছেন ব্যাপারে, মানুষকে উদ্ধার, মানুষকে বোঝানো, কিট রাখা, এগুলো ব্যাপারে কতটা?
1: তরুণদের মধ্যে 100-100 বলবো, বিশেষত তরুণ যুবক এবং যুবতীদের মধ্যে এই উদ্যোগ প্রচুর পরিমাণে দেখছি, অধিকাংশই তারা সাড়া দেওয়ার জন্য এগিয়ে আসছে।
0: কোনো একটা জায়গার নাম যদি উল্লেখ করেন যেখানে আপনি বেশ ভালো একটা জিনিস দেখেছেন এই ব্যাপারে?
1: যেমন আমি

0: আবাতে দেখেছি আর দেখেছি পাহাড়ে, আমাদের কার্শিয়াং কালিম্পং ওই অংশে রয়েছে, এখানে ওরা যথেষ্ট পরিমাণে এগিয়ে এসেছে, ওরা রয়েছে, বা চা বাগান বলয় যেটা রয়েছে জলপাইগুড়ি, ওখানে প্রচুর ওরা নিজস্বভাবে ওরা এগিয়ে এসেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ওই অঞ্চলে।
1: ওই এলাকায় কি বিষয় সচেতন করতে আপনারা?
0: ওখানে মাঝে মাঝে এই ল্যান্ডস্লাইডের ফলে যে হড়কা বাঁধ যেটা হচ্ছে সেই জিনিসগুলো হয়, এবার বিশেষত ওখানে শিশুদের কিভাবে সুরক্ষিত করা যায় সেই দিকে আমাদের নজরটা বেশি রয়েছে।
1: সেই সুরক্ষার প্রথম ধাপ কি?
0: প্রথম ধাপ হচ্ছে যে কোথায় নিরাপদ জায়গায় রাখবো, বিভিন্ন ধরনের যে অ্যাবিউজের শিকার এরা যাতে না হয়ে যায় সে ব্যাপারে তাদেরকে রাখা, আর এমার্জেন্সি কিট যেটা বললাম সেই কিটগুলো। আর অনেক সময় দেখা যায় মানসিকভাবে এক জায়গায় বদ্ধ হয়ে গেলে মানসিকভাবে এদের মনের মধ্যে অসুবিধে তৈরি হয়, সেটাকে আটকাবার জন্যে যে আমরা বিভিন্ন ধরনের আর্ট বেস থেরাপির ব্যবস্থা করি তাদের মনোজগতের, যাতে খেলাধুলোর মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে এরা যদি ঠিকঠাক থাকে যেখানে বদ্ধ থাকে সেই জায়গায়, ওটা হচ্ছে তার পরের ধাপ, উদ্ধার হয়ে যাবার পরের ধাপ। উদ্ধারের প্রাথমিক ধাপ হচ্ছে এই ট্রেন্ড যারা বাহিনী রয়েছে তারা যাবে গিয়ে তাদেরকে কিভাবে নিরাপদ স্থানে চিহ্নিত করা রয়েছে স্থানগুলো, সেটা আগাম মনসুনের আগেই আমরা সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি প্রশাসনের সহায়তা নিয়ে। সে জায়গায় হয়ে যাওয়ার পর ঘটনার খবর যদি জিনিসটা ট্রিগার আসে, এবং অবশ্যই সেই ট্রিগারের খবরটা আসে সংবাদ মাধ্যমের মাধ্যমে, আর ভারতবর্ষে আবহাওয়া দপ্তরের যে নির্দেশগুলো আসছে আমরা সেইগুলোকে একমাত্র ফলো করি সেই অনুযায়ী। এখন নানা রকম হয়ে গেছে, খবরগুলো আমরা সঠিক মতনভাবে পাই, তার ফলে আমরা উদ্ধারের কাজগুলো ঠিকঠাক মতনভাবে করতে পারি। এবছর প্রায় 1000 জনকে আমরা সঠিক তথ্য দিয়ে উদ্ধারের জায়গায় রাখতে পেরেছি, সে তাদের কিট তৈরি। আমাদের ইতিমধ্যে প্রায় 5-6 হাজার কিট রেডি হয়ে রয়েছে, এমার্জেন্সি কিট তৈরি করা, জিনিসপত্র গুছিয়ে রাখা, ডকুমেন্টগুলোকে গুছিয়ে রাখা, এই কাজগুলো তারা করে রেখে দিয়েছে।
1: বেশ, শ্রোতা বন্ধুরা, সময়ের সীমা আছে, ফলে আমাদের শেষ করতে হবে, কিন্তু এটুকু আমরা বুঝলাম যে আজকের যে পরিবর্তিত প্রাকৃতিক অবস্থা সেখানে মানুষকে আগে থেকে তৈরি করাটা খুবই দরকার। অনেকে হয়তো নিজেরাই সেটা বোঝেন, তাদের আলাদা করে প্রশিক্ষণ দিতে হয় না, কিন্তু এটাও তো ঠিক যে সব মানুষ একইভাবে ভাবেন না। তাদের সচেতন করতে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে, তাদের মধ্যে ই অ্যাকশন অন্যতম। তার সেক্রেটারি দেবজ্যোতি চক্রবর্তী আজকে আমাদের সঙ্গে কথা বললেন, এবং তিনি নিজেই বোঝালেন যে কীভাবে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, এবং কাজের পাশাপাশি সবথেকে বেশি জোর যেটা তিনি দিচ্ছেন সেটা হচ্ছে আগে থেকে প্রস্তুতি, সেটা হলে মানুষের জীবন বাঁচানো সম্ভব, কিছু পরিমাণে হয়তো সম্পত্তি বাঁচানোও সম্ভব। তো এইভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে, কেননা পরিবেশ বদলেছে, জলবায়ু বদলেছে, আমরা আর আশা করতে পারি না আগের মতো সব কিছু হবে। দেবজ্যোতি চক্রবর্তীকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। শেষ করছি আজকের অন্বেষা, কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।
2: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

শুনলেন অটনেশা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ। একটু পরই আজ সন্ধ্যায়।

কাজ সন্ধ্যায় দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি স্টুডিওর প্রান্তে তন্ময়ী ভট্টাচার্য। আকাশে কিন্তু বেশ একটা রংবেরঙের খেলা। এই সময়টা প্রকৃতি বলে দেয় একটা বদল আসছে, আবার কখনো একটু মেঘলা আকাশ মুখ ভার করে, কখনো বেশ চরচরে রোদ, আবহাওয়াতেও সেই একটা মিশেল ব্যাপার। তাই সতর্ক থাকতে হয়, আর একটু ভালো একটু মন্দ, এই নিয়ে প্রতিদিনের দিনলিপি। চারপাশটাও এমনই না, কিছু ভালো কিছু মন্দ সব কিছু মিলে ওই আমরা বলে থাকি কেটে যাচ্ছে দিন। আজ সন্ধ্যার এই সময়ে আমাদের আকাশবাণী মৈত্রীর বন্ধুরা জানেন যে নিয়মিত আমরা আসি আপনাদের জন্য রং বেরঙের এই রকমই পাঁচ মিশেলি খবরাখবর নিয়ে, তার কিছুটা মজার, কিছুটা বেশ চমকপ্রদ, কিছুটা দিনকে কেন্দ্র করে যা কিছু ইতিহাসের পাতা থেকে হোক বা বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু হোক, আর যেসব বিখ্যাত মানুষের জন্মদিন আমরা স্মরণ করি তাদেরও। এমনি আজও ব্যতিক্রম নয়, তবে দিনের হিসেবে আজকের দিনকে ঘিরে যে খবরগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নেব, এক ঝলক চলুন সেই বিষয়গুলোকে ছুঁয়ে যাই। আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, আবার জাতীয় প্রকৌশলী দিবস বা ইঞ্জিনিয়ার্স ডে সারা দেশে বেশ রমরমিয়ে পালন হচ্ছে। ওদিকে আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসও আজই। ঘূর্ণাবর্তের কিন্তু হুমকি দেখা যাচ্ছে প্রায় প্রায়ই, কখনো ঘূর্ণিঝড় হয়ে আসছে, জলোচ্ছ্বাস হয়ে আসছে, তাই প্রকৃতিকে রুখে দিতে সম্পূর্ণভাবে না পারলেও আমাদের প্রয়োজন কিছু সতর্কতা। আমাদের জানতে হবে চট চলতি কী ব্যবস্থা করা যায়, কেমন করে রক্ষা করব নিজেদের এবং প্রয়োজনীয় জিনিসপত্র নথিপত্র সব কিছু, সেসব নিয়ে থাকবে কিছু জরুরি আলোচনা। আর শোনাব টার্টিগ্রেড বা জলের ভাল্লুকের কথা, কারণ বেশ চমকপ্রদ তাদের চাল চলন এবং তাদের শরীরের গঠন। এই সব কিছু নিয়ে আমরা আজ সন্ধ্যায় আপনাদের কাছে পৌঁছে যাব, আর থাকবে কিছু মনলোভা গান যেমনটা থাকে প্রতিদিন। তাহলে আর কথা না বলে চলে যাই বরং এরকমই সুরেলা এক গানে, শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

এরকম করেই স্মৃতিরা আমাদের ঘিরে থাকে, তাই না? আর তাই সময়ের পরতে পরতে ফিরে আসে সেই সব স্মৃতিরা। কিছু স্মৃতি, কিছু নাম কখনো ভোলার নয়, কখনো হারাবার নয়। আর এক একটি দিন ক্যালেন্ডারে সেই স্মৃতিগুলোকেই আবার ফিরিয়ে নিয়ে আসে, মনে করিয়ে দেয় আর আমাদের নতুন করে গৌরবান্বিত করে। বাংলা সাহিত্যের ইতিহাসে এরকমই উল্লেখযোগ্য এক অধ্যায়ের সূচনা ঘটেছিল আজ। তিনি না থাকলে ওই অন্তঃপুরের মেয়েদের কথা যে অথরাই থেকে যেত, তিনি না থাকলে এমন সাধারণ কথায়, সাধারণ ভাষায় কে বলতো তাদের কথা, তাদের ব্যথা? তাই বোধ করি রবি ঠাকুরও তার কবিতার মধ্য দিয়ে তাকে সেই শ্রদ্ধার্ঘ নিবেদন করে গেছিলেন। মনে পড়ছে সাধারণ মেয়ে কবিতায় তার সেই অসামান্য শুরু। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে, তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা, তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেম তুমি মহাদশায় বটে জিতিয়ে দিলে তাকে। নিশ্চয়ই বন্ধুদের মনে পড়ছে এই যে শুরু, সাহিত্যে গানে কতবার তাকে এভাবেই মনে করেছে সময়, আর বুঝিয়ে দিয়েছে তিনি এমন করেই রয়ে গেছেন সবার বুকে। এক হাতে দারিদ্রের অন্ধকার আর অন্য হাতে কলম, আর সেই কলমেই একদিন বাংলা সাহিত্যের কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন এক তরুণ। ভাবুন তো, এক নব্য যুবক যার পকেটে অর্থ নেই, জীবনে স্থায়িত্ব নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, কখনো চাকরি, কখনো বেকারত্ব, কখনো নতুন শহর, কিন্তু মানুষ চেনার নেশা তাকে পেয়ে বসত সব কিছুতেই। মনের ভিতরে জন্ম নিয়েছে তাই একের পর এক চরিত্র, দুঃখী, স্বপ্নে দেখা নারী, প্রেমিক, বিদ্রোহী, বিরোহী, সমাজের নানা প্রান্তে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ কেউ কম নন, কারো এতটুকু কম মূল্য নেই তার বুকে। তাই তার কলমে কথা শিল্প

রচিত হতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের আজকের দিনে অর্থাৎ 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্ম। একটা বড় অংশ শৈশবে কেটেছিল ভাগলপুরে মামার বাড়িতে। ছোটবেলা থেকে মানুষের জীবন তাকে আকৃষ্ট করত, আগেই বলেছি, তাই চারপাশের মানুষ, সুখ দুঃখ, সম্পর্ক, সামাজিক টানাপোড়েন সব কিছু জমা হয়েছিল তার স্মৃতির ভাড়ারে, আর কলমে কথা পেয়েছিল তারা। আজ তাকে মনে করবার দিন। 1894 সালে স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কিন্তু আর্থিক দুরবস্থা তার শিক্ষা জীবনকে বেশি দূর নিয়ে যেতে দিল না, তাই উচ্চশিক্ষার পথ থেমে গেল। কিন্তু তাতে কি, কলম কি থামে? মনের মধ্যে যে কথাগুলো, কর্মজীবনে যেখানেই গেছেন সেখানেই তার কলমও ছুটে চলেছে। বনেলি স্টেটে সেটেলমেন্ট অফিসারের সহকারী, কলকাতা হাইকোর্টের অনুবাদক, পরে বার্মা রেলওয়ে হিসাব দপ্তরে কেরানির কাজ, এই বিভিন্ন কর্মক্ষেত্র তাকে চিনিয়ে দিল সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে। অস্থির ভারতবর্ষকে দেখেছেন, ব্রিটিশদের অত্যাচারিত মানুষের যন্ত্রণা বুঝেছেন, মানুষের মধ্যে আগুন দেখেছেন, আর স্বর্ণাক্ষরে লিখে গেছেন সেই সব মুহূর্ত। 1907 সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হল তার বরদিদি। ব্যাস, পাঠক যেন পেয়ে গেল এক নতুন সাহিত্যিককে, সহজ, স্বচ্ছ অথচ গভীর আবেগে ভরা। তারপর আর পিছন ফিরে তাকাবার অবকাশ নেই। দেবদাস, দত্তা, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত, দিনা পাওনা, পথের দাবি, কত নাম করব। বাংলা সাহিত্যে তৈরি হলো তার নিজস্ব জগৎ, কেবল নারী চরিত্র নয়, জীবন্ত মানুষ, কেবল প্রেম বা রোমান্স নয়, যন্ত্রণাক্লিষ্ট মানুষ, বিদ্রোহী মানুষ, এই সব কিছুর বাস্তব মঞ্চ তার লেখাগুলি। আজও তার মহেশের কথা, আমিনার কথা মানুষ ভুলে না। এই মানুষগুলো তো আমাদের চিরচেনা, তাই তার জন্মদিনে বাংলা সাহিত্যের এই অনন্য কথা শিল্পীকে জানাই শ্রদ্ধার্ঘ্য আকাশবাণী মৈত্রীর তরফ থেকে। আর চলুন শুনে নিই সেই গান, ভূপেন হাজারিকার কণ্ঠে, যেখানে শরৎবাবুর কাছে খোলা চিঠি আজও খুলে বসে, লিখতে বসে কোনো নতুন সহযাত্রী বা নতুন যুগের মানুষ।

0: কত প্রাসঙ্গিক আজও, শরৎবাবুর কাছে বলা যায় কত সহজেই। না, একেবারেই ভারী জটিল শব্দে নয়, সত্যিই তিনি পেরেছিলেন মানুষের গভীর প্রশ্নকে সহজ ভাষায় তুলতে, আবেগের গভীরতাকে কলকল শব্দে ফুটিয়ে তুলতে। তাই তো চলচ্চিত্রে তার গল্প, তার উপন্যাস অনেকটা জায়গা করে নিয়েছিল। অনেক ছবি আমরা পেয়েছি তার গল্পকে কেন্দ্র করে। তিনি থাকবেন বাংলা সাহিত্যে, ধারা যতকাল থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সাধারণ মানুষের কথা এভাবেই বলে যাবে। যুগটা যেমনই হোক, তিনি থাকবেন সবার হৃদয়ে। চলুন তেমনই একটি গান শুনে নিই, তার গল্পকে কেন্দ্র করে উঠে আসা এক ছবির গান।
1: It's a new

0: drumul coacolo suru, coacolo de sine, de mine.
1: আজকের দিনটিকে কেন্দ্র করে কতই না সাজো সাজো রব। এই যে আমরা দেখি বিশাল সেতু দাঁড়িয়ে আছে নদীর বুকে, ছুটছে হু হু করে ট্রেন, কিংবা শহর আলোকিত হচ্ছে, দূরে কোথাও তৈরি হচ্ছে বাঁধ, কারখানা, রাস্তা, কিংবা যে কোনো প্রযুক্তি। একবার ভাবুন তো, এই সব কিছুর শুরুটা ঠিক কোথায়? একটি প্রশ্নে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে এগিয়ে আসেন যারা যারা পথ তৈরি করেন আমাদের জীবনকে আরেকটু সুগম করে তুলতে। তাদের আমরা চিনি প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার নামে। আজকের দিনটি তাদের ঘিরেই। আজ 15ই সেপ্টেম্বর সারা দেশে পালিত হচ্ছে ইঞ্জিনিয়ার্স ডে। শুধু একটি পেশাকে সম্মান জানানোই নয়, আজকের দিনটি উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি, জাতীয় উন্নয়ন সব কিছুর প্রতি আমাদের একবার ফিরে তাকানোর দিন। বিশেষভাবে স্মরণ করে ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশলী ভারতরত্ন স্যার মৎস্যগন্ধাম বিশ্বেশ্বরাইয়া। 1861 সালের আজকের দিনেই তার জন্ম। দেশের প্রকৌশল বা পরিকাঠামো উন্নয়নে তার অসামান্য অবদানের স্বীকৃতিতেই আজ তারই জন্মদিনে সারা ভারতে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়। কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাজ কি কেবল রাস্তা, সেতু বা যন্ত্র তৈরি করা? ইঞ্জিনিয়াররা আসলে সমস্যাকে সম্পদে পরিণত করে তোলেন। যেখানে কেউ দেখেন কোনো রকম বদ্ধতা, ইঞ্জিনিয়াররা সেখানেই খুঁজতে থাকেন তার সমাধান। যেখানে কেউ দেখেন দূরত্ব, ইঞ্জিনিয়াররা সেখানেই বেঁধে দেন সেতু। যেখানে কেউ দেখেন অন্ধকার, তারা খুঁজে নেন আলোর পথ। তাই যে কোনো অসম্ভবের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলে তাদের কাছেই প্রশ্ন করা যায়, এটাকে কি করে সম্ভব করে তোলা যায়। আজকের পৃথিবীতে সেই প্রশ্নের পরিধি আরও অনেক অনেক অনেক বড়। কৃত্রিম বুদ্ধিমত্তাই বলি বা রোবোটিক্স, কিংবা পুনর্ব্যবহারযোগ্য শক্তি, মহাকাশ প্রযুক্তি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, কিংবা অত্যাধুনিক পরিকাঠামো, প্রতিটি ক্ষেত্রেই ইঞ্জিনিয়াররা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করে দিচ্ছেন। ভারত সরকারও ইঞ্জিনিয়ারদের দক্ষতা, গবেষণা এবং উদ্ভাবনকে দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে তুলে ধরেছেন। তাই ইঞ্জিনিয়ার্স ডে কেবল ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানানোর দিন নয়, আসলে এই দিনটির পালন তখনই সার্থক হয় যখন আমরা তাদের কেন্দ্র করে বা তাদের অবদানকে জীবনের প্রতি মুহূর্তে স্বীকার করার সঙ্গে সঙ্গে নিজেরাও পথ খুঁজি, দেখি, কার্যকারণকে যোগ করার চেষ্টা করি, নতুন প্রজন্মের মধ্য দিয়ে সম্ভাবনাকে খুঁজি। ইঞ্জিনিয়ার্স ডেতে দেশের সমস্ত ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষক এবং ভবিষ্যৎ প্রকৌশলীদের জানাই তাই আন্তরিক শুভেচ্ছা। রইল একটি মিষ্টি গান আপনাদের জন্য।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
3: কথা হচ্ছে নানা রকম আজকের দিনকে কেন্দ্র করে, এবং আজ যার জন্ম

দিন কথা হলো তাকে নিয়েও, এবারে আসবে একটু অন্য রকম কিছু প্রসঙ্গ। তবে তার আগে পর পর দুটি গান শোনাবো আপনাদের, শুনতে থাকুন, কোথাও যাবেন না, রয়েছি আপনাদের সঙ্গে আজ সন্ধ্যায় নানান রঙের খবরাখবর নিয়ে।

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 2007 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 15ই সেপ্টেম্বরকে গণতন্ত্রের দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি হিসেবে পালনের সিদ্ধান্ত নিলেন। গণতন্ত্রের মূল্যবোধকে তুলে ধরা, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অংশগ্রহণকে আরও শক্তিশালী করে তোলাই ছিল অবশ্যই প্রাথমিক এবং মূল লক্ষ্য। আসলে গণতন্ত্র তো কেবলমাত্র ভোট দেওয়ার অধিকারই নয়, মত প্রকাশের স্বাধীনতা, প্রতিদিনের জীবনযাপনে মানুষের সম্পূর্ণভাবে স্বাধীন অংশগ্রহণ, সমতা, অধিকার, জবাবদিহিতা, এই মূল্যবোধগুলোই গণতন্ত্রকে প্রাণবন্ত করে, চিহ্নিত করে। তাই আজকের দিনে একবার হলেও নিজেদের দিকে প্রশ্ন তোলার, গণতন্ত্র শক্তিশালী রাখার দায়িত্ব কি কেবলই রাষ্ট্রের নাকি নাগরিকের আত্মসচেতনতাকেও? তাই গণতন্ত্র এ কেবল কোনো একটি অধিকারের প্রশ্ন নয়, গণতন্ত্রের মধ্যে

বন্ধুদের শুরুতে কথা দিয়েছিলাম শোনাবো জলের ভাল্লুক বা ওয়াটার বিয়ারের কথা। অতি ক্ষুদ্র আট পা বিশিষ্ট প্রাণী, শরীরের দৈর্ঘ্য 1 মিলিমিটারের চেয়েও অনেক কম। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিন্তু আশ্চর্য কি জানেন, চরম জলশূন্যতা, তীব্র ঠান্ডা বা গরম, উচ্চ চাপ, বিকিরণ, এমনকি মহাশূন্যের ভারহীনতাও দিব্যি সহ্য করে এই প্রাণীটি। এর নাম টার্ডিগ্রেড বা আদরের নাম জলের ভাল্লুক, ওয়াটার বিয়ার। এর শরীরে কিন্তু অদ্ভুত রহস্যের মোড়কে মোড়া। এদের বিপাকীয় কার্যকলাপ অদ্ভুতভাবে কমে যায়। কখন জানেন? দেহের জল প্রায় সম্পূর্ণ হারিয়ে গেলে। এরা একেবারে অ্যানহাইড্রোবায়োসিস বা ক্রিপ্টোবায়োটিক অবস্থায় যেতে পারে। কেন, রহস্যটা কোথায়? বিজ্ঞানীরা টার্ডিগ্রেডের বিশেষ কিছু প্রোটিন নিয়ে আপাতত গবেষণা করছেন। এই প্রোটিন ডিএনএকে বিকিরণজনিত ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। আসলে টার্ডিগ্রেডের এই অসাধারণ অভিযোজন নিয়ে গবেষণা ভবিষ্যতে সংবেদনশীল জৈব পদার্থ এবং ওষুধ সংরক্ষণ, বিকিরণজনিত ক্ষতি মোকাবিলা এবং দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রার মানুষের সুরক্ষার পথও দেখাতে পারে। নতুন করে আশা দেখছেন তেমনটাই বিশেষজ্ঞরা। নাসাও এই কারণে মহাকাশে টার্ডিগ্রেড নিয়ে গবেষণা করছে। তাহলে যত ছোটই হোক না কেন, গুরুত্ব তার একেবারেই কম না, এটুকু অন্তত আমাদের কাছে পরিষ্কার। ভবিষ্যতে আরও অনেক খবর নিয়ে আশা করি আসতে

পারবো। তবে যেতে যেতে একটা কথা বলে দিই, এই যে মাঝে মাঝেই বঙ্গোপসাগরের বুকে বিভিন্ন ঘূর্ণিঝড়ের বা সমুদ্রাঞ্চলগুলির জুড়ে জলোচ্ছ্বাসের যে হুমকি আসছে, তাতে আমরা নানান রকম আশঙ্কায় শুধু ভুগছি না, নানান ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, একথা নিশ্চিত বুঝতে পাচ্ছি। বরঞ্চ গুজব নয়, ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেটে আস্থা রাখুন। সতর্কতার বিষয় একটু যেতে যেতে বলে যাই, দুর্যোগের আগে মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখুন, টর্চ, শুকনো খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ এবং গুরুত্বপূর্ণ নথিগুলি নিরাপদে রাখুন। বাড়ির দরজা জানলা পরীক্ষা করুন এবং বারান্দা বা ছাদে আলগা জিনিস যেগুলি আছে সেগুলো অবশ্যই করে সরিয়ে ফেলুন। ঝড়ের সময় অপ্রয়োজনে একেবারেই বাইরে যাওয়া যাবে না। জানালা, বিদ্যুতের খুঁটি, গাছ এবং দুর্বল কাঠামো থেকে একটু দূরে থাকতে হবে। আর বজ্রপাত হলে খোলা মাঠ, জলাশয় বা উঁচু গাছের নিচে অবশ্যই আশ্রয় নেওয়া যাবে না। উপকূলীয় এলাকায় থাকলে প্রশাসনের নির্দেশ পেলে দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে। এভাবেই যদি বিপদে কিছু সতর্কতা আমরা মেনে চলি, তাহলে অবশ্যই ঝড়কে থামানো হয়তো আমাদের হাতে নেই, কিন্তু ঝড়ের ক্ষতি কমানোর জন্য যে প্রস্তুতি তা কিন্তু আমাদের হাতে রয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সচেতন হতে হবে, প্রস্তুত থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। ভালো থাকুন বন্ধুরা, একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ সন্ধ্যায় নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তন্ময়ী, ভালো থাকবেন সবাই।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 15 সেপ্টেম্বর অর্থাৎ 28শে ভাদ্র। আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি বিধান। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে থাকব আলোচনা আড্ডায়। প্রথমেই চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। তীরন্দাজি বিশ্বকাপে সোনা পেলেন ধীরাজ, তৈরি করলেন নজির। অন্যদিকে কলকাতা লিগে এগিয়ে থেকেও সহজ জয় হাতছাড়া করল মোহামেডান। একইভাবে জয় হাতছাড়া করল মোহনবাগান, তারা অতিরিক্ত সময়ে খেলা ড্রয়ের দিকে এগিয়ে নিয়ে গেল এবং এক একে অমীমাংসিতভাবে শেষ হলো সেই ম্যাচ। চোট নিয়ে অনিশ্চিত বরুণ চক্রবর্তী, আসন্ন এশিয়ান গেমসেও থাকছে অনিশ্চয়তা। উজবেকিস্তানের সমরকন্দে বসতে চলেছে 46তম দাবা অলিম্পিয়াডের আসর। প্রতি বিভাগে হবে 11 রাউন্ড করে খেলা। ঈশা সিং এর দুরন্ত ফর্ম, এশিয়ান গেমসে সাফল্যের আশায় ভারত। ভারত ও বাংলাদেশের সকল শ্রোতাবন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। খেলার দুনিয়ার খবর নিয়ে আজ ক্রীড়াঙ্গনে এই পর্যন্তই আমাদের এক নজরে অর্থাৎ খেলার দুনিয়ার শিরোনাম। এরপর চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবরে অর্থাৎ আতশ কাছের তলায়। আতশ কাছের তলায়। শ্রোতা বন্ধুরা, তীরন্দাজি বিশ্বকাপ একেবারে যাকে বলে নজির তৈরি করল এক ভারতীয়। 16 বছরের অপেক্ষার হলো অবসান, আপনারা হয়তো অনেকেই জানেন সে খবর। প্রথমবার ইতিহাস তৈরি করলেন 25 বছর বয়সী ধীরাজ বোম্মাদেবরা। বিশ্বকাপ ফাইনালে একেবারে রুদ্ধশ্বাস শুট অফে তিনি হারালেন জাপানের নাকানিশি জুনিয়রকে। খেলার ফলাফল ছিল 6-5। বিশ্ব র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা সেনাবাহিনীর তীরন্দাজ ধীরাজ 5 সেটের ফাইনালে 20 নম্বর নাকানিশিকে হারালেন 6-5 ব্যবধানে। এরপর শুট অফেও তিনি জিতলেন 10-9। 2023 এবং 2024 সালের বিশ্বকাপের ফাইনাল থেকে যে খালি হাতে ফেরার হতাশা ছিল ধীরাজের, এইবার সেই হতাশা তো পূরণ হলোই। শুরু থেকে একেবারে দারুণ ছন্দে ছিলেন তিনি। সোনার পদকের লড়াই একেবারেই সহজ ছিল না। টোকিও অলিম্পিক্সে চ্যাম্পিয়ন মেতো গাজোসকে হারিয়ে ফাইনালে ওঠা নাকানিশি প্রথম থেকেই ধীরাজের উপর চাপ সৃষ্টি করেছিলেন। প্রথম 6টি তীরের মধ্যে মাত্র 3 পয়েন্ট হারান জাপানের এই তীরন্দাজ। শুরুতেই 3-1 ব্যবধানে এগিয়েও যান, তাই সেই চাপ সামলে দুর্দান্ত লড়াই করে ফিরে আসা এবং ঘুরে দাঁড়ানো মোটেই সহজ ছিল না। ধীরাজ বোঝালেন চাপের মুহূর্তে কতটা নিখুঁত হতে পারে তার পারফরমেন্স, এবং আশা করব ভারতের এই সোনার ছেলে ভবিষ্যতে আরও অনেক নতুন নজির এবং কীর্তি তৈরি করবেন। শ্রোতা বন্ধুরা, চলে আসবো কলকাতা লিগের খবরে। আর জয় হাতছাড়া যেমন করল মোহামেডান, সেরকম ইস্টবেঙ্গলের ত্রাতা হয়ে উঠল আকাশ। একদিকে আশা আরেকদিকে আশঙ্কা, অন্তত পয়েন্ট টেবিল দেখলে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য প্রথমটা এবং ইস্টবেঙ্গলের জন্য দ্বিতীয়টাই সবার আগে মাথায় আসবে। কারণ কল্যাণীতে মিনি ডার্বিতে লালথান কিমার গোলে মোহামেডান এগিয়ে যাওয়ার পর সাদা কালো সমর্থকরা একেবারে উল্লাসে মেতে উঠেছিলেন এবং ধরে নিয়েছিলেন হয়তো তাদের ঝুলিতে আসছে পয়েন্ট। কিন্তু ঠিক 2 মিনিট আগে, খেলা শেষ হওয়ার মাত্র 2 মিনিট আগে, আকাশ হেমব্রমের সাইড ভলি জালে জড়াতেই হাঁপ ছেড়ে বাঁচলেন মশাল বাহিনীর ভক্তরা। ড্রয়ের ফলে অঙ্কের বিচারে এখনও ক্ষীণ আশা রইল ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচ ড্র হওয়ার পাশাপাশি মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচও 1-1 শেষ হলো। ফলে সুপার সিক্সে ইস্টবেঙ্গলের 2 ম্যাচে পয়েন্ট সংখ্যা 2, মশাল বাহিনীর তৃতীয় তথা শেষ ম্যাচে প্রতিপক্ষ কোল ইন্ডিয়া, সেই ম্যাচ তো জিততে হবে। পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে মোহনবাগান বনাম মোহামেডান ম্যাচের দিকেও। 2 প্রধানের কেউ জিতলে ইস্টবেঙ্গলের কোনো সম্ভাবনাই থাকবে না, আর সেই ম্যাচটি ড্র হলে আকাশদের কোল ইন্ডিয়ার বিরুদ্ধে অন্তত 5 গোল করতে হবেই। তবে গোল পার্থক্যের টানা তৃতীয়বার খেতাব জয়ের স্বাদ পাবে ইস্টবেঙ্গল। এখন ভবানীপুরকে যেন ইউনাইটেড স্পোর্টস 5 গোলের ব্যবধানে না হারায় এই পরিসংখ্যানটাও কিন্তু থেকে যাচ্ছে। ফলে তো অনেকগুলি পরিসংখ্যানের মেলবন্ধন এবং সেখান থেকে ইস্টবেঙ্গলের জেতার অঙ্কের হিসেবটা খুব একটা সহজ নয়। ম্যাচের পর ইস্টবেঙ্গলের কোচ অর্চিষ্মান বিশ্বাস জানিয়েছেন যে প্রথম দলের হয়ে নিয়মিত খেলা চার পাঁচজন ফুটবলার চলে যাওয়াতেই তাদের ছন্দ নষ্ট হয়েছে এবং স্ট্রাইকার হিসেবে মনতোষ মাঝির অভাব সবথেকে বেশি তারা বুঝতে পেরেছেন। আর সুযোগ নষ্ট করলে তো ম্যাচ জেতার কোনো সম্ভাবনাই থাকছে না। ইস্টবেঙ্গলের পাশাপাশি একেবারেই সুখবর নয় মোহনবাগান সমর্থকদের জন্য, কারণ অতিরিক্ত সময়ে 90.7 মিনিট ইউনাইটেড স্পোর্টসের সময় সোমের করা গোলে এক একে যেভাবে ড্র করল তারা, তাতে করে অসংখ্য মোহনবাগান সুপার জায়ান্টস সমর্থকরা হতাশ। একেবারে জেতা ম্যাচকে যেন ড্রয়ের মুখে ঠেলে দিল গোটা দল। যেখানে ইউনাইটেড খেলছিল 10 জনে, সেখানে ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকাতে এত আক্রমণাত্মক ভঙ্গিতে না গিয়ে অনেক বেশি রক্ষণাত্মক হয়ে কয়েক সেকেন্ড কাটানোই হতো মোহনবাগানের জন্য উপযুক্ত সময়, এবং সেই উপযুক্ত সময়টিকে তারা কাজে লাগাতে পারল না, যার কারণে কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান যেভাবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে 5-1 ব্যবধানে যাত্রা শুরু করেছিল, ইউনাইটেডের সঙ্গে মশাল বাহিনী গোলশূন্য ড্র করে সুবিধা করে দিয়েছিল মনবীর সিংদের, সেখানে এই ড্র হওয়াতে অবশ্যই তারা তাদের খেতাব নিশ্চিত করতে পারল না। এখনও 2টি ম্যাচ জেতায় তাদের অর্জিত পয়েন্ট হয়ে যেত 6, যদি তারা এই ম্যাচটি জিতত সেক্ষেত্রে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচটিকে ড্র করলেই সহজে 7 পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন হতো, কারণ আর কোনো দল তারা 7 পয়েন্টে পৌঁছতে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে মূল দলের 7 ফুটবলারকে রেখেছিলেন বাস্তব রায়, তা সত্ত্বেও প্রথমার্ধে 12-2 বেশি গোল করার সুযোগ পেলেন না মনবীররা, এবং জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্ডার রাজ বাসফোরকে তুলে আক্রমণাত্মক মিডফিল্ডার সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামান এবং এইবার বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক সৌরভ সামন্ত। তবে খেলার এই ফলাফলের পর কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান তারা অনেক সুবিধাজনক জায়গাতে রয়েছে এবং তারা অবশ্যই চেষ্টা করবে লীগ জয়ের দিকে এগোনোর। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার অন্যান্য নানান খবর নিয়ে থাকবো আপনাদের সঙ্গে, তবে এই মুহূর্তে এশিয়ান গেমস, আপনারা জানেন অনেকেই এশিয়ান গেমস শুরু হতে চলেছে, সেই এশিয়ান গেমস নিয়ে আজকের বেদার প্রতিবেদন শুনে নেব। আজ মঙ্গলবার অর্থাৎ বাইরে ঘুরে আপনারা জানেন, আসুন শুনে নিই সেই বেদার প্রতিবেদন, তারপর আবারও আসবো খেলার দুনিয়ার নানান খবর। বাইরে ঘুরে
1: ১৯শে সেপ্টেম্বর থেকে জাপানে শুরু হতে চলেছে এশিয়ান গেমস, চলবে 4 অক্টোবর পর্যন্ত। এবার এশিয়ান গেমসে ভারতের মহিলা দল প্রস্তুতি করল কলকাতার সাই কমপ্লেক্সে, সেখানে হাজির ছিলেন আমাদের প্রযোজক হর্ষ পান্ডে আর আমাদের ক্রীড়া প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। পূর্ব ভারতের স্পোর্টস অথরিটি ইন্ডিয়ার ডিরেক্টর শিবানন্দ মিশ্রা বললেন, দল অনেক পরিশ্রম করছে, গতবারের থেকে ভালো পারফরমেন্স করবে, ভারত পদক পাবে, সেই বিষয়েও তিনি আশাবাদী। ক্রিকেটে যেমন ভারত 1983 বিশ্বকাপ জয়ের পরে ক্রিকেটে উন্নতি হয়, এবারেও ভারতের রাগবি তেমন কিছু ইতিহাস করবে, সেই বিষয়ে আশাবাদী তিনি।
2: নেই, জেসে কি আপনি সোনা টিম কো তি টিম লাস্ট টাইম সে বেটার পারফর্ম করেগি ইস বার, আই হোপ কি টপ 5 ফিনিশ রহেগি ইন্ডিয়ান উইমেন রাগবি টিম কে, দ্য টিম ইজ প্রিপেয়ারিং কোয়াইট হার্ড, মতলব ওয়ার্কিং কোয়াইট হার্ড, অর ইয়াহা পে আপনি দেখা হামনে ভি আপনা তরফ সে জো ভি বেস্ট ফ্যাসিলিটিস হো সকতা হ্যায় वो अवेलेबल कराया, तो आई होप दे विल परफॉर्म बेटर देन लास्ट टाइम, दिस इज द एक्सपेक्टेशन वी हैव। रग्बी देखिए, रग्बी एक एमर्जिंग टीम गेम है और खास करके विमेन रग्बी में इंडिया इज ऑलरेडी डूइंग क्वाइट वेल, और इन कोर्स ऑफ टाइम क्योंकि कोच डेवलपमेंट, टैलेंट आइडेंटिफिकेशन विद मोर एकेडमी सेंटर्स कमिंग अप, रग्बी में इंडिया विल डू वेल, एंड इन्हीं अभी नेक्स्ट एशियन गेम्स तक इंडिया में बिकम ए मेडल होपफुल ऑल्सो।
3: आपने जो लिख के रखा है रोड टू आईजी नागोया गेम्स से, तो हम क्या ये एक्सपेक्ट कर सकते हैं कि स्पोर्ट्स एडमिनिस्ट्रेशन के आप यहाँ पे टॉप हैं सर, जो है सर हम टॉप 5 में क्यों उम्मीद कर रहे हैं, हमारा जो किला इंस्टिंक्ट है कि हम ये टॉप 3 में क्यों ना आए, टॉप 2 क्यों ना
2: आए। लेट्स बी रियलिस्टिक ऑल्सो, मेडल और पोडियम फिनिश, ये रग्बी स्टार्ट जो हुआ है गेम, ये बहुत रिसेंट टाइम में स्टार्ट हुआ है रग्बी का जो मूवमेंट है। इवन व्हेन इंडियन क्रिकेट स्टार्टेड वर्ल्ड कप क्लिंच करने में 1983, उसके बाद द क्रिकेट एक्चुअली स्टार्टेड बिकमिंग वेरी पॉपुलर इन इंडिया, उसी तरह विद ऑल टीम गेम्स सो रग्बी में भी, तो इसीलिए इट इज़ एन एमर्जिंग गेम, तो वी होप इट विल डू बेटर। जो रियलिस्टिक पिक्चर है, जो कंटिन्यूअल सीरीज में परफॉर्मेंस है रिसेंट है, उस बेसिस में हम ये बता सकते हैं कि टॉप 5 में आए, तो दैट वुड बी अ गुड थिंग।
1: এবারে বাংলার 4 জন প্রতিনিধির মধ্যে 2 জনে টেবিল টেনিস থেকে, সিন্ড্রেলা দাস ও সুতিথা মুখোপাধ্যায়। সুতিথার কোচ মিহির ঘোষ আশা করছেন টেবিল টেনিসে ভালো ফলাফলের বিষয়ে।
4: খুব টাফ কম্পিটিশন এশিয়ান গেমস, কারণ চীন জাপান কোরিয়া থাকবে, তার মধ্যেও গত বছর ব্রোঞ্জ মেডেল পেয়েছিল সুতিথা উইকা, এবং টিমেও আমরা খুব ভালো খেলেছিলাম। এর আগেও টিম চ্যাম্পিয়নশিপে আমরা ব্রোঞ্জ পেয়েছি এশিয়ান গেমসে। তো টেবিল টেনিসের এখন ইন্ডিয়ার যা টেবিল টেনিস, যে স্ট্যান্ডার্ডে টেবিল টেনিস খেলা হচ্ছে, অনেক ভালো, মানে পারফরমেন্স লেভেল ওয়ার্ল্ডে অনেক হাই। তো হোপফুলি আমরা এখানে মেডেল পাবো টেবিল টেনিসে, এবং অলিম্পিক্সেও আমরা মেডেলের কাছাকাছি ছিলাম আগের বার, এবং নিয়ার ফিউচারে কিন্তু আমরা টেবিল টেনিসে অলিম্পিক্স মেডেল আশাই করতে পারি।
5: এশিয়ান গেমসের টিমটা এরকম কেমন লাগলো আপনার টেবিল টেনিসে?
4: দেখুন, টিম ভালোই হয়েছে, টিম খারাপ হয়নি, যে টিমটা সিলেক্ট করেছে ভালোই হবে।
5: সিন্ডেলাকে মানে হচ্ছে
4: সিন্ডেলা হিউজ প্রসপেক্ট, হিউজ প্রসপেক্ট। আমরা মহমা পৌলমী, মান্তু, আনন্দিতা, অঙ্কিতার পরে আমার মনে হয় এই বাংলাকে বহু কিছু দেবে এবং অনেকদিন ডমিনেট করবে।
5: আপনি তো মানে বহু খেলোয়াড় দেখেছেন, সিন্ডেলার খেলায় কি মানে স্পেশালিটিটা কি দেখতে
4: পাচ্ছেন? অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ, প্রচণ্ড অ্যাগ্রেসিভ, পজিটিভ, মানে 9 অল 10 অল স্ট্রোক নিতে ভয় পায় না, আর এটাও সব থেকে প্লাস পয়েন্ট। এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ খেলে, যেটা ফিটনেস লেভেলটা খুব হাই। সৌমদীপ পৌলমীর কাছে খেলছে, ওদের স্টুডেন্ট, আশা করছি আরও ভালো খেলবে, এবং ও টপসেও চান্স পেয়েছে, টপসে আছে। তো যদি সব ঠিকঠাক চলে নিয়ার ফিউচার, আমরা হয়তো অলিম্পিক মেডেলটা ওর হাত ধরেও পেতে পারি।
5: আর সুতিথাকে আপনার ছাত্রী, সুতিথাকে নিয়ে তো এই বয়সে এসে
4: দেখুন, সুতিথা ও আরও খেলবে, মানে ইজ এ শি ইজ ভেরি গুড ফাইটার। সুতরাং বয়সটা শুধু একটা নাম্বার, ও যদি আবার ঠিক ফিটনেস করতে পারে, ও আবার কিন্তু ইন্ডিয়ান টেবিল টেনিসে অনেকদিন।
5: আপনার কোচ হিসেবে বার্তা কী থাকবে ভারতের টেবিল টেনিসকে?
4: দেখুন, কোচ হিসেবে বার্তা

0: থাকবে। দেখুন, আমরা চাইবো অবশ্যই এশিয়ান গেমসে ভালো ফল করুক, একটা মেডেল অনেক কিছু বদলে দিতে পারে। তো আমি ঈশ্বরের কাছে চাইবো একটা মেডেল অন্তত টেবিল টেনিসে, যে কেউ পাক টিম ইভেন্ট কি ছেলেদের ইভেন্ট, তাহলে টেবিল টেনিসটা আরও গ্রো করবে। টেবিল টেনিস যত গ্রো করবে তত আমাদের ভালো।
1: এশিয়ান গেমসে বাংলার প্রতিনিধিদের শুভেচ্ছা জানালেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহুর দাসও।
2: যারা আমাদের এশিয়ান গেমসে যাচ্ছে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও বেঙ্গল অলিম্পিক পরিবারের পক্ষ থেকে জানাই, এবং আপনারাও প্রার্থনা করুন অন্তত যেন খালি হাতে কেউ না ফেরে, কিছু পদক নিয়ে ফেরে, এই শুভেচ্ছাটা আপনারাও জানান। কারা কারা আমাদের এবার আছে? টেবিল টেনিসের দুটি মেয়ে আছে, এবার ক্রিকেট প্রথম ঢুকলো, ক্রিকেটে রাগবির একটি মেয়ে আছে, আর রাগবির এই আছে, আর আমাদের অনেকগুলো রেফারি আম্পায়ার আমাদের বিভিন্ন জায়গা থেকে, টেবিল টেনিসের রেফারি আছে, সেপক ট্যাকরোর আম্পায়ার আছে একটি মেয়ে, কবাডির একটি মেয়ে চান্স পেয়েছে এশিয়ান গেমসে খেলার জন্য।
1: এতক্ষণ শুনলেন এশিয়ান গেমসে বাইরে থেকে রেকর্ড করে আনা বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় হর্ষ পাণ্ডে ও অঞ্জন চট্টোপাধ্যায়।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আজকের বিশেষ বেতার প্রতিবেদন এশিয়ান গেমস নিয়ে, এবং অবশ্যই ভারতের দলের ওপরে তো অবশ্যই অনেক আশা থাকছেই, তার পাশাপাশি বাংলার সতীর্থা সিন্ড্রেলা তাদের ওপরে আশা থাকবে আমাদের। এশিয়ান গেমসে ভারত ভালো ফলাফল করবে এমন শুভকামনা নিয়ে আমরা এগোব খেলার দুনিয়ার অন্যান্য খবর, এবং এশিয়ান গেমসের প্রতিদিনের যাবতীয় খবর লাইভ আপডেট আপনারা পাবেন ক্রীড়াঙ্গনে। তার জন্য অবশ্যই আপনাদের শুনতে হবে মৈত্রী ক্রীড়াঙ্গন ঠিক 5:50 থেকে 6:20 পর্যন্ত প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবরে। চোটে অনিশ্চিত বরুণ চক্রবর্তী, এবং সেই জন্য এশিয়ান গেমস নিয়েও থাকছে অনিশ্চয়তা। আর আজ আফগানিস্তানকে হারালে এই সিরিজ ভারতের, কারণ তারা 1-0 ব্যবধানে টি টোয়েন্টিতে এগিয়ে রয়েছে, তাই নজরে থাকবেন অবশ্যই সেই অভিষেক শর্মা, যার দুরন্ত ব্যাটিংয়ে ভর করে প্রথম জয় সহজেই পায় ভারত। চোট আঘাত অনেকদিন ধরেই ভোগাচ্ছে তাঁকে, এবং বারবার নিজেকে সেই কারণে ফুল ফর্মে মেলে ধরতে পারছেন না বরুণ চক্রবর্তী। আর এইবার সেই চোটের ইঙ্গিতই আবারও তাঁকে ছিটকে দিচ্ছে ভারতীয় দল থেকে। শোনা যাচ্ছে ফের চোট পেয়েছেন বরুণ, তার আফগানিস্তানের বিরুদ্ধে সেই কারণেই সিরিজের শেষ দুটো ম্যাচ তাঁর খেলা হবে না, এমনকি এশিয়ান গেমসও খেলতে পারবেন কি না সেই নিয়েও রয়ে গেছে প্রশ্ন। ভারতীয় বোর্ড জানিয়েছে বরুণের পিঠের পেশিতে একটি টান রয়েছে, এবং সেই টানের জন্য এখনই তাকে নিশ্চিত করা যাচ্ছে না যে আগামী দলে তিনি থাকবেন কি না, আর সেই কারণে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে দেখতে পাওয়া যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে। রবিবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি একটি উইকেট পেয়েছিলেন, অর্থাৎ বরুণ চক্রবর্তী। মঙ্গলবার অর্থাৎ আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, আর এই ম্যাচটি জিততে পারলেই ভারত সিরিজের দাবিদার হয়ে যাবে। ওয়াশিংটন সুন্দর তিনি কতটা ভালো ফলাফল করবেন সে তো সময়ই বলবে। তবে দিল্লির পিচে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল হয়েছিলেন অর্শদীপ সিং, তার সংগ্রহে ছিল 3 উইকেট। কিন্তু বরুণ তিনি যথেষ্ট লম্বা দৌড়ের মানুষ, এবং জানিয়েছেন যে একেবারে চোট নিয়ে ভাবতে রাজি নন, নিজের সেরাটুকু দিয়ে আবারও চোট কাটিয়ে ফিরে আসতেই তিনি মরিয়া হয়ে রয়েছেন। আর আফগানিস্তানের প্রধান শক্তি কিন্তু স্পিন, একদিকে রশিদ খান, একদিকে মোহাম্মদ নবি, নূর আহমেদের ওপরে নির্ভর করে আছে তাদের বোলিং। তিনজন স্পিনারের কেউই দাগ কাটতে পারেননি প্রথম ম্যাচে, তাই আজ ভারত কীরকম ফলাফল করে সেই দিকে নজর থাকবে, এবং নজর থাকবে অবশ্যই যে আগামী একাদশে বরুণ থাকছেন কি না। আর এর পাশাপাশি আপনাদের আরও কিছু খেলার খবর জানাবো। আচরণবিধি ভেঙে জরিমানা হলো ক্রান্তি, শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ জিতলেও জরিমানা হচ্ছে ভারতীয় পেসার ক্রান্তি গৌড়ের, কারণ শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে আউট করার পর তাঁর খারাপ আচরণের জন্য ম্যাচ ফির 10% কেটে নেওয়া হচ্ছে, নামের পাশে বসে গেছে একটি ডিমেরিট পয়েন্টসও। ক্রান্তি তাঁর অপরাধ স্বীকারও করেছেন, আইসিসি শৃঙ্খলাবিধির 2.5 ধারা ভেঙে এই ভুলটি করেন ক্রান্তি, এবং এর জন্য তিনি তাঁর ভুল স্বীকার করেন। অন্যদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের 2026 মরশুমের শেষ দুই ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন বাংলার পেসার মুকেশ কুমার। সোমবার ইংল্যান্ডের দলটি জানায় শেষ দুই ম্যাচের জন্য 32 বছরের এই ডানহাতি পেসারকে দলে নেওয়া হয়েছে। ভারতের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত 26টি ম্যাচে 32টি উইকেট পেয়েছেন মুকেশ। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই ম্যাচে তার অভিষেক হওয়ার কথা। ইংল্যান্ডের পরিবেশে কতটা

সহায়তা পান মুখে সেটি এখন দেখার অপেক্ষায় অসংখ্য ক্রীড়াপ্রেমীরা। অন্যদিকে আগামী 27 অক্টোবর থেকে 5ই নভেম্বর ভারতে হবে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। জলন্ধর এবং মোহালিতে আয়োজিত প্রতিযোগিতায় খেলবে ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া এবং কোরিয়া। অনূর্ধ্ব 23 প্রাক মরশুম প্রতিযোগিতায় বাংলার অনূর্ধ্ব 23 দলের বিরুদ্ধে 30 বলে 58 রান করে সিএবি প্রেসিডেন্ট একাদশকে জেতালেন নীতিন প্রণব। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুঃস্বপ্ন কাটতে না কাটতেই 0-3 যখন বিধ্বস্ত হল পাকিস্তান, এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তারা বড় ধাক্কা খেতে চলেছে। তৃতীয় টেস্টে মন্থর ওভাররেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের 11 পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি, যার ফলে চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তানের পয়েন্ট এই মুহূর্তে শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। 11 পয়েন্ট কাটার পর পাকিস্তানের পয়েন্ট এখন 5, টেবিলে 9 নম্বরে চলে গিয়েছে বাবর আজমরা। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা তাদের আর কোনোভাবেই নেই। শ্রীলঙ্কার সঙ্গে 2টো টেস্ট খেলবে পাকিস্তান, সেখানে যদি একইভাবে মন্থর ওভাররেট হয় তাহলে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে 0। ইংল্যান্ডে সিরিজের মাঝপথেই দেশে ফিরিয়ে আনা হয়েছিল পাকিস্তানের 7 ক্রিকেটারকে, সেই নিয়ে ছিল বিতর্ক, তার মধ্যে ছিলেন মোহাম্মদ রিজওয়ানও। ইংল্যান্ড সফরের শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আবারও কোন দিকে ঘোরে, কোন দিকে যায়, সে তো সময় বলবে। তবে কোনোভাবেই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা উঠতে পারবে না এটি নিশ্চিত। শ্রোতা বন্ধুরা, চলে আসব ফুটবলের প্রিমিয়ার লিগের খবরে। আর লিডস ইউনাইটেড, তারা 4-1 বিপুল ব্যবধানে হারিয়ে দিয়েছে নিউক্যাসলকে। অন্যদিকে পয়েন্ট তালিকাতেও তারা উঠে এসেছে ঠিক 3 নম্বর স্থানে। আর এই মুহূর্তে পয়েন্ট তালিকা আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা। প্রথম স্থানে আর্সেনাল রয়েছে, তারা 4টে ম্যাচে 4টে জিতে 12 পয়েন্ট পেয়ে রয়েছে লিগ তালিকার শীর্ষে। একই সংখ্যক পয়েন্ট পেয়ে 4টিতে 4টিতেই জিতে ম্যানচেস্টার সিটি রয়েছে তৃতীয় স্থানে, এবং তৃতীয় স্থানে রয়েছে লিডস ইউনাইটেড, কারণ তাদের সংগ্রহে রয়েছে 8 পয়েন্ট, 4 ম্যাচের মধ্যে 2টিতে জয় এবং 2টিতে ড্র পেয়েছে তারা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু গ্রুপ তালিকায় একেবারে শেষের দিকেই চলে যাচ্ছে ক্রমশ, তারা রয়েছে 13 নম্বর স্থানে। উজবেকিস্তানের সামারকান্দে 15-27 সেপ্টেম্বর বসতে চলেছে আসন্ন 46তম দাবা অলিম্পিয়াডের আসর। প্রতিযোগিতা হবে 2টি বিভাগে, ওপেন এবং মহিলা। আজ অর্থাৎ 15 সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে 16-21 সেপ্টেম্বর পর্যন্ত টানা 6 দিন চলবে প্রথম 6টি রাউন্ডের খেলা। এরপর 22 সেপ্টেম্বর একটি ব্রেক বা বিশ্রামের দিন হিসেবে রাখা হচ্ছে। তারপর 23 তারিখ থেকে আবারও 7ম রাউন্ড দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ওপেন বিভাগে 208টি এবং মহিলা বিভাগে 191টি দল অংশ নেবে সুইস পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায়। প্রতিটি বিভাগে মোট 11টি করে রাউন্ড খেলা হবে। এশিয়ান গেমস তো আসছে, আর আসছে নতুন নতুন প্রযুক্তিও। এমন একটি যন্ত্র যেটি একেবারে সাঁতারের ক্যাপের ভেতর অনায়াসে রাখা যায়, বোতামের মতন ছোট্ট তার সাইজ, সেটাই মেপে রাখবে সাঁতারুর হৃদস্পন্দনের হার। আবার চ্যাপটা কম্পিউটার মাউসের মতন দেখতে আরেকটি ডিভাইস হকি খেলোয়াড়ের 2 কাঁধের মাঝখানে পিঠের সঙ্গে সেঁটে থাকবে। সোজা পথে দৌড়ানোর সময় খেলোয়াড় এক পায়ে অন্য পায়ের তুলনায় বেশি চাপ দিচ্ছেন কিনা সেই তথ্য মুহূর্তে জানিয়ে দেবে ওই ছোট্ট যন্ত্রটি। একজন সাঁতারুর হার্ট রেট পর্যবেক্ষণের জন্য সাঁতারের ক্যাপের ভেতরে থাকবে ছোট্ট বোতামের মতন একটি যন্ত্র। এরকম নানান প্রযুক্তি বিশ্লেষণ করবে কে, না একটি ছোট মনিটর যেটি সেই স্ট্রোকের গতি, দেওয়াল থেকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসার জন্য সময়ের গতি, বা তার হার্ট রেট কতটা নিয়ন্ত্রিত হচ্ছে, তার শরীরে কোনো নিষিদ্ধ ড্রাগস রয়েছে কিনা, এরকম অনেক কিছুই জানিয়ে দেবে এই ছোট্ট ছোট্ট কিছু ডিভাইস বা যন্ত্র। ডেকাথলিটদের জন্য রয়েছে কলমের মতন দেখতে একটি ছোট্ট যন্ত্র, যা তাদের 10টি ইভেন্টের প্রতিটির পর রক্তে ল্যাকটেটের মাত্রা মাপতে ব্যবহার করা হবে। তাই প্রযুক্তিগত ক্ষেত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রীড়াবিদরা যত দ্রুত, যত উঁচুতে এবং যত শক্তিশালীভাবে নিজেদেরকে পারফর্ম করার দিকে এগিয়ে নিয়ে যাবেন প্রশিক্ষণ এবং প্রতিযোগিতায় তাদেরকে সহায়তাও করবে তত উন্নত প্রযুক্তির এই ধরনের ছোট ছোট যন্ত্রগুলি। এবং এটি কিন্তু এইবারের এশিয়ান গেমস একটি মূল আকর্ষণ হতে চলেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়া বিশেষজ্ঞ ওয়েন

লোম্বার্ডকে চাইছে ভারতীয় শিবির, কারণ শরীরের কোনো উদ্বেগজনক অবস্থার সংকেত পেলেই ভারতের বহু অ্যাথলিট তার উপরে সবথেকে বেশি ভরসা করেন। আপনাদের হয়তো মনে থাকবে শ্রোতা বন্ধুরা, 2026 সালের কমনওয়েলথ গেমসে তেজস্বিন শঙ্করের হাঁটুর পুরনো চোটটি যখন আচমকাই মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তার প্রথম তাগিদ ছিল কোচকে ফোন না করে ওয়েন লোম্বার্ডকে খোঁজা। হাইজাম্প থেকে সরে দাঁড়ানোর পর শঙ্করের মনে তখন আশঙ্কা ছিল একটাই, যে পরিচিত প্যাটলার টেন্ডানের সমস্যাটা কি আবারও গুরুতর কোনো চোটের ইঙ্গিত দিচ্ছে। সেই রাত গভীর উদ্বেগে কাটার পর নানান আশঙ্কা তাকে যখন ঘিরে ধরে, তার পরদিনই তিনি যোগাযোগ করেন লোম্বার্ডের সঙ্গে এবং শেষ পর্যন্ত কিন্তু ডেকাথল্যান তিনি সম্পূর্ণ করেন। শ্রোতা বন্ধুরা, কেবল সম্পূর্ণই করেন না, যেদিন ব্রোঞ্জ পদকও আর গড়ে তোলেন ইতিহাস। কমনওয়েলথ গেমসে ডেকাথল্যানে পদকজয়ী প্রথম ভারতীয় হিসেবে তার সেই নজির মনে থাকবে বহু ক্রীড়াপ্রেমীর। শঙ্করের সেই অভিজ্ঞতা ভারতীয় ক্রীড়া জগতে লোম্বার্ডের অনন্য একটি অবস্থানের গুরুত্বপূর্ণ ছবিটিও কিন্তু ধরিয়ে দিয়েছিল। কেবল স্ট্রেংথ বা কন্ডিশনিং কোচ তিনি নন, তার কাজ কেবল অনুশীলনের সঙ্গে রুটিন তৈরি করে দেওয়া এবং পাশাপাশি কেবল স্পোর্টস সায়েন্টিস্টও তিনি নন, তার দায়িত্বে থাকবে তথ্য পরিসংখ্যান বিশ্লেষণের মতন গুরুত্বপূর্ণ কাজ। এর বাইরেও থাকছে, যখন ক্রীড়াবিদরা তাদের শরীর নিয়ে আতঙ্কিত হচ্ছেন বা অনিশ্চিত হয়ে পড়ছেন, তখন তিনি হয়ে উঠছেন তাদের আস্থার মানুষ, যে কোনো অস্বাভাবিক সংকেত পেলেই সবার আগে পৌঁছচ্ছেন লোম্বার্ড। পিভি সিন্ধু একাধিক অলিম্পিক চক্রে তার সঙ্গে কাজ করেছেন এবং চোটের কারণে যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন লোম্বার্ডকে নিজের দলের সঙ্গে যুক্ত করেছিলেন। তাই তার আরেকটি বড় উদাহরণ কিন্তু ভারতের মহিলা হকি দলও। চলতি বছর সোড মারিনে যখন দলের প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হচ্ছেন, তখন তার অন্যতম শর্তই ছিল যে লোম্বার্ডকে সেই কোচিং দলের অংশ করতে হবে। তাই ভারতের ক্রীড়াক্ষেত্রে ওয়েন লোম্বার্ডের ভূমিকা ঠিক কতটা ব্যতিক্রমী তা আমরা অনেকেই জানি, এবং হয়তোবা এই আসন্ন এশিয়ান গেমসেও তিনি ভারতের ত্রাতার ভূমিকায় কোথাও গিয়ে অবস্থান করবেন। এশিয়ান গেমস নিয়ে যখন নানান খবরাখবর আপনাদের জানাচ্ছি, তখন তো একজনের কথা বলতেই হয়, তিনি ঈশা সিং। নামটা হয়তো এখন অনেকেই জেনে গেছেন, কারণ নিজের সেরা ছন্দে রয়েছেন 21 বছরের এই ভারতীয় শুটার। হাংঝৌ এশিয়ান গেমসে জোড়া ব্যক্তিগত রূপ এবং দলগত সোনা জয়ের পর তার লক্ষ্য এখন অনেক বড়। গত 18 মাসের মধ্যে দুরন্ত একটি পারফরমেন্স এশিয়ান গেমসে তাকে অন্যতম দাবিদার করে তুলেছে পদক জয়ের। আইচি নাগোয়া এশিয়ান গেমসে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে বিশ্বের 1 নম্বর শুটার হিসেবে নামবেন ঈশা সিং। 10 মিটার এয়ার পিস্তলে তিনি রয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। মাত্র 21 বছর বয়সেই এশিয়ান গেমসের মঞ্চে সাফল্যের স্বাদ পেয়েছেন এই ভারতীয় শুটার। গত 18 মাস যদি আমরা একটু ফিরে তাকাই শ্রোতা বন্ধুরা, দেখা যাবে ঈশার ধারাবাহিক সাফল্য তাকে এবারেও পদক জয়ের প্রধান দাবিদার করে তুলেছে। 25 মিটার পিস্তলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, 2টি বিশ্বকাপ শিরোপা এবং 43 পয়েন্টের বিশ্ব রেকর্ড, সব মিলিয়ে একেবারে নজিরবিহীন পরিসংখ্যান। তার পাশাপাশি চলতি বছর মিউনিখে 10 মিটার এয়ার পিস্তলে বিশ্বকাপে রূপোর পদকও যোগ হয়েছে তার সাফল্যের তালিকায়। কিন্তু কীভাবে নিজের এই চাপ, তার উপরে যে মানসিক চাপ তৈরি হয়েছে তাকে সামলাবেন ঈশা? তার দল কিন্তু যথেষ্ট প্রস্তুত। ভারতীয় শুটিং দলের হাই পারফরমেন্স ম্যানেজার এবং টেকনিক্যাল ডিরেক্টর ঈশার কোচ রৌনক পণ্ডিত জানিয়েছেন যে প্রত্যাশার চাপ থাকবে তার মধ্যে থেকেই, প্রশিক্ষণ এবং মনোসংযোগকে যতটা সম্ভব রেখে সেই চাপকে দূরে সরিয়ে রাখতে হবে। আর জাপানে কিন্তু ঈশার সামনে অপেক্ষা করছে এশিয়ার সেরা শুটারদের কঠিন চ্যালেঞ্জ। পিস্তল শুটিংয়ে এশিয়ার আধিপত্য আপনারা জানেন বরাবরই প্রবল। সেখানে 10 মিটার এয়ার পিস্তলের প্যারিস অলিম্পিক্স চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার ওহো ইয়েজিন এবং 10 মিটার এয়ার পিস্তলের বিশ্ব চ্যাম্পিয়ন ও 25 মিটার পিস্তলের বিশ্ব রূপজয়ী চীনের ইয়াও চিয়ান সুন তাঁরাও কিন্তু রয়েছেন। তাই লড়াই একেবারেই সহজ হবে না, রয়েছেন মানু ভাকেরও। সব মিলে কিন্তু এশিয়ান গেমস জমে উঠবে এমনটা আমরা বলতেই পারি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন মৈত্রী ক্রীড়াঙ্গন মানে আজকের দিনে, আর আজকের দিনের কিছু বিশেষ খবর এখন জানাবো আপনাদের। প্রথমেই যে খবর একেবারে তাক লাগিয়ে দেবে, 1978 সালের আজকের দিন অর্থাৎ 15ই সেপ্টেম্বর লিওন স্পিঙ্কসকে হারিয়ে তৃতীয়বারের মতন বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নের খেতাব জয় করেছিলেন মোহাম্মদ আলী। আর যার কথা বলবো, তার জন্মদিন আজ, নামটা হয়তো অনেকেরই জানা, অ্যাশলি কুপার। 4টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী এই অস্ট্রেলিয়ার

টেনিস তারকা। 1958 সাল ছিল তার জীবনে একেবারে কেরিয়ারের শ্রেষ্ঠ সময়। 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে 3টিতেই ছিলেন চ্যাম্পিয়ন এবং 4র্থটির ফাইনালে উঠেছিলেন। যদি একটু সংখ্যাগুলো আপনাদের জানাই, 27 জানুয়ারি তিনি অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যালকম অ্যান্ডারসনকে 7-5, 6-3, 6-4 গেমে হারিয়ে দ্বিতীয়বার এই শিরোপা জেতেন। 4 জুলাই উইম্বলডনে অল অস্ট্রেলিয়ান ফাইনালে নীল ফ্রেজারকে 3-6, 6-3, 6-4, 13-11 গেমসে হারিয়ে কেরিয়ারের একমাত্র উইম্বলডন সিঙ্গলস শিরোপা জয় করেন। কেবল কুপারই নন, তার পাশাপাশি আজ আরেক বিশ্ববিখ্যাত স্পিনার আব্দুল কাদেরেরও কিন্তু জন্মদিন। পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার একসময় বিশ্বের ত্রাস ছিলেন লেগ স্পিনিংয়ের ক্ষেত্রে। 1970 এবং 80র দশকে তার বোলিং তাকে অসাধারণ দক্ষতায় নিয়ে যায় এবং কিংবদন্তি এক ক্রিকেটার তৈরি করে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে, কাদির পাকিস্তানের হয়ে 67টি টেস্ট এবং 104টি একদিনের ম্যাচ খেলেছেন। 1977-এর লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে তার আন্তর্জাতিক অভিষেক হয়। 1982 সাল আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, ফয়জালাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করেন কাদির। মাত্র 142 রান দিয়ে 7 উইকেটের দাপটে অস্ট্রেলিয়াকে 330 রানে অল আউট করে দেন। 1986 ফয়জালাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র 16 রান দিয়ে 6 উইকেট নিয়ে একটি বিধ্বংসী স্পেল করেছিলেন আব্দুল কাদির। তার বোলিংয়ে মাত্র 53 রানেই অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবং 1987 সালে তিনি 25 নভেম্বর 56 রান দিয়ে 9 উইকেট পেয়েছিলেন, যেটা যে কোনো পাকিস্তানি বোলারের ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা বোলিং পরিসংখ্যান হিসেবে এখনও রয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, অনেক খবর জানালাম আপনাদের আজ ক্রীড়াঙ্গন, এই পর্যন্তই। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আপনাদের ফোন নাম্বার হলো 2213-1342, আমাদের ইমেল আইডি arkolkatasports@gmail.com, ফেসবুক পেজ arkolkatasports পেজ, আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন। ঠিকানা হলো প্রযত্নের কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, চাষের ক্ষেত্রে যে কথাটা অতি প্রয়োজনীয়, যে জায়গা বা জমি, অর্থাৎ মাটির কথা। যদি মাটি না ভালো থাকে, আমরা যে যাই খুশি চাষ করি না কেন, তাহলে আপনাদের সেই আশানুরূপ ফলন কিন্তু পাব না। এবার ভাববেন হয়তো যে মাটি আবার কিভাবে ভালো রাখবো, মাটি তো বরাবরই আমাদের জমিতে রয়েছে, আমরা পূর্বপুরুষরা যেভাবে চাষ করে গেছেন সেইভাবে চাষ করছি, তাহলে আবার মাটির কিভাবে ভালো রাখতে পারি মাটিকে। আপনি ভাবুন, আপনি একজন মানুষ, এবং স্বাভাবিকভাবে আমরা সবাই মানুষ, যারা আমাদেরও জীবজগতে যে সমস্ত প্রাণীকুল রয়েছে প্রত্যেকের শরীর রয়েছে, শরীর কখনো কখনো খারাপও হয়, তার স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। ঠিক মাটিও এমন একটা বিষয় যাতে, যার উপরে নির্ভর করে আমাদের জীবন জীবিকা সব কিছুই দাঁড়িয়ে রয়েছে। তাই সেই মাটি, অর্থাৎ আমাদের অন্নদাত্রী মাকে যদি না সুস্থ স্বাভাবিক রাখা যায়, তাহলে বোধহয় আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের সংকট দেখা দিতে পারে। তাই মাটির স্বাস্থ্য রাখাটা আমাদের অবশ্যই দরকার। আর সেটা কতটা দরকারি সে ব্যাপারে বিস্তারিত জানাবেন আজকের আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপক ডক্টর সুভাষ আদক। ডক্টর আদক, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: যে কথা শুরুতে বলছিলাম, যে আমরা যারা জীবজগতের প্রাণীকুল রয়েছি আর কি, আমাদের যেমন শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে পরীক্ষা করা প্রয়োজন, ঠিক তেমনি মাটির যে আমাদের জীবনদাত্রী মা, তারও স্বাস্থ্য রক্ষার প্রয়োজন। এ কথাটা কতটা ঠিক বা কেন প্রয়োজন?
2: মাটির স্বাস্থ্য সঠিক না হলে চাষাবাদ সঠিক হবে না, আশানুরূপ ফলন আমরা পাবো না। তাই মাটির স্বাস্থ্যকে অক্ষুণ্ণ রেখেই কৃষিকার্য পরিচালিত হয়। তো মাটির স্বাস্থ্যকে সঠিকভাবে জানার প্রয়োজন রয়েছে।
1: কিরকম
2: মাটির স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি, সেটি হলো মাটির বিভিন্ন ধর্ম রয়েছে, ভৌত রাসায়নিক জৈবিক ধর্মের সম্মিলিত একটি ক্ষমতা, যা মাটির উৎপাদন শক্তিকে বৃদ্ধি করে, মাটিকে সুস্থায়ী করে এবং মানব স্বাস্থ্যকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে। তাই হলো মাটির স্বাস্থ্য। এই মাটির স্বাস্থ্য বিভিন্নভাবে বহু বছর ধরে অনিয়ন্ত্রিত

0: কৃষি ব্যবস্থার মধ্য দিয়ে মাটির স্বাস্থ্য দিনের পর দিন খারাপ হতে চলেছে, তার ফলে ফলন আশানুরূপ হচ্ছে না। প্রধান কারণ হচ্ছে মাটির বিভিন্ন ভৌত ধর্ম, যেমন জল ধারণ ক্ষমতা, বায়ু চলাচল, মাটির মধ্যে মূলের বিস্তার, খাদ্য ধারণ ক্ষমতা ইত্যাদি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন রাসায়নিক কীটনাশক ঔষধের প্রয়োগ ফলে। এছাড়া মাটির মধ্যে বিভিন্ন উপকারী জীবাণুগুলো, তারা কালক্রমে তাদের সংখ্যা এবং বংশবিস্তার এবং তাদের কার্যকলাপ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কারণ মাটিতে কৃষিকাজের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত যে জৈব পদার্থ, এই জৈব পদার্থের পরিমাণ যত হ্রাস পাচ্ছে তত কিন্তু মাটি অনুর্বর হয়ে উঠছে। এবং মাটির অন্যান্য উপাদানগুলো, যেমন মাটির মধ্যে থাকা উপকারী জীবাণু, তাদের সংখ্যা এবং তাদের বিভিন্ন খাদ্য উপাদানগুলো দ্রবণীয় আসার যে ক্ষমতা সেটাও হ্রাস পাচ্ছে। তার ফলে বিভিন্নভাবে মাটির ধর্মগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ব্যবস্থার মধ্য দিয়ে এবং অনিয়ন্ত্রিত কৃষিকার্যের মধ্য দিয়ে। তারপরে মাটির স্বাস্থ্য খারাপ হওয়ার ফলে চাষে কিন্তু ফলন কমছে।
1: তার মানে যে আমাদের মাটির কিন্তু স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে এবং স্বাস্থ্য মাঝে মধ্যে পরীক্ষা করা বোধ হয় দরকার।
0: অবশ্যই।
1: বেশ, মাটির স্বাস্থ্য রক্ষার কথা যখন আমরা আলোচনা করছি এবং সেই রক্ষার ক্ষেত্রে বিভিন্ন জৈব জীবাণুসারের গুরুত্ব তো রয়েছে, এ ব্যাপারে যদি আপনি একটু বলেন যে এই স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কাদের ভূমিকাটা মূলত বেশ গুরুত্বপূর্ণ?
0: মাটির স্বাস্থ্য রক্ষার্থে ক্ষেত্রে আমরা যে কৃষি ব্যবস্থা অবলম্বন করি সেটি অনেকাংশে দায়ী বিভিন্ন রকম রাসায়নিক সার, বিভিন্ন বীজ, বিভিন্ন রকম জলসেচ, আগাছানাশক নিয়ন্ত্রণ করি, এগুলো একটা ভূমিকা রয়েছে। এক কথা বলা হয় যে কৃষি যে উৎপাদন যে ব্যবস্থা সেটি একটি অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে আবহাওয়া ও জলবায়ু, এর একটি প্রভাব রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আরেকটি প্রধান কারণ হচ্ছে মাটিতে জৈব পদার্থের ঘাটতি।
1: আচ্ছা,
0: এই মাটিতে যত জৈব পদার্থ কম হবে মাটির স্বাস্থ্য তত খারাপ হবে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ যে মাটিতে জৈব পদার্থ থাকা অবশ্যই প্রয়োজন। কারণ মাটি যখন সৃষ্টি হয়েছিল জৈব পদার্থই কিন্তু মাটিকে প্রাণ সঞ্চার করেছিল, যেখান থেকে বীজ অঙ্কুরিত হয়ে নতুন চারাগাছ উৎপন্ন করার ক্ষমতা প্রাপ্ত হয়েছিল। অতএব এই জৈব পদার্থ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ মাটির স্বাস্থ্য রক্ষার্থে।
1: এই যে জৈব পদার্থ যখন আমাদের মাটির গুরুত্বপূর্ণ এতটাই অংশ, তাহলে জৈব পদার্থগুলো মাটিতে মূলত কিভাবে প্রাপ্ত হচ্ছে?
0: মাটিতে জৈব পদার্থের উৎস হিসেবে এক হচ্ছে আমরা যে কৃষিকাজ করি সেই গাছের, যে সেই উদ্ভিদের বা সেই ফসলের পাতা দেহাংশ মাটির উপর এসে পড়ে। তাছাড়া আমরা ফসলের উপরি অংশ যখন কেটে নিয়ে চলে আসি, মূল তন্ত্রটি মাটির সঙ্গে থাকে, সেটি পরবর্তীকালে বিয়োজনের মাধ্যমে মাটির জৈব পদার্থের সংমিশ্রণ ঘটায়। এছাড়া যখন মাটি তৈরি হয়েছিল তখন কিন্তু একটা হিউমিফিকেশন বলে একটি পদ্ধতির মধ্য দিয়ে মাটির জৈব পদার্থ উৎপত্তিকাল থেকেই চলে আসে। আরেকটি হচ্ছে বাইরে থেকে আমরা জৈব পদার্থ মাটিতে মেশাই, যেমন কখনো গোবর, কখনো কম্পোস্ট ইত্যাদি আমরা জৈব পদার্থ মাটিতে মিশিয়ে মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণটা বৃদ্ধি করি।
1: আচ্ছা,
0: মূলত হচ্ছে এই কয়েকটা
1: প্রাকৃতিক এবং কৃত্রিম দুই ভাবে মাটিতে জৈব পদার্থগুলো মিশছে, সেটা মানুষের দ্বারা হতে পারে বা প্রকৃতির দ্বারাও হতে পারে।
0: হ্যাঁ,
1: আচ্ছা। আর এই যে জৈব পদার্থের কথা যখন আমরা বারবার বলছি, সেক্ষেত্রে একটা জৈব কথাটা উঠে আসছে এবং জৈব সারের দিকে বর্তমানে চাষাবাদের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই জৈব সার বলতে ঠিক আমরা কি বুঝবো?
0: এই যে বললাম যে মাটিতে জৈব পদার্থের বাইর থেকে আমরা প্রয়োগ করছি, এই যে মাটিতে জৈব পদার্থ যে রূপে বাইর থেকে আমরা জমিতে প্রয়োগ করছি সেগুলো হচ্ছে জৈব সার। জৈব সার হচ্ছে কোনো জীব থেকে জাত উপাদান যা কৃষি যে জৈব পদার্থ এবং অন্যান্য খাদ্য উপাদানের যোগান দেয় এবং মাটির স্বাস্থ্যকে ভালো রাখে, সেইগুলোকেই বলা হচ্ছে জৈব সার।
1: মানে মাটির স্বাস্থ্য রক্ষায় তাহলে জৈব সারের গুরুত্ব খুবই অপরিসীম।
0: একদম।
1: মানে জৈব সার যতটা মাটির মধ্যে থাকবে মাটির গুণগত মান বা স্বাস্থ্য ততটাই উন্নত হবে। বেশ, আর এই জৈব সারের কথা যখন হলে আরেকটু জানি যে জৈব সার মূলত আপনার কত ধরনের হতে পারে আর কি কি হতে পারে?
0: জৈব সার একটি হচ্ছে তার পরিমাণ, আয়তন মাপিক পরিমাণ, খাদ্যগুণের যে মাত্রার অবস্থান বা উপাদানের যে পরিমাণ সে অনুযায়ী জৈব সারকে আমরা দুটো শ্রেণীতে মূলত ভাগ করি। একটি হচ্ছে ঘনীভূত জৈব সার, আর একটি হচ্ছে অঘনীভূত জৈব সার। ঘনীভূত জৈব সার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যার মধ্যে খাদ্যদ্রব্যগুলো অধিক মাত্রায় থাকে এবং সহজলভ্য।

0: আর অঘনীভূত জৈব সার যেগুলো হলো সেগুলো আয়তনের তুলনায় খাদ্যগুণ কম থাকে এবং সেটি ধীরে ধীরে গাছ প্রাপ্ত হয়।
1: আচ্ছা,
0: এগুলো হচ্ছে দুটো মূল ভাগ। এবার ঘনীভূত জৈব সারে একটি প্রাণীজ উৎস রয়েছে, একটা উদ্ভিজ উৎস রয়েছে। উদ্ভিজ উৎস যেমন আমরা সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, সূর্যমুখী খোল, এইসব অলকেক জাতীয়গুলো আমরা ঘনীভূত জৈব সার বলি, এবং এটা উদ্ভিদজাত। আর এটা প্রাণীজাত হচ্ছে যেমন শিংচূর্ণ, হাড় গুঁড়ো, তারপরে গোয়ানো, এটি সামুদ্রিক পাখির মৃতদেহ এবং মল থেকে প্রাপ্ত একটি জৈব সার, এটি প্রাণীজাত। এইভাবে আমরা ঘনীভূত সারকে ভাগ করি। আর অঘনীভূত সারগুলিকে অনেকভাবে ভাগ আছে, যেমন একটা কম্পোস্ট সার, খামারজাত সার, কেঁচো সার, সবুজ সার, জীবাণু সার, এইভাবে আমরা জৈব সারগুলিকে ভাগ করি তাদের উৎস এবং পরিমাণ মান অনুযায়ী।
1: আচ্ছা, এই যে জৈব সার, বিভিন্ন ধরনের জৈব সারের কথা তো বললেন, এবং আমাদের যা সমস্ত কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা যারা অনুষ্ঠান শুনছেন, মূলত তারা তো ওই প্রথাগতভাবে চাষাবাদ করে আসছেন এতদিন ধরে, ওই রাসায়নিক সারের উপরেই বেশিরভাগ নির্ভরশীল। খুব বেশি সংখ্যক যে জৈব সার ব্যবহার করেন এমনটাও কিন্তু নন। কিন্তু একজন কৃষক বন্ধু যারা আমাদের অনুষ্ঠান শুনে হয়তো অনুপ্রাণিত হবেন, কিন্তু তারা বুঝবেন কখন যে হ্যাঁ আমার জমিতে এখন জৈব সার প্রয়োগ করা দরকার বা করা উচিত, জমির কি কোনো লক্ষণ বা ফলনের কোনো তারতম্য, এইরকম কিছু উপায় আছে যেটা দেখে বুঝবেন?
0: এটি একটি চাক্ষুষ, এই ধরনের কোনো পরীক্ষার মাধ্যমে নেই, এটাই আমরা মাটি পরীক্ষার সাহায্যে চিহ্নিত করতে পারবো যে জমিতে জৈব সারের পরিমাণ কতটা রয়েছে এবং কতটা দেওয়া উচিত। আমরা বলি আদর্শ একটি মাটির ক্ষেত্রে সেখানে জৈব পদার্থের পরিমাণ 5% থাকা উচিত, কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে মাটি পরীক্ষা করে এটি জানা গেছে যে মাটিতে অন্তত যে জৈব পদার্থের পরিমাণ সেটি 0.5-এর নিচেও রয়েছে। তো এটি চাষের পক্ষে খুব আশানুরূপ নয়, সেক্ষেত্রে আমরা জৈব পদার্থ প্রয়োগ করতে হবে। এবার জৈব পদার্থ যখনই প্রয়োগ করি না কেন, আমরা তার কোনো নির্দিষ্ট সময় বলতে আমরা গাছের লক্ষণ দেখে প্রয়োগ করা যায় না। সাধারণত আমরা জমিতে বীজ বপন বা চারা গাছ রোপণের অন্তত 10-15 আগে এই জৈব সার জমিতে প্রয়োগ করতে আমরা বলি। জৈব সারের একটি আছে সম্পূর্ণ বীজিত জৈব সার আর অবীজিত জৈব সার। অবীজিত জৈব সারগুলো যেগুলো হচ্ছে বলি ঘনীভূত জৈব সার, যেমন আমরা সর্ষের খোল, নিম খোল বলি, এগুলো অন্তত বীজ বপন বা চারা গাছ রোপণের 10-15 আগে এটি মাটিতে মিশিয়ে দিতে হবে। আর যেগুলো সম্পূর্ণ বীজিত জৈব সার, যেমন ফার্মিয়ার ম্যানিউর, যেটা খামারজাত সার, কম্পোস্ট সার, কেঁচো সার, এইগুলো কিন্তু ফসল থাকা অবস্থায় জৈব সারগুলো দিলেও কোনো অসুবিধা হবে না। তো আমরা এই দিনক্ষণটাকে, সময়টাকে আমরা নির্ধারণ করি ফসল রোপণ করার বা চারা গাছ বপন করার ঠিক কতদিন আগে কোন জাতীয় জৈব সার আমরা প্রয়োগ করি, তার উপর নির্ভর করে জৈব সারগুলোকে আমরা প্রয়োগ করতে হয়।
1: আচ্ছা, মোটামুটি আমাদের আজকের আলোচ্য বিষয় যে মাটির স্বাস্থ্য রক্ষার্থে জৈব জীবাণু সারের গুরুত্ব, তা জৈব সারের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাটির স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, সে ব্যাপারে তো ডক্টর আদক বললেন। আরেকটা যে পার্ট রয়েছে জীবাণু সার, এই জীবাণু সার বলতে মূলত আমরা কি বুঝব?
0: জীবাণু সার বলতে এটি একটি অণুজীব যারা মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য মৌলগুলোকে প্রাপ্যতা বা মাটির মধ্যে সেইগুলো আবদ্ধকরণে সাহায্য করে থাকে, তাদেরকে আমরা জীবাণু সার বলি। এই জীবাণু অতি ক্ষুদ্র জীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, মাইকোরাইজা, তারপর নীলাভ সবুজ শৈবাল, অ্যাচোলা, এরা মাটিতে অবস্থান করে মাটির মধ্যে থাকা অদ্রবণীয় খাদ্য উপাদানগুলিকে দ্রবণীয় অবস্থায় নিয়ে আসে, কিংবা বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেনকে উদ্ভিদের গ্রহণযোগ্য রূপে রূপান্তরিত করতে সাহায্য করে, এইগুলোকে আমরা মূলত জীবাণু সার বলে থাকি।
1: আচ্ছা, জৈব সারের যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো রয়েছে, এবং সে জৈব সার ব্যবহারের ফলে মাটির গুণগত মান অনেকটা পরিমাণে উন্নত হচ্ছে, জীবাণু সার ব্যবহারে কি আমাদের এরকম বাড়তি কোনো সুযোগ সুবিধা আছে?
0: জীবাণু সার জৈব সারের একটি অংশ, এতে অতিরিক্ত একটি সুবিধা রয়েছে। জীবাণু সার মধ্য থেকে আমরা যেটা পেয়ে থাকি সেটি হচ্ছে এক, খাদ্য উপাদান পেয়ে থাকি, দুই, মাটির মধ্যে থাকা উদ্ভিদের যে খাদ্য উপাদানগুলো অদ্রবণীয় অবস্থায় অবস্থা থাকে সেগুলোকে দ্রবণীয় অবস্থায় পরিণত সাহায্য করে।
1: আচ্ছা,
0: আমরা যে রাসায়নিক সার

0: জমিতে প্রয়োগ করে থাকি, সেগুলো কিন্তু সরাসরি উদ্ভিদ গ্রহণ করতে পারে না, সেগুলো কিন্তু দ্রবণীয় অবস্থায় আসার জন্য এই জীবাণুগুলোই কিন্তু ভূমিকা পালন করে থাকে। এই জীবাণুগুলো বায়ুমণ্ডল নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, যা অতিরিক্ত ভাবে মাটিতে খাদ্য মৌলের মাত্রা বৃদ্ধি করে। এবং এছাড়াও বেশ কিছু অদ্রবণীয় খাদ্য উপাদান যেমন জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, এগুলো এক কঠিন এবং জটিল অবস্থায় অবস্থান করে, সেগুলো সহজলভ্য রূপে পরিণত করতে সাহায্য করে জীবাণুসার। এছাড়া জীবাণুসারের মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্ট থাকে, উদ্ভিদ বৃদ্ধি সহায়ক কিছু হরমোন থাকে যেমন ইন্ডোলাইসিয়াসিস, জিপারেলিন, এগুলো কিন্তু খুব মাটিতে জীবাণুসারের প্রভাবে বৃদ্ধি পায় এবং গাছের বৃদ্ধি এবং ফলন বাড়তে সাহায্য করে। অতিরিক্তভাবে আমি জীবাণুসার থেকে এইগুলো সুবিধাগুলো বাড়তি পেয়ে থাকি।
1: বেশ, আর জৈব সারের তো অনেকগুলো প্রকার ভেদ বললেন, বিভিন্ন রকমের জৈব সার হতে পারে, জীবাণুসারেরও এমনও কিছু প্রকার রয়েছে নাকি?
0: হ্যাঁ, জীবাণুসার প্রকার রয়েছে, কারণ পৃথিবীতে বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে যেগুলো কৃষি কার্যে ব্যবহৃত হয়। প্রথম হচ্ছে একটা নাইট্রোজেন আবদ্ধকারী জীবাণু, দ্বিতীয় হচ্ছে খাদ্য মৌলের দ্রবণীকরণ জীবাণু, তৃতীয় হচ্ছে খাদ্য মৌলের মোবিলিটি মানে মোবিলাইজিং মাইক্রোঅর্গানিজম, যেগুলো খাদ্যমণ্ডলকে স্থানান্তর করতে সাহায্য করে, দ্রবণীয় অবস্থায় নিতে সাহায্য করে। আরেকটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক অণুজীব, আর এক ধরনের রয়েছে যেটা হচ্ছে কম্পোস্ট বায়ো ফার্টিলাইজার বা কম্পোস্ট জীবাণুসার। এই এত ধরনের কিন্তু জীবাণুসার রয়েছে, প্রত্যেক কিন্তু আলাদা আলাদা কার্য রয়েছে মাটির ক্ষেত্রে, মাটির স্বাস্থ্য রক্ষার্থে তাদের প্রত্যেক কিন্তু পৃথক পৃথক ভূমিকা রয়েছে, পৃথক পৃথক ভাবে জমিতে প্রয়োগ করা হয়।
1: এবার এই যে এত ধরনের জীবাণু সার রয়েছে বা এত ধরনের জৈব সার রয়েছে, এবারে সব ফসলে কি এই যে সমস্ত জীবাণু সারের কথাগুলো বললেন, এগুলো কি আমরা বা আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা কি সব ফসলে যে কোনো জীবাণু সার প্রয়োগ করতে পারবেন, নাকি তার কোনো ক্ষেত্র বিশেষে কি বিশেষ বিশেষ কিছু জীবাণু সার প্রয়োগ করবেন?
0: না, ক্ষেত্র বিশেষে ফসল অনুযায়ী জীবাণু সারকে নির্বাচন করতে হবে।
1: আচ্ছা,
0: যেমন কিছু জীবাণু রয়েছে যারা সিম্ব গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে সক্রিয় এবং তাদের সঙ্গে একটি মিথজীবীয় অবস্থান করে, সেগুলো যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, কিছু আছে বায়বীয় অবস্থায় থাকে অসিম্ব গোত্র উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন আমরা বলি যেমন অ্যাজোটোব্যাক্টর, এগুলো কিন্তু অসিম্ব গোত্র উদ্ভিদের মুক্ত স্বাধীনজীবী নাইট্রোজেন আবদ্ধকারী জীবাণু। আবার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটি কিন্তু মিথজীবী স্বাধীনজীবী কিন্তু মিথজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া। এবার কিছু অ্যাজোটোস্পাইরিলাম, এরা কিন্তু অসীম গোত্র উদ্ভিদের সঙ্গে মিথজীবীয় উপাদান হিসেবে আবদ্ধকরণ করে থাকে খাদ্য উপাদানগুলোকে, এই ধরনের ভাবে রয়েছে। আরেকটা হচ্ছে আমরা বিভিন্ন খাদ্য মূল্যের দ্রবণীতে নিয়ে আসার জন্য যেমন ফসফেট সলিভেজেন ব্যাকটেরিয়া রয়েছে, অর্থাৎ ফসফরাস দ্রবণীয় জীবাণু, তার আলাদা জীবন, সেগুলো আমরা বিভিন্ন রকম ব্যাসিলাস আছে, সিউডোমোনাস আছে, এই ব্যাকটেরিয়ার ভূমিকা করে থাকে। আবার কিছু গ্রোথ প্রমোটিং সাবস্টেন্স যেগুলো উদ্ভিদের বৃদ্ধি সহায়ক উপাদান যেগুলো, সেগুলো কিন্তু আলাদা জীবাণু দিয়ে কাজ করে, অর্থাৎ আমরা কি উদ্দেশ্যে আমরা জীবাণু ব্যবহার করছি এবং কোন ফসলের জন্য ব্যবহার করছি সেটা অন্তত গুরুত্বপূর্ণ। যেমন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কিন্তু অনেক রকম তাদের উপজাত প্রজাতি রয়েছে, সেই প্রজাতিগুলো কিন্তু প্রত্যেকটা ফসল আলাদা, যেমন আমরা যদি বার্ষিম বলি তার জন্য আলাদা এক প্রজাতি রয়েছে, আমরা যদি বলি শিম তার জন্য আলাদা, মুগ তার জন্য আলাদা কিন্তু জীবাণু সার রয়েছে, প্রত্যেকটা সারের উপযুক্ত জীবাণু রয়েছে যা ওদের নাইট্রোজেন আবদ্ধ করতে এবং সিম্ব গোত্র উদ্ভিদের যে অর্বুদ তৈরি করতে সাহায্য করে।
1: প্রত্যেকটা জীবাণু সারের গুণগত মান আলাদা, কার্যকারিতা আলাদা, এবং প্রত্যেকটা মানে বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম জীবাণু সার প্রয়োগ করতে হবে।
0: হ্যাঁ,
1: সব ধরনের জীবাণু সার যে সব ফসলে প্রয়োগ হবে তাতে বোধহয় হিতে বিপরীত হয়ে যেতে পারে।
0: হ্যাঁ, সেটা কাজ করবে না,
1: কাজ করবে না। আর এই যে জীবাণু সার আমাদের কৃষক বন্ধুরা প্রয়োগ করবেন, তার কি কোনো প্রয়োগ মাত্রা বা এরকম কখন প্রয়োগ করবেন সেগুলোকে এরকম নিশ্চয়ই কিছু আছে?
0: হ্যাঁ, জীবাণু সার যেহেতু এটি জীব, এতে একটি জীবন্ত একটি মলিকুল, এগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণু, এগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে ব্যবহার করতে হবে। আমরা এই জীবাণু সারগুলোকে মোটামুটি চারটি পদ্ধতিতে জমিতে প্রয়োগ করতে পারি, এবং সেই সময় কোনো রাসায়নিক সার এবং রাসায়নিক বিষ সঙ্গে এটি প্রয়োগ করা যাবে।

0: এবার হচ্ছে আমরা কিভাবে প্রয়োগ করব, না এক বি শোধন করার সময় প্রয়োগ করতে পারি। যেমন আমরা বলি যে 200 ml যে লিকুইড ফর্মে থাকে সেগুলো 200 ml ও 200 গ্রাম আমরা জীবাণুসার 10 কেজি বীজের সঙ্গে মিশিয়ে আমরা জমিতে বিষ শোধন হিসেবে ব্যবহার করতে পারি। এটি হচ্ছে বিষ শোধন আকারে। এবার হচ্ছে যখন চারা গাছ আমরা স্থানান্তরিত করছি, মূল জমিতে স্থাপন করছি, তখন সেই চারা গাছগুলো আমরা 200 ml প্রতি একর জমিতে আমরা সেই দ্রবণকে প্রস্তুত করে তার মূলটি আমরা যদি 30 মিনিট নিমজ্জিত করে রাখি, তাহলে সেখানেও আমরা সেই ফসলে এই জীবাণুর দ্বারা তাকে সমৃদ্ধ করা যায়। আর একটি যে মাটিতে জীবাণু প্রয়োগ, মাটিতে এই জীবাণু সারগুলো প্রয়োগ, আমরা বলি হচ্ছে 5 কেজি মতো জীবাণু সার যেটি মানে পাউডার ফর্মে রয়েছে আর যেটি লিকুইড ফর্মে থাকে সেটি প্রায় 500 ml মিলিলিটার জীবাণু সার আমরা 200 কেজি গোবর সারের সঙ্গে মিশিয়ে এক রাত্রি রেখে তারপর মূল জমিতে মাটিতে ছড়িয়ে দেওয়া যেতে পারে। এইভাবে মাটিতে আমরা জীবাণু সারটা প্রয়োগ করতে পারি। আরেকটি হচ্ছে স্প্রে আকারে, সেটি হচ্ছে 200 ml প্রতি একরে আমরা এটি স্প্রে করে জমিতে ছড়িয়ে দিতে পারি। এই চারটি পদ্ধতিতে আমরা এই জীবাণু সার জমিতে আমরা মিশতে পারি।
1: মানে জীবাণু সার মূলত আমরা বাজারে পাবো কি তাহলে দুরকম ফরম্যাটে, একটা পাউডার এবং একটা দ্রবণীয় লিকুইড হিসেবে। আচ্ছা, এই দুরকম ফরম্যাট এবং তারপর আপনি যেমন ভাবে বললেন সেইভাবে আমরা মাটিতে জীবাণু সারের মানে প্রয়োগ করতে পারবো। কিন্তু এই যে জৈব এবং জীবাণু সারের প্রয়োগের কথা এলো, তার প্রয়োগের যে কোনো কিছু বিধিনিষেধ সেরকম তো নিশ্চয়ই কিছু আছে জৈব ক্ষেত্রে এবং জীবাণু উভয় ক্ষেত্রে জানতে চাইছি।
0: জৈব ক্ষেত্রে আমরা বলি যে জৈব সার যেগুলো বিশেষ করে কম্পোস্ট বা ঘনীভূত জৈব সার, সর্ষের খোল, নিম খোল, এগুলো বাদাম খোল, এগুলো আমরা বলি এগুলো যেগুলো ঘনীভূত সেগুলো ফসল জমিতে থাকা অবস্থায় সেগুলো প্রয়োগ না করাই ভালো। কারণ এগুলো কম্পোস্টিত হতে হয়, মানে বীজন হয়, বীজন হওয়ার ফলে 7-8 দিন পরে গিয়েই তখন গাছ সেই খাদ্যগুণটা পেতে সুবিধে হয়। কিন্তু তার আগে কিন্তু এই অণুজীবগুলো সেই জায়গায় খাদ্য ঘাটতি থাকবে এবং মাটির মধ্যে থাকা বিভিন্ন জল এবং অন্যান্য উপাদানগুলোর কিন্তু সমস্যা থাকবে। এই জন্য ঘনীভূত সারগুলোকে ফসল থাকা অবস্থায় না দেওয়াই ভালো। অঘনীভূত এবং সম্পূর্ণ বীজিত উপাদানগুলো ফসল থাকা অবস্থায় প্রয়োগ করলে কোনো অসুবিধা হয় না। জীবাণু সারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে জীবাণু সারগুলো কোনো রাসায়নিক সার বা ঔষধের সঙ্গে প্রয়োগ করা যাবেই না,
1: আলাদাভাবেই প্রয়োগ করতে হবে,
0: আলাদাভাবে প্রয়োগ করতে। এবং যে জমিতে আমরা প্রয়োগ করব সেখানে অন্তত 10 দিন আগে কোনো রাসায়নিক সার বা রাসায়নিক ঔষধ প্রয়োগ করা যাবে না এবং তার 10 দিন পরেও তা প্রয়োগ করা যাবে না। এছাড়া যে জীবাণু সারটি আমরা ব্যবহার করব সেই জীবাণু সারের প্যাকেটে দেখে নেব তার ডেট অফ এক্সপায়ারি, কারণ এটি একটি জীবন্ত অণু, এটা কিন্তু কিছু নির্দিষ্ট সময়ের পরে এর মৃত্যু ঘটে। অতএব যে প্যাকেট থেকে আমরা এটিকে ব্যবহার করবো সেই প্যাকেটের মধ্যে তার ডেট অফ এক্সপায়ারিটা আমরা দেখে নেব। এর আরেকটা কারণ হচ্ছে যে জীবাণু সার একবার যদি কোনো প্যাকেট থেকে বা কোনো কন্টেনার থেকে আমরা ব্যবহার করি সেটাকে কিন্তু একবার মুখ খোলা হয়ে গেল বা কেটে ফেললে প্যাকেটটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার করে নিতে হবে, সেটাকে পুনরায় আর রাখা যাবে না। আর একটি হচ্ছে এই জীবাণু সারগুলোকে একটি নির্দিষ্ট ঠান্ডা এবং ছায়া জায়গাতে রাখতে হবে যাতে এই জীবাণুগুলো নির্দিষ্ট তাপমাত্রা বেঁচে থাকতে সক্ষম হয়। এই মোটামুটিগুলো জীবাণু সারের বিধিনিষেধ।
1: এই যে জীবাণু সারগুলো যখন খুব সেন্সিটিভ এবং এর একটা প্রিজার্ভেশনের ব্যাপার রয়েছে বা প্রয়োগের একটা বিধিনিষেধ তো রয়েছে, সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা যারা বাজার থেকে জীবাণু সার প্রয়োগ করার কথা ভেবে কিনবেন, তাহলে তারা রাখবেন কিভাবে? কিনে হয়তো 1-2 দিন দেরি হতে পারে প্রয়োগের ক্ষেত্রে, কিন্তু তার কি সংরক্ষণ করার কোনো বিশেষ কোনো পদ্ধতি রয়েছে বা কোনো গুরুত্ব রয়েছে?
0: জীবাণু সার কেনার সময় জীবাণু সারগুলো যেগুলো বায়োফার্টিলাইজার বলে লিকুইড বা পাউডার ফর্মে যেই প্যাকেটে থাকবে সেই প্যাকেটটা কিন্তু অক্ষত অবস্থায় বাজার থেকে সংগ্রহ করতে হবে, কোনো ছেঁড়া বা কাটা বা মুখ খোলা কোনো কন্টেনার থেকে কিন্তু কেনা যাবে না। এবং এই জীবাণু সারগুলো যেখানে বাড়িতে রাসায়নিক সার থাকে, রাসায়নিক ঔষধ থাকে, সেখান থেকে না রেখে পৃথক একটি জায়গাতে রাখতে হবে। আর তারপর যে স্প্রে বা যে পাত্রতে আমরা এই জীবাণু সারটা প্রয়োগ করব সেই পাত্রটি বা সেই স্প্রে মেশিনটি কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে জীবাণুগুলো ওর মধ্যে থাকা রাসায়নিক বিষ কিন্তু এই জীবাণুগুলো মেরে ফেলতে পারে। এর জন্য এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।
1: তাহলে

মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয় যে মাটির স্বাস্থ্য রক্ষার্থে জৈব জীবাণু সারের গুরুত্বটা, সেটা কিন্তু তুলনামূলকভাবে প্রচুর, খুবই অপরিসীম জৈব জীবাণু সারের ক্ষেত্রে। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এই যে মাটির স্বাস্থ্য রক্ষার্থে এত কিছুর প্রয়োজন বা এত কিছু প্রয়োগ, জৈব জীবাণু সারের কথা ভাবছি, কিন্তু আমাদের কৃষক বন্ধুরা, তারা যারা প্রথাগতভাবে চাষাবাদ করে আসছেন, এখনো পর্যন্ত হয়তো অনেক এমন কৃষক বন্ধু

0: আপনারা যে পরিমাণ রাসায়নিক সার দিন না কেন, এই রাসায়নিক সারগুলোকে গাছে গ্রহণযোগ্য উপায়ে রূপে পরিণত করতে সক্ষম হয় মাটির মধ্যে থাকা জীবাণুগুলো। এই জীবাণুগুলো আশ্রয়স্থল এবং খাদ্য এবং শক্তির আধার হচ্ছে এই জৈব পদার্থ, আর জৈব পদার্থের উৎস হচ্ছে জৈব সার বা জীবাণু সার। এই সঠিকভাবে জৈব সার জীবাণু সার যদি আমরা জমিতে না দিই তাহলে মাটির স্বাস্থ্য খারাপ হবে, এবং মাটির মধ্যে আপনি যে কোনো রাসায়নিক সার দিবেন না কেন সে রাসায়নিক কিন্তু সেই পরিমাণে গাছ গ্রহণ করতে পারবে না, সেটি অপচয় ঘটবে। তাই মাটির স্বাস্থ্যকে অক্ষুণ রাখতে গেলে জৈব পদার্থের প্রয়োজন, এবং জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করতে গেলে আমরা জৈব সার এবং জীবাণু সার মাটির মধ্যে অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে।
1: এবং কৃষক বন্ধুদের বোধ হয় মাঝে মধ্যে, আচ্ছা ডক্টর আদব, যে কৃষক বন্ধুদের এই মাটির স্বাস্থ্য রক্ষা বা মাটির স্বাস্থ্য পরীক্ষাটা, এটা মূলত কোন সময় বা কতদিন অন্তর করা উচিত বলে মনে হয়?
0: মাটির স্বাস্থ্য পরীক্ষার একটি মাত্র পদ্ধতি, সেটা হচ্ছে মাটির টেস্ট করা, পরীক্ষা করা। এটি অন্তত দুবছর অন্তর অন্তর জমিতে,
1: দুবছরে একবার
0: একবার করলেই আমরা মাটির স্বাস্থ্য সম্পর্কে একটি ধারণা হবে, সেই অনুযায়ী আমরা ফসল ফলাবো, এবং সেই অনুযায়ী রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগ করলে মাটির স্বাস্থ্য কিন্তু অক্ষুণ্ণ থাকবে।
1: আর এই যে মাটির স্বাস্থ্য পরীক্ষা করাবেন কৃষক বন্ধুরা, নিকটবর্তী কোথা থেকে করাতে পারেন বা এর প্রসিডিওরটা যদি একটু সংক্ষেপে বলে দেন?
0: মাটির সংগ্রহ করার একটি পদ্ধতি রয়েছে, জমির থেকে এই যে কোনো জমির পাঁচটি অংশ থেকে চার ধার এবং মাঝখানে চারটি নমুনা সংগ্রহ করে একটি পাত্রে মিশিয়ে দিয়ে সেখান থেকে ঝুড়ো মাটি ধুলো আকারে পরিণত করে নিয়ে সেটি 400-500 গ্রাম মাটি নিকটবর্তী সয়েল টেস্টিং ল্যাবরেটরি, পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু সয়েল টেস্টিং ল্যাবরেটরি রয়েছে, প্রায় প্রত্যেক জেলাতে রয়েছে, স্থানীয় কৃষি আধিকারিক কাছে সেই তথ্যটি থাকে, সেই তথ্য জেনেই নির্দিষ্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে মাটিটি প্রেরণ করলে সেখানকার যিনি কৃষি বিজ্ঞানী রয়েছেন, কেমিস্ট রয়েছেন, তিনি মাটি পরীক্ষা করে একটি মাটির স্বাস্থ্য কার্ড,
1: সয়েল হেলথ কার্ড
0: সেটি কৃষকের হাতে সমর্পণ করবেন। তো এইভাবে মাটির স্বাস্থ্যটা জানা যায়।
1: না, মাটির স্বাস্থ্যটা জানা একান্ত দরকার, এই কারণে যদি না মাটির স্বাস্থ্য জানতে পারেন তাহলে মাটিতে কি পরিমাণে জৈব হোক বা জীবাণু সার হোক বা রাসায়নিক বা যা কিছু প্রয়োগ করবেন তাহলে তারা বুঝতে পারবেন না কৃষক বন্ধুরা। আর যেটাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, যে কৃষক বন্ধুদের সঙ্গে যখন কথা বলি মাঠে ঘাটে গিয়ে, তখন তারা বলে যে আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি, ব্যবহার করছি, কিন্তু ফলন যেটা পাবো আশা করছি সেটা হচ্ছে না, বা কীটনাশক প্রয়োগ করছি, রোগ পোকার আক্রমণ সেভাবে আমরা দমন করতে পারছি না। এইটাই কি কোনো এই অপরিসীম বা অপর্যাপ্ত রাসায়নিক ব্যবহারের ফলে এরকম হতে পারে?
0: এটির মূল কারণ হচ্ছে মাটিতে জৈব পদার্থ পরিমাণ হ্রাস পাচ্ছে।
1: আচ্ছা,
0: একটি আদর্শ মাটিতে 5% আমি যেগুলো বললাম সেটা অনেক কম, মানে 0.5% রয়েছে। এরা মাটির মধ্যে থাকা অপকারী যে জীবাণু যেগুলো উদ্ভিদের মধ্যে ফসলের মধ্যে রোগ ছড়ায়, এবং বিভিন্ন যে সার প্রয়োগ করছে সেই সারগুলো কিন্তু সরাসরি উদ্ভিদ গ্রহণ করতে পারে না, সেগুলো এই জীবাণু দ্বারা সেগুলো পরিবর্তিত হয়। জমিতে যদি 10 কেজি আমরা ইউরিয়া সার দিই, মাটির মধ্যে থাকা জীবাণু যে পরিমাণে রয়েছে সেই পরিমাণ জীবাণু কেবলমাত্র 2 কেজি ইউরিয়াকে গাছের গ্রহণযোগ্যতায় সাহায্য করবে, বাকি 8 কেজি ইউরিয়া কিন্তু অপচয় করবে। কৃষকের ধারণা হবে জমিতে মধ্যে উর্বরতা হ্রাস পেয়ে গেছে, আবার তিনি সার প্রয়োগ করছেন, কিন্তু সেই জীবাণু আবার 2 কেজি ইউরিয়াকে কেবলমাত্র রূপান্তর করে গাছকে পায়াতে সাহায্য করবে। এই সমস্যাটা থাকার জন্য মাটিতে জৈব সার দিতে হবে। জৈব সারের আরেকটি কথা বলি, যে স্থানীয় ভাবে উৎপাদিত জৈব সার এবং জীবাণু সারগুলো ব্যবহার করা উচিত। বাজারজাত জৈব সার আপনারা না সংগ্রহ করাই ভালো, কারণ জীবাণু সারের মূলত হচ্ছে এটি একটি জলবায়ু দ্বারা এদের প্রভাবিত, এদের বৃদ্ধি এবং এদের সংখ্যা এবং কার্যকলাপ। তাই স্থানীয়ভাবে উৎপাদিত জীবাণু সার ব্যবহার করবেন, এবং স্থানীয়ভাবে প্রাপ্ত জৈব সার কৃষিতে ব্যবহার করা উচিত, কারণ যে জৈব সার উৎস বিভিন্ন জায়গা বলে
1: বেশ
0: সেটা জমিতে অনেক সময় ক্ষতিকর প্রভাব ফেলে।
1: একদম তাই। আমরা আজকের কথা বলছিলাম মাটির স্বাস্থ্য রক্ষার্থে জৈব জীবাণু সারের গুরুত্ব, এ বিষয়ে বিস্তারিত জানালেন নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপক ডক্টর সুভাষ আদক। ডক্টর আদক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ,
1: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। পুষ্টি ও অপুষ্টি ধারাবাহিক এই কথিকা শৃঙ্খলার আজ তৃতীয় এবং অন্তিম পর্ব শুনবেন। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে।
2: গভীর রাতে দরজায় কড়ানড়ার শব্দ? না, এখনকার দিনে সেটা মুঠোফোনের বার্তায় ডেলিভারি বয়ের আগমন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আনন্দে মশগুল, খাওয়া দাওয়া তাই অনলাইন ডেলিভারি। সকালে দরজার বাইরে পড়ে থাকা প্যাকেটগুলো দেখে আন্দাজ হয় খাওয়া হয়েছিল পিৎজা, বার্গার, আলু ফ্রাই। এটাই এখনকার বাস্তব চিত্র। কিন্তু ক্রমাগত এই অভ্যাসের ফলে কি আমরা এগিয়ে চলেছি অপুষ্টি এবং অসুস্থতার দিকে? চটজলদি খাবারগুলো টেস্টি হয়, কারণ তাতে বেশি বেশি সল্ট, ফ্যাট, সুগার থাকে। তাতে রসনার বাসনা পরিপূর্ণ হলেও শরীরে আলোড়ন হয়। এর যে রুটি অংশটা, সেটা তৈরি হয় ময়দা দিয়ে। তাতে দেয়া হয় বেশি বেশি করে নুন, চিনি, তেল। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আলট্রা প্রসেসড হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি তৈরি হয়। তার উপরে পড়ে সস। কেনা জানে সেগুলোতেও থাকে নুন, চিনি এবং ক্ষতিকারক রং। স্বাদবারে উপরে চিজ থেকে যাতে আছে নুন এবং ফ্যাট, যা কিনা হার্টের অসুখ বাড়ায়। এতটা নুন শরীরে গেলে ব্লাড প্রেশার তো বাড়বেই। মানে একটা প্রমাণ সাইজ পিৎজা মিলে প্রায় 1000 ক্যালোরির উপরে ক্যালোরি থাকে। তাতে ন্যাচারালি ওজনও বাড়বে। এই খাবারগুলোতে ফাইবার প্রায় থাকে না। ফাইবারে কি হয়, আমাদের শরীরের অন্ত্রের ভেতর যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো পুষ্টি লাভ করে। তা এই ফাইবার আমাদের খাবারে খুব দরকার। তার পরিবর্তে আমরা এখানে পাচ্ছি নুন, পাচ্ছি প্রসেসড ফ্লাওয়ার, যেটা ময়দা। ফলে পেটে সবসময় ব্লোটিং, পেট ফেপে থাকে, কনস্টিপেশন হয়, পায়খানা পরিষ্কার হয় না। এই কথাগুলো আরো বলছি কারণ দোকানে তো দেখি এখন পিৎজা বেসও কিনতে পাওয়া যায়, যা দিয়ে মায়েরা বাড়িতে পিৎজা বানিয়ে টিফিনে দেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলো মোটেই পুষ্টিকর নয়। এই যে ফাস্ট ফুডগুলো, অর্থাৎ খুব তাড়াতাড়ি তৈরি করা খাবারগুলো, এগুলো অধিকাংশ ক্ষেত্রে হাইলি প্রসেসড, অর্থাৎ পুষ্টিকর উপাদান যেগুলো ফ্রেশ ফুড থেকে পাওয়া যেতে পারে সেগুলো কমই থাকে। তার প্রভাব তাহলে কি হচ্ছে? প্রভাব খুব বেশি পড়ে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর, হার্টের উপরে। নুন বাড়লে শরীরে সোডিয়াম বাড়বে, সোডিয়াম বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার বাড়লে হার্ট ডিজিজের রিস্ক বাড়বে, হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ে, কিডনির অসুখ হয়, হার্ট ফেলিয়ার হয়, এমনকি স্ট্রোকও হয়। তাছাড়া আছে খুব এই যে তেলগুলো বা যে ফ্যাট এখানে ব্যবহার হয়, এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এগুলো খুব বেশি পরিমাণে থাকে, সেটা শরীরে অনেকদিন ধরে গেলে আমাদের কোলেস্টেরল বাড়ে, আমাদের ধমনীগুলো সরু হয়ে যায়, কোলেস্টেরল সেখানে ডিপোজিট হয় বলে। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন যে এই ধরনের খাবারগুলোর মধ্যে পুষ্টির চেয়ে অপুষ্টির উপাদানই বেশি। তাহলে এগুলো কালে ভদ্রে কখনো সখনো নিশ্চয়ই খাবেন, বাচ্চাদের খাওয়াবেনও, কিন্তু নিয়মিত কখনোই নয়। আটা রুটি, ডালিয়া, দানা শস্য ইত্যাদি, যেগুলি আমাদের সাবেকি খাবারের অঙ্গ ছিল, সেগুলির গুণাগুণ অপরিসীম। তেল, নুন, চিনি ইত্যাদির ব্যবহারও পরিমিত করা আবশ্যিক। সর্বোপরি পুষ্টিকর খাওয়া দাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে একদম শিশু বয়স থেকে, যাতে তার টেস্ট বাডগুলো অভ্যস্ত হয়ে যায় কম নুন, কম চিনি ইত্যাদিতে। বিজ্ঞাপনের প্রভাব যেন কোনোভাবেই আমাদের অপুষ্টির দিকে না নিয়ে যায়।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পুষ্টি ও অপুষ্টি এই শিরোনামের একটি কথিকার তৃতীয় এবং অন্তিম পর্ব শুনলেন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।

0: শুনলেন আপনার স্বাস্থ্য। এবারে জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরেই অর্থাৎ 7টায় যুববাণী থেকে যুগের হাওয়া, উপস্থাপনায় সৌরিক ঘোষ, 7:45 কবি কণ্ঠে। কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় রুমা ঘোষ শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর, দেব চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় রঞ্জনা মুখোপাধ্যায় শুনবেন দ্বিতীয় পর্ব। সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 9টায় কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান। বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন প্রীতম রায়, তাকে তবলায় সহযোগিতা করবেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26 অক্টোবর থেকে 1 নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগী সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন, সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন, সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক।

0: সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যুববাণী। যুববাণী থেকে যুগের হাওয়া, উপস্থাপনায় সৌরিক ঘোষ।

ঘড়ির সময় ঠিক এখন ভারতীয় সময় বলছে 7:01 আর বাংলাদেশ সময় 7:32। তোমাদের সঙ্গে এই মুহূর্তে যুগের হাওয়াতে রয়েছি আমি সৌরিক। আচ্ছা, আজকের এই যে সুপার ফাস্ট যুগে, যেখানে জীবন মানেই 5G স্পিড, রিয়েল টাইম আপডেট আর 1 সেকেন্ডের নিচে ভিডিও স্ক্রোলিং, ঠিক সেই মুহূর্তেই বাজার কাঁপিয়ে বেড়াচ্ছে পুরনো দিনের কোনো ভিনটেজ ক্যামেরা, কোনো ক্যাসেট টেপ, কিংবা পাড়ার মোড়ে সেই রামদার দোকানের লেবুজা আর গরম গরম ডিমের টেবিল। কি তাই তো? আচ্ছা, কখনো ভেবে দেখেছো কি যে বর্তমানটা এত ফাস্ট, এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তবু আজকের জেনারেশন কেন বারবার অতীতে ফিরে যেতে চাইছে, কেন বারবার পুরনো দিনটা কি বেছে নিচ্ছে যে না এইটাই তো ভালো ছিল, আগেকার দিনগুলোই তো বেশ সুমধুর ছিল, এখন না ঠিক ভালো লাগছে। অথচ এই এই ফার্স্ট ওয়ার্ল্ডটাই কিন্তু আমরাই বেছে নিয়েছি, মানে এত রকমের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এত রকমের সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট, অথচ আমরা দিনের শেষে মনে করছি যে না পুরনো দিনের বিষয়গুলি তো ভালো ছিল। কেন পুরনো বোতলে নস্টালজিয়ার লেবেল লাগিয়ে জলের দরে বিক্রি হওয়া জিনিসগুলো আজ কোটি টাকার কর্পোরেট কমোডিটি? ভেবে দেখেছো কি আজকে যুগের হাওয়ায় আমরা এই একটা অদ্ভুত যে প্যারাডক্স, এটাকেই ডিক আউট করব, শুনব কেন নস্টালজিয়া আজ পৃথিবীর সব থেকে বড় সেলিং প্রোডাক্ট। তো হেডফোনটা ভালো করে কানে গুঁজে নাও, কারণ আজকের জার্নিটা শুধু সময়ের নয়, সময়ের চেয়ে বড় কোনো স্মৃতির অলিগলির। তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আড্ডা রয়েছি আমি সৌরিক যুগের হাওয়াতে। আর তোমরা যদি আমাদেরকে, মানে আমাকে যদি কমেন্ট করতে চাও, বলতে চাও তোমার মনের কথা, তাহলে আমাদের যে যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে যে পোস্টারটা রয়েছে স্মৃতির নগদীকরণ, সেই পোস্টারও তুমি কমেন্ট করতে পারো যে হ্যাঁ সত্যি তোমার যদি মনে হয়ে থাকে যে না আমি ভুল বলছি, এটা কখনোই নয়, আবার যদি মনে হয়ে থাকে যেন আমি ঠিকই বলছি, কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানো। তবে এই যে আমরা আড্ডাটা শুরু করবো, যে গল্পটা শুরু করবো, যে কেন বারবার আমরা পুরনো জিনিসপত্রে চলে যাচ্ছি, পুরনো জিনিসপত্র কি বেছে নিচ্ছি, যেটা আমরা এই মানে কয়েকদিন আগেই দেখলাম, এই যে 80s ট্রেন্ড, একটা অদ্ভুত রকমের পাগল করা বিষয় তৈরি হলো। তো এটা খুব অদ্ভুত একটা লাগলো আমার বিষয়, সকলে দেখছি 80s ট্রেন্ডে চলে যাচ্ছে, মানে পুরনো স্মৃতি কি এতটাই প্রিয় হয়ে যাচ্ছে আমাদের কাছে, কি জানি। আড্ডায় ফিরবো, তোমাদের সঙ্গে রয়েছি আমি সৌরিক। তবে আড্ডায় যাওয়ার একটা সুন্দর গান তো ডেফিনেটলি আমরা শুনবো, সপ্তক ভট্টাচার্যের কণ্ঠে পুরনো স্মৃতিরা। ফিরছি গানের পর, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি সৌরিক।

ফিরে এলাম একটা সুন্দর গানের পর তোমাদের সঙ্গে এই মুহূর্তে। যুগের হাওয়ায় রয়েছি আমি সৌরিক, আর যুগের হাওয়া বললে একটা জিনিস মাথায় আসছে যে এই ট্রেন্ডিংয়ের চক্করে আমরা সব কিছুই এখন একটা লেভেল লাগিয়ে দিচ্ছি। আর এই ট্রেন্ডিংয়ের চক্করে এখনকার দিনে যে পুরনো যা কিছু জিনিসপত্র যেগুলো একটা সময় আমাদের দৈনন্দিন জীবনের অংশ ছিল, আজকে সেগুলো নাকি কমার্শিয়াল কমোডিটি। নাও দেবার ছো তুমি। আচ্ছা শুরু করা যাক একটা একটা সুন্দর গল্প দিয়ে। মনে আছে কি সেই দিনগুলোর কথা, যখন একটা ক্যাসেট টেপে গান শোনার জন্য আমরা পেন্সিল ঢুকিয়ে ফিতে ঘুরিয়ে রিওয়াইন্ড করার চেষ্টা করতাম, বারবার ফিতেটা জড়িয়ে যেত, মানে তখন মধ্যে যে আরে বাপরে এটা একটা কঠিন ব্যাপার। কিন্তু আজকে দেখো স্পটিফাই, ইউটিউব এবং বিভিন্ন যে সমস্ত গানের প্ল্যাটফর্ম রয়েছে সেখানে একটা তুমি ক্লিক করবে, কোটি কোটি গানের অপশন তুমি পেয়ে যাচ্ছ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ডিজিটাল যুগে এসেও হিপস্টার জেনারেশনের কাছে জং ধরা ক্যাসেট টেপের দাম কিন্তু আকাশ ছোঁয়া। ভিনটেজ রেকর্ড প্লেয়ার বা ক্যাসেট প্লেয়ারকে এখন আর পুরনো জিনিস বা জঞ্জাল বলছে না, কেউ বলছে আল্ট্রা।

0: A murder ড্রয়িং রুমের স্টেটমেন্ট পিস,
1: তাও দেওয়াচ্ছ?
0: শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু হচ্ছে এর ফ্যাক্ট, কারণ এর পেছনে লুকিয়ে আছে একটা চমৎকার সাইকোলজিক্যাল ফ্যাক্টর। মনোবিজ্ঞানীরা একে বলেন রেট্রো থেরাপি। এটা ফ্যাক্টটা তুমি হয়তো অজান্তেই এই বিষয়টাকে করছো, তুমি কিন্তু নিজেও বুঝতে পারছো যে না, এটা আমার সঙ্গে হচ্ছে, আমি এটা করছি, আমি এটা বারবার বেছে নিচ্ছি। তুমি গানের দিকে চলে যাও, মানুষ এখন পুরনো গান শুনতে বেশি করে ভালোবাসে, যদিও পুরনো গান কোনো পুরনো হয় না, কিন্তু পুরনো গান মানুষ শুনছে, মানুষ সবসময় স্টোরিতে লাগাচ্ছে, স্টেটাসে দিচ্ছে। এই যে কমফোর্ট ইলিউশন, যেটাকে মনোবিজ্ঞানীরা আবারও বলছে যে এই যে রেট্রোথেরাপি, কমফোর্ট ইলিউশন, এগুলো যখন কখন হয় বলো তো? যখন বর্তমানের রিয়েলিটি চেক বড় বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ধরো কোভিডের যে একটা মারাত্মক ঘটনা ঘটলো, তারপরে চাকরির অনিশ্চয়তা, এআইয়ের যুগে যে নিজের যে অস্তিত্ব সেটাকে বাঁচানোর জন্য একটা প্রবল চেষ্টা, তো এই সমস্ত কিছুর মধ্যে দাঁড়িয়ে মানুষ একটা কমফোর্ট জোন চাইছে। মানে আমাদের মস্তিষ্ক খুঁজতে চাইছে এমন একটা জায়গা যেখানে কোনো অনিশ্চয়তা নেই, যেখানে আমি আমার মতো করে থাকতে পারবো, কমফোর্ট জোনে থাকতে পারবো। শৈশব মানেই তো একটা সেফ জোন, পুরনো দিন মানেই একটা সেফ জোন, আর সেই সেফ জোনের দরজায় করা নাড়ছে নস্টালজিয়া। গবেষকরাকে বলছেন যে নস্টালজিয়া কোনো নেতিবাচক রোগ নয়, চিন্তা করো না। তোমার যদি রেট্রো জিনিসপত্র ভালো লাগে, তুমি যদি ঘর সাজানোর জন্য এই বিভিন্ন যে পুরনো ক্যাসেট, সত্যজিৎ রায়ের যে বিভিন্ন আঁকার পোস্টার, ফিল্মের পোস্টার বলো, বা পুরনো ডিভিডি প্লেয়ার, ডিভিডি সিডিগুলো, তুমি যদি একটা অ্যাস্থেটিক ভাইব আনার জন্য তোমার ঘরে সুন্দর করে সাজিয়ে রেখেছো, এটা খারাপ নয়, এটা ভালো জিনিস। যা একসময় সাইকোলজিতে বলা হতো যে না, এটা খুব নেগেটিভ একটা ব্যাপার, কিন্তু আদতে তারা নয়, এটা বুঝতে হবে তোমাকে। তাই মন খারাপ করো না, তোমার যদি মনে হয় যে তোমার এই জিনিসপত্র ভালো লাগছে, তুমি ডেফিনেটলি তুমি কিনবে। কারণ 1990 সালে ডাচ সাইকিয়াট্রিস্ট হোফার এটাকে বলছে হোম সিকনেস, বা এটাকে বলছে যে এক ধরনের অ্যাস্থেটিক হোম তৈরি করার একটা ব্যাপার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নস্টালজিয়া একটা পজিটিভ ইমোশনাল বাফার, এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করছে। যখন বাইরের দুনিয়াটা বড় বেশি কোলাহলপূর্ণ, তখন ওই পুরনো দিনের স্মৃতির বারান্দায় একটু দাঁড়িয়ে যাওয়া মানে মনটাকে চাঙ্গা করে দেওয়া। আর এই সাইকোলজিক্যাল ব্যাপারটাকে খুব দারুণভাবে সাপোর্ট করছে আধুনিক অর্থনীতি, যাকে সোজা বাংলায় আমরা বলছি নস্টালজিয়ার কমার্শিয়ালাইজেশন। এইখানেই তো সমস্যাটা হয়ে যাচ্ছে। কোম্পানিগুলো খুব ভালো করেই বুঝে গেছে যে স্মৃতির কোনো এক্সপায়ারি ডেট হয় না, মানুষ তার অতীতকে অসম্ভব ভালোবাসে, আর সেই ভালোবাসার স্টেটমেন্টকে দারুণভাবে ক্যাশ করছে আমাদের ভারতীয় অর্থনীতি। তুমি দেখো না, এই যে হাজার হাজার আমরা 80s রেট্রো লুক পোস্ট করছি, এআইকে বলছি ওরকম রেট্রো লুক দিয়ে দিতে, তুমি বুঝতে পারছো এখান থেকে কত পরিমাণ টাকা কামাচ্ছে বিদেশি কোম্পানিগুলো, কত, মানে তোমার কোনো ধারণা আছে এটার কোনো? হ্যাঁ, এটা একটা খারাপ দিকও রয়েছে, যেরকম যে এই পুরনো ছবিগুলো যখন আমরা বানাচ্ছি, তখন তো আমরা নিজেদের প্রাইভেসি ফোল্ডার থেকে ছবিগুলোকে দিয়ে বানাচ্ছি, সেখানে একটা ডেটা প্রাইভেসির প্রশ্ন উঠেই আসছে, যেটা বড়ের বিষয়। কিন্তু এই যে নস্টালজিয়ার যে ব্যাপারটা, অসম্ভব মানুষজন এই বিষয়টাকে কেন বেছে নিল হঠাৎ করে? 80s এমন কি ছিল? বাড়াবাড়ি তো কিছু ছিল না, কিন্তু তবুও মানুষ এই বর্তমান যুগটাকে বিশ্বাস করেও পুরনো দিনটাকে এত অন্ধবিশ্বাস করে ফেলছে যে মানুষজন পুরনো দিনেই চলে যাচ্ছে। যারটা বড় উদাহরণ তো এই মাত্রই আমি বললাম তোমাকে, 80s রেট্রো লুক। তুমি খেয়াল করে দেখবে আজ বাজারে যা বিক্রি হচ্ছে তার একটা বিরাট অংশই কিন্তু নস্টালজিক ভ্যালু প্যাকড। ধরো যে আমরা যে কোল্ড ড্রিঙ্কসগুলো খাই, ঠিক আছে, ম্যাক্সিমাম বুঝতে পারছো তুমি যে কোন কোন কোল্ড ড্রিঙ্কসে আমি কথা বলছি, তো সেইগুলো কিন্তু একটা পুরনো ওই নস্টালজিক লেভেল লাগিয়ে বিক্রি হচ্ছে। কিংবা ধরো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, 90-80s বেল ব্যাটন জিন্স, ঢলা টি শার্ট, ঢলা প্যান্ট, এলিফ্যান্ট ট্রাউজার্স, এই সমস্ত কিছু ফ্যাশনে এখন আসছে। একটা সময় ছিল মানুষ এগুলোকে ব্যবহার করতো না, হঠাৎ করেই তারা বন্ধ করে দেয়। এখন আবার সেই পুরনো স্টাইলটাকে, পুরনো হেয়ারস্টাইল বলো, পুরনো লুক বলো, এই সমস্ত ফিরিয়ে আনছে। মানে খুব অদ্ভুত একটা বিষয়। এমনকি ফটোগ্রাফির দুনিয়াতেও ডিসপোজেবল ক্যামেরা বলো বা ভিনটেজ লেন্সে যে ফিল্টার দেওয়া, মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ ওই যে নিখুঁত ডিজিটাল পিক্সেলের ভিড়ে মানুষ একটা ইমপারফেকশন খুঁজছে, নিখুঁত ছবির চেয়ে একটা হালকা

বা ওই সামান্য ঝাপসা ছবি অনেক বেশি জীবন্ত মনে হয়। একেই বলে অ্যাস্থেটিক অফ ইনপারফেকশন। বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু আজ শুধু প্রোডাক্ট বিক্রি করছে না, তারা বিক্রি করছে নস্টালজিক ন্যারেশন। একটা বিজ্ঞাপন যখন দেখায় পুরনো কলকাতার কোনো একটা পার্টিকুলার বিষয়ের বিজ্ঞাপন, সেখানে দেখা যায় লাল বাড়ি, জানলার গ্রিন জানলার গ্রিল দিয়ে আসা রোদ, আর গলির মোড়ে চায়ের দোকান। আমরা পুরনো কলকাতাকে এইভাবেই ডিফাইন করি। তখন কি আর শুধু ওই কলকাতার বিজ্ঞাপন পার্টিকুলারিটাই বিক্রি হচ্ছে? না, নস্টালজিয়া বিক্রি হচ্ছে। তুমি একটা পার্টিকুলার, ধরো আমি চায়ের এক্সাম্পলই কথাই বলছি, একটা তুমি চায়ের দোকান খুলছো নর্থ কলকাতায়, তুমি সেখানে চায়ের একটা পার্টিকুলার প্রোডাক্ট তুমি সেল করতে চাইছো, তুমি তো এইভাবেই দেখাবে। তখন কি তুমি চা বিক্রি করছো? তখন তুমি বিক্রি করছো নিখাদ একটা রবিবার, যে রবিবারটা মানুষ আজ সত্যি ব্যস্ততার কারণে পাচ্ছে না। আচ্ছা, এবারে আসি একটা অন্য কথায়। এই যে কলকাতা শহর, এইখানে তো মানে কলকাতা শহরের রক্ত মাংসে তো নস্টালজিয়া মিশে আছে একেবারে। আরে কলকাতা পাড়ার মোড় মানি তো একটা ইনস্টিটিউশন, সেখানে তো আলাদা করে কিছু বলার জায়গা নেই। সেই লালচা বিস্কুটের বয়াম, বা সেই পলিটিক্স থেকে সিনেমা, সিনেমা থেকে খেলাধুলা, খেলাধুলা থেকে আবার ঘুরে ফিরে পলিটিক্স। তো আজকের দিনে কলকাতায় পাড়ার মোড়ের যে কালচারটা, এটা কিন্তু একটা অদ্ভুত কমার্শিয়াল রূপ নিয়ে নিয়েছে। পুরনো কলকাতার আর্কিটেকচার, হেরিটেজ বিল্ডিংয়ের কাঠের উইন্ডো কিংবা ট্রামের হর্ন, এসব আজ শুধু আমাদের ঐতিহ্য নয়, এগুলোকে একটা বড় বড় প্রোডাক্ট। সাউথ কলকাতার কোনো বোহেমিয়ান ক্যাফেতে ঢুকে তুমি দেখবে যে দেওয়ালে টাঙানো রয়েছে সত্যজিৎ রায়ের অপুর সংসারের একটা পোস্টার, টেবিলে পুরনো দিনের হ্যারিকেন, আর ব্যাকগ্রাউন্ডে হেমন্ত মুখোপাধ্যায়ের গান। চা হয়তো তুমি পাড়ার দোকানেই পাবে, সস্তায় পাবে, ভালো পাবে, কিন্তু তুমি তাও তিন গুণ দাম দিয়ে সেইখানে যাচ্ছ, সেই ক্যাফেতে যাচ্ছ, টাকা দিয়ে চাটা খাচ্ছ। কেন? কারণ তুমি নস্টালজিক অ্যাম্বিয়েন্সটা চাইছ, নস্টালজিক ওই ফিলটা চাইছ। এই যে নস্টালজিয়ার মোড়কে বিক্রি করা, এটাকে সোশ্যোলজির ভাষায় বলে হেরিটেজ কমোডিফিকেশন। তোমার আমার শৈশবে যে সমস্ত জিনিসগুলো ছিল, সমস্ত দিনগুলো ছিল, সেগুলো আজ একটা ব্র্যান্ডের নাম নিয়ে সস্তা পাবলিসিটি করে বিক্রি করছে এই জিনিসপত্রগুলো। মানে এক সময় সাধারণ মধ্যবিত্তের জীবনে যা কিছু ছিল এলিট ক্লাসের কাছে, সেগুলো এখন একটা এক্সক্লুসিভ লাইফস্টাইল প্রোডাক্ট। অদ্ভুত না বিষয়টা? জিনিসটা আমরা একটা সময় নিয়ে বাঁচতাম, আজকের প্রজন্ম সেটাকে টিকিটের বিনিময় এক্সপিরিয়েন্স করতে চাইছে। খুব অদ্ভুত, মানে তোমাদেরকে আমি গল্পগুলো শেয়ার করছি, আমার নিজেকে খুব অদ্ভুত লাগছে। এবং সত্যি তাই, এগুলো হচ্ছে, এগুলো প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে। মানে বড় বড় টেক জায়ান্টরাও কিন্তু এই খেলায় নেমে পড়েছে, চিন্তা করো না তুমি। ঠিক আছে, নিনটেনডো, মানে একটা একটা পার্টিকুলার ছোটোবেলায় কার্টুন হতো, সেখানে 90 দশকের যে বিভিন্ন যে জিনিসপত্রগুলো আমরা দেখতাম, আমিও দেখেছি। এখন যদি আমি জেনজি, তবে আমিও কিন্তু 90 দশকের যে কার্টুন দেখতাম যে টিভিতে দিত, এখন তো সেগুলো যখন রিলে আসছে বা কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, কী বীভৎস শেয়ার হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে মানুষ। সামান্য সামান্য টম অ্যান্ড জেরির কথা যদি আমি বলি, বাপ রে বাপ, সে তো আলাদাই ব্যাপার একটা। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ফাঁদ আছে, এই সূক্ষ্ম ফাঁদের কথাটা আমি আসবো একটা সুন্দর গানের পর। তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শৌরিক, রূপঙ্কর বাগচি আর আরাত্রিকে ভট্টাচার্যের কণ্ঠে, মনটা আবার স্মৃতির ক্যানভাসে। গানটা শোনার পর কোথাও যেও না, এখনও কিছুটা সময় তোমাদের সঙ্গে থাকবো, তাই খুব অল্প সময়ই থাকবো। তুই তোমাদের কিছু বলার থাকে প্লিজ প্লিজ বলো, আমাদের বলো, জানাও। আমাদের যে যৌবাণী কলকাতা অফিসিয়াল ফেসবুক পেজটা রয়েছে, সেই পেজে যে সুন্দর একটা পোস্টার রয়েছে স্মৃতির নগদীকরণ, সেই পোস্টারে তুমিও কমেন্ট করতে পারো। ফিরছি গানের পর, কোথাও যেও না।

ফিরে এলাম একটা সুন্দর গানের পর। কথা হচ্ছে কি নিয়ে? স্মৃতির নগদীকরণ নিয়ে। আমাদের যে নস্টালজিয়ার যে বিষয়গুলো সেগুলো তো সত্যি, মানে আমি এতক্ষণ ধরে এত কথা বললাম না, তোমরা কিছু বলছো না, এইটাতে আমার একটু মনটা খারাপ লাগছে। না, এটা তো করলে হবে না। ঠিক আছে, আজকে তোমরা তো শুনছো আমাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে আমি নস্টালজিয়ার কথাটা বললাম, এ কিন্তু একদিকে দেখতে গেলে এই যে নস্টালজিয়ার যে এখন যে ট্রেন্ডটা সমস্ত জায়গাতে, সমস্ত ফিল্ডে, তুমি ফ্যাশন বলো, তুমি লাইফস্টাইল বলো, তুমি ফটোগ্রাফির ক্ষেত্রে বলো, তুমি দৈনন্দিন জীবনে যে অ্যাস্থেটিক বিষয়টা, তুমি যেখানেই বলো না কেন, সেখানে কিন্তু এই ট্রেন্ডটা আছে। তবে এটা দারুণ পজিটিভ দিকও আছে, এর মাধ্যমে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের বহু হারিয়ে যাওয়া উপাদান নতুন প্রজন্মের সামনে নতুন রূপে আসছে। ধরো, যে জেনারেশন হয়তো কোনোদিন হাতে লেখা চিঠি দেখেইনি, সে যখন একটা ভিনটেজ ফাউন্টেন পেন বা হ্যান্ডমেড পেপারে কদর বুঝতে শেখে, তখন কোথাও গিয়ে একটা কালচারাল কানেকশন তৈরি হয়। মানে তুমি যদি এবার চারিপাশে আমাদের যে অনেক পুরনো বাড়ি রয়েছে, অনেক পুরনো হেরিটেজ বিল্ডিং রয়েছে, সেই সমস্তগুলি তারা যদি দেখে, ঘুরে একটুখানি ছবি তোলে, এবং তারা যদি মনে করে যে এরকম স্টাইলে আমি একটা ভবিষ্যতে যখন বিজনেস করব, এরকম একটা ক্যাফে তৈরি করব, এরকম স্টাইলেই ভালো, তো কালচারটা তো কোথাও গিয়ে থেকে যাচ্ছে কি, তাই তো থাকছে তো কোথাও গিয়ে। হ্যাঁ, এটা ঠিক যে কোথাও একটু দামটাও চড়ে যাচ্ছে এদিক ওদিক থেকে, বাট কিছু করার নেই, প্রবাহমান জীবনে কোনটাই তো সঠিক নয়, কোনটাই তো স্থির নয়, তাই তো। তো এই যে বড় বড় যে আমাদের নস্টালজিক যে বিল্ডিংগুলো, সেগুলো কিছু কিছু ভেঙেও দেওয়া হচ্ছে, কিছু কিছু নষ্ট করে দেওয়া হচ্ছে, অনেকটা কালচারাল যে এসেন্সটা সেটা মুছে যাচ্ছে। কিন্তু যদি আমরা সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোথাও গিয়ে ছবি দিয়ে বলো, বা আমাদের আর্টিস্ট্রি দিয়ে বলো, বা আমাদের নতুনত্ব দিয়ে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাতে ক্ষতি কী? কিন্তু অন্যদিকে দেখতে গেলে এই যে নস্টালজিয়া সেফ একটা গ্যাজেট বা একটা ইনস্টাগ্রাম ফিডের প্রপ হয়ে দাঁড়াচ্ছে, তখন তার কিন্তু আসল আবেগটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আমরা কি সত্যি সেই দিনগুলোকে মিস করি, নাকি আমরা শুধু সেই সময় একটা কুল ইমেজ বা নস্টালজিক ভাইবটাকে কিনতে চাই? প্রশ্নটা কিন্তু খুব সহজ নয়। যদি আমাকে তুমি প্রশ্নটা করো, আমার কাছে হয়তো এই উত্তরটা সঠিকভাবে নেই, বা তোমরা যদি নিজেদেরকে করো, তোমাদেরও মনে হবে যে না, এই উত্তরটা সত্যিই তো নেই আমাদের কাছে। সত্যি যদি এখন আমরা এমার্জেন্সি লাইটের বদলে হ্যারিকেন নিয়ে পড়তে বসি, কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে, তাহলে কি আমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। এখন তো লোডশেডিং হলেও তো মনে হয় না লোডশেডিং হয়েছে, এটা ফ্যাক্ট। কারণ তুমি দেখতে পাবে সব জায়গাতে এখন ইনভার্টার লাগানো রয়েছে, লোডশেডিং হলেই কারেন্ট চলে আসছে। আরে ভাই, যাক, ঠিক আছে, আলাদা ব্যাপার সেটা। মানে বর্তমান যতই এগোবে, ভবিষ্যৎ যতই রহস্যময় ঠেকবে, মানুষ তত বেশি তার ফেলে আসা অতীতের শেকড় খুঁজতে চাইবে, তুমি চাই মানো বা না মানো। আর কর্পোরেট দুনিয়া প্রস্তুত থাকবে সেই শিকড়গুলোকে সুন্দর সুন্দর প্যাকেটে মুড়িয়ে বেচতে। ক্যাসেট টেপ থেকে শুরু করে ভিনটেজ ক্যামেরা, পাড়ার মোড়ে চা থেকে শুরু করে 90-এর কার্টুন, সব কিছুই আজ একটা গল্প, একটা ইমোশন, আর সর্বোপরি একটা প্রফিটেবল কমোডিটি। এবার তোমাদের মনে প্রশ্ন রাখতেই পারে, তাহলে আমরা করবোটা কি? কিছুই না, তোমরা আবেগে গা ভাসাবে, আমি বলছি শোনো, কোনো সমস্যা নেই, কিন্তু কোথাও একটা লিমিটে রেখে। সব কিছু কেনা বেচার মধ্যে না রাখাই ভালো। কিছু কিছু জিনিস, কিছু কিছু সুন্দর মুহূর্ত, অতীতের সুন্দর জিনিসপত্র কেনা বেচার ওদিন থেকে বেরিয়ে এসে আমরা যদি আমাদের মতো করে সেটাকে রেখে দিই আমাদের কাছেই, সেটা মনে হয় সব থেকে বেশি ভালো হবে। কারণ সব জিনিস বিক্রি হয় না, আর অতীতের জিনিসপত্র বিক্রি যদি তুমি করতে যাও, তাহলে তুমি মানুষ হিসেবে ছোট হয়ে যাচ্ছ। আজকে মতো যুগের হাওয়া এই পর্যন্তই, কিছু করার নেই বন্ধু, ঘড়ির সময় তো চোখ লাগাচ্ছে যে না, এইবার যেতে হবে। আরে, ঘড়ির সময়টাই বড্ড অদ্ভুত, সময় যে কখন কাকে কী বলে বোঝা মুশকিল। জানো কেমন লাগলো আজকে অনুষ্ঠান? তোমাদের সঙ্গে এতক্ষণ আড্ডায় ছিলাম আমি শৌরিক। আর এই যে প্রত্যেকটা মুহূর্তে আমরা বেঁচে থাকতে চাই, স্মৃতির আলারে বেঁচে থাকতে চাই, তুমি বেঁচে তো থাকতে চাই, তাই যাওয়ার আগে রূপম ইসলামের কণ্ঠটা বেঁচে থাকার গান তোমাদের জন্য থাকবে। চিন্তা করো না, আবারও কোনো একদিন কোনো একটা অন্য কোনো সময়, অন্য কোনো প্রহরে বা অন্য কোনো আর্জে তোমাদের সঙ্গে আড্ডায় আসবে। আপাতত আজকের মতো আমি টাটা বলছি, খুব ভালো থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬ অক্টোবর থেকে ১লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় ৭:১৫ বাংলাদেশ সময় ৭:৪৫ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। ৫৯৪ কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: আকাশবাণী মৈত্রী কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সামরিক বাহিনী, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে 13টি সংস্থার সঙ্গে চুক্তি। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT গয়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। অনিচ্ছা সত্ত্বেও কোনো ধর্ষিতা নারীকে মাতৃত্বের দায়িত্ব গ্রহণে বাধ্য করা তার মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের লঙ্ঘন, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। ভারতের সরকারি প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে। এইডস রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় বতসোয়ানায় 10 টন ওষুধ পাঠালো ভারত। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষণা সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, রায় মানতে নারাজ আওয়ামী লীগ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উজবেকিস্তানের সমরখান্দে আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সামরিক বাহিনী, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের আহ্বান জানান। নতুন দিল্লিতে DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বিষয়ক সভা বিমর্শ 2026 ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রেই DRDO নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
1: आज 2026 में DRDO ने मिसाइल से लेकर राडार्स तक, कॉम्बैट एयरक्राफ्ट से लेकर सबमरीन तक, इलेक्ट्रॉनिक वॉरफेयर सिस्टम से लेकर आर्टिफिशियल इंटेलिजेंस तक हर क्षेत्र में अपनी कैपेबिलिटीज साबित की है। डिफेंस सेक्टर में रिसर्च एंड डेवलपमेंट के लिए DRDO आज एपेक्स ऑर्गेनाइजेशन है, इस सच्चाई को ही कोई नकार नहीं सकता।
0: প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে MSME ক্ষেত্রের ভূমিকার কথা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। দেশে প্রতিরক্ষা স্টার্টআপের এক নতুন জোয়ার সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
2: साथियों, भारत में डिफेंस स्टार्टअप की एक नई वेव उठ रही है। आपने देखा होगा आज कुछ वर्षों स्टार्टअप का नंबर क्या था और इस समय स्टार्टअप का नंबर बढ़कर कितना हो गया है। और ये स्टार्टअप इनोवेटिव होने के साथ साथ एजाइल भी हैं और ट्रेडिशनल डिफेंस मैन्युफैक्चरिंग मॉडल को डिसरप्ट भी कर रहे हैं। फंडिंग, मेंटरशिप और मार्केट एक्सेस से उनके लिए डिफेंस सेक्टर में अपॉर्चुनिटीज बढ़ी हैं।
0: অনুষ্ঠানে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের জন্য 13টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে 9টি চুক্তি হস্তান্তরিত করা হয়। এছাড়া দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলির উৎপাদন সক্ষমতার মান যাচাইয়ের উদ্দেশ্যে সিস্টেম ফর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং সামারের সংস্করণের জন্য DRDO কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT গয়ার উপর হামলা ভারত কোনোভাবেই মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত পুনরুদ্ধার করার জন্য ভারত আহ্বান জানিয়েছে। পানামার পতাকাবাহী এই জাহাজটিতে 14 জন ভারতীয় নাবিক ছিলেন। ওমান উপকূলের কাছেই জাহাজটি হামলার শিকার হয়। বিদেশ মুখপাত্র বলেন, তাদের মধ্যে 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, 1 জন এখনও নিখোঁজ।
3: This attack happened off the coast of Oman. It was a Panama flagship on which we had 14 Indian nationals or seafarers, of which 13 have been rescued, and we deeply thank the Omani authorities for rescuing our nationals. One Indian national is missing. Search and rescue operations continue.
0: জৈশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের উপর 70 লক্ষ পাকিস্তানি অর্থমূল্যের পুরস্কার ঘোষণার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পাকিস্তানের এ ধরনের চমক বা বিভ্রান্ত করার প্রচেষ্টা নতুন কিছু নয়। কেবল এমন ঘোষণা না করে নির্দিষ্ট ফলাফল আসতে পারে, পাকিস্তানের উচিত এরকম সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা।
3: हम लोगों ने कई दफा देखा है कि इस प्रकार का आंख में धूल झोंकने वाली हरकत पाकिस्तान करता रहा है। इससे एक स्टेट स्पॉन्सर ऑफ टेरर के नाम पे अनाउंसमेंट कर

0: करने की जरूरत नहीं है, उनको एक्शन लेना चाहिए क्योंकि उनको खुद ही पता है कि लोग कहाँ हैं, उनको अरेस्ट करना चाहिए।
1: ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান সাফল্যের প্রশংসা করেছেন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কোয়াড গোষ্ঠীর গুরুত্বের উপর আলোকপাত করেন। হাইকমিশনার গ্রিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে বিশ্বমঞ্চের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তাদের কূটনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কৃষা ও বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, এই প্রকল্পের কাজ শেষ হলে তা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে। তিনি জানান, এই প্রকল্পকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রকল্পের আর্থিক ব্যয়ের প্রায় 90% কেন্দ্র এবং বাকি 10% সংশ্লিষ্ট রাজ্যগুলি বহন করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে আজ ত্রিপুরার আগরতলায় যশোদা এআই এর উপর একটি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এআই এর ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। অনিচ্ছা সত্ত্বেও কোনো ধর্ষিতা নারীকে মাতৃত্বের দায়িত্ব গ্রহণে বাধ্য করা তার মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের গুরুতর লঙ্ঘন বলে দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে। 30 সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও গর্ভাবস্থা অবসানের জন্য 15 বছর বয়সী এক ধর্ষিতা কিশোরীর করা আবেদনের প্রেক্ষিতে আদালত একথা বলে। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক হিসেবে অভিহিত করে বিচারপতি মধু জৈন বলেন, একজন নারী মা হতে চান কিনা সে বিষয়ে কেবল তারই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা জাতীয় পুষ্টি মাস। পশ্চিমবঙ্গের মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে একটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে দূরদর্শনের যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথ পরিক্রমায় এটি তথ্যপ্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে। 1959 সালের 15ই সেপ্টেম্বর দূরদর্শন ভারতে টেলিভিশন সম্প্রচারের নতুন যুগের সূচনা করে। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করেন। 1975 সাল পর্যন্ত এটি অল ইন্ডিয়া রেডিওর অংশ হিসেবেই পরিচালিত হতো। 1976 সালের 1 এপ্রিল অল ইন্ডিয়া রেডিও থেকে আলাদা হয়ে দূরদর্শন তার সম্প্রচারের জন্য পরিচালনগত স্বায়ত্তশাসন পায়। 35টি স্যাটেলাইট চ্যানেল ও 66টি স্টুডিও কেন্দ্রের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে দূরদর্শন বর্তমানে 24টিরও বেশি ভাষায় অনুষ্ঠান প্রচার করে চলেছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাজেয় কথাশিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন রচনা বহু দেশীয় এবং বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। এর পাশাপাশি সমাজ সংস্কার, মহিলাদের অধিকার এবং জাতীয়তাবাদের প্রতি তার অঙ্গীকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওড়িশায় আজ কৃষি উৎসব নোয়াখাই পালিত হচ্ছে। নোয়াখাই উৎসব নতুন ফসল তোলার মরশুমের সূচনাকে চিহ্নিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এইডস রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ক্ষেত্রে সহায়তার জন্য বতসোয়ানার জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে ভারত আজ সেদেশে 10 টন অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধ পাঠিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই পদক্ষেপ দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের অংশীদার দেশগুলির সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করার বিষয়ে দেশের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT-2 আজ ঢাকায় জুলাই অভ্যুত্থান চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করেন। মামলার সাজাপ্রাপ্ত অন্যান্যরা হলেন AFM বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজল শামস পড়শ, মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান। আওয়ামী লীগ এই সিদ্ধান্ত দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান করেছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সমরখান্দে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত প্রতিযোগিতা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। দুই বিভাগে ওপেন এবং মেয়েদের ক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন ভারত

আবারও নামছে শিরোপা দখলের লড়াইয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সামরিক বাহিনী, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT গয়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।

0: উপস্থাপনে রুমা ঘোষ।
1: আকাশবাণী কলকাতার মৈত্রী প্রচার তরঙ্গের সমস্ত শ্রোতা বন্ধুদের কবিকণ্ঠে অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতা, আজ দ্বিতীয় পর্ব। তিনি কিন্তু মেয়েদের কথা ভাবেন প্রতিদিন, ভেবেছেন কবিতা লেখার একেবারে শুরুর সময় থেকে। সব ধরনের নারী, সব সময়ের নারী, পুরাণ থেকে আজ নারী জীবন যাপন, স্বপ্ন যন্ত্রণা সংকট সবই উঠে এসেছে যশোধরা রায়চৌধুরীর কবিতায়। তাই তিনি বিশেষ করে মেয়েদের কবি, শুনব তার নারী ভাবনা, এই বিষয়ে লেখা তার কবিতাগুলো। নারী বিষয়ে একটি কবিতা পাঠ শুনতে শুনতে শুরু হোক আমাদের আজকের অনুষ্ঠান, অবশ্যই তাঁর কণ্ঠে।
2: ধন্যবাদ। কোনো ধর্ষিতার প্রতি যাই বলো, ওটাকে তুমি একটু এনজয় করনি? এরকমই ভাবে ওরা, পুরুষেরা অথবা নারীরা। যাক বাবা বেঁচে গেছি, তাছাড়া যে সেজে গুজে তুমি বিদঘুটে পোশাক পরে চড়তে গেছো আদারে বাদারে, কাম কুকুরি হবে? নইলে কেউ পরে ওইসব লোকের পাল্লায়? ছিছি, ভাবতেই পারছি না কি বেহায়া। এক চুল এদিকে ওদিকে শুধু খেলে যায় হাওয়ার মতন, ধর্ষণ ধর্ষণ খেলা, আর সত্যি ধর্ষণের মানে। পর্ণ ছবি মর্মে যায় লালে ঝোলে ভেজা মধ্যরাতে, নীরবে নিভৃতে চলে কাল্পনিক শাড়ি খুলে নেওয়া, যখন প্রতিষ্ঠা পায় নারী মানে নর্দমার ছিদ্র কুড়াদান। হে ধর্ষিতা, তুমি জানো শরীর কোথায় শেষ হয়, কোথা থেকে শুরু হয় অদ্ভুত দ্বিতীয় অপমান?
1: ধর্ষিতা নারীর যন্ত্রণা, তাকে ঘিরে সমাজের ব্যঙ্গ, সবই উঠে আসে কবি যশোধরা রায়চৌধুরীর এই কবিতায়। নারীদের সমস্ত রকমের ভাবনা তিনি একত্র করেন তার কবিতার মধ্যে। দিদি নমস্কার, আমি আরও একবার জানাই আপনাকে আমাদের এই কবিকণ্ঠ অনুষ্ঠানে। আর এই কবিতা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল নারী প্রজাতন্ত্র বিষয়, মেয়েদের প্রজাতন্ত্র নিয়ে আপনার যে কাব্যগ্রন্থ, যেখানে আপনি বিশেষ করে উল্লেখ করেন সেই মেয়েদের কথা, সেই শ্রমজীবী মেয়েদের কথা যারা প্রতিদিন দৈনন্দিন লড়াইতে লড়তে আসে কলকাতার বুকে, কখনো আরও অনেক জায়গায় গেরুস্তালিতে সাহায্য করেন, সেই মেয়েরাও আপনার চোখ এড়ায় না, তাদের লড়াইটাও আপনার চোখে।
2: আমাদের কাছে এখন বোধহয় এটা একটা বিশেষ সত্য যে আমাদের সমাজের যে 50% মেয়ে তারা কিন্তু 80% কাজ করেন। মানে আমরা যে শ্রমজীবী মেয়েদের চারিপাশে দেখি তারা প্রায় অদৃশ্য হয়েই থাকেন। যেমন গ্রামে গঞ্জে যারা চাষবাসের কাজে স্বামীকে সহায়তা করেন তাদের কাজটাকে আমরা আলাদা করে কোনো মূল্যই দিই না।
1: ঠিক
2: তেমনি গৃহে যে মেয়েরা রান্না করেন ভোর থেকে উঠে, সেখানে আমি বলবো যে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পর্যন্তই প্রায় সকাল থেকে রাত মেয়েরা খেটে চলেন এবং সেই কাজটারও কোনো মূল্যায়ন নেই আজও। হ্যাঁ, এবং মূল্যায়ন নেই, এবং এমনকি কোভিড কালেও দেখেছি যে কোভিড অসুস্থ মা কটা রুটি বেলছেন তাই নিয়ে একটা ভিডিও রিল ভাইরাল হচ্ছে, যে মা তো রুটি তো বেলতেই হবে, মানে অসুস্থ অবস্থাতেও তিনি রুটি বেলছেন। তো মানুষের মানে কাজের এক তো হচ্ছে যে দাবি, সমাজের দাবি, আর দুই হচ্ছে যে কিভাবে সমাজটাকে ধরে রেখেছে মেয়েরা, সেটার মূল্যায়ন আজও হয়নি। এবং শ্রমজীবী মেয়েরা তো ডবল খাটনি খাটেন, তারা পরিবারের ভোর চারটেতে উঠে সবার রান্না করেন, শ্বশুর শাশুড়ি কি খাবেন, সন্তান কি নিয়ে টিফিন যাবে সেটাও, তারপরে বাড়ি থেকে বেরিয়ে হয়তো সে ট্রেনে করে যাচ্ছে কোনো নার্সের কাজ বা সেবিকার কাজে, অথবা হাজার রকমের শ্রম মেয়েরা দিচ্ছেন, অসম বেতন পাচ্ছে,
1: আবার সেই আরেকটি বাড়িতে এসেও ভাবেন তাদের বাড়ির লোকেরা কি খাবেন,
2: সেখানেও ভাবছেন, এবং সব জায়গাতেই তারা প্রচন্ড বঞ্চিত। এবং তারপরেও তারা বলেন যে খুচরো টাকা দেবেন না আমাকে, একসঙ্গে এক মাসের শেষেই দেবেন, আমার ছেলের টিউশনের জন্য ওই টাকাটা লাগবে, নিজের জন্য তারা খরচ করতে পারেন না। এই কবিতাটি পুরোটা পড়ছি না, শুরুর দিকটা পড়ছি, কারণ এই কবিতাটা সেই সময় মেয়েদের প্রজাতন্ত্র নামেই, সেই সময়টা 2005-06 এরকম সময়কার। মেয়েদের প্রজাতন্ত্র, বলুন আপনার দাদাকে জনগণতান্ত্রিক পদ্ধতির ভিতর থেকে এখন হেঁটে আসছে বনগা লোকালে চেপে আসা 338 জন বউ। 3,038 হলেই বা ক্ষতি কি? সেই সব ছেঁড়া ব্লাউজ ও সিনথেটিক শাড়ি পরা বউরা যারা সকাল সকাল এসে উল্টো ডাঙায় বসে পড়ে, বেলায় বেলায় টিফিন করে নিয়ে বাস রাস্তার ধারে, যাদের এক একজনকে ডেকে নিয়ে যায় এক একজন দালাল, না, শরীর বিক্রির জন্য না।

0: শ্রম বিক্রির জন্য। সারাদিন তারা কাজ করে, জানালায় জানালায় তেল রং লাগায় নিখুঁত আঙুলে, শান্ত মুখে তারা পুছে অ্যাসিড দিয়ে বাথরুমে বাথরুমে রঙিন টালি, চালের ভিতর পোক বেছে দেবার মতো করে যন্ত্রাংশের ভেতর থেকে বেছে দেয় যন্ত্রাংশ, নীরবে প্রতিবাদহীন সুস্থির ভঙ্গিতে রান্নাঘরে রান্নাঘরে তারা খিদে চেপে কুটে দেয় শাক, আলুর খোসা বেটে দেয় শিলনোড়ায়, আদা থেতো করে দেয় রসটুকু নিংড়ে নেবার জন্য।
1: ঠিক
0: এই কবিতাটা শেষ দু লাইন ছিল। বনগা লোকাল থেকে নেমে সেফটি পিনে কোনো মতে লজ্জা আটকানো বউগুলি এখন কাজের বাজার আলো করে বসে আছে, তত্ত্ব হিসেব আর ফ্যাশন পাতার বাইরে।
1: ঠিকই, এদের কথা উঠে আসুক আরো আরো। আমরা চলে যাই পুরাণে, ওই মহাভারতের
0: চরিতাবলী, একটা সিরিজ লিখেছিলেন,
1: সেখানে পুরাণের যারা নারী, বিশেষ করে পুরাণের কুন্তিকে আপনি নতুন চোখে দেখে নতুন ভাবে প্রাসঙ্গিক করে নবনির্মাণ ঘটিয়েছেন।
0: হ্যাঁ,
1: সে কথা সে কবিতা,
0: সে কবিতাটি পড়ব। তার আগে বলি যে মহাভারতের চরিতাবলী যখন লিখছিলাম তখন খুব মজা হচ্ছিল, কারণ ভীষ্মকে নিয়ে লিখতে গিয়ে আমার মনে হলো ভীষ্ম তো কুরুসভায় বসে কিছুই করতে পারেননি, মানে দ্রৌপদীর বস্ত্র হরণও আটকাতে পারেননি, তো আমি তাকে বানিয়ে দিয়েছিলাম এখনকার একজন বৃদ্ধ, যিনি পরিবারে নানা রকম সমস্যা সত্ত্বেও কিছুই করেন না, তিনি শুধু স্টেটসম্যানে চিঠি লেখেন এবং স্টেটসম্যানের সম্পাদককে লেখেন, যে সম্পাদকীয় সমীপেশু লেখেন,
1: বড় বড় সমস্যা,
0: হ্যাঁ, যে দেশে কেন এত জলে আর্সেনিক, দেশের শিক্ষা ব্যবস্থার কেন এত দুরবস্থা, এদিকে তার স্ত্রী রান্না করতে করতে হাতে হাজা ধরে গেছে, তিনি আচার বানিয়ে বাড়ি বাড়ি বিক্রি করেন কারণ মেয়েগুলোকে পার করতে হবে আর গায়ে গলার গয়না নেই, কিন্তু ভীষ্ম সেসব নিয়ে কিছু ভাবতেই পারেন না, তিনি শুধু একটা জীর্ণ ঢলঢলে ফতুয়া পরে সারাদিন স্টেটসম্যানে চিঠি লেখেন। তো এরকম এক একটা চরিত্রকে বানিয়েছিল
1: দুর্যোধন।
0: দুর্যোধন ছিল অফিসের বস, সারাক্ষণ উড়ুতে চাপড় মেরে হাহা করে মেয়েদের নিয়ে টিপ্পনি কাটে আর জোকস বলে, সস্তা জোকস বলে, মানে এরকম ভাবে আমাদের সময়ের মধ্যে আর কি
1: নতুন করে ভেবে তাদের নিয়ে এসেছে।
0: গান্ধারী ছিল এরকম যে গান্ধারীর ছেলেরা দাঙ্গা করতে বেরিয়ে গেছে এবং সেখানে গান্ধারী তাই জন্য চোখে পটি বেঁধে রেখেছেন, দেখতে পাচ্ছেন না, কুন্তির কবিতাটি একেবারে অন্য। এটা আমার মনে আছে কবি মল্লিকা সেনগুপ্ত বলেছিলেন সানন্দার জন্য একটি কবিতা লিখতে, তখন লিখেছিলাম। কুন্তি কাকিমার কথা আমরা খুব কমই বলেছি, যেরকম চরিতাবলীর কথা আমরা কোনোদিন লিখব না, যেরকম চরিত্রেরা আমাদের জীবনের ভিতে মাটি হয়ে মিশে থাকে তারপর ভুলে যেতে হয়। কুন্তি কাকিমার খুব গুণ ছিল বিয়ের সময়ে, রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি, পড়াশুনো যথেষ্ট করেছে, বিয়ে হয়ে গেল বলে স্কুলের চাকরিটা হলো না। কুন্তি কাকিমার নাক টিকলো, হৃদয়ে ধার ছিল, পাঁচ ছেলে সুবয়সে সবাইকে খাইয়ে পড়িয়ে দেওরের ননদের বাচ্চাদের সঙ্গে ছাতে উঠে কিতকিত খেলা হলো, হলো খুব কুমিরডাঙা খেলা, গানের মহড়া হলো জয়ন্তীতে রবীন্দ্র নাটক, খাটে বেড কভার দিয়ে স্ক্রিন করে দড়ি দিয়ে টেনে, বিকেলে মোড়ের মাথা থেকে ফুচকা খাইয়েছে কত, আমরা বুঝিনি কুন্তি কাকিমার আর কি হলো না। শরীরের আর কিছু দরকার, মানুষের আর কিছু থাকে, ছোটরা জানে না, তারা পাণ্ডুরতা দেখেনি কখনো, কাকু ভালোবাসে কিনা আমরাও জানিনি কোনোদিন, কাকিমার মুখ দেখে কোনো কিছু বোঝাও যেত না। কুন্তি কাকিমার মনে রাগ ছিল কখনো বুঝিনি, কুন্তি কাকিমার মনে দুঃখ ছিল কখনো বুঝিনি, একদিন সব রাগ সব দুঃখ ফুটে উঠল স্তনের ক্যান্সারে, সব রোগ চেপে রেখে একদিন কাকিমা ফুরল।
1: সেই কুন্তি যিনি সেই অনেক রকম ত্যাগ স্বীকার করেই চলেন সমস্ত কিছু ভিতরে রাখেন, বাইরে তা বলিও না, প্রচ্ছন্নই থেকে যান অনেকটা। আমি এরপর চলে আসবো, আপনি যারা সোচ্চার যে মেয়েরা তাদের কথা বলেছেন, যে অলক্ষী মেয়েরা সমাজে যারা অলক্ষী, মানে যারা সমাজের নিয়ম কানুন মেনে চলেন না, সেই তাদের কথা দিয়ে আপনি লক্ষ্মীর পাঁচালি, নতুন লক্ষ্মীর পাঁচালি নির্মাণ করেছিলেন একসময়, সেই প্রসঙ্গটা বা সেই ভাবনাটা
0: অনেকদিন ধরে আমাদের মধ্যে জারিত হচ্ছিল, কারণ আমরা অনেকদিন ধরে দেখছিলাম যে, মানে আমি যখন বেড়ে উঠছি তখন আমার বন্ধুরা পরে বলেছেন যে হ্যাঁ, সবারই কম বয়সে একটা সমস্যা হতো, আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো হতো তখন লক্ষ্মীর পাঁচালি পড়া হয় তো শেষের দিকে, এবং সেই পাঁচালির ভাষাতে সবসময় থাকে যে সব দোষ মেয়েদের, মানে সমাজে যা কিছু হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, আরো নানা কিছু সমস্যা হচ্ছে, নারদ এসে বলছেন বিষ্ণু আর লক্ষ্মীকে, আর বিষ্ণু আর লক্ষ্মী মা তখন বলছেন যে আসলে জানো তো, ঘরের মেয়েরা ঠিক সময়ে গোবর ছড়া

0: দেয় না, পরিষ্কার কাপড় পরে না, স্বামীর সেবা করে না, স্বামী খাওয়ার আগে খেয়ে নেয়, এইসব কারণেই এসব হচ্ছে।
1: আচ্ছা,
0: তো এটা শুনলে আমাদের খুব রাগ হতো একটা বয়সে। এখন বুঝি যে হ্যাঁ, ওটা হয়তো সেই সময়ে, মানে একটা অতি প্রাচীন সময়ে যখন আর কিছুই ছিল না, তখন কোথাও একটা হাইজিন বোঝানোর জন্য হয়তো এগুলো বলা হতো, যে সকালে উঠে গোবর ছড়া দেবে, ঘর পরিষ্কার করে রাখবে, জামা কাপড় চেঞ্জ করবে, কারণ নইলে নোংরা জামা কাপড়ে থাকলে অসুখ ছড়াবে। কিন্তু এখন মনে হয়, মানে আমাদের সময় তো আর সেই সত্যটা নেই, যারা ডেটল দিয়ে ঘর মুছি, ফিনাইল দিয়ে ঘর মুছি, তারাও কেন এটা পরবো? আমাদের মনে হতো একটু আপডেট করা দরকার, মানে আমাদের সবসময় মনে হতো যে এই লক্ষ্মীর পাঁচালী ভীষণ পুরনো হয়ে গেছে, এবং এর যে কথাগুলো সেগুলো ভীষণ নারী বিরোধী, নারীদেরই খালি যেন দোষারোপ করা হচ্ছে, এবং উচ্চস্বরে হাসা, কোঁদল করা, চিৎকার করে গল্প করা, এগুলো খুব খারাপ,
1: এগুলো খুব খারাপ,
0: এবং এগুলো করে তাই জন্য সমাজ একেবারে ছাড়ে খাড়ে যাচ্ছে,
1: পরিবারও যায়।
0: হ্যাঁ, এবং পুরো ব্যাপারটাই মেয়েদের উপরে নির্ভরশীল। তো আমরা চেয়েছিলাম এমন মেয়েদের কথা লিখতে আবার নতুন লক্ষ্মীর পাঁচালীতে, যারা নাকি অন্য কিছু করেও পৃথিবীটাকে ধরে রেখেছে। তার ফলে আমি একটা নবলক্ষ্মীর পাঁচালীর প্রজেক্ট শুরু করি। প্রজেক্ট বলতে আমার বন্ধুদের বলি তোমরা সবাই লেখো, এবং তাতে আমার কিছু ডাক্তার বন্ধুরা, তারা কিভাবে সঠিক প্রসূতি হবে সেটাও লিখলো, কিভাবে প্রকৃতিকে বাঁচাবো,
1: মানে বিভিন্ন
0: পরিবেশকে বাঁচাবো,
1: পরিবেশের কথা ভাবো,
0: সবজি কেটে খোসাগুলো আমরা মাটিতে ফেলবো যাতে মাটিতে সার হয়, এই ধরনের অনেক
1: প্রকৃতিকে বাঁচানোর
0: কথা, যেগুলো আমরা চাই যে সাধারণ মানুষের জন্য কাজেও লাগুক, আবার লক্ষ্মীর পাঁচালী,
1: লক্ষ্মী মেয়েরা যদি এগুলো করে তাহলে পৃথিবী লক্ষ্মীমন্ত হয়ে উঠবে আরো বেশি, সেইটা আর কি।
0: তো সেই করতে গিয়ে আমার প্রথমে একটা অংশ ছিল যেখানে বিখ্যাত কিছু মানুষের কথা ছিল, তারা প্রায় সকলেই সরস্বতী এবং লক্ষ্মীর সমাহার, তারা নানাভাবে, মানে বটানিক্যাল গার্ডেন্সের একজন চিফ বটানিক্যাল অফিসার তিনি, বা কাদম্বিনী গাঙ্গুলি, বা এই সব মানুষগুলিকে নিয়ে একটা পাঁচালি লিখেছিলাম। সেই পাঁচালিটা কোনো কারণে বিশাল ভাইরাল হয়ে যায়, এবং প্রতিবারই লক্ষ্মী পূজার সময় সেই পাঁচালিটা আসে। তো সেইখান থেকে আজকে আমার একটা বিরাট কদিন আগে প্রাপ্তি হলো, সেটা হলো যে একটি স্কুল, খুব প্রাচীন স্কুল মুর্শিদাবাদ অঞ্চলের, সেখানে মেয়েরা সরস্বতী পূজোর দিন ওই পাঁচালিটা নিজেরা গান করে গিয়েছে স্টেজে, এবং সেটা আমি জানতে পারি অনেক পরে, তাদের একটা ভিডিও পাই।
1: আচ্ছা আচ্ছা,
0: তখন আমি বুঝি যে এটা কতদূর ছড়িয়ে গেছে,
1: কতদূর ছড়িয়েছে এই ভাবনাটা।
0: তার টিচাররা বলেন যে সেই মেয়েরা কিন্তু অনেকেই নানাভাবে অন্যদিক থেকে বঞ্চিত, মানে তারা হয়তো স্কুলে আসে না নিয়মিত, কিন্তু তারা এইসব অনুষ্ঠান করার জন্য এসেছে, এবং তারা এটা মুখস্থ করেছে এবং তারপর সেটা পারফর্ম করেছে।
1: আর তাছাড়া লক্ষ্মী পূজোর সময় তো সত্যি, লক্ষ্মী পূজোর সময় ওই লক্ষ্মীর পাঁচালী বারবার ফিরে ফিরে আসে।
0: হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী পাঁচালী মাধ্যমে বারবার সুরটা, আর ওই লেখাগুলো, আমার খুব পছন্দের সুর, আমার শুধু কথাগুলো পছন্দ হতো না, কিন্তু আমার সুরটা খুব, আমি সেভাবে লিখেছিলাম, একটুখানি পড়ছি কারণ এটা খুব দীর্ঘ। এইবারে শুরু করি লক্ষ্মী শতনাম, প্রতিটি লক্ষ্মীকে করি শতেক প্রণাম, কাদম্বনি গাঙ্গুলি নামে সর্বরোগ ক্ষয়, জাতিকাল ডাক্তার লেডি কত লড়াই হয়, আনন্দীবাই যোশী মহারাষ্ট্রে যাতা, ডাক্তার হিসাবে তিনি সেই রূপই খ্যাতা, সেই রূপ আর এক জানকী আম্মাল, সরস্বতী বরে তিনি চিফ বটানিক্যাল, লক্ষ্মী আর সরস্বতী এক দেহে বাস, এমন বিজ্ঞানী আরো আছে চার পাঁচ, এরম ভাবে অনেক বিজ্ঞানী, তারপরে লেখক, আরো
1: অনেক
0: স্পোর্টস পার্সনের কথা ছিল,
1: তাদের কথা,
0: হ্যাঁ, ওই প্রদুনোভা করেছিলেন, দীপা কর্মকার, সেইগুলো লিখেছিলাম, হিমা দাস যারা আমাদের মেডেল নিয়ে আসেন, তারপরে বিজনেস জগতেও যারা আছেন
1: তাদের
0: কথা, মানে বিভিন্ন ধরনের মানুষ,
1: মেয়েদের
0: কথা। এবং একটা জিনিস মজার, যে সম্প্রতি যখন মঙ্গলযান মঙ্গল গ্রহে পদার্পণ করলো, তখন যাদেরকে নিয়ে হইচই করা হলো তারা অনেকেই মহিলা বিজ্ঞানী ইসরোর, এবং তখন তাদের যখন ছবি দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে কি সুন্দর তিনি রান্নাও করেন। তো একজন বৈজ্ঞানিকের কি প্রকৃত পরিচয় রান্নাঘরে? তিনি তো বৈজ্ঞানিক, তার তো ওটাই প্রাথমিক পরিচয়,
1: ওই পরিচয়টাই যেন মেয়েদের ক্ষেত্রে বড় হয়ে যায়।
0: হ্যাঁ, মানে ওটাকে দেখানো হয়, ওটাকেই তুলে ধরা হয়। ওই যেমন বললাম যে কোভিড আক্রান্তা মা 15টা রুটি বেলেছেন, এটাই খবর হয়, কিন্তু একজন নারী প্রতিদিন কাজের পরেও সে এতগুলো কাজ করে বাইরে বেরিয়ে, আর পাঁচটা ব্যাংকে যাওয়া, পাঁচটা লড়াই করে, ঝগড়া করে গ্যাসের সিলিন্ডার নিয়ে আসা, আমাদের ছোটবেলায় তো দেখেছি যে মায়েরা গিয়ে কি লড়াই করতেন, মানে প্রতি জায়গায় লাইন, টেলিফোনের বিলও লাইনে দেওয়া হতো, কিছুই অনলাইনে ছিল না, এবং আমার মা তো সারাদিন ধরে

0: বাড়ি বেরিয়ে গিয়েও কাজ করছেন, ঘরেও কাজ করছেন। আমার মনে আছে যে সর্ষের তেল ভালো পাওয়া যাবে কোথায় সেখানে গিয়ে তেল নিয়ে আসছেন, ইলেকট্রিসিটি বিল জমা দিতে যাচ্ছেন, মানে সবই নিজে করতেন এবং সবগুলোই ভীষণ কঠিন কাজ এবং পুরুষের জগৎ,
1: পুরুষের জগতে সেই কাজ। তাছাড়া একটি মেয়ে যদি পুরুষের মতোই অন্য একটি ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন বা সেটা যদি তার ইংরেজি কথায় বললে প্যাশন হয়, রান্নাটা তার ভালো নাও লাগতে পারে,
0: কিন্তু
1: সেই ভালো না লাগাটাও অনেক সময়, যদি সে রান্নাটা তার সাথে চলতে পারে মানে করেন ভালোভাবে।
0: হিন্দি ছবিতে এই জিনিসগুলোকে দেখানো হয়, যেমন একটি ছবিতে আমার মনে আছে শ্রীদেবীকে দেখানো হয়েছিল যে তিনি ইংরেজি বলতে পারেন না কিন্তু তিনি খুব ভালো লাড্ডু বানাতে পারেন, পরে দেখানো হলো যে তিনি ইংরেজি শিখে ছোট ব্যবসা করলেন এবং তাকে পরিবার স্বীকৃতি দিল। কারণ মেয়েদের সবসময় ওই পিছনে ঠেলে রাখা এবং অত কিছুই পারে না এইটা বলা হয়, অথচ সে যে কত কিছু পারছে, ইতিমধ্যেই পারছে, সেটা
1: নজরে পড়ে না। আজ 21 শতকেরও 25 বছর হয়ে গেল, সময়ের বদল,
0: একটা এক চতুর্থাংশ শতাব্দী আমরা পার হয়ে গেলাম,
1: সময়ের বদল ঘটলো, অনেক পরিবর্তনের স্রোতে আমরা চলেছি। কিন্তু দিদি, পরিবর্তন, মেয়েরা কি এই এগিয়েছে সমাজ, আপনার কি মনে হয়?
0: এগিয়েছে তো বটেই, আমার মনে হয় আমার আগের প্রজন্মে যেমন বা তারও আগের প্রজন্মে, আমার দিদিমা তিনি অসংখ্য সন্তান ধারণ করেছেন, আমাদের পরের প্রজন্মে অনেকে সন্তান নিচ্ছে না, মানে এই চয়েস, মেয়েদের শরীর নিয়ে চয়েস, এটা কিন্তু বেড়েছে অনেক, এবং সেটা ভালো হোক খারাপ হোক সেটা অন্য প্রসঙ্গ,
1: মানে তার কিছু সিদ্ধান্ত
0: নিজের জন্য নিজে নিচ্ছে মেয়েরা, এবং এটা কিন্তু ইররিভার্সিবল প্রসেস, মানে এটাকে অপ্রতিবর্তনীয়, মানে এটাকে আর কোনোদিন ফিরিয়ে দেওয়া যাবে না। কারণ যদি মেয়েরা একবার নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে যায়, তখন আর তাকে বলা যাবে না যে তুমি সিদ্ধান্ত নিও না। কিন্তু আমাদের সমাজ বোধহয় একটা পিছুটান সবসময় রাখে, সবসময় এদেরকে নিয়ে খারাপ কথা বলা হয় বা ট্রোল করা হয়,
1: যেটা তার মনের মধ্যে একটা কোথাও সেই হীনমন্যতার জন্ম দেয়,
0: সংসারকে তুমি গুরুত্ব দিচ্ছ না, মেয়েরা গুরুত্ব দিচ্ছে না, বা যখন বিয়ের জন্য মেয়ে খোঁজা হয় তখন বলা হয় ঘরোয়া বউ চাই, চাকরি করা বউ চাই না, কারণ তারা চায় যে ওই পুরনো মডেলগুলোকেই রাখতে,
1: বা চাকরি করলেও যেন ঘরোয়া, তার সঙ্গে আবার জুড়ে দেওয়া হয় দুটো কথা, মানে
0: চাকরি করেও ঘরোয়া, এবং মানে দাবির কোনো শেষ থাকে না।
1: এবার আমরা শুনি আর একটা কবিতা।
0: এই কবিতাটিও আরেকটি কলেজে গিয়েছিলাম নারী দিবসে, সেখানে সেই কলেজের মেয়েরা অভিনয় করে দেখিয়েছিল আমাকে, কবিতাটা আমার ধন্য হয়ে গেলাম আমি, মানে আমার কবিতাটা লিখেছি অনেক বছর আগে 2006 সালে,
1: ও তারা সেটা অভিনয় করলো,
0: তারা সাম্প্রতিক কালে অভিনয় করেছে এবং তারা পুরো স্টেজ সাজিয়ে অভিনয় করেছে। কিন্তু কবিতাটা ছিল 2005-06 সালে একটা অনুষ্ঠান হতো টিভিতে, তার নাম ছিল রোজ গেরে গিন্নি, তো সেইটা নিয়ে লিখেছিলাম, সেটাই খুব পপুলার হয়ে হিট হয়ে গিয়েছিল তথাকথিতভাবে, আমি যার ফলে খুব আমার খুব ভালো লাগে কবিতাটা। রোজ গেরে গিন্নি ও বিদিশা গাঙ্গুলি, মানে বিদিশা গাঙ্গুলি একটি চরিত্র, সে যেন বলছে, আমি রোজ সন্ধে 6:30 টিভি খুলি মাসিমা, কোনোদিন মিস করি না, সত্যি বলুন আর কোন প্রোগ্রামটাই বা আছে দেখবার মতন, ওদিকে তো কেবল মারামারি, ধর্ষণ আর হাসপাতালে শিশু মৃত্যু, এটুকুই প্রাপ্তি আমার, টিভি খুললে এটুকুই সুখ, মাসিমা ওরা সব আমারই মতন মেয়ে, কেউ গান শিখেছিল, কেউ ছবি আঁকা, এখন সব গিন্নি, রোজগারবিহীন গিন্নি, আমারই মতন, গান গেয়ে ছবি এঁকে কিংবা অভিনয় করে ওরা কেউ টিভির পর্দায় ওঠেনি, উঠেছে কেবলই গিন্নি হিসেবে, তাও আবার রোজগারবিহীন, রোজগার থাকলে কিন্তু ডিসকোয়ালিফাই, একদিনে 10-10 হাজার টাকার রোজগার ভাবা যায়? 10 হাজার টাকার গিফট কুপন শুধু শশার খোসা ছাড়িয়ে আর রান্নাঘরের ফর্দ মুখস্থ করে ভাবা যায়? ওরা সব আমারই মতন মেয়ে, সারা জীবন ডাস্টিং, ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আর একদিন শশার খোসা ছাড়িয়ে টিভির পর্দায় অমর হয়ে যাওয়া। বাচ্চারাও বড় হয়ে বলবে, আমার মা না একদিন রোজ গেরে গিন্নিতে। আমারও অমরত্ব ইচ্ছা করে মাসিমা, একটা কম্পিটিশন পোস্টকার্ড নিয়ে আসবো কাল, এই আমি বিদিশা গাঙ্গুলি অমরত্ব পাব বলে বেছে নিচ্ছি একদিনে 10 হাজারের বদলে সারা জীবনের রোজগারহীনতা।
1: নারী কবিরাই বোধহয় মেয়েদের কথা এমন করে বলতে পারেন। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, মানে আপনার থেকে জানতে চাই, নারী কবিরা কি কবির ভুবনে আলাদা, কবিতার ভুবনে বা কবিদের ভুবনে, বা সেই আলাদা থাকাটা?
0: লড়াইটা তো আসলে বহুদিন ধরেই চলছে, কিন্তু এখনো কেউ যদি, শুধু নারী কবি বলে নয়, মানে নারী শিল্পী, চিত্রশিল্পী,
1: যে কোনো ক্ষেত্রেই,
0: বা নারী

0: আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার অনেক ক্ষেত্রেই বলা যায়, যদি একটা তালিকা করতে বলা হয় প্রথমে কিছু পুরুষের নাম উঠে আসবে, তারপরে অনেক ভেবে বলা হবে যে হ্যাঁ সংখ্যায় কম কিন্তু মেয়েরাও করছেন, এই যে মেয়েরাও করছেন, দে অলসো র্যান, এটা কিন্তু কবিতার ক্ষেত্রে
1: মানে অবধারিত ভাবে উঠে আসা ব্যাপারটা নয়,
0: না একেবারেই নয়, এবং তার কারণ একটা তো সংখ্যাধিক্য নেই, সেটা একদা তো একেবারেই ছিল না, একদা হয়তো 100 জনের মধ্যে 2 জন কি 3 জনকে পাওয়া যেত, এখন সেখানে হয়তো 24-25 জনকে পাওয়া যায়, কিন্তু তাদের নামটা কিন্তু মনে পড়ে না,
1: ঠিক
0: মনে করিয়ে দিতে হয়,
1: মনে করিয়ে দিতে হয়, সেই জন্য মেয়েদের কথা বলতে মেয়েদের আরো আরো উঠে আসা উচিত।
0: হ্যাঁ, মেয়েদের কথা ক্রমাগত বলে যেতে হবে, আসলে মেয়েদের কথা বলে শুধু নয়, এখন যেটা কথা বলা হয় আমাদের সেটা হলো যে পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে কিছু মানুষ সব ক্ষীরটুকু খেয়ে চলে যাচ্ছে, মানে সেটা কখনো জাতপাতের ভিত্তিতে হতে পারে, কখনো গায়ের রঙের ভিত্তিতে হতে পারে, বর্ণ বৈষম্যের দেশগুলিতে সেটা গায়ের রঙের ভিত্তিতে, আবার আমাদের দেশে জাতপাতের ভিত্তিতেও একটি দলিত ছেলেও একই রকম ভাবে মানে অসহায়, আবার মেয়েদের তো অবশ্যই, আর একটা ইন্টারসেকশনালিটি বলে কথা বলা হয় যে যেখানে একটি মেয়ে সে আবার দলিত, সে আবার দরিদ্র পরিবারেরও, এবং সে শিক্ষার আলো পায়নি, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরে রয়েছে, তার সবচেয়ে বেশি জীবনে সমস্যা এবং কষ্ট, এবং যে মুহূর্তে তাকে তার একটা কোনো সমস্যার উদ্ধার হবে, তাকে হয় শিক্ষা দিতে হবে, নয় তার একটা চাকরি পেয়ে তাকে অর্থনৈতিক স্বাধীনতা পেতে হবে, তখন সে ধীরে ধীরে তার পরের স্টেপটাকে লড়াই করতে পারবে, লড়াই করার অবস্থাটাতেই তো আমাদের অনেক মেয়েরা আসেননি,
1: সেই স্বপ্ন,
0: আমরা তো অনেক বেশি প্রিভিলেজ প্রাপ্ত, আমরা তো অনেক বেশি আলো ছোটবেলা থেকে পেয়েছি, আমরা অনেক শিক্ষিত মানুষ
1: পেয়েছি,
0: হ্যাঁ সুযোগ পেয়েছি, টাকা পয়সা ছিল, মোটামুটি বাড়ির মাথার একটা ঘরের আচ্ছাদন ছিল, জামা কাপড় ছিল, মানে আমরা যেভাবে বড় হয়েছি সেটা হয়তো আমাদের সমাজের খুব অল্প নগণ্য সংখ্যকই সেভাবে পেয়েছে, কাজে সেইখানে ভাবতে গেলে একটা বিরাট বড় সংখ্যক মানুষ
1: আজও বঞ্চিত, আজও অনেক কিছু পায়,
0: অনেক কিছু চাই এবং অনেক কিছু দরকার তাদের জন্য,
1: তবেই বোধ হয় সেই উচ্চারণটা আরো বেশি দৃপ্ত হবে, মানে তার নিজের কথা বলবার মতন,
0: হ্যাঁ
1: মানে সেই
0: মানে কবিতা লেখা অনেক পরের কথা, কবিতা লেখা হচ্ছে সেই সময়ের কথা যখন সে খেতে পড়তে পায়,
1: হ্যাঁ ঠিকই ঠিকই না, কিন্তু কবিতা হচ্ছে সেই অস্ত্র যেটা দিয়ে আমরা অনেককে সাহস দিতে পারি,
0: একদম, আর দ্বিতীয় কথা যে সৃষ্টিশীলতা মানুষের একটা দাবি, ঠিক যেমন খাদ্য বস্ত্র বা গৃহ, তেমনি সৃষ্টিশীল হতে দেওয়া হয় না অনেককে, যখন তখন বোঝা যায় যে সেটাও কত বড় বঞ্চনা বা কত বড় শোষণ হতে পারে, যখন একটি মেয়ের কবিতা ছাপা হয় না বা একটি কারোর বইকে ভালো নয় বলে উল্টে রেখে দেওয়া হয়,
1: ঠিক
0: বা পড়াই হয় না অনেক সময়, আমার স্ত্রী আপনার লেখা পড়েন, অনেক নারী লেখককে এই কথা শুনতে হয়েছে, মানে আমি পড়ি, সুচিত্রা ভট্টাচার্য একবার বলেছিলেন এত বড় লেখক,
1: তার গল্প এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও,
0: তৎসত্ত্বেও পুরুষরা বলতে লজ্জা পেতেন যে আমি পড়ি আপনার লেখা, বলতেন যে আমার স্ত্রী আপনার লেখা পড়েন,
1: সেই বঙ্কিমের আমল থেকে হয়ে আসছে আর কি, যেমন তখন বলা হতো যে বাংলা ভাষা, বাংলা ভাষা বাংলা পড়বে আমাদের ঘরের বউরা পড়বে আর কি,
0: আমরা
1: ইংরেজি পড়বো, ইংরেজি পড়বো,
0: আর বঙ্কিমের মেয়েদের জন্য নারীর বুদ্ধি তো আধখানা নারকেলের মালা, তো মেয়েদের ওই আধখানা অস্তিত্ব নিয়েই কাটিয়ে যেতে হচ্ছে এখন,
1: ঠিক মহিলা কবিদের শুরু থেকে লড়াইটা তো কম নয়, মানে এক সময় নারীর কবি হয়ে ওঠাটাই ছিল একটা অর্জন, মানে এই যে ব্যাপারটা আর কি, তখন তো স্বীকৃতিটাও পাওয়া সম্ভব ছিল না, বা খুব ভীরুতার সঙ্গে হয়তো কেউ কেউ লিখছেন, শুরু করছেন
0: খামে করে পাঠাতেন, আমি নিজেই তো গোপন খামে পাঠিয়েছি, মানে আমি কাউকে জানান দিইনি, আমি একটা
1: এর আগে শতকে তো মানে অনেক সময় পুরুষের নাম দিয়েও কবিতা লেখা মেয়েরা লিখেছেন বেনামিতে, আবার কখনো কখনো সার্টিফিকেট দিতে হতো, বলতো কেউ যে এটা মেয়েদেরই লেখা,
0: হ্যাঁ যেমন রাধারানী দেবী, অপরাজিতা দেবীর নাম করে যে লেখাগুলো লিখেছেন সেগুলো অনেক বেশি বিস্ফোরক,
1: ঠিক,
0: এবং অনেক বেশি তাতে কৌতুক ছিল, যেমন কৌতূহল ছিল তেমনি অনেক বেশি খোলা মনের কথা ছিল, কিন্তু সেটা তিনি নিজের নামে লিখতে পারেননি, তিনি অপরাজিতা নামের ছদ্মবেশে লিখেছেন, তখন তাই নিয়ে আলোচনা হচ্ছে যে ওটা তার মানে কোনো পুরুষ অপরাজিতা ছদ্মবেশে লিখছে,
1: সেইখান থেকে আজ মানে মানকুমারী বসু থেকে বল্লরী সেন, আমি বল্লরী সেনের নাম করলাম, তিনি লিখছেন, আপনি তার কথা বলেছেন, তার লেখার কথা আপনি অনুধাবন করেন এই জগৎকে, এই নিয়ে এই যে অনবদমনের কবিতা বলে,
0: হ্যাঁ হ্যাঁ আমাদের একটা আসলে এটাও আমার একটা ভাবনা, যেটা বহুদিন 10-15 বছর ধরেই জারিত হয়েছে, মানে ধীরে ধীরে ধীরে ধীরে গড়ে উঠেছে, যেটা আমরা এতক্ষণ আলোচনা

0: করছি, মেয়েরা ঘরের বাইরেই পা রাখতে পারলো না, মানে ঘরের বাইরেতে যেমন নিখিলেশ জোর করে তার স্ত্রীকে বাইরে আনলো, তারপর কি কাণ্ড হয়ে গেল, মানে ব্যাপারটা তো এরকমই হয়ে গেছে যে উপস্থাপনার মধ্যেই গলদ রয়েছে, মেয়েদের বাইরেই বার করতে দেওয়া হচ্ছে না। সেখানে তার মনের কথা লেখা এবং তার নিজের কামনা বাসনা শরীরের দাবি, এই কথাগুলো লেখাটা তো আরো বেশি সোচ্চার হওয়াটা আরো বেশি মানে প্রায় নিষিদ্ধ। সেখানে যারা আমাদের আগের প্রজন্মের সোচ্চার হয়েছিলেন তাদেরকে একত্র করতে গিয়ে আমরা আমার প্রজন্ম অবধি এসেছি। আমি একটা মানে মেয়েদের লেখার সংকলন করেছি,
1: আমরা যদি তার থেকে
0: এখান থেকে তো পড়া এখন সময়াভাবে মুশকিল, শুরু করেছি আমি অপরাজিতা দেবীকে দিয়েই, মানে যিনি রাধারানী দেবী,
1: না তার মধ্যে থেকে আপনার পছন্দসই যে কোনো একটি কবিতা আমরা একটু শুনবো এই শেষ বেলায়।
0: তাহলে কবিতা সিংহেরই বলি,
1: ঠিকই
0: বারবার কবিতা সিংহ ফিরে আসেন। হ্যাঁ,
1: তাছাড়া বেতারের সঙ্গে তার যোগ।
0: হ্যাঁ, পৃথিবী দেখে না কিছুকে আলাদা রাখো, সমীবৃক্ষে রমণীহে একা, সত্যকার এলো চুল সত্যকার রমণী নয়ন, সত্যকার স্তন খুলে রাখো নিজস্ব ত্রিকোণ, তারপর চলে যাও বিরাট রাজার ঘরে, আহা যেন স্মৃতিভ্রষ্ট অজ্ঞাত বাসিনী, খুলে রেখে চলে যাও সত্যকার শ্রোণী, হাসো তুমি অপমানে ছিন্ন ভিন্ন হাসো বিমোহিনী, যেভাবে অনন্তকাল হাসে বৃহন্নলা, যেভাবে রমণী সমা ছুড়ে দাও কৌতুকের মতো ঘোরতর পরিহাস, ক্রূর দিব্য ছলা ভেঙে দাও সত্যতাকে, মারাও ব্যবসা ওরা তোমার বিধ্বংসী তেজ বাণিজ্য বোঝে না, গঠনের মধ্যে চুর ভাঙনের সংকেত বোঝে না, নিজের ভিতর তুমি একা কাঁদো বড় অশ্রুহীন, মন্ধ রাখো ত্রিকালদর্শী ত্রিনয়ন, সত্যকার সঙ্গমের রণ কে দেবে তোমার নারী, কোথায় সে পুরুষোত্তম, তাই অভিনবা সমীবৃক্ষে শস্ত্র খুলে রাখো, খুলে রাখো রমণী ধরম, কিম পুরুষের সঙ্গে ঘটে যায় পৃথিবীর সমস্ত অফলা সঙ্গম, আজন্ম আলাদা রাখো সমীবৃক্ষে রমণী হে একা, তোমার অনন্ত শক্তি ধ্বংসে ছুটে যেতে যেতে মূর্খের স্বর্গের মতো পৃথিবী দেখে না।
1: বাহ, আপনার কবিতা, কবিতা সিংহের কবিতা, এই সমস্ত কবিতা প্রেরণা দিক আগামীর মেয়েকেও, মেয়েদের কণ্ঠস্বর ভাষা পাক আপনার কলমে।
0: ধন্যবাদ।
1: আসলে কবিদের সাথে কথা ফুরোয় না, কবিরা নদীর মতো,
0: সেটাই,
1: তাই আবারও কথা হবে নতুন কবিতা নিয়ে কবিকণ্ঠ অনুষ্ঠানে, আবারও পাবো আপনাকে, এই আশা নিয়ে শেষ করছি।
0: খুব খুশি হলাম, খুব ভালো লাগলো।

শুনছিলেন কবি কণ্ঠে, আজ শুনলেন কবি যশোধর রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তার সঙ্গে কথা বললেন রুমা ঘোষ, সম্পাদনা মনোজ কর, প্রযোজনায় দূরবাদী।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে এক মাটি এক সুর। আজকের শিল্পী দেব চৌধুরী, শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: একমাটি এক সুর অনুষ্ঠানে আমরা গত পর্বে শুনেছি বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী দেব চৌধুরীর লোকগান এবং তার জীবনের নানান অভিজ্ঞতার গল্প। আর সেই অভিজ্ঞতার সূত্র ধরেই আমরা বাউল গান শুনেছি এবং বাউল সঙ্গ, বাউল সঙ্গের মাধ্যমে যে বাউল গান শেখা, বিভিন্ন গ্রামে গিয়ে বা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের কাছ থেকে সেই যে বাউল গান শেখা, সেই অভিজ্ঞতার কথা জানতে চাইব দাদার কাছে।
1: দেখো রঞ্জনা, বাউল কোনো গান নয়, ফকিরি কোনো গান নয়, এটা একটা সাধন পথ, আর্ট অফ লিভিং। এই আর্ট অফ লিভিংয়ে যারা থাকেন তাদের আধ্যাত্মবাদ, গুরুবাদ, তাদের দর্শন, জীবনযাপন, তার থেকে যে গান উঠে আসে সেটা বাউল গান, ফকিরি গান বা এই আধ্যাত্মিকতা, দ্য ফিলোসফিক্যাল সংস অফ বেঙ্গল। মাথায় রাখতে হবে এই চর্চাটা যেটা তুমি বলতে চাইছিলে, এটা চর্চা নয়, এটা একটা চর্যা। এটা চর্চা নয়, মানে তোমাকে বাউল ফকিরের এই আধ্যাত্মবাদ তুমি লাস ভেগাসে বসে বা তুমি লন্ডনে বসে অনুধাবন করতে পারবে, সেটা যাপন করতে পারবে না। যাপন করতে গেলে তোমাকে এই প্রান্তিক মানুষদের প্রান্তিক আখড়া, এই মাটি জল হাওয়া মাখতেই হবে, এর বাইরে কোনো রাস্তাই নেই।
0: এইটাই বলতে চাই,
1: যেমন তুমি যদি ভাওয়াইয়া গান গাইবে, চারটে ভাওয়াইয়া গান তুলে নিলে, হ্যাঁ, রেকর্ড থেকে, এখন তো ইন্টারনেটে তো ভাওয়াইয়ার 200 গান অ্যাভেলেবল, তুমি গেয়ে দিলে, ভাওয়াইয়া গাইলে, চটকা গাইলে, হ্যাঁ, খুব ভালো লাগলো শুনতে, আহা তোমার মিলিয়ন ভিউজ হলো, তুমি রেভিনিউ আর্ন করলে সোশ্যাল মিডিয়া থেকে, তোমার প্রচুর অনুষ্ঠান হলো, হলো তাতে লোকসঙ্গীতের কিছু হলো না, বরঞ্চ খানিকটা ক্ষতি হলো। মানে লোকসঙ্গীতের, মনে করো ভাওয়াইয়া, ভাওয়াইয়া গানের প্রবাদ পুরুষ ছিলেন আমাদের ধনেশ্বর মাস্টারমশাই, ধনেশ্বর রায়। উনি দেহ রেখেছেন কয়েক বছর আগে। তো ভাওয়াইয়া শুনেছি, বুঝেছি, দেখেছি, যতটা নেওয়ার চেষ্টা করেছি তাদের থেকে, ধনেশ্বর রায়কে দেখেছি, দোতারার একদম মাস্টার মানুষ আছেন ধূপগুড়ির, কালীগঞ্জের নরেন রায়, হ্যাঁ, তো এরা হচ্ছে সব ভাওয়াইয়ার মায়েস্ট্র। দরবেশি গানের মাস্টার ছিলেন কালাচাঁদ দরবেশ, যার আশ্রমে, যার গৃহ আশ্রমে থেকে আমার জীবনযাপন। মানে তোমাকে তো আমি শুরুর দিকটা বলছিলাম যে তার আগে আমি টেলিভিশন মিডিয়াতে ছিলাম, মানে মেইন স্ট্রিম টেলিভিশন মিডিয়াম, মানে সকালে মনে করো দমদম এয়ারপোর্টে কফি খাচ্ছি, দুপুরে গিয়ে হায়দ্রাবাদে লাঞ্চ করছি, বিকেলে তোমার আমাদের কর্পোরেট মিটিংয়ে ব্যাংককে সন্ধ্যাবেলার সান্ধ্য পার্টি দিয়ে যাচ্ছি, মানে এই জীবনযাপন ছিল। হ্যাঁ, এবং এরকম আবার তার দুদিন পরে মনে করো মালয়েশিয়া ঘুরে চলে এলাম, মানে দুদিন ছুটি কাটিয়ে গেলাম, মানে এরকম জীবনযাপন করি। সেখান থেকে দরবেশের আশ্রম, এবং আশ্রমে কি মাধুকরি করা, মাধুকর মানে কি মৌমাছি, যেভাবে তোমার মৌচাক ভরে সেভাবেই তোমার মুষ্টি ভিক্ষা করে, দ্য রেইজ ইউর হ্যান্ড ফর ইউর মেয়ার সার্ভাইভাল, মানে যেটা টিকে থাকার জন্য যেটাকে মানে মুষ্টি ভিক্ষা করা বলা হয়, সাধনের এটা একটা রাস্তা। ভারতীয় আধ্যাত্মবাদের সাধন পাতে গেলে তোমাকে মাধুকরি করতেই হবে। এবং মাধুকরি করার অর্থ কি, মাধুকরি করার অর্থ তোমার নিজের অহংকে বিসর্জন দেওয়া, অহং। মানে ধূপগুড়ির মতন জায়গায় খুব প্রান্তিক মানুষজন, খুবই মানে ইকোনমিক গ্রাফ খুব নিচে, খুবই কোনোরকমে টিকে থাকা মানুষজন, সেখানে গিয়ে তোমার নিজের জন্য মাধুকরি করে আনা এবং নিজে স্বপাকে খাওয়া এবং গুরুর জন্য রান্না করা, মানে তার জন্য রান্না করা আমাদের, এবং দিনে একবার মানে স্বপাকে খাওয়া এবং শয্যা বলতে একটা তোমার কম্বল, ওই ধূপগুড়ির ঠান্ডায় একটা কম্বল, গায়ে একটা কম্বল, একদম মানে তোমার 180 ডিফারেন্ট একটা জীবনযাপন, ওইটাকেই যাপন। ওইটা না গেলে একদম কৃচ্ছ সাধন অবশ্যম্ভাবী। এই গান বাজনা শিখতে গেলে লোকগানের পরম্পরা, বাংলার আধ্যাত্মবাদী লোকগানের পরম্পরা শিখতে গেলে কৃচ্ছ সাধন অবশ্যম্ভাবী করতেই হবে। মানে তুমি ওয়ান ফাইন মর্নিং তুমি বলো তুমি এখন পড়ো না কেন, তুমি যদি বলো কারণ আমি ওই রাস্তা আমাকে গুরু, মানে আমার দরবেশজি বলেছিলেন আমাদের এই দরবেশি গানের বা এই গানের ধারা, তুমি যতটা পথ চলার গান বাজনা তার ইন্টারপ্লে, এইটা তুমি এখানেই রাখো, এই জীবনে তুমি থেকো না, কারণ তুমি যদি নাগরিক জীবনে ফিরে যাও তাহলে তুমি আরো অনেক মানুষকে আলো দিতে পারবে। এই জীবনে থাকলে তুমি নিজে হয়তো আরো আলোতে আলোকিত হবে, কিন্তু এই আলোটা ছড়ানোর জন্য, প্রসারের জন্য তোমার কিন্তু নাগরিক জীবনে ফিরে আসা, কারণ উনি খুব শিক্ষিত মানুষ ছিলেন, ধূপগুড়ির ঠুনকির যার হাই স্কুল হেডমাস্টার ছিলেন, সেইখান থেকে উনি আমি আবার ফিরে আসি এবং আমার যে তখন যে বসন, বহিরঙ্গের বসন থেকে আমি আবার নাগরিক জীবনে প্রবেশ করি। কিন্তু ওইটা না দেখলে তুমি গানের মানে মর্মমূলে পৌঁছতেই পড়বে না, মানে

0: আজকে মনে করো একটা সিডি শুনে বা একটা ইন্টারনেট থেকে তুমি 20 খানা বাউল গাল তুলে নিলে,
1: সেই
0: একটা খোয়াইয়ের হাট থেকে গিয়ে তুমি একটা জব্বা পড়া ড্রেস করলে, মাথায় একটা ফেট্টি বেঁধে ভোলামন বলে চারপাক ঘুরে পাঁচটা মশলা, তাতে কি হলো? তোমার
1: আভরণ মাত্র,
0: ওটা আবরণ নয় আভরণ, খুব ভালো শব্দ বলেছো, ইউ গট দ্য পয়েন্ট, আর কিছু বলার নেই বিষয়ে আমার, থ্যাংক ইউ।
1: একদম, কিছুদিন আগেই আপনি আসাম থেকে ঘুরে এলেন, তো আসামের একটু বিহু গান শুনি, বাউল গান তো আমরা শুনলাম।
0: বিহু গানের যে এক্সপোনেন্স সেটা ছিল জুবিনের সঙ্গে, মানে যাকে বলা হয় বিহুকে একদম গ্লোবালি নিয়ে গেছিল।
1: হ্যাঁ,
0: তো ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, মানে এবছর না, গত বছর পয়লা বৈশাখের সময় ওখানে একটা তোমার গোয়াটের একটা টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানে গিয়েছিলাম, তো ওখানে ওর সঙ্গে শেষবার দেখা হয়েছিল। তো সেখানে ওই আমি আমার বাংলা ফোকে ছিলাম, ওর অহমিয়া ফোকে ছিল, তো ও যখনই দেখা হয়েছে জুবিনের সঙ্গে, দাদা, মানে ওই দাদাটা একটা অদ্ভুত ওয়ার্ম, দাদা। তো একটা গান শোনাই, আসামের একটা মানে বিহু আঙ্গিকের একটা গান শোনাই, যেই গানটার একটা খুব সাকসেসফুল একটা বাংলা অনুবাদ বা তর্জমা কিন্তু বাংলায় হয়েছে এবং সেটা খুব পপুলার, সেটা একটুখানি শোনাই।

0: মন হারিয়ে যায়।
1: দেখো এটার একটা খুব সাকসেসফুল অ্যাডাপ্টেশন করলো ভূমি, হ্যাঁ ওই আঙ্গিকটা নিয়ে, কিন্তু ওটা একটা নতুন গান হিসেবে কিন্তু এস্টাবলিশ হয়ে গেল, মাস্টার স্ট্রোক অফ ভূমি। ইনফ্যাক্ট মানে ওই গানটা কিন্তু মানুষ অনেক বেশি, মানে ভূমির যে গানটা অনেক বেশি মানুষ জানে,
2: হ্যাঁ
1: আর এই গানটা কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছিল প্রায়। কিছু মানুষজন যারা আমাদের মতন মানুষ, যারা শেকড়ের গানের জন্য অনেকটা অবধি মাটির তলায় শেকড় খুঁজতে চায়,
2: ঠিক ঠিক,
1: তাদেরকে বার করতে হয় খোঁজে,
2: একদম ওই সেই সন্ধান,
1: সন্ধানটা ওই সার্চটা, কখনো জীবনের, কখনো সুরের, কখনো অরিজিনের। আর তুমি কোন শেকড়ের গান বা মাটির গান, মুখে মাটির গান গাইছি, মাটির গান গাইছি বললে হবে না, তোমার এই নিরন্তর এই সার্চটা থাকতেই হবে, তবে তুমি অ্যাটেইন করতে পারবে।
2: ঠিক, আমরা আসামের লোকগান শুনলাম, এর পাশাপাশি আমি এবার একটু অন্য দিকে যাব, মানে মনসুর আলী ফকিরের সাথে যোগাযোগ, যেটা আমরা জানি আপনার ভীষণ ভাবে একটা সম্পৃক্ত সম্পর্ক রয়েছে।
1: মনসুর দা আমাদের খুব দারুণ একজন মানুষ, মানে ওনার মতন একজন আইকনিক ফকির মানে বলা যেতে পারে হি ইজ আ লিভিং লেজেন্ড। মানে যেভাবে আমাদের বাংলায় বাউল গানের জগতে যেমন বাউল সম্রাট শ্রী পূর্ণদাস বাউল, তেমনই ফকির গানের কিন্তু লিভিং লেজেন্ড শ্রী মনসুর ফকির। হ্যাঁ, এবং গোড়ভাঙা গ্রামে ওনার বাবার মাজার আছে, হাজার ফকিরের মাজার, ওনার সমাধি আছে, সেখানেই উনি এক অদ্ভুত ভাবধারার মধ্যে থাকেন, মানে আক্ষরিক অর্থে ফকিরি ভাব বলতে যা বোঝায় সেটা কিন্তু মনসুর ফকিরের মধ্যে আছে। এবং ওনার সঙ্গে আমার প্রায় ওই দরবেশজির সঙ্গে দেখা 2008 সালে, প্রায় 18 বছর হয়ে গেল, তারপরে পরেই 10-11 সালে, মানে তাও প্রায় 15-16 বছরের একসঙ্গে পথ চলা। এবং আমার গুরু মানে দরবেশজি খুবই পছন্দ করতেন মনসুর বাবাকে, খুব পছন্দ করতেন। এবং এদিকে তোমার মনে করো বাউল জগতে যেমন গৌর খ্যাপাকে পেয়েছি, গৌরদার সঙ্গেও আমাদের খুবই যাতায়াত ছিল, গৌর খ্যাপাকে পেয়েছি, তারপর এখনও গৌর খ্যাপা তো দেহ রেখেছেন 2013 সালে, তারপর এখনও যারা আছেন তাদের মধ্যে আমাদের রাধেশ্যাম দা আছেন রামপুরহাটের, বীরভূমের দেবদাস বাউল আছেন, আমাদের বিখ্যাত লক্ষণদাস বাউলের বাবা দেবদাস বাউল আছেন, তারপরে আমাদের সৌমেন হাজারি আছেন মুর্শিদাবাদের, মুর্শিদাবাদের শ্যাম

0: সুন্দর দাস, বাউল আছেন, এরা কিন্তু সব লিভিং লিজেন্ড, এবং
1: নিশ্চয়ই।
0: এই যে গানের শেকড় বা বীজ কিন্তু এদের কাছে আছে।
1: আচ্ছা, সহজিয়া ফাউন্ডেশনের সঙ্গে কি মনসুর আলী ফকিরের সম্পর্ক রয়েছে বা মানে?
0: হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তো মানে আমাদের সহজিয়া ফাউন্ডেশনের সঙ্গে তো পুরো বাংলারই সম্পর্ক রয়েছে আলাদা করে।
1: মানে সহজিয়া ফাউন্ডেশনের এই যে চিন্তাটা, এটা কবে
0: সহজিয়া
1: থেকে শুরু?
0: ফাউন্ডেশন তৈরি হয়েছিল দরবেশজির কাছে আমার এই গান বাজনার বা এই জীবনযাপন দেখার পর।
1: তখন থেকে এই ভাবনাটা ছিল?
0: না, ভাবনা ছিল না, মানে দরবেশজির কাছে ওই লোকগান বা এই জীবন চেনার পর সো মিলি আমরা কয়েকজন বন্ধু মিলে ভাবতে শুরু করি, যে কারণে উনি আমাকে দরবেশজি পাঠিয়ে দিলেন যে তোমার অনেককে আলো দেওয়ার কাজ। তো তখন হ্যাঁ মানে প্রচার প্রসার একটা সাপোর্ট, তখন আমরা কয়েকজন বন্ধু মিলে মানে যারা লাইক মাইন্ডেড পিপল, তখন আমরা সহজে ফাউন্ডেশন তৈরি করি। ইনিশিয়ালি সিদ্ধার্থ, আমি, মধুশ্রী, সুপ্রতিম, শুভ্র, কুমলি, মাম, এরকম 7-8 জন মিলে আমরা ফাউন্ডেশনটা ফর্ম করি। তো আমাদের উদ্দেশ্য ছিল যে এই লোকশিল্পীদের একটা পয়েন্টের পর, একটা বয়সের পর তারা তো গান গাইতে পারছেন না, হাউ টু সার্ভাইভ। তখন মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম আছে, পেনশন স্কিম, যেটা সেই সময় ছিল 2000 টাকা পার মাস, মানে বছরে 24,000 টাকা, পরে সেটা বেড়ে 4,000 টাকা, এখন সেটা 6,000 টাকা, অর্থাৎ বছরে 72,000 টাকার একটা মিনিস্ট্রি অফ কালচার স্কিম আছে ফর দ্য ভেটারেন ফোক আর্টিস্ট অফ ইন্ডিয়া। তো ওইটা নিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা কাজ শুরু করি উইথ দ্য সাপোর্ট অ্যান্ড হেল্প অফ ইজেডসিসি, ইস্টার্ন জেনারেল কালচারাল সেন্টার শুরু করি, এবং আমরা ভলেন্টিয়ারি সহজিয়া ফাউন্ডেশন থেকে কাজটা করি, এবং অলরেডি আমরা 300-এর বেশি মানুষের জন্য এই পেনশনটা আয়োজন করতে পেরেছি, এবং সম্পূর্ণ ভলেন্টিয়ারি আমরা কাজটা করি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফোক আর্টিস্ট, ফর দ্য ভেটারেন ফোক আর্টিস্ট অফ বেঙ্গল। এবং তার মধ্যে মনসুর ফকির আছেন, তার মধ্যে দরবেশজি ছিলেন, তিলক মহারাজ ছিলেন, হ্যাঁ, তার মধ্যে মানে বাংলায় এটা ষাটোর্ধ্ব মানুষের জন্য এটা অ্যাপ্লিকেবল, হ্যাঁ, তো বেসিক্যালি ট্র্যাডিশনাল আর্ট ফর্মের জন্য। তো এই লোকশিল্পীদের সঙ্গে না আরো বেশি জড়িয়েছি বা আরো বেশি সম্পৃক্ত হয়েছি একটা বড় বৃহত্তর পরিবার কিন্তু এই কাজটা করতে গিয়ে। মানে তুমি যদি আজকে আমার একটা ফর্মের কথা বলো, এই গান বা এই বাজনা বা এই যন্ত্র, আমাকে ফোনের হেল্প নিতে হবে না, মানে আমি জানি যে এ এই কাজটা করে, বা সহজে ফাউন্ডারের কাছে ডেটা বেসটা আছে যে এই কাজটা করে। এটা কিন্তু একদিনে হয়নি, এটারও কিন্তু একটা প্রসেস আছে, এটাও আমাদের 16-18 বছর ধরে কাজটা করতে করতে। এখন যারা সহজে ফাউন্ডেশনে কাজ করছে, মনে করো খুব ভালো করে অনিন্দিতা, তারপরে অংশুমান, সুপ্রতিম, তারপরে সুস্মিতা, আরেক অনিন্দিতা, আরও মানে আমাদের শ্রীমন্ত, আরও বড় করে আমাদের কাজ হচ্ছে, এবং অনেক ভলেন্টিয়ার আমাদের একটু একটু করে কাজ করেছে, হেল্প করেছে। আমাদের জেলাভিত্তিক আমাদের একটা খুব ভালো আমাদের ভলেন্টিয়ার্স আছে, এবং আমি এই সহজিয়া ফাউন্ডেশনের আন্ডারে একটা সহজ সুরের পাঠশালা বলে একটা ইনস্টিটিউট করেছি, যেখানে লোকগান শেখানো নয় কিন্তু, মানে লোকগান এবং লোকজীবনের পাঠ। যেখানে লোকগান এবং লোকজীবন চেনানো হয়,
1: জীবন ওই যাপনটা কিছুটা ছোঁয়া দেওয়া হয়।
0: এবং ওদের নিয়ে আমি আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই আঁকড়া, এই মনসুর ফকিরের আশ্রমে গত বছর দোলের সময় পুরো সহজের পাঠশালার 10 জনকে নিয়ে গেছিলাম, সেখানে 3 দিন থাকা, মাজারে সারাদিন গান বাজনা আনন্দ, সারা রাত কেটে যাচ্ছে সেই বসন্ত পূর্ণিমার চাঁদ, দোলের চাঁদ, হ্যাঁ, একদম ধুয়ে যাচ্ছে চারদিক সমস্ত অন্ধকার।
1: সেরকম একটা গান শুনি না, মানে ফকির সাহেবের যদি গান হয়।
0: এই যে আগের পর্বে বলেছিলাম না যে ইনার সেলফ, সার্চ অফ ইনার সেলফ, লালনও খুঁজছেন কিভাবে,

গিরাম বীরে অগাধ পানি, মাতৃগর্ভস্থ ভ্রূণ এমব্রায়ো, মাতৃগর্ভে ভ্রূণ এমব্রায়ো, তার মধ্যে দ্য ফেটাস ওয়াটার, দ্য ফেটাস ওয়াটার, গিরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা করি দেখবো তারে কারে, ওই যে সিন্ধু পাড়ের বন্ধু যেজন, সে কে, সে কোথাও।

একজন জলে স্থলে অন্তরীক্ষে মিশে আছে, দ্য অলমাইটি ক্রিয়েটার, তারই কিন্তু অণুপরমাণু রিফ্লেকশন তোমার ভেতরেও আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহবাণ্ডে। গেরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা।

কি বলবো ভাই পড়শির কথা, হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, হস্তপদ স্কন্ধ মাথা, এমব্রায়ো তো, এমব্রায়োলজিক্যাল ফর্ম, ভ্রূণ, তখন তো কিছু ফর্ম করেনি, হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, নাই নো, আবার আছে, এই নাইয়ের মানে নাভি, বিকজ আওয়ার অরিজিন ইজ কানেক্টেড উইথ দ্য অ্যাম্বুলিকর্ড, নাই নাভি অ্যাম্বুলিকর্ড, হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, ও সে ক্ষণিক ভাষায় শুন।

ঝঞ্ঝাত না চুলোয় যেত ভাই রে, মানে আমি ওকে ছুতেই পারতাম, তাকে তো শোয়া যায় না, তার যদি তো অধর অধর, তাকে আসলে চেনা যায় না, অচিন। কিন্তু পড়শি যদি আমায় ছুত, ঝঞ্ঝাত না চুলোয় যেত ভাই রে, সে আর লালন একই সাথে রয়। লালন কি বলছেন? শেয়াল লালন আসলে একই সব রয়, কিন্তু

0: সাধু সাধু।
1: আমরা লোকগান বিভিন্ন ভাবে গাই, কিন্তু এর যে গুরুতত্ত্ব, এর অন্তরে প্রবেশ করা, এই যে সার্চ,
2: এই সার্চ এবং যাপন, চর্চা নয়, চর্যা, বারবার বলি
1: চর্যা।
2: আমাদের কাছে যারা এই সহস্রের পাঠশালায় যারা আসে, এই দেখো যে সহস্রের পাঠশালায় একদিন সারাদিন ধরে তাদের সঙ্গে রইলেন মনসুর ফকির, একটা ওয়ার্কশপ করালাম। হ্যাঁ, একদিন এলেন রঞ্জন প্রসাদ, তিনি কান্ট্রি মিউজিক নিয়ে সারাদিন বললেন, তাদের সঙ্গে থাকলেন, মানে আমাদের রঞ্জনদার ওই গানটা সবাই গাইল, পথের প্রান্ত এই সুদূর গায়, আমাদের হ্যারি বেলা ফন্টের গান, ডাউন দ্য ওয়ে দ্য নাইটস আর গ্রে অন দ্য সানশাইনস ডেইলি অন দ্য মাউন্টেন টপ, সেটা রঞ্জনদা গাইলেন, কি চমৎকার বাংলা।

0: রঞ্জন দা আসছেন আমাদের সহজে পাঠশালায়, সারাদিন থাকছেন, আনন্দ করছেন, গান শিখছেন, আবার শেখাচ্ছেন। এটা কিন্তু একটা বোথওয়ের প্রসেস। মনে করো শিলিগুড়ি থেকে গান শিখতে আসে সপ্তাহে একদিন, তোমার ত্রিপুরা থেকে আসে, একদম তোমার করিমপুর থেকে আসে, এদিক থেকে চব্বিশ পরগনা, সারা পশ্চিমবঙ্গ থেকে আসে। এবারে মনে করো ফকিরি গান বা একটা তোমার মনে করো ভাদু গান, তারা গানটা শিখবে বা গানটা রেডি করবে, আমি যেমন ওদের শেখাই তেমনি আমি ওদের অ্যাকসেন্ট, ওদের ডিকশন, ওটাও তো শুনি ওদের আঞ্চলিক কি হতে পারে। হ্যাঁ, মানে ইটস এ বোথ ওয়ে প্রসেস। এই যে বলাতে পারে না গুরুঘর, এই যে ভারতীয় আধ্যাত্মবাদ কিন্তু গুরুবাদকে প্রমোট করে, গুরুবাদকে এবং গুরুকে, যে তোমাকে আলো দেখায়। গুরু তোমাকে রাস্তা চেনায় না, তুমি শিখিয়ে দেন কি করে রাস্তাটা চলতে হবে, মানে হাত ধরে তোমাকে একটা প্ল্যাটফর্মে তুলে দিল গুরু, সেটা নয়।
1: ঠিক কথা।
0: গুরু একটা আলো, একটা আলোকবর্তিকা, যে তোমাকে রাস্তা দেখায়, রাস্তা কি করে হাঁটতে হবে সেটা দেখায়।
1: একদম। এই যে পথ দেখানো, এই কাজটা শুধুমাত্র যে সহজ সুরের পাঠশালায় আপনার আবদ্ধ তা তো নয়, আপনি বিভিন্ন রিয়েলিটি শোতেও আপনাকে মেন্টরিং করছেন বহুদিন যাবত। এটাও তো নতুন প্রজন্মকে শেখানো এবং তাদেরকে লোকসুরের দিকে আরো বেশি অনুপ্রাণিত
0: করা। মানে রিয়েলিটি শো তো একটা পার্ট থেকে লোকসঙ্গীত।
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এটা
0: একটা, তার একটা বড় কারণ তোমাকে আমি বলে দিই, তার একটা বড় কারণ হচ্ছে লোকসঙ্গীতের কোনো কপিরাইট নেই, যেভাবে ইচ্ছে লোকসঙ্গীতকে ব্যবহার করা যায়। কারণ কবে, যেটা এটা জাস্টিফাইড না, আমাদের ভারতীয় নিজস্ব পরম্পরাকে কিছু কিছু ক্ষেত্রে মিসহ্যান্ডেলিং হয়। তুমি দেখবে একটা নওশাদজির কোন সুরকে তুমি যদি রেগে ভার্সন করতে যাও, তোমাকে কোম্পানি একেবারে 14 পাতা তোমাকে আইনি নোটিশ পাঠাবে। তুমি শাহ আব্দুল করিম গানকে করে নাও, তার কোনো নোটিশ লাগবে না। এইটার জন্য কিন্তু খুব মিসহ্যান্ডেলিং হয়েছে। তবে আমার যেটা খুব ভালো লেগেছে যে এই রিয়েলিটি শোর মাধ্যমেই হোক বা টেলিভিশনের এই তোমার নিউ এজ প্ল্যাটফর্মগুলোতেই হোক না কেন, যে লোকসঙ্গীতের ওপর কিন্তু একটা আলো পড়েছে, মানুষজন আগ্রহী হচ্ছে। ওই যে তোমাকে বললাম
1: বিশেষ আকর্ষণ,
0: একটা আকর্ষণ তৈরি। যেমন সে রক গায় কিন্তু সঙ্গেটা ফোকও গায়, সে আধুনিক গান গায় কিন্তু একটা লোকসঙ্গীত গায়, সে রবীন্দ্রসঙ্গীত গায় সে একটা লোকসঙ্গীত গায়, একটা অদ্ভুত, মানে বলা যেতে পারে সেভিয়ার। ওই যে তোমাকে একটু আগে বললাম নাগরিক সংস্কৃতি বারবার লোকসংস্কৃতি,
1: নতুন প্রজন্মের মধ্যে এটা একটা ভীষণ আকর্ষণের,
0: এটা সব সময় মনে করো এই একটা ধারা, এই ক্লাসিক্যাল এন্ড ফোক যার কোনো নেভার এন্ডিং, একটা ধারা
1: এন্ডলেস,
0: নেভার এন্ডিং, এটার কোনো শেষ নেই। তবে হ্যাঁ, তার খোল ললচেটা কিন্তু বদলাতেই হবে। আমরা রিয়েলিটি শোতে যেটা করি, মনে করো টাইম ফ্রেম থাকে, ঠিক যেভাবে যেমন আমরা এই অনুষ্ঠানটা আছি,
1: সঙ্গে বাদ্যযন্ত্রের একটা যে ব্যবহার, দোতারার ব্যবহার হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু অনেক সময় অনেক আধুনিক বাদ্যযন্ত্র ফোক সং এর সঙ্গে
0: অবশ্যম্ভাবী, কার কারণ হচ্ছে লোকসঙ্গীতে
1: তুমি যদি কিছু লঙ্ঘিত হচ্ছে নাকি,
0: আদিতে তুমি যদি যাও সেখানে হারমোনিয়াম কোথায়, কিন্তু এখন কোন লোকসঙ্গীত শিল্পী হারমোনিয়াম ছাড়া গাইতে পারবেন না, পারবেন না। লোকসঙ্গীত তো আবারও বলছি বেসিক্যালি তো প্রথমে শুরু হয়েছে ডায়াটোনিক ট্রায়াটোনিক, মানে দুটো তিনটে পর্দায় শুরু হয়েছে, পরে জীবনের সঙ্গে সঙ্গে সুর বদলেছে, আর 50 কিলোমিটার পর পর সুর বদলায়, 50 কিলোমিটার পর পর সুর আর ডায়ালেক্ট বদলায়,
1: সেখানে বাদ্যযন্ত্রের বদলও হতে
0: অবশ্যম্ভাবী, তুমি এটাকে এড়াতে পারবে না। আরেকটা তো রিয়েলিটি শো, তুমি যেটা বলছিলে রঞ্জনা, রিয়েলিটি শোতে ওই 10 মাস তাদেরকে সেট অফ সংস শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে রেডি করে দেওয়া হয়, এবং সেটা কিন্তু টেলিভিশনের দর্শকের কথা ভেবে, সব কিছুর আলাদা দর্শক শ্রোতা আছে, আমাদের এই অনুষ্ঠানটা একটা অন্য শ্রোতা আছে, তার একটা অন্য শ্রোতা আছে, দুটোই সত্যি,
1: নিশ্চয়ই নিশ্চয়ই,
0: দুটোই সত্যি, এবং দুটোকেই সম্মান রাখতে হবে। তাদের মতো করে একটা ঝকঝকে চকচকে খোল নলছে একটা প্রেজেন্টেশন করা হয়, যাতে বহিরঙ্গে, তবে তুমি আভরণ শব্দটা খুব ভালো ব্যবহার করেছো, এটা কি ক্ষেত্রে আভরণ না, এটা আবরণ, এটা বহিরঙ্গ শব্দটা অনেক ভালো একটা করা হয়, এবং এখান থেকে বেরিয়ে অনেকেই খুব সাকসেসফুলি কাজ করছে। মাথা রাখতে হবে এদের দেখে কিন্তু আরো বৃহত্তর নতুন জেনারেশন আগ্রহী হচ্ছে এই গানগুলো,
1: আমাদের মূল উদ্দেশ্যই ধারা
0: একদম বাড়ানো, বাড়ানো, যাতে একটা না ধারাটাকে না, ধারার একটা ডিস্টর্শন ফর্ম না, ধারাটার একটা সঠিক ফর্মকে প্রভাবিত করে, এটা মাথায় রাখতে হবে বারবার। দেখো একটা সময় উপযোগী পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন আর বিকৃতি দুটো এক শব্দ নয়,
1: ঠিক
0: আমাদের দায়িত্ব লোকসঙ্গীত কর্মী হিসেবে সময়ের সঙ্গে সঙ্গে তো পথ হাঁটতেই হবে, কিন্তু যেন বিকৃত না হয়, উই শুড নট এন্টারটেইন, উই শুড নট এন্টারটেইন এ ডিস্টর্টিভ ফর্ম অফ ফোক, উই শুড নট,
1: একদম একদম। আমরা ভীষণ সমৃদ্ধ হলাম আজ, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, কিন্তু শেষ করব অবশ্যই একটি অসাধারণ কোনো গান দিয়ে। মানে ভাওয়াইয়া শোনাবেন না অন্য কিছু, ভাটিয়ালি বা ভাওয়াইয়া, একটু ভাওয়াইয়া হোক নাকি?
0: ভাওয়াইয়া গানের যে ভাঙন, সে ভাঙন কি আর আমার গলায় আছে? ওটা তো একটা ন্যাচারাল, মানে আন্ডিউলেশন অফ দ্য সয়েল। ওই আমরা
1: আপনার যেটা পছন্দের সেই গান আমরা শুনব।
0: শেষটা এমনই হওয়া উচিত, মানে শেষ হইয়াও হইল না, শেষ থেকে যাক একটু রেশ। এটি একটি ভাটিয়ালি, বাংলার একটি রেয়ারেস্ট গান, ভাটিয়ালি কিন্তু দেহতত্ত্ব।

0: সহজবোধ্য সুরে জীবনের গভীর দর্শনের কথা ব্যক্ত করে লোকগান, লোকসঙ্গীত। আর সেই দর্শনের কথাই শুনলাম আমরা দুটি পর্বে বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী দেব চৌধুরীর কাছে। তার অভিজ্ঞতার গল্প শুনলাম এবং আমরা সমৃদ্ধ হলাম।
1: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের।
0: নমস্কার।

একমাটি একসুর অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এই অনুষ্ঠানে কথায় গানে দেব চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় ছিলেন রঞ্জনা মুখোপাধ্যায়, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী, কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজকের কথায় গানের বিষয় আমাদের হৃদয়। হ্যাঁ, হৃদয় উপর করে দিয়ে আমরা ভালোবাসি, আমরা হৃদয়ে দিয়ে অনুভব করি। কোথায় গিয়ে মনের সঙ্গে যেন শরীরটা মিশে যায় হৃদয়ের মাধ্যমে। হৃদয় এমন একটা বড় জায়গা যেখানে আমরা সমস্ত কিছু ধারণ করি, পরিপালন করি, আবার বিকশিত করি। সেই হৃদয় নিয়ে কত সাহিত্য, কত

গান কত লেখা, আর সেই দিয়েই সাজানো আমাদের ছোট্ট অনুষ্ঠান কথায় গানে। তাই হৃদয়ের কথা সেই নিয়ে গান হয়ে যাক। প্রথম গানটি সংযুক্ত ভাতুরির কণ্ঠে।

ডিএল রায়ের লেখা এই গান শুনছিলাম সংযুক্তা ভাদুরীর কণ্ঠে, আর কথা হচ্ছে হৃদয় নিয়ে। হৃদয়ের যদি আক্ষরিক অর্থ বলতে চাই, তাহলে ওই যে মন, অন্তঃকরণ, অনুভূতি সবটুকু মিলেমিশে যেখানে একাকার হয়ে যায়। হ্যাঁ, হৃদয় আমরা স্পর্শ করতে পারি, ছুঁতে পারি, তাই তো হৃদয়েরই রোগ হয়, বা হৃদয়কে খুলে নিয়ে বাইরে এনে অপারেশনও করা হয়। কিন্তু এই যে হৃদয়ের চর্চা, সেটা সর্বক্ষণ কি আমরা কাটাছেঁড়া করি না? সর্বক্ষণ কি সেই হৃদয়কে জুড়ি না নিজের মতো করে, নিজের তার দিয়ে? হৃদয়ের ইংরেজি প্রতিশব্দ যদি বলতে হয় হার্ট, কিন্তু তার সঙ্গে কোথাও গিয়ে মাইন্ড, সোল, সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। তাই একটি অঙ্গ নয় হৃদয়, হৃদয় একটি অনুভূতি, মনের অন্তঃকরণে যেই অনুভূতি থাকে সমস্ত কিছু।

মিলিয়ে সেখানে অঙ্গ প্রত্যঙ্গ যেন মনের অনুভূতির সঙ্গে মিশে যায়, মিশে যায় মূর্ত থেকে বিমূর্ত অনুভূতি সব কিছু নিয়ে। ডিএল রায়ের গান শোনাচ্ছিলাম, আর ডিএল রায় মানে আরও একজনের কথা মনে পড়ে, আমাদের প্রিয় কবি, বিশ্বকবির কথা। তবে কথায় গানে যেহেতু অনুষ্ঠান, তাই একটি কবিতা শোনাব, এবং হৃদয়ে নিয়ে আশ্চর্যভাবে সেই কবিতা পেয়ে গেলাম আমাদের বিশ্বকবির লেখা। শুনেনি সেই কবিতা স্বপ্নাদের কণ্ঠে।

সমস্ত কিছুই যেন হৃদয়ের খেলা, আর সেই খেলা খেলতে খেলতে ঈশ্বরও কোথাও আমাদেরকে আশীর্বাদ করেন। এই গানে ছিলেন সন্তু মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী দুজনেই। এবং তার আগে যে কবিতাটি শুনেছি সেটি ছিল স্বপ্নাদের কণ্ঠে। এবং রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে কথায় গানে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে হাজির হয়েছি। হৃদয় নিয়ে আজকে কথা হচ্ছিল, এবং হৃদয়ের মাঝখানে যারা বসত করে সেই কোঞ্জনা যদি বলতে চাই তাহলে অবশ্যই বলতে হবে আপনাদের কথা। বন্ধু বিনে প্রাণ যেমন বাজে না, তেমনি আমাদের হৃদয়ের সবটুকু জুড়ে থাকেন বন্ধু, এবং বন্ধুত্ব মানেই কিন্তু ভালোবাসা। তাই হৃদয়ের সঙ্গে ভালোবাসার যোগ, বন্ধুত্বের যোগ আজীবন বজায় থাকুক, আর আমাদের প্রত্যেকের হৃদয় ভীষণভাবে ভালো থাকুক। কথায় গানে আজ এ পর্যন্তই, সঙ্গে ছিলাম আমি শ্রীরূপা। শুনছিলেন কথায় গানে, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অনিন্দ্য চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, ভারত ও চীনের পারস্পরিক উদ্বেগের প্রতি উভয় দেশেরই সংবেদনশীল হওয়া উচিত বলে প্রধানমন্ত্রীর ব্রিকস

0: সম্মেলনের বক্তব্যকে বিদেশ মন্ত্রক আজ তুলে ধরেছে। জৈশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ঘোষণার পাকিস্তানের সিদ্ধান্তকে নয়াদিল্লির কটাক্ষ।
1: যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে ছটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের চুক্তিতে স্বাক্ষর।
0: অর্থমন্ত্রক জানিয়েছে 2000 টাকার নিচে UPI লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
1: 15 বছর বা তদর্ধ বেকারদের ক্ষেত্রে গত আগস্ট মাসে কাজে যোগ দেওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে 52.8%। দেশে দ্রব্য রপ্তানির পরিমাণ গত আগস্ট মাসে 26.12% বেড়ে 4,381 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
0: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়া কোনো মহিলাকে তার ইচ্ছের বিরুদ্ধে সন্তান ধারণে বাধ্য করা এবং মাতৃত্বের দায়বদ্ধতায় জড়িয়ে ফেলা তার মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের বিরোধী বলে মত প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট।
1: ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের আজ 67তম প্রতিষ্ঠা বার্ষিকী।
0: বাংলাদেশের নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন 7 দফায় করার সিদ্ধান্ত নিয়েছে।
1: বাংলাদেশ আওয়ামী লীগ তাদের 7 নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছে।
0: দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্য রেখেছে আফগানিস্তান। আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। নতুন দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত 18 ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বেশ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়টি উত্থাপন করেছেন। দুপক্ষেরই একে অপরের উদ্বেগের জায়গাগুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
2: Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
0: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MT এল গাইয়াতে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং বেসামরিক পরিকাঠামোর উপর হামলা চালানো ভারতের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।
2: This attack happened off the coast of Oman. It was a Panama flagship on which we had 14 Indian nationals or seafarers, of which 13 have been rescued, and we deeply thank the Omani authorities for rescuing our nationals. One Indian national is missing. Search and rescue operations continue with the help of the Omani authorities, and our embassy is in close touch. We urge that free and safe navigation and flow of commerce through international waterways in the region be restored at the earliest.
0: জৈশ মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের উপর পাকিস্তানের 70 লক্ষ টাকা পুরস্কার ঘোষণার বিষয়ে তিনি বলেন, পাকিস্তানের এ বিষয়ে চমক্রদ নাটক ও চোখ ধাঁধানো প্রতারণার চেষ্টা নতুন কিছু নয়।
2: Such gimmicks and hoodwinking by Pakistan is not new. We have seen such gimmicks in the past as well. For a state sponsor of terror to make phony announcement, we all know how hollow it is. They must take action and not make phony announcements. It was of no consequence.
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা দ্বিপাক্ষিক অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ এক স্তম্ভ। তিনি বলেন, উভয় দেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করে আসছে। তিনি আরও বলেন, জ্বালানি ক্ষেত্রে ভারত রাশিয়া সহযোগিতার সফল উদাহরণ হল কুরানকুলাম প্রকল্প। ভারত রাশিয়ার সঙ্গে এই জ্বালানি সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় বলে তিনি জানান।
2: Energy cooperation between India and Russia is an important pillar of our partnership. Both countries have been collaborating for long now on nuclear issue. Kudankulan project is a successful example of India-Russia collaboration in the energy field. We want to take this energy cooperation with Russia forward. Both sides have been in conversation and technical teams have been in discussion. As and when we have more updates on new projects and new initiatives, we'll keep you apprised and updated.
0: জয়সওয়াল বলেন, ব্রিক্স সম্মেলনের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সৌদি বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শ্রী জয়সওয়াল বলেন, বৈঠকে হুতি প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়। সম্প্রতি সৌদি আরবে চালানো হামলার তীব্র নিন্দা করেছে ভারত। তিনি আরও বলেন, লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতির অবনতিতে নতুন দিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শ্রী জয়সওয়াল বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করে। তিনি আশা প্রকাশ করে বলেন, ওই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
2: We are deeply concerned with the escalation in the situation that we see in the Red Sea region. We have condemned the attack on the Saudi sovereign territory, including on civilian infrastructure.

0: infrastructure and economic assets. Such attacks, they undermine regional stability and threaten freedom of navigation through the Bab el-Mandeb. These are unacceptable to us. We hope that there is early restoration of peace and stability in the region. Having said that, let me say that we continue to receive energy supplies from that part of the world.
1: বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বহুপাক্ষিকতার প্রতি ভারতের সুদৃঢ় অঙ্গীকারের ওপর বিশেষ জোর দিয়েছেন। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ড জয়শঙ্কর আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির অস্থিরতার মধ্যেও ভারতের উত্থান সুনিশ্চিত। বিদেশমন্ত্রী বলেন, ভারতীয় কূটনীতির মূল লক্ষ্য শান্তি ও উন্নয়ন।
2: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
3: বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের পূবে দেখো নীতি, ভিশন মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত ভিয়েতনাম বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের 19তম অধিবেশনে যৌথভাবে পৌরোহিত্য করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, আসিয়ানের সঙ্গে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ শরিক। তিনি 3 বছর আগে যৌথ কমিশনের সর্বশেষ বৈঠকের পর থেকে ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগের বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সঠিকভাবে রূপায়ণের প্রকৃত সুযোগ এবারের বৈঠক এনে দিয়েছে বলেও উল্লেখ করেন ডক্টর জয়শঙ্কর। ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুংয়ের সঙ্গে বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের পূর্ণাঙ্গ দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিভিন্ন ক্ষেত্রেও পর্যালোচনা করেন। আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে তাদের অঙ্গীকারবদ্ধতার কথাও পুনর্ব্যক্ত করা হয়। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 55 বছর পূর্তি উপলক্ষে আগামী বছর ভারত ভিয়েতনাম মৈত্রী বর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে হয়েছে বৈঠকে।
1: যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিষাণ বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় জলসম্পদ সচিব এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিবরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শাহ বলেন, প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে। কেন্দ্র এই প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করেছে বলে উল্লেখ করে শ্রী শাহ বলেন, এর 90% খরচ কেন্দ্র এবং বাকি 10% অংশগ্রহণকারী রাজ্যগুলি বহন করবে।
3: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করতে পারে। রাজধানী দিল্লিতে আয়োজিত DRDO শিল্প সমন্বয় বিষয়ক সভা বিমর্শ 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, গত কয়েক বছরে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে রেডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিরক্ষার প্রতিটি ক্ষেত্রে DRDO তার সক্ষমতা প্রমাণ করেছে। শ্রী সিং বলেন, প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা উন্নয়নে DRDO আজ শীর্ষস্থানীয় একটি সংস্থা। তবে প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের জন্য কেবল সরকার বা DRDO-র একক প্রচেষ্টা যথেষ্ট নয়। সম্মিলিত প্রচেষ্টা এবং যৌথ সহযোগিতার লক্ষ্যেই বিমর্শ 2026 আয়োজিত হয়েছে বলে তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার হয়েছে। এর মধ্যে রয়েছে পজিটিভ ইন্ডিজেনাইজেশন লিস্ট, মেক ইন ইন্ডিয়া, আইডেক্স, অদিতি এর মতো উদ্যোগ। এছাড়া প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন বাজেটের 25% বেসরকারি ক্ষেত্রের জন্য বরাদ্দ করার বিষয়টিও উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানির উপর নির্ভরতা কমিয়ে ভারতকে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বলে তিনি জানান।
4: अभी पिछले कुछ वर्षों में हमने डिफेंस सेक्टर में जो रिफॉर्म्स देखे हैं, मैं कह सकता हूं कि वह अनप्रेसिडेंटेड है। हमारे प्रधानमंत्री के विजन और लीडरशिप में हमने कई गेम चेंजिंग फैसले लिए हैं, चाहे वह पॉजिटिव इंडिजनाइजेशन लिस्ट हो, मेक इन इंडिया इनिशिएटिव हो, आईडेक्स हो, अदिति हो, या फिर डिफेंस रिसर्च एंड डेवलपमेंट बजट का 25% प्राइवेट सेक्टर के लिए एलोकेशन का फैसला हो।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর 5ম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানি এই সম্মেলনে যোগ দেবেন। প্রদর্শনীতে থাকবে 6টি দেশ ও 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং স্টার্ট আপের একটি প্যাভিলিয়নও। ভারত সেমিকন্ডাক্টর মিশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই

0: সেমিকন ইন্ডিয়া প্রদর্শনী বিশ্বের বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক প্রযুক্তি ক্ষেত্রকে সহযোগিতা, উদ্ভাবন, ম্যানুফ্যাকচারিং, বিনিয়োগ ও প্রতিভা বিকাশের সুযোগ এনে দেবে।
1: অর্থমন্ত্রক আজ জানিয়েছে, লেনদেনের পরিমাণ যাই হোক না কেন, ব্যক্তি থেকে ব্যক্তি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। মন্ত্রক আরও জানিয়েছে, কেবল 2,000 টাকার বেশি ব্যক্তি থেকে ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রেই চার্জ প্রযোজ্য হবে। এতে বলা হয়েছে, ইউপিআই অ্যাপে প্ল্যাটফর্ম ফি বা কোনো ধরনের লুকোনো চার্জ আদায় স্পষ্টভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, ব্যবসায়ীরা যাতে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ গ্রাহকদের উপর চাপিয়ে না দেন তা নিশ্চিত করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। 2,000 টাকার বেশি ব্যক্তি থেকে ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে 0.4% MDR ধার্য করা হবে। অন্যদিকে 75,000 টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ MDR নির্ধারণ করা হয়েছে 300 টাকা। মন্ত্রক আরও জানিয়েছে, পার্সন টু পার্সন মার্চেন্ট ক্যাটাগরির অধীনে ইউপিআই কিউআর কোডের মাধ্যমে মাসে সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা সব ধরনের লেনদেনে 0% MDR সুবিধাই পেতে থাকবেন। পাশাপাশি রেলওয়ে, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো ক্ষেত্রে 2,000 টাকার বেশি লেনদেনের জন্য নির্ধারিত MDR হবে 5 টাকা। সরকার পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন 2007 সংশোধন করেছে, যা সরকারকে নির্দিষ্ট ইলেকট্রনিক পেমেন্ট মাধ্যমে নির্ধারণ করার ক্ষমতা দেয়। এই পরিকাঠামোর অধীনে সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, 2,000 টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে 0% মার্চেন্ট ডিসকাউন্ট রেট ধার্য করা হবে। নতুন এই MDR কাঠামো ইউপিআইকে স্বনির্ভর করে তুলবে, গ্রামীণ ও মফস্বল এলাকায় এর আরও প্রসারে উৎসাহ যোগাবে।
0: কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতির নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার প্রাচীন ও গভীর সাংস্কৃতিক প্রথাগুলিকে আধুনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গড়ে তুলেছে বলে তিনি মত ব্যক্ত করেন।
2: Today, I am happy to note that the declaration recognizes sustainability as an integral part of building resilience and calls for cooperation that advances sustainable development while strengthening economic and supply chain resilience. The declaration also recognizes that circularity must extend beyond waste management. It calls for embedding circular economy principles into the development and maintenance of sustainable and resilient infrastructure. For India, this is an important movement because our BRICS chairmanship has placed circular economy alongside sustainable lifestyles.
0: গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ 10th ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম WCEF এর সূচনা হয়েছে। উল্লেখ্য, ভারতে প্রথমবার এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে।
1: আরও বেশি সংখ্যক গ্রামীণ পরিবারকে পেনশনের আওতায় নিয়ে আসার এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পেনশন সখীদের একটি বিশেষ দলের মাধ্যমে কাজ করার জন্য গ্রামীণ উন্নয়ন বিভাগ এবং পেনশন তহবিল নিয়ন্ত্রণ উন্নয়ন কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্বের আওতায় দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে কাজে লাগানো হবে। এর মধ্যে রয়েছে ব্যাংকিং করেসপন্ডেন্ট সখী এবং অন্যান্য প্রতিষ্ঠিত কমিউনিটি রিসোর্স পার্সন, যারা প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধি, নাম নথিভুক্তকরণের সহায়তা এবং পেনশন সংক্রান্ত পরিষেবা প্রদানে ভূমিকা রাখবেন।
0: 15 বছর বা তদর্ধ বেকারদের ক্ষেত্রে গত আগস্ট মাসে কাজে যোগ দেওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে 52.8%, যা গত মার্চের পর সর্বাধিক। পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রক থেকে প্রকাশিত বেকারত্ব সংক্রান্ত তথ্য অনুযায়ী আগস্ট মাসে কাজে যোগ দেওয়া কর্মীর সংখ্যা গ্রামে 1.3% বৃদ্ধি পেয়ে হয়েছে 55.8%, শহরাঞ্চলে অবশ্য এই হার 0.5% হ্রাস পেয়ে 47% দাঁড়িয়েছে।
1: দেশে দ্রব্য রফতানির পরিমাণ গত অগস্ট মাসে 26.12% বেড়ে 4,381 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মূলত পেট্রোলিয়ামজাত দ্রব্যের রফতানি বৃদ্ধি এর মূল কারণ। এদিকে সোনা আমদানির পরিমাণ কমে আসায় দেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ 5 মাসের মধ্যে সর্বনিম্ন 2,686 কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। 2002-এর জুন মাসের পর অগস্ট মাসের এই রফতানি বৃদ্ধি সর্বোচ্চ। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল সাংবাদিকদের বলেন, রফতানির দ্রুত বৃদ্ধি হয়ে চলেছে। 2026-27 অর্থবর্ষের প্রথম 5 মাসে অভ্যন্তরীণ আর্থিক বিকাশকে শক্তিশালী করতে এবং জ্বালানির ক্রমবর্ধমান চাহিদাকে মেটাতে আমদানির পরিমাণ বেশি ছিল।
0: ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলির গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো অভাব অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত এবং সুফলদায়ক। নতুন দিল্লিতে গতকাল 6th রাম জেঠমালানি স্মারক বক্তৃতায় প্রধান বিচারপতি বিচার ব্যবস্থায় নিরন্তর সংস্কার ও স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিচার ব্যবস্থাতেই সমালোচনার গুরুত্ব অন্তর্নিহিত রয়েছে।
1: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়া কোনো মহিলাকে তার ইচ্ছের বিরুদ্ধে সন্তান ধারণে বাধ্য করা এবং মাতৃত্বের দায়বদ্ধতায় জড়িয়ে ফেলা তার মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের বিরোধী বলে মত প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট। 30 সপ্তাহের বেশি গর্ভধারণের পর 15 বছর

0: বয়সী এক নাবালিকার গর্ভপাতের আবেদন অনুমোদন করে আদালত এই মত ব্যক্ত করেছে। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টের 3 নম্বর ধারা অনুযায়ী গর্ভাবস্থার 20 থেকে 24 সপ্তাহ পর বিশেষ শ্রেণীর মহিলা ছাড়া গর্ভপাতের অনুমোদন দেওয়া হয় না। বিচারপতি মধু জৈন এই মামলাটিকে দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক বলে অভিহিত করে বলেছেন, এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না। কোনো মহিলার নিজের শরীরের প্রতি অধিকারের মধ্যেই তার মা হওয়া বা না হওয়া ইচ্ছে অন্তর্ভুক্ত রয়েছে বলে আদালত মত প্রকাশ করেছে।
1: ঝাড়খণ্ডে সরকারি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নিয়োগ বাতিল সম্পর্কিত সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ বজায় রেখেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। বিচারপতি দীপক রোশন রাজ্য সরকারকে 48 ঘন্টার মধ্যে সিআইডি তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করতে বলেছেন।
0: মহারাষ্ট্রে অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট সেটের দিন পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী মাসের 25 তারিখে, এই মাসের 27 তারিখে তা হওয়ার কথা ছিল। পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের সেট বিভাগের পক্ষ থেকে গতকাল এক প্রেস বিবৃতিতে এই পরিবর্তিত দিন ঘোষণা করা হয়।
1: পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারব সরকার, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি আজই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে খবর।
0: ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

0: 1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে একটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথপরিক্রমায় এটি তথ্যপ্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে।
1: জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে আজ দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রখ্যাত ভারতীয় প্রকৌশলী ভারতরত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার অবদানকে স্মরণ করতে এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকাকে সম্মান জানাতে তার জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
0: ওড়িশায় আজ কৃষি উৎসব নুয়াখাই পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। গণেশ চতুর্থীর ঠিক পরের দিন এই উৎসবটি উদযাপন করা হয়। ঐতিহ্যবাহী সম্বলপুরী পোশাকে সজ্জিত হয়ে এদিন সকালে ওড়িশার কৃষক সম্প্রদায় তাদের ইষ্ট দেবতার উদ্দেশ্যে নতুন ফসল বা নবান্ন নিবেদন করেন।
1: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন রচনা বহু দেশীয় এবং বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। 19 শতকের গ্রাম বাংলার জীবনকে নিপুণভাবে তুলে ধরেছিলেন তিনি। এর পাশাপাশি সমাজ সংস্কার, মহিলাদের অধিকার এবং জাতীয়তাবাদের প্রতি তার অঙ্গীকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এখন বিদেশের খবর।
1: বাংলাদেশ নির্বাচন কমিশন সে দেশে 7 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরের 12, 13 এবং 30 তারিখ 3 দফায় ভোট গ্রহণ হতে পারে। পাশাপাশি 2027-এর 17ই জানুয়ারি, 4 ফেব্রুয়ারি, 22 এপ্রিল এবং 27 মে পরবর্তী পর্যায়ে নির্বাচন করা হতে পারে। ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 4,500-এর বেশি পরিষদের মধ্যে 4,000-এর বেশি পরিষদে মেয়াদ উত্তীর্ণ হবার 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
0: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT-2 আজ ঢাকার জুলাই গণ অভ্যুত্থানে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ দুপুরে এ রায় ঘোষণা করে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় আক্রমণের নির্দেশ, উস্কানি, ষড়যন্ত্র সহ একাধিক অপরাধ প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা 8 আসনের প্রাক্তন সাংসদ AFM বাহাউদ্দিন নাসিম হত্যা, নির্যাতন, প্ররোচনা, ষড়যন্ত্র সহ একাধিক মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 7 জন নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর রায়কে একপেশে পক্ষপাতদুষ্ট ও মনগড়া বলে

0: পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক ফৌজদারি আইনের মৌলিক নীতিকে সম্পূর্ণ উপেক্ষা করে পুরো বিচার প্রক্রিয়াকে অত্যন্ত তড়িঘড়ি সম্পন্ন করা হয়েছে। তারা আরও বলেছে, কেবল এই রায় নয়, 2024 সালের 5ই অগস্টের পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমস্ত কাজ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে লঙ্ঘন করে।
1: বাংলাদেশের প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান আজ বলেছেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ পলাতক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সেদেশে ফেরত পাঠানো দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে।
0: ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের উপর নতুন করে হামলা করেছে। ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে, গোষ্ঠী লোহিত সাগরের কাছে পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান ক্রমশ মজবুত করছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলি ইরানের সঙ্গে পূর্ব নির্ধারিত আলোচনা স্থগিত রেখেছে। এর কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়ার এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হুতিরা গতকাল জানিয়েছে, তারা দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইদ এলাকার একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে।
1: ইরানের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকালের এক বক্তব্যের জবাবে সমাজ মাধ্যমে এক বার্তায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মাহসেন রেজাই এ মন্তব্য করেন।
0: ইয়েমেনে জ্বালানি সংকটের কারণে যুদ্ধ থেকে বাঁচতে বহু শরণার্থী লোহিত সাগর পার হয়ে জিবুতিতে যেতে পারছেন না। তবে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বহু ইয়েমেনি এখনও নৌকোয় করে সাগর পাড়ি দিতে প্রস্তুত। বর্তমানে 2000-এরও বেশি শরণার্থী জিবুতিতে রয়েছেন, তাদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছে সেখানকার সরকার।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তি কেন্দ্রের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে এই সমঝোতা কবে থেকে কার্যকর হবে, কতদিন তা বহাল থাকবে এবং কীভাবে তা কার্যকর করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্পের কথা জানান।
0: মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের থাকার সময়সীমার উপর কঠোর বিধিনিষেধ থাকা ট্রাম্প প্রশাসনের একটি নতুন নিয়মকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে সেদেশের এক ফেডারেল জাজ। ম্যাসাচুসেটসের এক জেলা বিচারকের দেওয়া এই নির্দেশের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। এই নীতি কার্যকর করা হলে তা সেদেশের অর্থনীতি ও উচ্চশিক্ষা ব্যবস্থার উপর খারাপ প্রভাব ফেলতে পারে বলে বিচারকের পর্যবেক্ষণ।
1: এবার খেলার খবর। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান টসে জিতে ভারত প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে হারিয়ে 159 রান তোলে আফগানিস্তান। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 5 ওভারে 2 বলে বিনা উইকেটে 62 রান করে তুলেছে।
0: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচি আজ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজক। ভারতের গ্রুপে আছে মালদ্বীপ ও পাকিস্তান, আয়োজক বাংলাদেশের সঙ্গে গ্রুপে আছে ভুটান ও শ্রীলঙ্কা।
1: ইস্টবেঙ্গল আগামীকাল আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30।
0: তুষারাবৃত মহাদেশ অ্যান্টার্কটিকায় প্রথমবারের জন্য ফিডে দাবা প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। আগামী বছর জানুয়ারি মাসে এই প্রতিযোগিতা হওয়ার কথা। বিশ্বের 6টি মহাদেশ থেকে 6 জন দাবাড়ু অংশ নেবেন বলে চূড়ান্ত হয়েছে। ইউরোপের প্রতিনিধি হিসেবে ফিডের বর্তমান উন্নয়ন কর্মসূচি বিষয়ক নির্দেশক নাইজেল শর্ট, এশিয়ার হয়ে আং কিয়াওমো প্রভৃতি এই প্রতিযোগিতায় খেলতে নামবেন।
1: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সমরখান্দে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। ওপেন বিভাগে বিভিন্ন দেশ থেকে 205টি দলের মোট 1,032 জন এবং মেয়েদের বিভাগে নানা দেশ থেকে 188 দলের মোট 948 জন দাবাড়ু এবারে খেলতে নামছেন।
0: এখন দৃষ্টিকোণ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ্য।

দেবদাস পুরুষ প্রেমের চিরকালীন আরতি। যুগ পেরিয়েও দেবদাস আজও একই আবেদন রেখে যেতে সফল। বারবার চিত্র পরিচালকদের কাছে আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে দেবদাস। আজও দেবদাস চিরন্তন বাঙালি প্রেমিকের অম্লান প্রতীক। ১৯৩৫-এ প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় তৈরি হয় দেবদাস। নায়কের ভূমিকায় প্রমথেশ বড়ুয়া নিজেই, নায়িকা

0: রমুনা বড়ুয়া। ১৯৩৬-এ প্রমথেশ বড়ুয়ার পরিচালনাতেই কে এল সাইগল দেবদাস রূপে দেখা দেন রূপলী পর্দায়।
1: পার্বতী মে আ গিয়া, মে আ গিয়া।
2: কিস লিয়ে?
1: ক্যা উস রোজ কি বাতেন ইয়াদ হ্যায় পার্বতী?
2: হ্যাঁ ইয়াদ হ্যায়, মগর উন বাতোঁ সে ফায়দা?
1: মুঝে মাফ করো পার্বতী, মে উস বক্ত ইতনা নহীঁ সমঝতা থা।
2: জানে দো, ছোড়ো ইন বাতোঁ।
1: পার্বতী, মে জিস তরহ ভি হো সকা আপনে ওয়ালদেন কো রাজি কর লুঙ্গা।
0: ১৯৫৫-এ বিমল রায় তৈরি করেন দেবদাস, দেবদাস চরিত্রে দিলীপ কুমার, পার্বতী চরিত্রে সুচিত্রা সেন।
3: ক্যুঁ? উস রাত কি বাত তুঝে ইয়াদ নেহি ক্যা?
2: হ্যাঁ, আর ও চিঠি ভি জো তুমনে লিখি হ্যায়।
3: মুঝে মাফ কর দে পারো, ও খত মেনে জলদি মে হি লিখ দিয়া থা। না জানে মুঝে ক্যা হো গয়া থা, সোচনে কি তাকত ভি নেহি রহি মুঝে।
2: চুপ রহো, মে ও সব সুননা নেহি চাহতি।
3: সুনো পার্বতী, जैसे कैसे भी होगा मैं अपने माता पिता को राजी कर लूंगा।
2: तुम्हारे माता पिता हैं और मेरे नहीं हैं? उनके राजी होने और न होने की जरूरत नहीं है?
3: क्यों नहीं, लेकिन उन्हें तो इस बात से इनकार नहीं है ना?
2: बिल्कुल इनकार है, जाने दो मुझे, रास्ता छोड़ दो।
3: पारो, क्या मुझे बिल्कुल भूल गई हो?
0: 1979-এ দেবদাস চরিত্রে আমরা পাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
4: আমাকে ও সব কিছু তুই ভুলে গেলি?
2: না, পার্বতী দেবদাসকে চিরদিন মনে রাখবে। ছেলেবেলার চট থাপড় গুলো কি অত সহজে ভোলা যায়?
4: পারু,
2: না ঠাট্টা করছি না, খুব পরিষ্কার করে বললাম তো। আরো পরিষ্কার, আরো সত্যি কথাটা শুনবে? তোমার উপর আমার কোনো আস্থা নেই। আমাকে যিনি বিয়ে করবেন তিনি বিরাট ধনী, শান্ত, ধার্মিক, উদার। তাই তোমার মতন জ্ঞানহীন, অস্থির, চঞ্চল প্রকৃতির লোককে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না।
4: পারু, তুমি মাথা ছাড়িয়ে যাচ্ছ। বড় লোকের ঘরে তোমার বিয়ে, তাই তোমার এত অহংকার? না
2: না, আমার অহংকার আমার রূপের, আমার গুণের। তোমার শুধু রূপ আছে, গুণ নেই। তোমার কিচ্ছু নেই, তোমার সবটাই ফাঁকা মিথ্যে। কিচ্ছু নেই তোমার, কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
0: ২০০২-এ সঞ্জয় লীলা বনশালী তৈরি করেন দেবদাস, নাম ভূমিকায় শাহরুখ খান। এই ছবিটি দেবদাস গল্পের অবলম্বনে তৈরি হলেও আসল গল্প থেকে বেশ খানিকটা আলাদা।
5: কন কম বক বরদাশত করনে কো পিতা হ্যায়।
6: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ভারত ও চীনের পারস্পরিক উদ্বেগের প্রতি উভয় দেশেরই সংবেদনশীল হওয়া উচিত বলে প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনের বক্তব্যকে বিদেশ মন্ত্রক আজ তুলে ধরেছে। জৈশ মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ঘোষণার পাকিস্তানের সিদ্ধান্তকে নতুন দিল্লির কটাক্ষ।
7: যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ছটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের চুক্তিতে স্বাক্ষর।
6: অর্থমন্ত্রক জানিয়েছে ২০০০ টাকার নিচে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
7: ১৫ বছর বা তদর্ধ বেকারদের ক্ষেত্রে গত অগস্ট মাসে কাজে যোগ দেওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে 52.8%। দেশের দ্রব্য রফতানির পরিমাণ গত অগস্ট মাসে 26.12% বেড়ে ৪,381 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
6: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়া কোনো মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে সন্তান ধারণে বাধ্য করা এবং মাতৃত্বের দায়বদ্ধতায় জড়িয়ে ফেলা তার মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের পরিপন্থী বলে মত প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট।
7: ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের আজ 67তম প্রতিষ্ঠা বার্ষিকী।
6: বাংলাদেশের নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন 7 দফায় করার সিদ্ধান্ত নিয়েছে।
7: বাংলাদেশ আওয়ামী লীগ তাদের 7 নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে পক্ষপাত দৃষ্ট বলে অভিযোগ করেছে।
6: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
7: নমস্কার।
8: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
9: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান। আজ শুনবেন কলকাতার অন্যতম প্রাচীন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের সাম্প্রতিক প্রদর্শনী বিবর্তনের কথা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা

অন্যতম গুরুত্বপূর্ণ একটি শব্দ। হুগলির তীরে গড়ে ওঠা এই জনপদ কলকাতা অনেক বিবর্তনের সাক্ষী। তবে আকাশবাণী মৈত্রীতে আজ কলকাতার ইতিহাস নয়, আজ আকাশবাণী মৈত্রী পৌঁছে গেছে একটি প্রদর্শনীতে যার নাম বিবর্তন। এই প্রদর্শনীটি ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের তত্ত্বাবধানে যে ভবনটি ওল্ড কারেন্সি বিল্ডিং নামে বিখ্যাত সেখানেই অনুষ্ঠিত হচ্ছে।

0: मेरा नाम विशाल कुमार देव है और मैं नेशनल गैलरी ऑफ मॉडर्न आर्ट में असिस्टेंट क्यूरेटर के रूप में काम करता हूँ। ये जो आपने एग्जीबिशन देखी है विवर्तन, वो मैंने ही क्यूरेट किया हुआ है।
1: ये भवनटी 1833 সালে তৈরি হয়েছিল। প্রথমে এর নাম ছিল আগ্রা ব্যাংক। এটি তখনকার কথা যখন উইলিয়াম বেন্টিঙ্ক এখানকার গভর্নর জেনারেল ছিলেন। তারপরে 1868 সালে ব্রিটিশ শাসনকালে এটিকে একটি কারেন্সি হাউস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 1935 থেকে 1937 এই দুই বছর এই ভবনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম কেন্দ্রীয় অফিস হিসেবে ব্যবহার হয়। 1923 সাল থেকে এই ভবনটিকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে এবং তবে থেকে এটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই বাড়িটিকে একটি সংগ্রহশালা হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। যেহেতু এটি হেরিটেজ ভবন, তাই এতে খুব বেশি সংস্কারের কাজ করা যায় না। যেটুকু করা যায় সেটুকু এএসআই করে থাকে আর বাকি এখানে প্রদর্শনীর ব্যবস্থাপনার দায়িত্বে আছে NGMA অর্থাৎ ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। NGMA এর আরো দুটি কার্যালয় মুম্বাই ও দিল্লিতে আছে। ভারতের পূর্বাঞ্চলে মডার্ন এবং কন্টেম্পোরারি আর্টকে আরো বেশি গুরুত্ব দিতে ভারতের সংস্কৃতি মন্ত্রক কলকাতায় এই বাড়িটিকে প্রদর্শনীর জন্য বেছে নেয় ও এখন এখানে সারা বছর বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। এই প্রদর্শনী যে শুধুই একটি প্রদর্শনী নয়, এই প্রদর্শনীর উদ্দেশ্য শুধুই যে কিছু ছবি দেখানো নয়, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট ভারতের সংস্কৃতি দপ্তরের অধীনে এই সংস্থাটি প্রদর্শনী ছাড়াও আরো নানাভাবে শিল্পকে মানুষের সামনে তুলে ধরতে চায়, আরো অনেক বেশি সংখ্যক মানুষকে জুড়তে চায় শিল্পের সঙ্গে। সে কথা জানালেন ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট কলকাতা শাখার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রী কৌশিক চট্টোপাধ্যায়।
2: আমার নাম কৌশিক চ্যাটার্জি, আমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। আমি এই মুহূর্তে কারেন্সি বিল্ডিং কলকাতার প্রেসিডেন্ট রয়েছে। এই মুহূর্তে আমাদের একটি এক্সিবিশন চলছে বিবর্তন, এটার টাইটেল। এবার এই এক্সিবিশনটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই এক্সিবিশনটা একটা ইনিশিয়েটিভ। আমরা সবাই জানি যে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের তিনটে প্রতিষ্ঠা সেন্টার সম্পর্কে আমরা জানি, একটা দিল্লিতে যেটা আমাদের হেড অফিস, এখানে আমাদের এক্সিবিশন মানে যেটা অন্যান্য সেন্টারগুলোতে গেলে আমরা দেখতে পাই যে সবসময় কোনো না কোনো এক্সিবিশন চলছে। কলকাতাতে এরকম চলছে না, মানে সবসময় হচ্ছে না, বা মধ্যেখানে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। তো আগের বছর আমরা মেটাফোর করেছিলাম, এবছর আমরা করছি বিবর্তন। তো এই এক্সিবিশনটা বলা হয়েছে মূলত আমাদের ইস্টার্ন রিজিয়ন ইন্ডিয়াতে, মানে ফোকাস কলকাতাতেই, তাও আমরা সমস্ত ধরনের কাজই ইস্টার্ন রিজিয়নে এখানে ডিসপ্লে করছি। এবার এই কাজগুলোকে কলকাতার যারা সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে ইয়ং প্রফেশনালস, তাদের সাথে যোগাযোগ করে কাজগুলোকে শেষ করা হয়। এবং এই এক্সিবিশনটা মোটামুটি ছটা ভাগে, সিক্স টোটাল চার সেকশন মে ডিভাইডেড, ছটা ভাগে ভাগ করা আছে। এবার সেই অনুযায়ী থিম্যাটিক্যালি একটা বিষয়টা অ্যারেঞ্জ করা। আর এটার কারণ হচ্ছে যে আর্টিস্টদের একটা জায়গা দেওয়া, মানে কলকাতাতে অলরেডি আরো অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছে। তো এই মুহূর্তে কলকাতায় যে কন্টেম্পোরারি আর্টিস্টরা রয়েছে, তারা কি ধরনের কাজ করছে বা তাদের ফিউচার কি, এন্ডেভারগুলো রয়েছে, প্রজেক্টস, তো সেই সম্পর্কে তাদের সবার কাছ থেকে একটা কাজ এখানে ডিসপ্লে করা রয়েছে। এখানে আপনি কলেজ স্টুডেন্ট যারা আছে, যেমন ধরুন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট আছে, বিশ্বভারতী আছে, তো এদের যারা ফাইনাল ইয়ার স্টুডেন্টসরা আছে তাদের কিছু কাজ দেখতে পেয়েছে। এছাড়াও আপনি দেখতে পেয়েছেন যেমন প্রদীপ মিত্র রয়েছে, বিমল কুণ্ডু রয়েছে, এবং সিনিয়র আর্টিস্টদের কাজও আপনারা দেখতে পেয়েছেন, আবার সুজয় মুখার্জী ওনার কাজ রয়েছে, ঠিক আছে। তো এদের বিভিন্ন আর্টিস্ট যারা সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে মিড ক্যারিয়ার, ইয়ং প্রফেশনাল, সবার কাজ আছে। এই এক্সিবিশনটা আপনি পুরোটা ঘুরে দেখবেন এবং ঘুরে দেখলে বুঝতে পারবেন যে এখানে মেনলি আপনি কলকাতায় কী ধরনের কাজ হয়, বর্তমানে আর্টিস্টরা কী ধরনের কাজ করছে সেটা সম্পর্কে আপনি ধারণাটা পাবেন। এখানে মেটেরিয়ালের একটা ডাইভার্সিটি আপনি লক্ষ্য করতে পারেন, যেটা আমরা মানে আর্টওয়ার্ক যখন NGMA সিলেক্ট করেছে তখন এটার উপর নজর দিয়েছে, মানে খুব যে একই ধরনের একটা মনোটোনাস কাজ আপনারা দেখবেন না। এখানে আপনারা ইন্ডিয়ান স্টাইল থেকে শুরু

0: দেখতে পাবেন, এছাড়া আপনারা অয়েল অন ক্যানভাস দেখতে পাবেন, অ্যাক্রিলিক অন ক্যানভাস দেখতে পাবেন, ওয়াটার কালার অন পেপার দেখতে পাবেন, ফটোগ্রাফি দেখতে পাবেন, স্কাল্পচারের মধ্যে যদি বলি আপনারা স্টোন দেখতে পাবেন, স্টোনের মধ্যে স্যান্ডস্টোন রয়েছে, শ্বেত পাথরের যে মার্বলগুলি সেটাও রয়েছে। এছাড়া আপনারা টেক্সটাইল দেখতে পাবেন, টেক্সটাইল যখন দেখবেন সেখানে বিভিন্ন ধরনের টেক্সটাইলের কাজ রয়েছে। এছাড়া এর পরবর্তী ক্ষেত্রে আপনি যখন আরও একটু আমাদের ফার্স্ট ফ্লোরে যাবেন, সেখানে গিয়ে দেখবেন কিছু মিক্সড মিডিয়ার কাজ দেখতে পাচ্ছেন, এরপরে কিছু এক্সপেরিমেন্টালও কাজ রয়েছে যেখানে নিউ মিডিয়া নিয়ে কাজ কিছু আমরা দেখতে পাবো, যেটা খুবই ইউনিক। নর্মালি আপনারা যদি অন্য বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কেন্দ্রীয় বা স্টেটের, তাদের এখানে নিউ মিডিয়ার কাজ খুব একটা দেখা যায় না। এখানে আপনি তুষারকান্তি দেখেন, তুষারধারে একটা কাজ আছে, তুষারধারে খুব সুন্দর একটা কাজ রয়েছে যেটা সেকেন্ড ফ্লোরে রয়েছে আমাদের, সেখানে কাজটা দেখতে পারেন। দেবাশিস ভৈরবের কাইনেটিক স্কাল্পচার আপনি দেখতে পারেন। এছাড়া আর ভালো কাজ ডিফারেন্ট মিডিয়ামের কাজ, প্রতীক যে আর্টিস্ট রয়েছে ওনার একটা কাজ এনক্রোচমেন্ট বলে টাইটেল আছে, ওটা টেম্পলের ওপরে টিচিং করা হয়েছে, ওটা একটা ভালো কাজ, ওটা দেখতে পারেন। গায়ত্রী কাজ রয়েছে, ইয়ং আর্টিস্ট, ওর কাজগুলো দেখবেন নিডেল ওয়ার্ক করা আছে সেকেন্ড ফ্লোরে, তো এরকম আছে ভালো ভালো কিছু কাজ। আমরা ডাইভার্সিটিটা রেখেছি, মানে এমন হবে না যে আপনি এলেন খুব মানে একই জিনিস আপনি বারবার দেখতে পাচ্ছেন, মানে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, ডিফারেন্ট মিডিয়াম, মানে এগুলো ডেমোগ্রাফিক্যালি আর্টিস্টরা খুব ডাইভার্স এখানে রাখা হয়েছে, যাতে মানুষজন একবার এলে বুঝতে পারে যে কলকাতায় কী ধরনের কাজ হয়, কলকাতার আর্ট কলেজগুলোতে কী ধরনের পেডাগজি আমরা এখন দেখতে পাচ্ছি, মানে আমরা কী এক্সপেক্ট করতে পারি আজ থেকে 10 থেকে 15 বছরে কী ধরনের কাজ আমরা কলকাতায় আসবে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, সেটা হচ্ছে যে কম্পারেটিভ একটা অ্যানালিসিস, যে যারা সিনিয়র আর্টিস্ট তারা কী ধরনের কাজ করে এসছে, তারা কী ধরনের বিষয়বস্তু নিয়ে কাজ করে, তারা কী ধরনের কাজ করতে চলেছে, এই এক্সিবিশনটা চলছে। এছাড়া আমরা এক্সিবিশনের সাথে আরও কিছু প্রোগ্রামস করছি, যেমন আর্টিস্ট টক, সেখানে আর্টিস্ট আসছেন এবং নিজেদের বিভিন্ন আর্ট ওয়ার্ক সম্পর্কে বলছেন, এবং তাদের মানে এটা একটা রেট্রোস্পেক্টিভ টাইপেরই বলছেন, মানে তারা কীভাবে ফর্মটা জেনারেট করছে, কীভাবে তাদের কাজগুলো এগোচ্ছে, তো সেটা হয়ে গেলে মানে আমরা সেখান থেকে আইডিয়া পাবো যে ওনার টোটাল। এছাড়া আমরা স্কুল ভিজিট করাচ্ছি এক্সিবিশনের সাথে, তাদের বাচ্চারা যেমন ধরুন কিছু স্কুল এসছে আমাদের এখানে, আদিত্য বিল্লা এসেছিল, লরেটো এসেছিল, আর আরও দু তিনটে স্কুল এসছে, মানে স্কুলের একটা লিস্ট আছে, অনেকগুলো স্কুলই এসছে, তো ওরা মোটামুটি বাচ্চারা এলে মোটামুটি আমরা একটা মেটেরিয়াল প্রোভাইড করছি, মানে আর্ট মেটেরিয়াল, সেটা ওয়াটার কালার, কিরম স্টুডেন্ট আসছে বয়সের উপর ভিত্তি করে বাচ্চাদের একটা আইডিয়া হয়। দেন আমরা একটা রিফ্লেকটিভ জার্নালিং টাইপের করি, মানে জার্নালিং নয় ওটা বেসিক্যালি, ওটা একটা ওয়ার্কশপ, রিফ্লেকটিভ ওয়ার্কশপ, যে আপনারা ঘুরে এসে তোমরা কী ভাবছো সেটাকে করো, এরকমভাবে স্কুলের সাথে এঙ্গেজ করা হচ্ছে। আর আর্টিস্টরা যেমন বললাম, ওয়াক থ্রু হচ্ছে এক একটা আর্ট, স্পেশাল টক হচ্ছে যেখানে আর্টিস্ট কথা বলছে, আর নইলে কিছু আর্টিস্টের না অনেকগুলো কাজ আছে, তো সেই জায়গাতে যখন আপনি যাবেন তো সেক্ষেত্রে আর্টিস্ট এসে ভিজিটারদের ঘুরিয়ে দেখাচ্ছে সে কী ভাবছে, সেরকমভাবে ওরা একটা বুঝিয়ে দেখাচ্ছে, এই একটা প্রোগ্রাম করা হচ্ছে। আর একটা বিভিন্ন ওয়ার্কশপ, যেমন হুইসেল ডল রয়েছে, তো তার একটা ওয়ার্কশপ করা হয়েছিল, তো গ্লাস পেন্টিংয়ের একটা ওয়ার্কশপ করা হয়েছে, এবং বিভিন্ন ধরনের উডকাট প্রিন্টের একটা ওয়ার্কশপ করা হয়েছে। এইভাবে এই কাজগুলো করছে যাতে ইন্টারাকশন বাড়ানো যায়, আরও এঙ্গেজমেন্ট বেটার হয়। এছাড়া স্টুডেন্টদেরকে ডাকা হয়, ওরা এনি টাইম আসতে পারে, আর এখানে এন্ট্রি পুরোটাই ফ্রি, তো সেগুলো।
1: শ্রী কৌশিক চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর পেয়ে গেলাম একজন দর্শককে, যিনি এই প্রদর্শনী দেখতে এসেছিলেন। নমস্কার, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই প্রদর্শনী দেখে আপনার কিরকম লাগলো?
2: গতবার যখন এখানে এসেছিলাম তখন চলছিল ঘরে বাইরে, সেখানে রবীন্দ্রনাথ ছিলেন, সত্যজিৎ রায় ছিলেন, তো এবার দেখছি বিবর্তন, এবং যত ভেতরে হেঁটে হেঁটে বিভিন্ন গ্যালারিতে যাচ্ছি সেখানে বিবর্তনের বিভিন্ন ছবি ফুটে উঠেছে। আমি আর্টের স্টুডেন্ট একেবারেই নই এবং খুব যে একটা আর্ট বুঝি তেমনটাও নয়, কিন্তু বুঝিয়ে দিলে সেটা ভালো লাগে। তো দেখছি একটা গ্যালারিতে মাতৃত্বের বিভিন্ন রূপ বিভিন্ন মিডিয়ামে তুলে ধরা হয়েছে, খুব ভালো লেগেছে। আবার আরেকটা জায়গাতে গিয়ে দেখছি যে আমাদের ভেতরকার অনুভূতি তাকে কিভাবে কত রকম ভাবনা দিয়ে তুলে ধরা যায়, এতগুলো মিডিয়ামে যে এগুলোকে ফুটিয়ে তোলা যায় সেটা এখানে না এলে বোঝা যাবে না। আরেকটা ব্যাপার আমার এখানে জেনে খুব ভালো লেগেছে যে এখানে স্কুল ভিজিট হয়, স্টুডেন্টরা আসে এবং তাদেরকে সমস্ত আর্ট ইলাস্ট্রেট করিয়ে তাদেরকে বসিয়ে তাদের ছবি আঁকতে দেওয়া হয়, এবং যারা আর্টিস্ট তারা প্রেজেন্ট থাকেন, তারা তাদের ছবিগুলো সেগুলো বুঝিয়ে বলেন। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে এরকম একটা উদ্যোগ ভীষণই

অনুবাদযোগ্য, আরও বেশি করে মানুষের এখানে আসা দরকার। এই ধরনের কাজকে আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরা, মানুষকে পাশে পাওয়াটাও খুব দরকার। তাই আমার মনে হয় আমি যেমন এসেছি আরও অনেক মানুষ এখানে আসুন। এবং এখানকার ভেতরকার যে একটা অপূর্ব আর্কিটেকচার আছে, যেটা ইতালিয়ান স্থাপত্যের উপর বলেই আমি জানলাম, তো সেখানে দাঁড়িয়ে ছবি তুলতেও খুব ভালো লাগে। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে।

0: আমরা শুনতে পেলাম একজন দর্শকের প্রতিক্রিয়া। প্রদর্শনীর সহকারী কিউরেটর শ্রী বিশাল দেব আমাদের জানালেন যে বিবর্তন নামের এই প্রদর্শনীটিকে ছটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি বন্দে মাতরম, দ্বিতীয়টি ইকোজ অফ ডিভাইন অ্যান্ড ফোক, তৃতীয়টি আনফোল্ডিং ওম্যানহুড, চতুর্থটি মাইন্ড আনভেইলড, পঞ্চভাগটির নাম ইভলভিং হরাইজন এবং ষষ্ঠ ও শেষ বিভাগের নাম সিটি লাইফ। বন্দে মাতরম বিভাগে 12টি ছবি আছে, যেগুলি গানের লাইন সুজালাং সুফালাম মালাইয়াজ শীতালামকে ছবিতে প্রকাশ করেছে। ইকোজ অব দ্য ফোককে দেখা যাবে এখানে দুটি খুব গুরুত্বপূর্ণ সিরিজ, একটি রামায়ণ আর একটি মহাভারতের। তৃতীয় বিভাগটির নাম আনফোল্ডিং ওম্যানহুড, এখানে নারীকে নানা রূপে নানা ভাবে দেখানো হয়েছে। একজন নারী কিভাবে মাতৃত্বের প্রস্তুতি নেন, মা হওয়ার পরে তিনি কিভাবে সন্তানের সঙ্গে সময় কাটান, এই ধাপগুলো বিভিন্ন মিডিয়ামে অপূর্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ প্রদর্শনীটি দেখবার পর শ্রী বিশাল দেব আমাদের জানালেন যে আমাদের শিকড়ের সঙ্গে জুড়ে থাকাটা খুব জরুরি। সেই কথাই এই প্রদর্শনীর প্রতিটি বিভাগে নানা মিডিয়ামের সাহায্যে এবং নানা ফর্মের সাহায্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
1: কলকাতা কলতানে আজ শুনলেন কলকাতার অন্যতম প্রাচীন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের সাম্প্রতিক প্রদর্শনী বিবর্তনের কথা। অনুষ্ঠানটি বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
2: শুনলেন কলকাতা কলতান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশে সামরিক বাহিনী, ডিআরডিও এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি গায়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমানের হামলায় তিনজনের প্রাণহানি। লোহিত সাগরের দুটি দ্বীপের দখল নিল হুথিরা। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত সংবাদে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি

0: মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হবে। এক্ষেত্রে 4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়ীরা লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা এমডিআর ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা বাহিনী, ডিআরডিও এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ডিআরডিও ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বিষয়ক সভা ভিমার্স 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রে ডিআরডিও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
1: আজ 2026 में ডিআরডিও ने মিসাইল से लेकर রাডার तक, কমব্যাট এয়ারক্রাফ্ট से लेकर সাবমেরিন तक, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম से लेकर আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স तक, हर क्षेत्र में अपनी कैपेबिलिटी साबित की है। डिफेंस सेक्टर में रिसर्च एंड डेवलपमेंट के लिए डीआरडीओ आज एपेक्स ऑर्गेनाइजेशन है, इस सच्चाई को ही कोई नकार नहीं सकता।
0: অনুষ্ঠানে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের জন্য 13টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে 9টি চুক্তি হস্তান্তর করা হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।
2: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
0: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ এমটিএল গায়ার উপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা ভারত কোনোভাবে গ্রহণযোগ্য বলে মনে করে না। তিনি বলেন, এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত পুনরুদ্ধার করার জন্য ভারত আহ্বান জানায়। আরেকটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি উল্লেখ করেন, উভয় দেশ দীর্ঘ সময় ধরে পারমাণবিক ক্ষেত্রে একে অপরের সহযোগী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য। শান্তি ও উন্নয়ন সর্বদা ভারতের কূটনীতির মূল ভিত্তি হিসেবে থাকবে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দেন।
3: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
0: ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমানের হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন বলে হুথিদের তরফে এক কর্মকর্তা দাবি করেছেন। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য হুথি বিদ্রোহীদের অভিযুক্ত করেছে। ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। এদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরের কৌশলগত দ্বীপ গ্রেটার হানিস ও লেজার হানিস নিজেদের দখলে নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। পরদিন সেগুলো পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এদিকে বিজেপি ওই কেন্দ্রে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন সাখারাব সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন আত্মসহায়ক

0: এত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়ন জমা দেন তিনি। এদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান আজ নন্দীগ্রামের কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দেন। ওই কেন্দ্রে সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরিও আজ তার মনোনয়ন জমা দিয়েছেন। মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের অভিযোগের প্রেক্ষিতে দলত্যাগ বিরোধী আইনের আওতায় বিধানসভার সচিবালয়ের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর 10 বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাদের। নোটিশে জানতে চাওয়া হয়েছে দলীয় নির্দেশ অমান্য ও দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কেন সংশ্লিষ্ট বিধায়কদের সদস্যপদ খারিজের প্রক্রিয়া শুরু করা হবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল এ রাজ্যে আসছেন। দুপুরে কলকাতায় পৌঁছবেন তিনি। এরপর সল্টলেকে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সাংবাদিক বৈঠকের কর্মসূচিও রয়েছে তাঁর। আত্মনির্ভর ভারত এবং কেন্দ্রীয় সরকারের মেক ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে গান্ডারিন্ড শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স JRAC-তে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা GSI এর জন্য আজ দুটি কোস্টাল রিসার্চ ভেসেল বা উপকূলীয় গবেষণা জাহাজের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই দুটি গবেষণা জাহাজ সমুদ্রের গভীরে ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি, খনিজ সম্পদ অনুসন্ধান এবং ড্রেজিং, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। জাহাজগুলিতে থাকবে অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণাগার, সেখানে সংগৃহীত তথ্য এবং বিভিন্ন নমুনা বিশ্লেষণের ব্যবস্থা থাকবে। যমুনা নদী পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিসাও বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রকল্পকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রকল্পের আর্থিক ব্যয় প্রায় 90% কেন্দ্র এবং বাকি 10% সংশ্লিষ্ট রাজ্যগুলি গ্রহণ করবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের দায়ে র্যাপিডোর পরিচালনাকারী সংস্থা রপিন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে 10 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক সুরক্ষা কর্তৃপক্ষ CCPA। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, রাইড নিশ্চিত হওয়ার আগেই যাত্রীদের বাড়তি অর্থ প্রদানে প্ররোচিত করার ক্ষেত্রে অন্যান্য ব্যবসায়ী কার্যকলাপ সহ একাধিক কারণে এই জরিমানা। গ্রাহক বাড়তি অর্থ প্রদানে সম্মত না হলে রাইডটি হাতছাড়া হয়ে যাওয়ার ভয় তৈরি হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথম ব্যাট করে আফগানিস্তান ভারতের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। এদিন টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান তোলে আফগানিস্তান। দলের অধিনায়ক ইব্রাহিম জাদরান সর্বোচ্চ 37 রান করেন। ভারতের হয়ে নীতিশ কুমার রেড্ডি 3 উইকেট এবং আর্শদীপ সিং 2 উইকেট নেন। একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণু। শেষ পাওয়া খবরে ভারত 11 ওভারে 3 উইকেটে 126 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে UPI ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MT Gaia-এর উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এর পরের সংবাদ আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে কালকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে একটু বলিনি। কালকে 16/9/2026, সেই কালকেতে কি শুনব সেটা সম্পর্কে একটু বলে দিই। প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:58, সকাল 6:05 সুচিন্তন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে শুনবেন গিটার পরিবেশন, করবেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত, রাগ আহির ভৈরব এবং ভৈরবী। 6:30 এই মহাজীবন, অতুল প্রসাদ সেনের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, অনিন্দিতা ঘোষের কণ্ঠে শুনবেন। 6:55 কৃষক বন্ধুদের জন্য সবজি এবং মরশুমি ফুলের বীজ তোলা রোগ নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতের স্থান গোকর্ণা কর্ণাটকা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 বুধ সকালে বিষয় বেড়ানোর প্রস্তুতি। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনায় ড

মানস প্রতিম দাস। নটায় শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন খেয়াল অত্রি কোটাল, রাগ বসন্ত মুখারি, তবলায় রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। 9:30 মনির মতো গান উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিখা বসুর কণ্ঠে, এরপরে লোকসঙ্গীতে স্বপন মুখোপাধ্যায়। 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্রের সাক্ষাৎকার শুনবেন, নিয়েছেন কবিতা সিংহ। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য, 12:30 নজরুল গীতি, 1:00 নাটক চেয়ার রচনা তারকনাথ চৌধুরী প্রযোজনায় শুক্লা বন্দ্যোপাধ্যায়, 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30 ভারতীয় সময় 3:35। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, বিষয়ে অর্ধেক আকাশ। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তাবাসসুম আরা, উপস্থাপনায় সৌমিলি রায়। 4:35 কলকাতা কলতান, ঘরে বাইরে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দায়, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। শুনছেন অনুষ্ঠান পরিচিতি। 5:05 ক্রীড়াঙ্গন শুনবেন কালকে, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন, প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেবী বিষক্রিয়া এবং সে বিষয়ে বলবেন ডক্টর তাপস কুমার স্বর এবং সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে শিশুর অস্থির যত্ন বলবেন ডক্টর দেবজ্যোতি দত্ত। 7:00 নাটক চেয়ারটির পুনর সম্প্রচারণ শুনবেন। 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন শ্রাবণী মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন অত্রি কোটাল, তাকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন কালকে মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী প্রীতম রায়, রাগ বাগেশ্রী, তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায় এবং তানপুরায় দেবল মুখোপাধ্যায়। রাগ বাগেশ্রী।

বাগেশ্রীর আগে শুনছিলেন খেয়াল, শিল্পী ছিলেন প্রীতম রায়। তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায় এবং তানপুরায় দেবল মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। কিছুক্ষণের মধ্যেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, ভারত ও চীনের পারস্পরিক উদ্বেগের প্রতি উভয় দেশেরই সংবেদনশীল হওয়া উচিত বলে প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনের বক্তব্যকে বিদেশ মন্ত্রক আজ তুলে ধরেছে। জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ঘোষণার পাকিস্তানের সিদ্ধান্তকে নতুন দিল্লির কটাক্ষ।
1: অর্থমন্ত্রক জানিয়েছে 2000 টাকার নিচে UPI লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
0: 15 বছর বা তদূর্ধ্ব বেকারদের ক্ষেত্রে গত আগস্ট মাসে কাজে যোগ দেওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে 52.8%। দেশে দ্রব্য রপ্তানির পরিমাণ গত আগস্ট মাসে 26.12% বেড়ে 4,381 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
1: বাংলাদেশে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন 7 দফায় করার সিদ্ধান্ত নিয়েছে।
0: দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত 8th ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধান

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়টি উত্থাপন করেছেন। দুপক্ষেরই একে অপরের উদ্বেগের জায়গাগুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
1: Discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those

0: উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গাইয়াতে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা চালানো ভারতের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। জৈশ মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের ওপর পাকিস্তানের 70 লক্ষ টাকা পুরস্কার ঘোষণার বিষয়ে তিনি বলেন, পাকিস্তানের এ ধরনের চমকপ্রদ নাটক ও চোখ ধাঁধানো প্রতারণার চেষ্টা নতুন কিছু নয়।
1: Such gimmicks and hoodwinking by Pakistan is not new. We have seen such gimmicks in the past as well. For a state sponsor of terror to make phony announcement, we all know how hollow it is. They must take action and not make phony announcements which was of no consequence.
2: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা দ্বিপাক্ষিক অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ এক স্তম্ভ। তিনি বলেন, উভয় দেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করে আসছে। তিনি আরও বলেন, জ্বালানি ক্ষেত্রে ভারত রাশিয়া সহযোগিতার সফল উদাহরণ হল কুরানকুলাম প্রকল্প। ভারত রাশিয়ার সঙ্গে এই জ্বালানি সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যায় যেতে পারে বলে তিনি জানান।
1: Energy cooperation between India and Russia is an important pillar of our partnership. Both countries have been collaborating for long now on nuclear issue. Kudankulam project is a successful example of India-Russia collaboration in the energy field. We want to take this energy cooperation with Russia forward. Both sides have been in conversation and technical teams have been in discussion. As and when we have more updates on new projects and new initiatives, we'll keep you apprised and updated.
2: জয়সওয়াল বলেন, ব্রিক্স সম্মেলনের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সৌদি বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেছেন। বৈঠকে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শ্রী জয়সওয়াল বলেন, বৈঠকে হুতি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। সম্প্রতি সৌদি আরবে চালানো হামলার তীব্র নিন্দা করেছে ভারত। তিনি আরও বলেন, লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতির অবনতিতে নতুন দিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আজ বহুপাক্ষিকতার প্রতি ভারতের সুদৃঢ় অঙ্গীকারের ওপর বিশেষ জোর দিয়েছেন। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির অস্থিরতার মধ্যেও ভারতের উত্থান সুনিশ্চিত।
2: যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিষাউ বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কেন্দ্র এই প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করেছে বলে উল্লেখ করে শ্রী শাহ বলেন, এর 90% খরচ কেন্দ্র এবং বাকি 10% অংশগ্রহণকারী রাজ্যগুলি বহন করবে।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, DRDO এবং শিল্পক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করতে পারে। রাজধানী দিল্লিতে আয়োজিত DRDO শিল্প সমন্বয় বিষয়ক সভা BMARS 2026 ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, গত কয়েক বছরে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে র্যাডার, যুদ্ধ বিমান থেকে সাবমেরিন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষার প্রতিটি ক্ষেত্রে DRDO তার সক্ষমতা প্রমাণ করেছে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 জন প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানি এই সম্মেলনে যোগ দেবেন।
0: অর্থমন্ত্রক আজ জানিয়েছে, লেনদেনের পরিমাণ যাই হোক না কেন, ব্যক্তি থেকে ব্যক্তি UPI লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। মন্ত্রক আরও জানিয়েছে, কেবল 2000 টাকার বেশি ব্যক্তি থেকে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেই চার্জ প্রযোজ্য হবে। এতে বলা হয়েছে, UPI অ্যাপে প্ল্যাটফর্ম ফি বা কোনো ধরনের লুকোনো চার্জ আদায় স্পষ্টভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, ব্যবসায়ীরা যাতে UPI পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ গ্রাহকদের উপর চাপিয়ে না দেন তা নিশ্চিত করতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। 2000 টাকার বেশি ব্যক্তি থেকে ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে 0.4% MDR ধার্য করা হবে। অন্যদিকে 75,000 টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ MDR ধার্য করা হয়েছে 300 টাকা। মন্ত্রক আরও জানিয়েছে, পার্সেন্ট টু পার্সেন মার্চেন্ট ক্যাটাগরির অধীনে UPI কিউআর কোডের মাধ্যমে মাসে সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা সব ধরনের লেনদেনে 0% MDR সুবিধাই পেতে থাকবেন। পাশাপাশি রেলওয়ে, টেলিকম, বীমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো ক্ষেত্রে 2000 টাকার বেশি লেনদেনের জন্য নির্ধারিত MDR হবে 5 টাকা।
2: কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ যাতায়াতের জন্য নির্দিষ্ট অ্যাপ র্যাপিডোকে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের জন্য 10,00,000 টাকা জরিমানা আরোপ করেছে। ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, অসাধু উপায় ব্যবসার মাধ্যমে উপভোক্তাদের কাছ থেকে গাড়িতে চড়ার আগেই নির্দিষ্ট ভাড়ার বেশি টাকা প্রদান করার বিষয়টি নিশ্চিত করে নিতে ওই কোম্পানি এই জন্য ওই সংস্থাকে জরিমানা করার পাশাপাশি দেশের অন্যান্য ক্যাব এবং বাইক ট্যাক্সি অ্যাগ্রিগেটর সংস্থাগুলির ওপর মন্ত্রক নজরদারি চালাবে।

0: 15 বছর বা তদূর্ধ্ব বেকারদের ক্ষেত্রে গত আগস্ট মাসে কাজে যোগ দেওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে 52.8%, যা গত মার্চের পর সর্বাধিক। পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রক থেকে প্রকাশিত বেকারত্ব সংক্রান্ত তথ্য অনুযায়ী আগস্ট মাসে কাজে যোগ দেওয়া কর্মীর সংখ্যা গ্রামে 1.3% বৃদ্ধি পেয়ে হয়েছে 55.8%, শহরাঞ্চলে অবশ্য এই হার 0.5% হ্রাস পেয়ে 47% দাঁড়িয়েছে।
1: দেশে দ্রব্য রফতানির পরিমাণ গত অগস্ট মাসে 26.12% বেড়ে 4,381 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মূলত পেট্রোলিয়ামজাত দ্রব্যের রফতানি বৃদ্ধি এর মূল কারণ। এদিকে সোনা আমদানির পরিমাণ কমে আসায় দেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ 5 মাসের মধ্যে সর্বনিম্ন 2,686 কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: বাংলাদেশ নির্বাচন কমিশন সেদেশে সাত দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরের 12, 13 এবং 30 তারিখ তিন দফায় ভোট গ্রহণ হতে পারে। পাশাপাশি 2027-এর 17ই জানুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি, 22শে এপ্রিল এবং 27শে মে পরবর্তী পর্যায়ে নির্বাচন করা হতে পারে বলে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন।
1: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT-2 আজ ঢাকার জুলাই গণঅভ্যুত্থানে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বাকিরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা 8 আসনের প্রাক্তন সাংসদ AFM বাহউদ্দিন নাসিম, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রাক্তন প্রতিমন্ত্রী এবং ঢাকা 17 আসনের প্রাক্তন সাংসদ মোহাম্মদ এ আরাফাত, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা 14 আসনের প্রাক্তন সাংসদ মোহাম্মদ মইনুল হোসেন খান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ দুপুরে এ রায় ঘোষণা করে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 7 জনকে নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এ রায়কে একপেশে পক্ষপাতদুষ্ট ও মন গড়া বলে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক ফৌজদারি আইনের মৌলিক নীতিকে সম্পূর্ণ উপেক্ষা করে পুরো বিচার প্রক্রিয়াকে অত্যন্ত তড়িঘড়ি সম্পন্ন করা হয়েছে।
0: বাংলাদেশের প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান আজ বলেছেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ পলাতক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সেদেশে ফেরত পাঠানো দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ভারত সরকার বাংলাদেশের মানুষের এই আবেগকে সম্মান করে দোষীদের হস্তান্তর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: ঝাড়খণ্ডে সরকারি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নিয়োগ বাতিল সম্পর্কিত সরকারি সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ বজায় রেখেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। বিচারপতি দীপক রোশন রাজ্য সরকারকে 48 ঘন্টার মধ্যে CID তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করতে বলেছেন। ঝাড়খণ্ড সরকার 1 সপ্তাহ সময় চাইলেও আদালত জানিয়েছে, বহুসংখ্যক প্রার্থীর নিয়োগ ভাগ্য এই মামলার সঙ্গে জড়িয়ে আছে, তাই অপ্রয়োজনীয় দেরি বরদাস্ত করা হবে না। এ মাসের 18 তারিখ মামলার পরবর্তী শুনানি।
0: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়া কোনো মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে সন্তান ধারণে বাধ্য করা এবং মাতৃত্বের দায়বদ্ধতায় জড়িয়ে ফেলা তার মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের পরিপন্থী বলে মত প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট। 30 সপ্তাহের বেশি গর্ভধারণের পর 15 বছর বয়সী এক নাবালিকার গর্ভপাতের আবেদন অনুমোদন করে আদালত এই মত ব্যক্ত করেছে। মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্টের 3 নম্বর ধারা অনুযায়ী গর্ভাবস্থার 20 থেকে 24 সপ্তাহ পর বিশেষ শ্রেণীর মহিলা ছাড়া গর্ভপাতের অনুমোদন দেওয়া হয় না। বিচারপতি মধু জৈন এই মামলাটিকে দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক বলে অভিহিত করে বলেছেন, এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না। কোনো মহিলার নিজের শরীরের প্রতি অধিকারের মধ্যেই তার মা হওয়া বা না হওয়ার ইচ্ছে অন্তর্ভুক্ত রয়েছে বলে আদালত মত প্রকাশ করেছে।
1: পশ্চিমবঙ্গে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারাব সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিয়ানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি আজই মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ, আগামী 6 অক্টোবর এই 2 আসনে উপনির্বাচন, ভোট গ্রহণ গণনা 9 অক্টোবর।
0: ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

0: 1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে একটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথ পরিক্রমা এটি তথ্যপ্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে।
1: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, সমাজ সংস্কার মহিলাদের অধিকার এবং জাতীয়তাবাদের প্রতি তার অঙ্গীকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800 11 7800 মারফতও বার্তা পাঠানো যাবে এ মাসের 25 তারিখ পর্যন্ত।
1: ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ও সিকিম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
0: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে ভারত 3 ম্যাচের সিরিজ 2-0 জিতে নিয়েছে। টসে জিতে ভারত প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায়। আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে 14 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে ভারত 163 রান তুলে নেয়।
1: ইস্টবেঙ্গল আগামীকাল আম্মানে এএসসি চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডানের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত চীনের পারস্পরিক উদ্বেগের প্রতি উভয় দেশেরই সংবেদনশীল হওয়া উচিত বলে প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনের বক্তব্যকে বিদেশ মন্ত্রক আজ তুলে ধরেছে। জৈশ মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ঘোষণার পাকিস্তানের সিদ্ধান্তকে নতুন দিল্লির কটাক্ষ।
0: অর্থমন্ত্রক জানিয়েছে 2000 টাকার নিচে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
1: 15 বছর বা তদর্থ বেকারদের ক্ষেত্রে গত অগস্ট মাসে কাজে যোগ দেওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে 52.8%। দেশের দ্রব্য রফতানির পরিমাণ গত অগস্ট মাসে 26.12% বেড়ে 4,381 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
0: দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজ 2-0 জিতে নিয়েছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।

আজকে আবারও চলে এসেছি হারানো দিনের কানে। আর আজকের বিষয় সেই গান, গল্প, গান, গানের অন্তরালে থাকা গল্প এবং তার সঙ্গে অনেক অনেক গান। আচ্ছা, গান যখন শোনাচ্ছি আর গান গল্প গানে যখন আছি, তাহলে প্রথমেই বলে দিই এমন একজনের নাম যিনি এত রয়্যালটি কামিয়েছিলেন, রয়্যালটির চক্করে রয়্যালটির জন্য তাকে ছদ্মনাম নিতে হয়। হ্যাঁ, শ্রী শঙ্কর নামে, শ্রী শঙ্কর ছদ্মনামে তিনি গান গাইতে বাধ্য হন এবং তার রয়্যালটির জন্য এই সমস্যার সম্মুখীন থেকে তার একটি ছদ্মনাম আমরা পাই। হ্যাঁ, সেই শিল্পীর গান শুনব, তার লেখা গান শুনব মূলত। তবে শ্রী শঙ্কর কার ছদ্মনাম সেটি বলবো পরে, আগে গান শুনে নি। যদি গান শুনতে শুনতে ভাবি কার ছদ্মনাম, তাহলে একটু ভাবাই যায়। আচ্ছা, আরও একটা ক্লু দেয়া যাক, তিনি ঢাকা বেতারে অনুষ্ঠান করতেন। তাহলে ভাবতে থাকুন কোন লেখকের কথা বলছি, কোন গীতিকারের কথা বলছি, তাহলেই একটুখানি ভাবা যাবে।

কানন দেবীর কণ্ঠে এই গান শুনছিলাম। কানন দেবীর কথা ফুরলেও আমাদের কথা কিন্তু সবে শুরু হয়েছে। হ্যাঁ, যার কথা বলছিলাম, যার লেখা এই গান, তিনি শ্রী শঙ্কর ছদ্মনামে লিখছেন এবং 22 বছর বয়সে ঢাকা বেতার কেন্দ্রে যোগ দিচ্ছেন। ঢাকা বেতার কেন্দ্রে তিনি অভিনয় করছেন। কার কথা বলছি? বলছি পবিত্র মিত্রের কথা। তিনি এবং তার বন্ধু শ্রী সুধীরলাল চক্রবর্তী, এনারা দুজনে মিলে দুটি গান বের করলেন এবং নীতা সেনকে দিয়ে গাওয়ালেন, ওগো নয়নে আবির দিও না, এবং আরও একটি গান, কে যায় গো বাঁশুরি বাজায়। পবিত্র মিত্র লিখলেন এবং সুধীরলাল চক্রবর্তী সুর করলেন এবং বিখ্যাত হলো সেই গান। পরবর্তীকালে দেশভাগের পর তারা এখানে চলে এলেন, কলকাতায় চলে এলেন এবং তাদের জয়যাত্রা শুরু হলো। সেই পবিত্র মিত্রের লেখা আরও একটি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রয়েছি গান গল্প গানে আর গানের অন্তরালের গল্প নিয়ে। আচ্ছা, একটা যখন গান গড়ে ওঠে তার পেছনে তো থাকে অনেক দর্শন, আর সেই দর্শন থেকে সেই গান লেখা হয়। যদি একটি খুব ছোট্ট বাচ্চার মধ্যে সেই জীবন দর্শন গড়ে ওঠে যেটি মাত্র 9 বছর বয়সী একটি বাচ্চার মধ্যে গড়ে উঠেছিল, সেই সময়ে তিনি বাজাতে পারতেন পিয়ানো, অর্গান, এবং তার প্রতিভার জোরে তার স্কুল মাস্টার তাকে রবীন্দ্র দর্শন নিয়ে কথা বলেছিলেন তার সঙ্গে। তার মধ্যে আস্তে আস্তে রবীন্দ্র দর্শনের বীজ পুঁতে দিচ্ছিলেন এবং পরবর্তীকালে তার গান শুনে খুশি হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ এবং বর্ষা মঙ্গল গাইতে বলা হয় তাকে। তিনি আমাদের সকলের প্রিয় প্রণব রায়, একাধারে কবি, লেখক, সম্পাদক, গীতিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা এবং অবশ্যই চিত্র পরিচালক। তার লেখা এবারের গানে যুথিকা রায়।

প্রণব রায়ের মধ্যে ছোট থেকেই রবীন্দ্র দর্শন গড়ে উঠছে, আর সেই সময় তিনি বর্ষামঙ্গল গাইলেন এবং তার সঙ্গে সঙ্গে গাওয়ার সঙ্গে সঙ্গে পিয়ানো বাজানোর সঙ্গে সঙ্গে তার লেখালেখির হাত কিন্তু খুলতে লাগলো এবং তার সেই লেখা পত্রিকাগুলি এখনও ব্রাহ্ম বয়েজ স্কুলে কিন্তু পাওয়া যাবে, তারা এখনও প্রদর্শিত করে সেখানে রেখে দিয়েছেন যত্ন করে। শুরু হলো লেখালেখি এবং গান বাজনা, এবং এই সময় আলাপ হলো কাজী নজরুল ইসলামের সঙ্গে, আর কাজী সাহেব তার লেখনীতে মুগ্ধ হয়ে, তার গানেতে মুগ্ধ হয়ে নিজে থেকে গান শেখাতে চাইলেন তাকে। হ্যাঁ, আর এখান থেকেই বোধহয় তার থেকে আমরা এত অপূর্ব বিখ্যাত বিখ্যাত গান পাই, কার মানুষের শিকড়টা যতটা গভীর হয় ঠিক তেমনই সে ফলে ফুলে ওপরেও ভরে ওঠে। তেমনই একটি গান প্রচণ্ড বিখ্যাত মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনার জন্য।

সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্না দের দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গান। আর সন্ধ্যা মুখোপাধ্যায় মানেই চলে আসে শ্যামল গুপ্তের কথা। একই পরিবারের মানুষ, দুজনে স্বামী আর স্ত্রী, এতদিনে আপনারা জেনেই গেছেন, কারণ বহু গান গল্প গান তাদেরকে নিয়ে হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে হয়েছে, এবং ছোট ছোট গল্প যেন আর পুরোতেই যায় না। ঠিক তেমনই শ্যামল গুপ্ত কিন্তু খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলেন, হ্যাঁ, এবং যাকে বলে টিপিক্যাল ঘটি পরিবারে তিনি বড় হয়েছিলেন, এবং রাধা প্রসাদ গুপ্ত ছিল তার দাদা। এই আরও একজন দাদা ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ সরোজ গুপ্ত। এই দাদাদের সঙ্গে তার বেড়ে ওঠা তারও কিন্তু এক অন্য জীবনধারার গল্প। তিনি খুব ছোট বয়সে স্বামীজি মহারাজের কাছে মন্ত্রদীক্ষা নিয়েছিলেন। এবারে সেটা কি বিষয়ে? রামানুজ সম্প্রদায়ের এক সাধুর কাছে তিনি মন্ত্রদীক্ষা নেন মাত্র 5-6 বছর বয়সে। মা হারা একটি ছেলে, পরিবারের সকলের সঙ্গে বড় হচ্ছে, তার জীবন, তার জীবনকে দেখার ভঙ্গি এতটাই অন্যরকম ছিল, তাই জন্য পরবর্তীকালে শ্যামল গুপ্তের বিভিন্ন গল্পে বা বিভিন্ন ইন্টারভিউ যেগুলো আর্কাইভাল আছে সেগুলো থেকে আমরা পড়তে পারি, পেপারে যে সমস্ত ইন্টারভিউ বেরিয়েছেন তার মধ্যে হিউমার ব্যাপারটা মারাত্মক ছিল। আর সেই নিয়েও গল্প বলবো, তার আগে গান হয়ে যাক। কার কণ্ঠে? আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আর লেখায় অবশ্যই শ্যামল গুপ্ত।

শ্যামল গুপ্তের কথা বলছিলাম এবং শ্যামল গুপ্তের হিউমারের কথা বলছিলাম। তো এ প্রসঙ্গে তো একটা গল্প বলতেই হয়, গল্প নয় সত্যি ঘটনা। আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা পড়ে থাকি, বিভিন্ন বই থেকে আমরা সেগুলো নিয়ে থাকি।

এবারে একবার কি হয়েছে, এক আয়োজক সংস্থা এসেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে গান গাওয়ানোর জন্য এবং পেমেন্ট করার জন্য। এবারে শ্যামল গুপ্ত কি করলেন, ঘরে ঢুকে বড় বড় গোল গোল চোখ করে বললেন, তখন সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন না আর কি, যে আমি ওনার স্বামী, আমি ওনার প্রভু, আমাকেই পেমেন্ট করতে হবে, আমাকেই দিয়ে যান। আসলে তখন থতমত খেয়ে গেলেও পরবর্তীকালে তারাও বুঝেছিলেন শ্যামল গুপ্ত কেমন মানুষ। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় স্বামী তিনি অবশ্যই, সবসময় গর্ব করতেন এই নিয়ে। আসলে সন্ধ্যা মুখোপাধ্যায় কোথায় গাইবেন, কখন গাইবেন সেটুকুই জানতেন, কিন্তু পেমেন্টের ব্যাপারে তিনি কোনোদিন মাথা ঘামাতেন না, কারণ তিনি তার বিয়ের আগে সমস্ত পেমেন্ট রিলেটেড যে সমস্ত ব্যাপার স্যাপার সেগুলো বড়দাদা রবীন মুখোপাধ্যায়কে দিয়ে চালাতেন, এবং বিয়ের পরে সবটাই দেখতেন শ্যামল গুপ্ত। আসলে যে সমস্ত শিল্পী মানুষ হয় তাদের মধ্যে দুটো জিনিস দেখা যায়, অনেক জিনিসই দেখা যায়, দুটো ভিন্ন রকমের মানুষের মধ্যে দুটো ভিন্ন জিনিস দেখা যায়। যেমন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মধ্যে ছিল নিমগ্নতা, আর আমাদের লেখক গীতিকার শ্যামল গুপ্তের মধ্যে ছিল অসাধারণ হিউমার, আবার তার সঙ্গে জীবন দর্শন, রসিকতা। সেই থেকেই হয়তো এই রকম গান, যেমন আমি চটপট উঠে পড়ো এরকম গান পাই, আবার জীবন দর্শন, গভীর রাগ সঙ্গীত এই সমস্ত গানও পাই। পরের গানটি জয়জয়ন্তী সিনেমা থেকে, উস্তাদ মাওয়ার আলী খান এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। দুটো গান পরপর শোনানোর এটাই অর্থ যে একদম ভিন্ন ধরনের গান, এবং যেটি লিখেছেন শ্যামল গুপ্ত।

গীতিকার শ্যামল গুপ্তের কথায় ছিলাম এবং গান গল্প গান গানের অন্তরালে থাকা গল্প সমস্ত নিয়ে আছি হারানো দিনের গানে। আচ্ছা, একবার কি হয়েছে শিল্পীর বাড়িতে, মানে সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল গুপ্তের বাড়িতে একজন হাল ফিলে শিল্পী এসেছেন এবং তিনি একেবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কট্টর সমালোচনা করে যাচ্ছেন। খানিকটা সময় সন্ধ্যা মুখোপাধ্যায় অনুনয়ের বা বিনয়ী কণ্ঠে একবার দুবার প্রতিবাদ করলেও তিনি শোনেননি এবং তিনি নিজে থেকে অগ্নিপরীক্ষার বিখ্যাত গান কুহু বলে তানটির গলায় তুলে দেখানোর চেষ্টা করছেন যে তিনি কত ভালো গান। তো সটাং শ্যামল গুপ্ত নিজেই বলে দিলেন যে বাবা, তোমার আর যাই হোক, তুমি কোনো দিন হেমন্ত মুখোপাধ্যায় হতে পারবে না। এরকমই ছিল তার হিউমার, কারণ কোথায় কি বলতে হবে সেটা অনেক সময় তিনি কিন্তু রসের সুরে বলে দিতেন, যেটা সন্ধ্যা মুখোপাধ্যায় অপ্রস্তুত হয়ে পড়তেন, লজ্জাও পেতেন, আবার তার ভালোও লাগতো তার স্বামীর সম্পর্কে। এরকম অনেক ছোট ছোট গল্প আছে যেগুলো আপনারা আবার পড়ে নিতে পারেন। আমি না কয়েকটা বইয়েরও নাম আজকে বলে দেব, সেটা আপনারা পড়ে দেখতে পারেন, যাদের হারানো দিনের গান যারা শোনেন, যাদের এই সমস্ত পুরনো গল্প পড়তে ভালো লাগে। যেমন চার দশকের বাংলা গান, অরুণ সেন এবং গোপালকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, এই বইটি থেকে আপনি কিন্তু অনেক এরকম গল্প, টুকরো টুকরো গল্প জানতে পারবেন। গান গল্প গানে থাকুন, গানের অন্তরালের গল্পে থাকুন আর শুনতে থাকুন হারানো দিনের গান। এবারে শিল্পী গায়ত্রী বসু।

ঘড়ির কাঁটা টিক টিক, প্রমোর সময় ঠিক ঠিক। হ্যাঁ, কালকের হারানো দিনের গানের বিষয় কি সেটা বলে নি। আকাশবাণীতে বাংলা ঘোষকের কাজে দীর্ঘ চার দশকের পথ চলা হলেও সত্যি পৃথিবী তাকে এই পরিচয়ে জানতে চায়নি। হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গীত

পরিচালনায় অন্যতম ফেভারিট জুটি স্বপন জগমোহনের ইনি সেই জগমোহন। কথার বুননে এদের দুজনকেই শুধু নয়, অনেককেই বেঁধেছেন তিনি তার মোহিনী মায়ায়। শতবর্ষ অতিক্রান্ত সেপ্টেম্বরী ত্রয়ী সত্য চৌধুরী, জগন্ময় মিত্র এবং মোহিনী চৌধুরীকে নিয়েই হারানো দিনের গান বিহারে আপনার সঙ্গী করে পথ চলবে ধীমান আগামীকাল স্টুডিও থেকে। তাহলে সত্য চৌধুরী, জগন্ময় মিত্র এবং মোহিনী চৌধুরীকে নিয়ে কালকের হারানো দিনের গান। আর আজকের হারানো দিনের গানে আছে অনেকে, অনেকের গল্প, গানের অন্তরালে থাকে গল্প এবং অনেক অনেক গান নিয়ে। তেমনি একটি গান আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কার কথা হচ্ছিল সেই শ্যামল গুপ্তের কথা, শ্যামল গুপ্তেরই লেখা এই গান, শুনে নিই।

আর এই হই হই হল্লাই তিনি ভীষণ ভালোবাসতেন। শ্যামল গুপ্তের কথা বলছি, তিনি নিজে খানিকটা শান্ত প্রকৃতির মানুষ এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ও শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু বাড়িতে হই হই হল্লা তিনি প্রচণ্ড পছন্দ করতেন। আসলে সাহিত্যে, সিনেমায়, গানে আমরা দেখি যে দর্শনের কথা বলছিলাম, মানুষ যেটা ভালোবাসে না, লেখকেরা যেটা ভালোবাসে, পরিচালকেরা যেটা ভালোবাসে, তার রিফ্লেকশন একটা দেখতে পাবেন। ঠিক তেমনই এই যে খাওয়ার গান, হই হই চই চই একটা গান, সেখানেও কিন্তু একটা কারণ আছে। শ্যামল গুপ্ত নিজে প্রচণ্ড চেন স্মোকার ছিলেন এবং প্রচণ্ড ফুডি ছিলেন।

খেতে ভালোবাসতেন, কিন্তু এই চেইন স্মোকার হওয়ার জন্য, তার শারীরিক রোগ হওয়ার জন্য তিনি কিন্তু খাওয়া এক প্রকার তাকে প্রায় সীমিত করে দিতে হয়। তবে তার বাড়িতে যেতে সবাই ভয় পারতেন, কেন? নিজে পরিমিত খেতেন, সকলকে ধরে ধরে প্রচুর পরিমাণে খাওয়াতেন। তাই জন্য একটা সময়ে তিনি ভালো রাঁধতেনও বটেন এবং জোর করে করে খাওয়াতেন প্রচুর পরিমাণে। তাই জন্য বহু শিল্পী তাকে ভয় পেতেন, তার বাড়িতে যেতেন যে প্রাণান্তকর তিনি খাওয়াতেন। এই যে গানে গানে তার কথা হুই হুই চই চই ভালোবাসতেন এবং নিজে খেতে পারতেন না বলে সেই মনের দুঃখতার ছিল, তিনি এত বেশি সুন্দর রান্না করতেন এবং খাওয়াতে ভালোবাসতেন। সবটুকুই মানুষ আসলে চলে যায়, কিন্তু মানুষের গানের মধ্যে দিয়ে, মানুষের গান লেখার মধ্যে দিয়ে, কবি গীতিকার তার শিল্পের মধ্যে দিয়ে কোথাও গিয়ে তার ভালো লাগাটুকু রেখে যান, যেমন আগের গানে শুনছিলাম। ঠিক তার কথা শেষ করব মৃণাল চক্রবর্তীর। তিনিও খুব বন্ধু ছিলেন, বন্ধু মানুষ ছিলেন এবং তিনিও খেতে খুব ভালোবাসতেন তার গান দিয়ে, এবং সেটিও শ্যামল গুপ্তের লেখা।

শ্যামল গুপ্তের লেখায় মৃণাল চক্রবর্তীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, এবং গান গল্প গানে যখন রয়েছি তখন গল্পের তো অভাবই হবে না। আমরা অনেক সময় শুনি যে ছোটবেলায় কিশোর বয়সে বয়স সন্ধির সময় পালিয়ে গিয়ে সিনেমা দেখেছেন, তাই তো? এরকম অনেকেই দেখেছেন, কিন্তু বিখ্যাত মানুষ যদি এই কাজটি করেন তখন তো সেটা গল্প হয়ে যায়, তাই না? তিনিও কিশোরবেলায় হাই স্কুলের

মাঝামাঝি ক্লাস থেকে বেরিয়ে মাঝ দুপুরে স্কুল পালিয়ে ম্যাটিনি শোয়ে সস্তা টিকিট কেটে, ওই যে টিকিটের পয়সা জমিয়ে জমিয়ে, টিফিন না খেয়ে জমিয়ে জমিয়ে তিনি ম্যাটিনি শো দেখতে গিয়েছিলেন, এবং সিনেমার নাম ছিল হার মানা হার। একদম তাই, পরবর্তীকালে এরকম দামাল দুষ্ট ছেলে আমাদের প্রিয় সুরকার গীতিকার হয়ে গেলেন। সুধীন দাশগুপ্তের কথা বলছি, এবং তার কথা বলছি তার বিখ্যাত গান শোনাবো বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

একটা ম্যাটিনি শোয়ের ভাইব পেলেন না? এমনভাবেই গানটাকে বেছেছিলাম যে সেই ম্যাটিনি শোয়ের ভাইব, সেই ভিড়, তার মধ্যে গান, সেই ঝলক আমরা কিন্তু খুঁজে পাই। ওই যে বারবার কথা বলছি, যেখান থেকে যা পেয়েছেন লেখকেরা সেখান থেকে সেইভাবে রচনা করেছেন, সুর দিয়েছেন। আর আমরা এখন যার কথা বলছি, তিনি তো একাধারে শিল্পী, একাধারে লেখক, একাধারে সুরকার, সমস্ত কিছু। সম্ভবত তার প্রথম সুর করা সিনেমা উল্কা, সম্ভবতই বললাম, কারণ 1957 সালে সেই তথ্য পাচ্ছি যেখানে উল্কা রিলিজ করছে এবং তিনি সুরকার হিসেবেও হাত পাকালেন। তারপরে তো আমরা জানি যে ডাক হরকরা, শঙ্খবেলা, তিন ভুবনের পারে, প্রথম কদমফুল, ছদ্মবেশি, পিকনিক, হার মানাহার, বসন্ত বিলাপ, হংসরাজ, এরকম প্রচুর প্রচুর ছবিতে তিনি সুরকার হিসেবে কাজ করেছেন। এবং তার লেখা যে গান কিছু আমরা পাই সেটাও অনবদ্য, কিছু নয় অনেক পাই। এবং তার মধ্যে অবশ্যই গীতা দত্তের কণ্ঠে এই গানটি না শোনালে আমিও মিস করব, আপনিও মিস করবেন।

এই গান গল্প গান করতে গেলে যখন বিভিন্ন ঘটনা পড়ি তখন অবাক হয়ে যেতে হয়। স্বর্ণযুগ কেন বলবো না বলুন তো, বারবার মনে হয় যে একসঙ্গে এতগুলো মানুষ জন্মে গিয়েছিলেন সেই সময়টা, যেখানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, প্রত্যেকেরই প্রতিভার অভাব ছিল না। এবং এই যে পরিমণ্ডলের মধ্যে সবাই থাকছেন, আড্ডা দিচ্ছেন, বেড়ে উঠছেন, সময় কাটাচ্ছেন, সেটিও বড় অদ্ভুত। যেমন সুধীন দাশগুপ্তের কথা বলতে গেলে আরও একটা ছোট্ট কথা বলতে হয়, অনেক কথাই বলার আছে তবু সময় হয় না। তার বিয়ের সম্বন্ধ করেছিল কিন্তু মীরা দেব বর্মণ, হ্যাঁ সচিন দেব বর্মণের স্ত্রী মীরা দেব বর্মণ তার সম্বন্ধ করেছিলেন, কারণ মীরা দেব বর্মণের ঘনিষ্ঠ বান্ধবী জ্যোৎস্না রায়ের পুত্রী মঞ্জুশ্রী দেবীকে সুধীন দাশগুপ্ত বিয়ে করেন পরবর্তীকালে। এবং একসময় তিনি বিয়ের জন্য একদম নারাজ ছিলেন, পরবর্তীকালে মীরা দেবীর উদ্যোগে সুধীন দাশগুপ্তর বিয়ে হয়। সেই নিয়েই আবার অন্য কোনো দিন আড্ডা দেব, কারণ সময় একেবারে শেষের পথে, চটপট আড্ডার সঙ্গে গান হোক নাকি শ্যামল মিত্রের কণ্ঠে সুধীন দাশগুপ্তের লেখায় এই গান আপনার জন্য।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনলাম অপূর্ব একটি গান। গান গল্প গানের সময় একদম শেষের পথে, তবে যাবার আগে একটু অন্যরকম জিনিস দিয়ে, অন্যরকম বক্তব্য দিয়ে, অন্যরকম গল্প দিয়ে অনুষ্ঠান শেষ করব। প্রতিদিন বিভিন্ন গল্প দিয়ে শেষ করি যখনই গান গল্প গান করি তখন। তবে ওই যে বলছিলাম, মাঝেও একটু বললাম যে যারা এরকম বই পড়তে চান তাদের জন্য সন্ধান দিয়ে যাব, তোমার গীতে জাগালো স্মৃতি জয়তী গঙ্গোপাধ্যায়ের এই বইটি পড়তে পারেন। পড়তে পারেন বাঙালি গীতিকার রাজেশ্বর মিত্রের, পড়তে পারেন স্মৃতি বিস্মৃতি সুনির্মল পুরকায়স্থর। ঠিক আছে, এই সমস্ত বইগুলোতে কিন্তু এরকম ছোট ছোট অনেক গল্প পাবেন। অনেক সময় বইমেলাতে গেলে লিটল ম্যাগাজিন মেলার যে স্টলটা থাকে সেই স্টলেও বিভিন্ন গীতিকারদের নিয়ে, সুরকারদের নিয়ে, নায়ক নায়িকাদের নিয়ে স্বর্ণযুগের বিভিন্ন গল্প আমরা দেখতে পাই। সেই সমস্ত বই আপনারা তুলে নিতে পারেন হাতে এবং আমাদেরও জানান না কী রকমের আপনারা হারানো দিন শুনতে চাইছেন। চিঠি লিখে জানান, ভালোবাসা জানান এবং অভাব অভিযোগ সমস্ত কিছুই জানান। সমস্ত কিছুর মধ্যে বন্ধুত্ব চলতে থাকুক, কিন্তু বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধুত্বের বন্ধন কিন্তু অটল হয়ে থাকুক, দৃঢ় হয়ে থাকুক, এটুকুই কামনা। আর গান শুনতে শুনতে শেষ রাতটুকু খুব ভালো কাটান বন্ধু, আবারও অন্য কোনো দিন অন্য কোনোভাবে আরও অনেক গল্প নিয়ে, গান গল্প গানে বা গানের অন্তরালে থাকা গল্প নিয়ে ফিরে আসব। আপনাদের বন্ধু শ্রীরূপ মুখোপাধ্যায়। যাবার আগে একটি গান দিয়ে শেষ করব অনুষ্ঠান। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। খুব খুব খুব ভালো ঘুম হোক, শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়ি

তে ভারতীয় সময়ে রাত 11:58 হয়ে 20 সেকেন্ড এবং বাংলাদেশ সময়ে রাত 12:28 হয়ে 24 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান একযোগে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:22। এখন শুনবেন বাংলা আধুনিক গান।

চক্রবর্তীর কথায় এবং রাহুল দেব বর্মনের সুরে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। শ্রোতার কণ্ঠে পরপর শুনবেন আরও কয়েকটি গান।

তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

আধুনিক গান শুনছেন আশা ভোসলের কণ্ঠে।

0: মেলা যাবে নাকি?
1: কি কি নাচবা?
0: চা কইবা তাই?
1: সত্যি?
0: হ্যাঁ সত্যি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কিশোর কুমার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী রাহুল দেব বর্মণ।

আপনি গান শুনছেন রাহুল দেব বর্মনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন স্বপন চক্রবর্তীর কথায় এবং তার নিজের সুরে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের আধুনিক গানের অনুষ্ঠানের শেষ শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের আধুনিক

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:13। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম ছায়াছবি প্রতিদান। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: প্রতিদান ছায়াছবির গান শুনছেন। এবারে শিল্পী কিশোর কুমার।
1: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁপ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
2: তারপর কি হলো?

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারে ছায়াছবি মাদার, পরপর দুটি গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার আরাধনা ছায়াছবি থেকে কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি লতা মঙ্গেশকর এবং রাহুল দেব বর্মনের কণ্ঠে।

আরাধনা ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মাধ্যমে ছায়াছবির গান শুনছেন। আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার অতুল প্রসাদী শুনবেন, প্রথম শিল্পী শিখা বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার লোকগীতি শুনবেন প্রথম শিল্পী প্রতিমা বড়ুয়া।

লোকগীতি শুনছেন স্বপন বসুর কণ্ঠে, ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। আজকের নানা রঙের গান অনুষ্ঠানের শেষ গান, শিল্পী স্বপন বসু।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছিলেন DTH বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পর।

সময় যারা সঙ্গে রয়েছেন, টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। নতুন একটি দিন মানে নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, নতুন করে এভাবেই পথ চলা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এখন শুনবেন পণ্ডিত জগদীশ প্রসাদের পরিবেশনায় খেয়াল রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদন এতক্ষণ শুনছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদের নিবেদনে খেয়াল রাগ আহির ভৈরব। এখন পণ্ডিত অসীম চৌধুরীর পরিবেশনায় সেতার রাগ বসন্ত মুখার্জি। এটি আজকের প্রভাতী দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। 107 FM রেনবো।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছেন শ্রেতার পরিবেশনা পণ্ডিত অসীম চৌধুরী, রাগ বসন্ত মুখারী। এই পরিবেশনার সঙ্গে সঙ্গেই আজকের মতো শেষ হতে চলেছে প্রভাতী। এরপরে বাংলা আধুনিক গান, শিল্পী সাগর সেন।

0: শুনছিলেন শিল্পী সাগর সেনের কণ্ঠে বাংলা আধুনিক গান, গীতিকার সুরকার সলিল চৌধুরী, 107 FM রেনবো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ঘুরতে ভোর পাঁচটা মানেই রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবোতে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। আজকে রাতে তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। রবি ঠাকুরের লেখা, গান, এসব কিছু নিয়ে আনন্দধ্বনি। অনুষ্ঠানের শুরুতেই প্রহাসিনী কাব্যগ্রন্থের তৃতীয় রচনা নারী প্রগতি শুনেছিল নাকি? মোটরের তেল পথের মাঝেই

করেছিল ফেল, তবু তুমি গাড়ি ধরেছ দৌড়ে, হেন বীর নারী আছে কি গৌড়ে, নারী প্রগতির মহাদিনে আজি, নারী পদগতির জিনিল এ বাজি। হায় কালিদাস হায় ভবভূতি, এই গতি আর এই সব জ্যোতি তোমাদের গজগামিনীর দিনে, কবি কল্পনা নেয়নি তো চিনে। কেনিনি স্টেশনের টিকেট, হৃদয় ক্ষেত্রে খেলেনি ক্রিকেট, চন্দ্রবেগের ডান্ডা গোলায় তারা তো মন্দ মধুর দোলায়, শান্ত মিলন বিরহ বন্ধে বেঁধেছিল মন শিথিল ছন্দে, রেলগাড়ি আর মোটরের যুগে বহু অপঘাত চলিয়াছি ভুগে, তাহারই মধ্যে এলো সম্প্রতি এ দুঃসাহস এ তড়িৎগতি। পুরুষের দিল দুর্দাম তারা, দুর্বার তেজে নিষ্ঠুর নাড়া, ভূকম্পনের বিগ্রহবর্তী প্রলয়ে ধাতার নিগ্রহতি বহন করিয়া এসেছে বঙ্গে, পাদুকা মুখর চরণ ভঙ্গে, সে ধ্বনি শুনিয়া পরলোকে বসি কবি কালিদাস পড়িল কি খুশি, উষ্ণেশ তব দুরু দুরু বুকে ছন্দ কি কিছু জুটিয়াছে মুখে, একটি প্রশ্ন শুধাব এবার। অনুষ্ঠানের একেবারে শুরুর গান, প্রথম গানটি শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে, পরপর দুটি গান শিল্পীর কণ্ঠে, তারপরে আবার এই লেখাটির বাকি অংশে ফিরে আসছি।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবো। ঘড়িতে সময় 5:13। ছন্দ কিছু কি জুটিয়াছে মুখে, একটি প্রশ্ন শুধাবো এবার। অকপটে তারই জবাব দেবার আগে একবার ভেবে দেখো মনে, উত্তর পেলে রাখিব গোপনে, স্নিগ্ধ ছায়া ছিলে যে অতীতে। তেয়াগিয়া তাহা তড়িৎ গতিতে, নিতে চাও কভুতীব্র ভাষণ, আধুনিকাদের কবির আসন। মেঘদূত ছেড়ে বিদ্যুৎদূত, লিখিতে পাবে কি ভাষা মজবুত। শুনছিলেন প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত নারী প্রগতি। এবারে শিল্পী মায়া সেন, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়, পরপর দুটি গান একক কণ্ঠে।

শুনছেন আনন্দধ্বনি। প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত ভাই দ্বিতীয়া। সকলের শেষ ভাই সাত ভাই চম্পার, পথ চেয়ে বসেছিল দৈবানু কম্পার। মনে মনে বিধিষণে করেছিল মন্ত্রণ, যেন ভাই দ্বিতীয়ার পায়ে সে নিমন্ত্রণ। যদি জোটে দরদি, ছোট দি বা বড় দি, অথবা মধুরা কেউ নাতনির রত্নাঙ্কে, উঠিবে আনন্দিয়া দেহ প্রাণ মন দিয়া, ভাগ্যেরে বন দিবে সাধুবাদে থ্যাঙ্কিবে, এলো তিথি দ্বিতীয়া। ভাই গেল জিতিয়া, ধরিল পারুল দিদি হাত বেড়ে খুন্তি, নিরামিষে আমিষে রেঁধে গেল ঘামিষে, ঝুড়ি ভরে জমা হলো ভোজ্য অগুন্তি, বড় থালা কাংসের মৎস্য মাংসের, কানায় কানায় বোঝা হয়ে গেল পূর্ণ, সুঘ্রাণ পোলায় প্রাণ দিল দোলায়, লোভের প্রবল স্রোতে লেগে গেল ঘূর্ণ, জমে গেল জনতা মহাতার ঘনতা, ভাই ভাগ্যের সবে হতে চায় অংশী, নিদারুণ সংশয় মনটারে দংশায়, বহু ভাগে দেয় পাছে মোর ভাগ ধ্বংসী, চোখ রেখে ঘণ্টে অতি মিঠে কণ্ঠে, কেহ বলে দিদি মোর, কেহ বলে বোন গো, দেশেতে না থাক যশ, কলমে না থাক রস, রসনা তো রস বোঝে, করিও স্মরণ গো দিদিটির হাস্য, করিল যা ভাষ্য। এই লেখাটির পরের অংশ আর দুটি গানের পর শিল্পী শ্রাবণী সেন, তারপরে

দিদিটির হাস্য করিল যা ভাষ্য, পক্ষপাতের তাহে দেখা দিল লক্ষণ। ভয় হলো মিথ্যে, আশা হলো চিত্তে, নির্ভাবনায় বসে করিলাম ভক্ষণ। লিখেছেন কবিতা সুরে তালে সভিতা। এই দেশ সেরা দেশ বাঁচতে ও মরতে, ভেবেছিনু তখনই একই মিছে বকুনি। আজ তার মর্মটা পেরেছি যে ধরতে, যদি জন্মান্তরে এদেশেই টান ধরে, ভাইরূপে আর বার আনে যেন দৈব, হাঁড়ি হাঁড়ি রন্ধন, ঘষাঘষি চন্দন, ভগ্নি হবার দায় নইব নইব। আসি যদি ভাই হয়ে, যা রয়েছি তাই হয়ে, সরগোল পড়ে যাবে হুলুয়ার শঙ্খে, জুটে যাবে বুড়িরা, পিসিমাসি খুড়িরা, ধুতিয়ার সন্দেশ দেবে লোকজনকে, বনটার ধরে চুল টেনে তার দেব দুল, খেলার পুতুল তার পায়ে দেব দলিয়া, শোক তার কে থামায়, চুমো দেবে মা আমায়, রাক্ষসী বলে তার কান দেবে মলিয়া, বড় হলে নেব তার পদখানি দেবতার, দাদা নাম বলতেই আঁকি হবে সিক্ত, ভাইটি অমূল্য নাই তার তুল্য, সংসারে বনটি নেহাত অতিরিক্ত। প্রভাসিনী কাব্যগ্রন্থের ভাই দ্বিতীয়া শুনছিলেন। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানের মাঝপথ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, 5:31 সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। এবারে শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, তারপরে দেবব্রত বিশ্বাস।